0: আজ শুক্রবার, 9ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 9ই সফর 1448 হিজরি, 24শে জুলাই 2026 খ্রিস্টাব্দ। সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 90, FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজ।
1: বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে।
0: অনুষ্ঠানে উপস্থাপনায় রয়েছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম, শামীম খান শামা ও আমি শামীমা আক্তার খান রনি। প্রকৌশল দায়িত্বে উত্তম চন্দ্র গোপ, সৈয়দ মোহাম্মদ সোহেল আনোয়ার, মোহাম্মদ সিরাজুল আলম, শামীম আহমেদ এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা ইব্রাহিমের 37 থেকে 39 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ।
1: বিসমিল্লাহ রহমান রহিম। তেলাওয়াতকৃত সূরা ইব্রাহিমের 37-39 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আমাদের রব, আমি আমার বংশধরদের মধ্য থেকে কতককে চাষাবাদহীন অনুর্বর উপত্যকায় আপনার পবিত্র ঘরের কাছে আবাদ করেছি। হে আমাদের রব, যেন তারা নামাজ কায়েম করে। সুতরাং আপনি কিছু লোকের অন্তর তাদের প্রতি আকৃষ্ট করে দিন এবং ফলাদি দিয়ে তাদের রুজির ব্যবস্থা করুন, যাতে তারা শুকর আদায় করে। হে আমাদের রব, আপনি তো জানেন যা কিছু আমরা গোপন করি এবং যা কিছু আমরা প্রকাশ করি, কোনো কিছুই আপনার কাছে গোপন থাকে না, জমিনে আর না আসমানে। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে দান করেছেন বার্ধক্য সত্ত্বেও ইসমাইল ও ইসহাককে। নিশ্চয় আমার রব প্রার্থনা শুনে থাকেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় সদকায়ে জারিয়ার গুরুত্ব। বলছেন হাফেজ মাওলানা মুফতি সৈয়দ আহনাফ শাহরিয়ার।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। সদকায়ে জারিয়া এমন এক আমল যার সওয়াব, কল্যাণ ও উপকারিতা দীর্ঘকাল ধরে এমনকি মৃত্যুর পরও অব্যাহত থাকে। একজন মুমিনের জীবনে দুনিয়ার এই সংক্ষিপ্ত সময়টুকুই একমাত্র সুযোগ যেখানে সে আমল করে আখিরাতের পাথেয় সংগ্রহ করে। মৃত্যুর সাথে সাথে আমলের দরজা বন্ধ হয়ে যায়। যিনি নামাজ পড়তেন তিনি আর নামাজ পড়তে পারবেন না, যিনি রোজা রাখতেন তিনিও আর রোজা রাখতে পারবেন না, যিনি সারাদিন ইবাদত গুজার করতেন তিনিও আর ইবাদত করতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদ তাদের জন্য এক বিশেষ দরজা খোলা রেখেছেন, যার মাধ্যমে মৃত্যুর পরও তার সওয়াবের ভান্ডার সমৃদ্ধ হতেই থাকে। আর সেই দরজা এবং সেই পদ্ধতির নামই হলো সদকায়ে জারিয়া। প্রিয় শ্রোতা, সদকায়ে জারিয়া শুধু একটি নফল আমল নয়, এটি আখেরাতের জন্য দীর্ঘ মেয়াদী বিনিয়োগ, যা কবরের নিঃসঙ্গতে আলো হয়ে দেখা দেবে আর কেয়ামতের কঠিন দিনে আমল নামা ভারী করে তুলবে, জান্নাতের পথকে সুগম করে তুলবে। আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিল ফী কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাহ ওয়াল্লাহু ইউযাআফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। অর্থাৎ, যারা আল্লাহর রাস্তায় নিজেদের সম্পদ ব্যয় করে তাদের দৃষ্টান্ত সে একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্ম নিয়েছে, আবার প্রতিটি শীষে জন্ম নিয়েছে 100টি করে দানা, আর আল্লাহ যাকে চান তাকে বহুগুণ বাড়িয়ে দেন। আল্লাহ প্রশস্ত দানকারী এবং সর্বজ্ঞ। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন ক্বারীব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। অর্থাৎ, তোমাদের কারো মৃত্যু আসার আগেই আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে দান করো। মৃত্যু এসে গেলে বান্দা বলতে থাকবে, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, তুমি আমাকে আর কিছু সময় কেন দিলে না, তাহলে আমি আরো সৎকা করতাম আর সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এই আয়াত থেকে বোঝা যায় মৃত্যুর পর মানুষ সবচেয়ে বেশি আফসোস করবে সৎকা না করার জন্য, কারণ সে তখন বুঝতে পারবে সৎকার জারিয়াই ছিল তার জন্য কবর ও আখেরাতের সবচেয়ে বড় সঞ্চয়। সহিহ মুসলিমের বিখ্যাত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহ আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। অর্থাৎ, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তিনটি আমল ছাড়া তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। এক, সদকায়ে জারিয়া, দুই, এমন এলেম যা থেকে উপকৃত হওয়া যায়, অথবা নেক সন্তান যে তার পিতামাতার জন্য দোয়া করে। এই সদকায়ে জারিয়ার অন্যতম বৈশিষ্ট্য হল গুনাহকে মিটিয়ে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াস সাদাকাতু তুদফিউল খতিয়াহ কামা ইউদফিউল মাআ আন-নার। অর্থাৎ, আর এই সদকা গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। সদকায়ে জারিয়ার একাধিক বর্ণনা কুরআন ও হাদিসে এসেছে, এর মধ্যে অন্যতম হল আল্লাহর ঘর নির্মাণ করা। এ ব্যাপারে হাদিসে এসেছে, মান বানা মাসজিদান ইয়াবতাগী বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। অর্থাৎ, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতেও তার জন্য অনুরূপ একটি ঘর নির্মাণ করে দিবেন। হাদিস শরীফে কূপ খনন, পানির ব্যবস্থা করা এই বিষয়েও উল্লেখ রয়েছে। হাদিসে এসেছে, ফাআইয়ু সাদাকাতি আফদালু ক্বালা সাকিয়ুল মা। অর্থাৎ, এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কোন সদকা সর্বোত্তম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, পানি পান করানো। অর্থাৎ পানির ব্যবস্থা করে দেয়া, যার মাধ্যমে পিপাসার্থ ব্যক্তিরা পানি পান করতে পারবে। হাদিসে আরো একটি সদকায়ে জারিয়ার কথা এসেছে, সেটা হচ্ছে এতিমের ভরণ পোষণের ব্যবস্থা করে দেয়া। এবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম ফিল জান্নাতি কাহাতাইন ওয়া আশারা বিসসাবাবা ওয়াল বুসতা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ও এতিমের লালনকারী জান্নাতে এমন ভাবে থাকব। এ কথা বলে তিনি তার শাহাদত আঙ্গুল এবং মধ্যম আঙ্গুল দুটোকে একসাথে করে সামান্য ফাঁক রেখে ইশারা করে দেখালেন। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার কিছু বেদুইন অত্যন্ত দরিদ্র অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। তাদের এই করুণ অবস্থা দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মলিন হয়ে গেল। তিনি উপস্থিত সাহাবীদেরকে তাদের দান করার জন্য আহ্বান করলেন, কিন্তু সাথে সাথে কেউ এগিয়ে এলেন না, যার ফলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় অসন্তুষ্টির ছাপ ফুটে উঠল। কিছুক্ষণ পর এক আনসারী সাহাবি এক থলি রৌপ্য মুদ্রা নিয়ে এলেন, তাকে দেখে আরেকজন এলেন, এভাবে একে একে সবাই দান করতে লাগলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তখন তিনি ইরশাদ করলেন, মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানাতান ফা উলিমা বিহা বাদাহু কুতিবা লাহু মিসলু আজরি মান আমিলা বিহা ওয়া লা ইয়ানকুস মিন উজুরিহিম শাইউন। অর্থাৎ যে ব্যক্তি ইসলামে কোনো উত্তম নীতি চালু করে আর তার পরবর্তীতে সে অনুযায়ী আমল করা হতে থাকে, তার জন্য আমলকারীদের সমপরিমাণ সওয়াব লিখে দেওয়া হয়, অথচ তাদের সওয়াব থেকে কিছুই কমানো হবে না। অর্থাৎ কোন আমলের ক্ষেত্রে যে অগ্রগতি হবে, যে সবার আগে করবে এবং তাকে দেখে দেখে অন্যান্য ব্যক্তির আমল করবে, প্রথম আমলকারী ব্যক্তিকে পরবর্তী আমলকারী ব্যক্তিদের সওয়াব দিয়ে দেওয়া হবে, তাদের আমল থেকে কিন্তু কিছুই কমানো হবে না। আল্লাহ তাআলা যেন সদকা জারিয়ার মাধ্যমে আমাদেরকে আখিরাতকে সাজিয়ে নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল সদকায়ে জারিয়ার গুরুত্ব, বললেন মাওলানা মুফতি সৈয়দ আহনাফ শাহরিয়ার। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: এতক্ষণ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন দেশের গান, এই পদ্মা এই মেঘনা। কণ্ঠ দিয়েছেন ফরিদা পারভিন, গীতিকার ও সুরকার আবু জাফর।

0: আবু জাফরের কথা সুরে দেশের গানটি শুনলেন ফরিদা পারভিনের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
0: আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে 5:24 এবং সূর্য অস্ত যাবে 6:46। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, FM 106 মেগাহার্জ ও FM 102 মেগাহার্জে।

0: 여기 자니 대체 아직의 অনুষ্ঠান পরিচিতি প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান শুনবেন সকাল 8:15 সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি সকাল 9:05 ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ সকাল 10:05 ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা 11:20 পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন বেলা 2:20 এই সপ্তাহের নাটক ছোবল বেলা 3:05 রচনা জাহানারা আহমেদ প্রযোজনা সৈয়দ রিপন দীপেন
1: ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন প্রচারিত হবে বিকেল 4:35 কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্ত বিকেল 5:50 এবং কৃষাণ বধূ সন্ধ্যে 6:05 সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনবেন সন্ধ্যে 7:30 রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00 ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুর ও বীণা শুনবেন রাত 10:30
0: এবার এফএম এর অনুষ্ঠান এফএম বিরানব্বই সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান এফএম 106 MHz বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান
1: এতক্ষণ শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, আয়োজন মেলায় এখন রয়েছে ভোরের গান। শিল্পী অপু আনম, গানে কথা সাজিয়েছেন মাইনুল কারিগর, সুরারোপ করেছেন বিনোদ রায় দাস।

অপু আমানের কণ্ঠে ভোরের গানটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। হেথা সবে মম পাপী, আপন পাপের বাটখাড়া দিয়ে অন্যের পাপ মাপি। কাজী নজরুল ইসলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী ইয়াসমিন মুশতারী।

0: নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ইয়াসমিন মুশতারি।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বিএসআই এর যৌথ উদ্যোগে আগামী 25-26 জুলাই দুই দিনব্যাপী বায়োটেকনোলজি ইলেকট্রনিক্স এআই অ্যান্ড রোবোটিক্স বিইএআর সামিট 2026 অনুষ্ঠিত হবে। আগামীকাল 25 জুলাই শনিবার সকাল 10টায় নব থিয়েটার বিজয় সরণী ঢাকায় অনুষ্ঠিত বিইএআর সামিট 2026 এর উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

0: পরবর্তী কার্যক্রম সরাসরি একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তপন মাহমুদ।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন তপন মাহমুদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: বর্ষার বৃষ্টিতে ধুয়ে মুছে গেছে পাহাড়ের সবুজ ঢাল, মেঘ এসে ছুঁয়ে যাচ্ছে পাহাড়ের চূড়া, আর টুপটাপ বৃষ্টির শব্দে জেগে উঠছে প্রকৃতি। এমন এক সকালে পাহাড়ি গ্রামের এক কৃষক কাঁধে কোদাল নিয়ে বেরিয়ে পড়েছেন তার জমির দিকে। তার কাছে বর্ষা শুধু বৃষ্টির ঋতু নয়, নতুন ফসলের আশা, নতুন স্বপ্ন আর নতুন সম্ভাবনার নাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষি সমাচার। বাংলাদেশের প্রতিটি ঋতুর মতো বর্ষাও কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে এ সময় ধান ও বিভিন্ন ফলের আবাদে প্রয়োজন হয় সঠিক পরিকল্পনা, সময় উপযোগী পরিচর্যা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার। আজকের অনুষ্ঠানে থাকছে পাহাড়ে ধান ও তুলার আন্তঃ চাষ পদ্ধতি। এ বিষয়ে কথা বলছেন জেডএম রাকিবুল ইসলাম, তুলা উন্নয়ন কর্মকর্তা, তুলা উন্নয়ন বোর্ড, ঢাকা।
1: পাহাড়ে জুম চাষ, একই জমিতে একই মৌসুমে তুলা ও ধান একসাথে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ধান চাষ করাকে ধান তুলা আন্তঃফসল পদ্ধতি বলা হয়। এতে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় এবং কৃষক একই জমি থেকে দুটি ফসল উৎপাদন পান। এই পদ্ধতির সুবিধা হচ্ছে একই জমি থেকে তুলা ও ধান দুটি পাওয়া যায়, জমির উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, কৃষকের ঝুঁকি কমে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়, নগদ আয় বৃদ্ধি পায়, মাটির সঠিক ব্যবহার হয়। সাধারণত দুই ধরনের তুলা চাষ ব্যবহার করা হয়, একটা হচ্ছে হাইব্রিড কটন আর একটা হচ্ছে CB12। আর ধানের সাথে কোন কোন জাত ব্যবহার করা হয় সেটা হচ্ছে বিরি ধান, ২৭, সেরে ধান, কক্র ধান, গালন ধান, আর হচ্ছে স্থানীয় জুম ধান, যেটা হচ্ছে তুলার সাথে চাষ করা হয়। ধান ও তুলা কিভাবে রোপণ করা হয় সেটা হচ্ছে তুলার দুই সারির মাঝখানে, একটা হচ্ছে দুই সারি ধান অথবা তিন সারি ধান চাষ করা হয়। তুলার সারি থেকে সারির দূরত্ব সাধারণত ৭০-৭৫ সেন্টিমিটার রাখা হয়। আর আমরা এখন বলতে পারবো যে রোপণের সময় কখন, দুইভাবে পরীক্ষা করে যায়। দেখা যায় যে কৃষকের প্রচলিত সময়ে রোপণ করা যায় আর প্রচলিত সময়ের এক মাস পরে রোপণ করা যায়। তবে গবেষণায় উভয় পদ্ধতি সফলভাবে তুলা ও ধান চাষ করা সম্ভব। সাধারণভাবে সুপারিশকৃত মাত্রা মাটির পরীক্ষা অনুযায়ী পরিবর্তন হতে পারে, তবে ইউরিয়া ৪০-৫০ কেজি, TSP ২৫-৩০ কেজি, MOP ২০-২৫ কেজি, জিপসাম ১২-১৫ কেজি, জিঙ্ক প্রয়োজন হলে মাটির পরীক্ষার ভিত্তিতে প্রয়োগ করতে হবে। আর এই সার সুপারিশকৃত সম্পূর্ণটাই নির্ভর করে ওই এলাকার মাটি পরিবেশের উপর, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে এই ডোজটা দিলে ভালো হয়। ধানের জন্য কি সার প্রয়োগ করতে হবে সেই ক্ষেত্রে অবশ্য ধানের জাত ও জমির উর্বরতার উপর নির্ভর করে। সাধারণত ইউরিয়া, TSP, MOP, জিপসাম, জিঙ্ক সালফেট সুপারিশ অনুযায়ী ব্যবহার করতে হয়। তুলার সাধারণত কিছু পোকামাকড় দেখা যায়, সেটা হচ্ছে যে জ্যাসিড, অ্যাফিড, থ্রিপস, সাদামাছি, বলম ও স্টাপডোপরা। আর এসব পোকা দমন করা যায় আসলে নিয়মিত মাঠ পর্যবেক্ষণ, আগাছা পরিষ্কার রাখা, ফেরোমন ফাঁদ ব্যবহার, হলুদ আঠালো ফাঁদ ব্যবহার, উপকারী পোকা সংরক্ষণ, প্রয়োজনে কৃষি কর্মকর্তার অথবা কটন ইউনিট অফিসার এই পরামর্শ দিয়ে অনুমিত কীটনাশক ব্যবহারে সাহায্য করে। ধানের প্রধান প্রধান রোগ কি কি হতে পারে সেটা হচ্ছে যে শীট ব্লাইট, ব্লাইট লিফ ব্লাইট, আর অন্য রোগ হতে পারে। ভালো পরিচর্যা করলে হেক্টর প্রতি 2-2.5 টন সিড কটন উৎপাদন করা সম্ভব, তবে পাহাড়ি এলাকায় ব্যবস্থার উপর ফলন কিছুটা কম বেশি হতে পারে। সঠিক সারিবিন্যাস, সুষম সার ও ব্যবস্থাপনা পরিচর্যা নিশ্চিত করলে ধানের ফলন উল্লেখযোগ্যভাবে কমে না, একই সঙ্গে তুলা থেকে অতিরিক্ত আয় পাওয়া যায়। একই জমি থেকে খাদ্যের জন্য ধান, বিক্রির জন্য তুলা, এই দুটো একসাথে আমরা পেতে পারি। আর কৃষকের জন্য আমার যে পরামর্শ সেটা হচ্ছে যে উন্নত জাতের তুলা ব্যবহার করুন, নির্ধারিত সারি দূরত্ব বজায় রাখুন, সুষম সার প্রয়োগ করুন, নিয়মিত আগাছা ও পোকামাকড় দমন করুন, তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের পরামর্শ গ্রহণ করুন। আন্তঃফসল পদ্ধতি অনুসরণ করলে খাদ্য অর্থ দুই দিকেই লাভবান হওয়া সম্ভব।
0: শুনছিলেন পাহাড়ে ধান ও তুলার আন্তঃ চাষ পদ্ধতি বিষয়ক আলোচনা। শ্রোতা বন্ধুরা, পাহাড়ি কৃষি শুধু একটি সম্ভাবনার নাম নয়, এটি আমাদের খাদ্য নিরাপত্তা, পুষ্টি এবং স্থানীয় অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। বর্ষার এই সময়ে জমির পানি ব্যবস্থাপনা, মাটির উর্বরতা রক্ষা এবং রোগবালাই প্রতিরোধে সচেতন থাকলে ধান, ফল এবং অন্যান্য ফসল সব ক্ষেত্রেই ভালো ফলন পাওয়া সম্ভব। এবার থাকছে স্পট, চলুন শোনা যাক।
2: এই যে বাপের বাড়ি চাইলাম সুখ দুঃখের কিছু কথা কইতে, তা না আইসাই তুমি শুরু করলা কাশি দেওয়া।
3: আরে কাশি আসলে আমি কি করুম?
2: ভালো ডাক্তার দেখান দুলা ভাই, কিপটা মানুষ, ডাক্তার দেখাইলে টাকা লাগবো তো। তাই
4: যতই ডাক্তার দেখাও বাবু, আমার ওষুধ না খাইলে দুলাভাইয়ের ওই কাশি দমন হইব না।
3: এই যে স্কুল তো না আইসাই শুরু করলি পেশাল, ওই আমরা কি তোর স্কুলের ছাত্র নাকি? হ্যাঁ
4: জি না দুলাভাই, আপনারা এই বাড়ির মেহমান।
2: এই তুই পেশাল বন্ধ করতো মিন্টু, পারলে ওষুধ দে, এই কাশির যন্ত্রণা থেকে আমার বাঁচা।
4: একটু সবর করো বাবু, এখনই দুলাভাই রে আমাদের উঠানের তুলসী গাছের কয়েকটা পাতা রস কইরা মধু দিয়া খাওয়ামো, কাশি বন্ধ হইয়া যাইব।
3: তুলসী পাতার রস খাইলে কাশি বন্ধ হইব?
4: জি দুলাভাই, সামান্য মধু মিশাইয়া তুলসী পাতার এক চামচ রস খাইতে হইব। আয়ুর্বেদিক চিকিৎসা মতে তুলসী পাতার রস মধুর সঙ্গে মিশাইয়া সাত দিন সকালে এক চামচ করে খাইলে জটিল কাশ একেবারে বিনাশ হইয়া যায়।
2: তুলসী পাতার রস খাইলে তো দুলাভাইয়ের কাশি ভালো হইব?
4: খাওয়াইয়া দেখো বাবু, তুলসী পাতার রস আর মধুর এই ওষুধ কোনোদিনও ফেল মারে না।
3: কস কি? আচ্ছা কদি তুলসীর কি কি গুণ আছে?
4: তুলসী পাতা শুকাইয়া গুঁড়া কইরা লেবুর রস দিয়া তিন চার দিন খালি পেটে সকালে খাইলে সব রকম জ্বরই সারে দুলাভাই। ম্যালেরিয়া জ্বরে তুলসীর 10-15 পাতার রস মধুতে মিশিয়ে খাওয়াইলে জ্বর আর থাকে না। কানের যন্ত্রণা, গুড়া কিমরি, দাউত পাসরাও আধা চামচ লেবুর রস দিয়া তিন চার দিন খাইলে বিনাশ হয়। কাট আঘাত শুকায় কয়েক ঘন্টায়।
2: তুলসীর এত গুণ!
3: আরে মাস্টারের কথা শুনতে তো আসমা।
4: তুলসী পাতার গন্ধ ভারী মিষ্টি আর সুগন্ধযুক্ত।
3: আসলে তুমি একজন ভালো শিক্ষক।
4: আমি ছাত্র ছাত্রী আর তাগো বাবা আমাদের বাড়ি বাড়ি গিয়া তুলসী গাছ লাগানোর পরামর্শ দেই।
3: সেই জন্যই তো তোমার গ্রামে সর্দি কাশি তো কম মানুষই ভোগে।
4: ঠিকই বলছেন দুলা ভাই।
0: প্রকৃতির নিয়ম মেনে চলে কৃষি, সময় মতো সঠিক সিদ্ধান্ত, বিশেষজ্ঞের পরামর্শ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারই পারে একটি মৌসুমকে সফলতায় রূপ দিতে। তাই কৃষি বিষয়ক যে কোনো প্রয়োজনীয় তথ্যের জন্য নিয়মিত যোগাযোগ রাখুন নিকটস্থ কৃষি অফিসারের সঙ্গে এবং শুনতে থাকুন কৃষি সমাচার। শ্রোতা বন্ধুরা, বর্ষার প্রতিটি ফোঁটা বৃষ্টি যেমন মাটিতে নতুন প্রাণের সঞ্চার করে, তেমনি একজন কৃষকের পরিশ্রম আমাদের জীবনে এনে দেয় খাদ্যের নিশ্চয়তা। তাই কৃষকের প্রতি সম্মান, কৃষির প্রতি যত্ন এবং আধুনিক কৃষি জ্ঞানের প্রসার, এই তিনের সমন্বয়ে গড়ে উঠবে একটি সমৃদ্ধ বাংলাদেশ। আজকের কৃষি সমাচার এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও হাজির হব কৃষির নতুন সম্ভাবনা, সফল কৃষকের গল্প এবং বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষিকে ভালোবাসুন, কৃষকের পাশে থাকুন, বাংলাদেশ বেতারের সঙ্গেই থাকুন। সকলের জন্য নিরন্তর শুভকামনা।
5: কৃষি পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানে শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় লাল্টু হোসেন, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধান করলেন খালেদা পারভীন এবং প্রযোজনে হরবিলাস রায়।
6: বাংলাদেশ বেতার, একটু পরে শুনতে পাবেন সকাল 7টার বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শুক্রবার, 9 শ্রাবণ, 9 সফর, 24 জুলাই, বাংলাদেশ বেতার। খবর পড়ছি আফজাল হোসেন। শুরুতেই শিরোনাম। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2026 অনুমোদন মন্ত্রিসভায়। 2034 সালের মধ্যে দেশকে $1 trillion অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে সরকার, FDI সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রী। সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জুবায়দা রহমান। বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের HSC ও সমমানের পরীক্ষা আগামী সোমবার থেকে শুরু হবে জানালেন শিক্ষামন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফর হোসেনকে মানবতা বিরোধী অপরাধী জড়িত অভিযোগে গ্রেপ্তার দেখানোর নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। ইরানে বড় ধরনের যুদ্ধ অভিযান পুনরায় শুরু করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র, বললেন ডোনাল্ড ট্রাম্প। এবং ঢাকায় নারী দ্বিপক্ষীয় কাবাডিতে নেপালের বিপক্ষে 3-2 সিরিজ জিতল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এবারে বিস্তারিত। মন্ত্রিসভা বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2026 খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। এ আইনের মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশন ও সংলগ্ন এলাকা নিয়ে চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি সমন্বয়ে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ শিরোনামে একটি সংবিধিবদ্ধ সংস্থা প্রতিষ্ঠা করা হবে। এ কর্তৃপক্ষ গণশুনানি ও প্রাক প্রকাশ সহ বিধিবদ্ধ প্রক্রিয়ায় মহাপরিকল্পনা থেকে উন্নয়ন প্রকল্প ও স্থানীয় পরিকল্পনা পর্যন্ত একটি পর্যায়ভিত্তিক পরিকল্পনা কাঠামো নির্ধারণ করবে, যেখানে কর্তৃপক্ষের ছাড়পত্র ব্যতীত কোন নির্মাণ বা প্রকল্প গ্রহণ করা যাবে না। নদী নালা, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সুরক্ষায় কঠোর পরিবেশগত বিধিনিষেধ আরোপ, ভূমি পুনর্বিন্যাস ও ভূমি পুনরুন্নয়নের মতো আধুনিক ভূমি ব্যবস্থাপনা কৌশল প্রবর্তন, অননুমোদিত নির্মাণ ও জলাধার ভরাট সহ বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ড নির্ধারণের পাশাপাশি নিজস্ব তহবিল, উন্নয়ন ফি ধার্য, ঋণ গ্রহণ ও নিরীক্ষার বিধান এ আইনে অন্তর্ভুক্ত আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার 2034 সালের মধ্যে দেশকে $1 trillion অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টার্স অব চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FVCCI আয়োজিত FDI সম্মেলনে একথা বলেন।
2: Our government is determined to build a $1 trillion economy by 2034. Our first budget provides targeted incentives for priority sectors, including renewable energy, pharmaceuticals, electronics, digital services, agro-processing, advanced textile, healthcare and logistics. Bangladesh's future depends not only on attracting investment, but also on building lasting partnerships.
0: তারেক রহমান বলেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি বৃহৎ উৎপাদন হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তৈরি পোশাক শিল্পকে বৈচিত্র্যময় করা হচ্ছে এবং মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় প্রযুক্তি ও দক্ষতায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন করে মূলধন বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন,
2: I invite every business leader in this room to become part of that future. Together, we can build an economy that is stronger, equitable, and inclusive. I welcome all of you to invest and flourish in Bangladesh. Let us grow together, create jobs, and shape Bangladesh. Let us become partners in building a prosperous and globally connected Bangladesh.
0: প্রধানমন্ত্রী বলেন, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য দেশের আইনি ও রেগুলেটরি কাঠামোর আধুনিকায়ন ও বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করা হচ্ছে। এছাড়া দ্রুত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা উন্নত করা হচ্ছে। কর ও ভ্যাট প্রশাসনকে সহজ এবং মুনাফা অর্জনের পর তা নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে ঝামেলামুক্ত করা হচ্ছে। সম্মেলনে দেশ বিদেশের প্রায় 600 বিশিষ্ট প্রতিনিধি অংশ নেন। এর আগে প্রধানমন্ত্রী ইনভেস্টার্স এক্সপো পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী কোম্পানি ও সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহাদি আমিন উপস্থিত ছিলেন। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাউল আজিমকে ভাইস অ্যাডমিরালের র্যাঙ্ক ব্যাচ পরানো হয়েছে। গতকাল ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে র্যাঙ্ক ব্যাচ পরানো হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন সফল বলেছেন, সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি। তিনি গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির 34তম এবং নবগঠিত কমিটির প্রথম সভায় দিক নির্দেশনামূলক বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্যদের প্রতিটি সিদ্ধান্তে দেশের সংবিধান, প্রচলিত আইন ও বিধিবিধানের যথাযথ প্রতিফলন নিশ্চিত করার পরামর্শ দেন। পাশাপাশি সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো যাতে সর্বজন গ্রাহ্য হয় সে বিষয়টিও কমিটিকে স্মরণ করিয়ে দেন তিনি। জহিরুদ্দিন স্বপন বলেন, রাজনৈতিক দল হিসেবে নয় বরং জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে সকল নাগরিকের প্রতি সমান দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে। গণমাধ্যমকে একটি বহুপাক্ষিক ক্ষেত্রে উল্লেখ করে জহিরুদ্দিন স্বপন বলেন, এখানে বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থানের কোন বিকল্প নেই, তাই কোন সংকীর্ণ বা পক্ষপাতমূলক সিদ্ধান্ত নয় বরং অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক মানুষকে ধারণ করার নীতি অনুসরণ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা জুবাইদুর রহমান জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ধারণ করে রোগীদের সেবা দিতে চিকিৎসক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান। ডা জুবাইদুর রহমান আশা প্রকাশ করে বলেন, অধ্যবসায়, দেশপ্রেম ও মেধা দিয়ে চিকিৎসক এবং শিক্ষার্থীরা সকলের কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলবে। তিনি শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং কঠোর শিক্ষা জীবনের মধ্যেও সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখায় তাদের প্রশংসা করেন। এর আগে ডাক্তার জুবাইদুর রহমান কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন। অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি সবসময় দেশের কল্যাণে ভালো কাজের সূচনা করেছে। বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 27 জুলাই থেকে শুরু হবে। শিক্ষামন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এ তথ্য জানান। ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন 5 জেলায় গত 8 জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় পরে 16 জুলাই পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর চট্টগ্রাম বোর্ডের 5 জেলায় অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষামন্ত্রী জানান, আগামী 27 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। তিনি জানান, নতুন সূচি শিগগিরই প্রকাশ করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটককৃত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে মানবতা বিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনি গতকাল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল দুইয়ের এজলাসে তোলা হলে আদালত এই আদেশ দেন। এ সময় মোজাফফর হোসেনকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। গত মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। এবারে জুলাই ২৪ গণঅভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024 সালের 24 জুলাই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারাদেশে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। আন্দোলন দমনে নানা অপচেষ্টা চালায় তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার সরকার। 24 জুলাই পর্যন্ত 200+ মানুষ নিহত হওয়ার খবর পাওয়া যায়। বিস্তারিত প্রতিবেদনে
1: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে 2024 সালের 20 জুলাই রাজধানীর যাত্রাবাড়ির কাচলা পদচারী সেতুর কাছে নিহত হন রাজারবাগ পুলিশ লাইন্সের জ্যেষ্ঠ উপ পরিদর্শক মোহাম্মদ ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইম। তাকে খুব কাছ থেকে একের পর এক গুলি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার ভিডিও ফুটেজে নীল রঙের টি শার্ট গায়ে যে তরুণ গুলি লাগা ইমাম হাসানকে পেছন থেকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি মোহাম্মদ রাহাত হুসাইন। নৃশংস সেই ঘটনার বর্ণনা দিয়ে বাংলাদেশ বেতারকে রাহাত জানান, ইমাম হাসানকে লক্ষ্য করে গুলি চালান এক পুলিশ সদস্য। পেছন থেকে তিনি যখন তাকে টেনে নিচ্ছিলেন তখনও পুলিশ গুলি ছুটছিল, তার পায়েও গুলি লাগে।
2: খোলার পরে প্রায় দোকানদার সহ আমাদের সবাইকে মারধর শুরু করে। পুলিশ প্রথমে আমাকে হাত ধরে টেনে বের করে প্রায় 5-6 জন ইচ্ছামতো পিটায়। আগে কোমরে অনেক বড় আঘাত পাইছিলাম, হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেছিলাম, হাতে অনেক আঘাত পাইছিলাম। তারপরে দ্বিতীয়ত টেনে বের করে হচ্ছে কি আপনার ইমাম হোসেন পায়ুমকে, ওকে টেনে বের করে ইচ্ছা মতো ওকে পিটালো। পায়ুম দৌড় দিয়ে যখন এই পজিশনটাতে যখন চলে আসে তখন আমাকে তখন পিটাচ্ছিল, আমি তখন শুয়ে মানে পড়ে যাওয়া অবস্থায় দৌড় দিয়ে পায়ুমের পাশে এসে দাঁড়াই, আমাদেরকে বলতেছে যে দৌড় দে। এটা খারাপ ভাষায় বকা দিয়ে সে বলতেছে যে দৌড় দে।
1: সেদিন পুলিশের গুলিতে আহত রাহাত এখনো সোজা হয়ে হাঁটতে পারেন না, কিন্তু এ নিয়ে তার আক্ষেপ নেই। বরং সেদিন বন্ধু ইমাম হাসানকে বাঁচাতে না পারার আক্ষেপই তাকে এখনো পীড়া দেয়। জানালেন সে সময় তাকেও পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালায়, কিন্তু বাড়িওয়ালার সহায়তায় সে যাত্রায় বেঁচে যান, পালিয়ে থাকেন কয়েকদিন।
2: এই জায়গাটাতে যদি আমার ভাই হইতো সেই ক্ষেত্রে কি আমি তাকে ছেড়ে চলে যেতে পারতাম কিনা, তাই ওই জায়গাটা থেকেই ধরা। আর আমি যখন তাকে ধরি তখন আমি ধরেই নিয়েছি যে আমরা দুইজনে একসাথে মারা যাব, বা যদি বাঁচি তাহলে আমি তাকে নিয়েই বাঁচবো, ওইরকম মন মানসিকতা নিয়ে আমি তৈরি ছিলাম।
1: 2024 সালের 24 জুলাই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। ওই দিন সরকারের পক্ষ থেকে কারফিউ কিছুটা শিথিল করা হয়। এদিন কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদের খোঁজ মেলে। নিখোঁজ থাকার 5 দিন পর আসিফ ও বাকেরকে চোখ বাঁধা অবস্থায় ফেলে যাওয়া হয়। আন্দোলন দমনে সে সময় নানামুখী চেষ্টা চালায় তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সরকার। 24 জুলাই বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও টেলিভিশনের সংবাদ প্রধানদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। এ সময় আওয়ামী পন্থী হিসেবে পরিচিত সাংবাদিকরা শিক্ষার্থীদের আন্দোলন দমাতে শেখ হাসিনাকে পরামর্শ দেন। এদিন আরো 4 জন সহ 24 জুলাই পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের দলীয় ক্যাডারদের হামলায় 200+ মানুষ নিহত হওয়ার খবর পাওয়া যায়। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি রওনক জাহান। প্রযুক্তি জীবনকে সহজ করেছে, তবে এই সুবিধার সাথেই নীরবে জড়িয়ে পড়েছে এক অদৃশ্য আতঙ্ক যার নাম সাইবার বুলিং। স্ক্রিনের ওপাশে থাকা উপাস থেকে আসা একটি কুরুচিপূর্ণ মন্তব্য বা ছড়ানো ভুল তথ্য একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্য, সামাজিক সম্প্রীতি এবং এমনকি রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। ইতিমধ্যে সাইবার বুলিং এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: ইন্টারনেটের দুনিয়ায় প্রতিদিনের কাজের আড়ালে নীরবে বেড়ে উঠছে মানসিক নির্যাতনের এক বিষাক্ত রূপ, সাইবার বুলিং। কোন রকম শারীরিক আঘাত ছাড়াই কেবল ইন্টারনেটে অপপ্রচার, ট্রলিং বা ফেক আইডির মাধ্যমে ছড়ানো বুলিং ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে অনেক জীবন। সাইবার বুলিং এর প্রথম ও সবচেয়ে বড় শিকার হয় ব্যক্তি নিজে। অনবরত বডি শেমিং, চরিত্র হনন কিংবা কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে ভুক্তভোগী ভোগেন মারাত্মক বিষণ্ণতা ও মানসিক ট্রমায়। এতে করে মানুষ তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং পড়াশোনা বা পেশাগত জীবন থেকে নিজেকে গুটিয়ে নেয়। অতিমাত্রায় মানসিক চাপ সহ্য করতে না পেরে অনেকে বেছে নেন আত্মহত্যার মতো পথও। এ বিষয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বলেন, ব্যক্তিভেদে এর প্রভাব কম বেশি হতে পারে, তবে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হলে নিজেকে যতটা সম্ভব সে বিষয় থেকে প্রভাবিত হওয়া থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে।
6: একজন মানুষ কতটা সাফারার হবে তার আগে খেয়াল করতে হবে যে আমি কতটুকু বিশ্বাস করলাম, আমি সব কথা বিশ্বাস করব কেন? কারণ সোশ্যাল মিডিয়াতে বা বর্তমান যে সমস্ত জায়গা থেকে ধরনের কাজগুলো হয় সেটার সোর্স কতটুকু সঠিক বা কতটুকু অথেন্টিক সেই বিশ্বাসটা সেই জায়গাটাও কিন্তু আমাদের থাকা লাগবে।
5: একই সাথে এটি এখন রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব মুহূর্তেই সহিংসতায় রূপ নিয়ে বিঘ্নিত করছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। অপরাধ দমনে রাষ্ট্রকে হারাতে হচ্ছে বিপুল সময়, অর্থ ও প্রশাসনিক সম্পদ। তাই এই বিশেষজ্ঞের মত, রাষ্ট্রের প্রণীত আইন বাস্তবে রূপ দিতে হবে।
6: যে সমস্ত সোর্স থেকে বেশি হয় সেটা রাষ্ট্রের দায়িত্ব, পলিসি মেকারদের দায়িত্ব, বিভিন্ন রকমের সোশ্যাল যারা কাজ করে তাদের দায়িত্ব সেটাকে কমায় নিয়ে আসা। কারণ যদি তার উপরে ইম্প্যাক্ট কেমন পড়ছে, সে কতটুকু অসুস্থ হলো, কতটুকু ম্যানেজ করতে পারবো তার উপরে ভিত্তি করে।
5: প্রযুক্তি আমাদের যোগাযোগের মাধ্যম, কাউকে মানসিক ভাবে পিষে ফেলার হাতিয়ার নয়। কেবল আইন নয়, সাইবার বুলিং রুখতে প্রয়োজন ডিজিটাল সচেতনতা ও মানবিক দায়িত্ববোধ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
4: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 12-13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কথা বলেন। ভারত 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হিসেবে বাংলাদেশের জোটটির সদস্য না হওয়া সত্ত্বেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের উপর আরও বড় ধরনের হামলা পরিকল্পনা করছে। এই হামলা হবে গত 28 ফেব্রুয়ারির ইরানের উপর শুরু করা অপারেশন এপিক ফিউরির চেয়েও ব্যাপক। গতকাল সংবাদ মাধ্যম এক্সিওস এর খবরে একথা বলা হয়। এদিকে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম গত 2 মাসের মধ্যে বেড়ে ব্যারেল প্রতি 100 মার্কিন ডলারে পৌঁছেছে। খেলার খবর, কাবাডি। ঢাকায় 5 ম্যাচের কাবাডি নারী দ্বিপাক্ষিক সিরিজে নেপালের বিপক্ষে বাংলাদেশ 3-2 ব্যবধানে জয় পেয়েছে। বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে নেপালের অধিনায়ক মেনুকা কুমারী রাজবংশী তার অসাধারণ পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হচ্ছে 5টা 24 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 46 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2026-এর অনুমোদন মন্ত্রিসভায়। 2034 সালের মধ্যে দেশকে $1 trillion অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে সরকার, FDI সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রী। সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। মেডিকেল শিক্ষার্থীদের দেশ সেবায় আত্মনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের HSC ও সমমানের পরীক্ষা আগামী সোমবার থেকে শুরু হবে জানালেন শিক্ষামন্ত্রী। এবং ঢাকায় নারী দ্বিপক্ষীয় কাবাডিতে নেপালের বিপক্ষে 3-2 সিরিজ জিতল বাংলাদেশ। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, বিষয়টি হল গর্ভকালীন ওষুধ ব্যবহারের সতর্কতা ও সচেতনতা। আর এই বিষয়টির উপরে আলোকপাত করার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর সাবিকুন নাহার, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং সার্জন। আপা কেমন আছেন?
1: জি ভালো আছি, আপনি কেমন আছেন?
0: জি আপা আমিও ভালো আছি। তো আমরা প্রসঙ্গে চলে যাই। আজকে যে প্রসঙ্গটি নিয়ে আসলে আমরা কথা বলছি, যে গর্ভকালীন সময়ে ওষুধ ব্যবহারের একটি সতর্কতার বিষয় আমরা বলতে চাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য। তো প্রথমে যে বিষয়টি আসলে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই সতর্কতাটা কেন প্রয়োজন গর্ভকালীন সময়ে?
1: আমরা দেখেছি যে কোনো মা যদি গর্ভাবস্থায় কোনো ওষুধ খান, যে ওষুধটা তার জন্য সুইটেবল না, সেক্ষেত্রে বাচ্চার কিছু প্রবলেম হতে পারে, সমস্যা হতে পারে, অর্থাৎ জন্মগত ত্রুটি হতে পারে। সেজন্যই গর্ভাবস্থায় ওষুধ খাওয়ার সতর্কতার ব্যাপারটা চলে আসছে।
0: আচ্ছা, এরপরে আরেকটি বিষয় আসলে যে আমরা দেখি যে বিভিন্ন সময় মায়েরা যে ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের ওষুধ কিন্তু নিয়ে আসেন, কি কি ধরনের ওষুধ আসলে আছে যেগুলো ব্যবহারের ক্ষেত্রে এই সতর্কতাটা জরুরি?
1: আমরা দেখেছি অনেক ধরনের ওষুধ আছে যেগুলো সাধারণত বাচ্চার জন্মগত ত্রুটি করতে পারেন যদি মা গর্ভাবস্থায় নিয়ে থাকেন এবং কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়ে থাকেন। তার মধ্যে পরে যে ACE ইনহিবিটর নামে একটা ওষুধ আছে, তারপরে হচ্ছে সাইটোটক্সিক ওষুধ বলে আমরা যে ক্যান্সারের জন্য যে ওষুধগুলো দেওয়া হয় সেই ধরনের ওষুধ, কিছু ওষুধ আছে থেলিডোমাইড নামে এক ধরনের ওষুধ আছে, এমফিকেমাইন নামে কিছু ওষুধ আছে। এছাড়া আছে আমরা যখন রোগী রোগী হয় তাদের জন্য যে ওষুধগুলো দেওয়া হয় সেসব ওষুধ খেলেও হতে পারে, আবার ভিটামিন এ যেটাকে আমরা খুব সহজভাবে ইনটেক করি ওইসব ওষুধ যদি বেশি মাত্রায় খাই সেক্ষেত্রেও কিন্তু গর্ভকালীন বাচ্চার জটিলতা তৈরি হতে পারে।
0: অনেক সুন্দর কিছু তথ্য তুলে ধরেছেন, যেমন প্রথমেই বলেছেন একটি প্রেসারের ওষুধের কথা এবং ক্যান্সারের বিভিন্ন ওষুধের কথা বলেছেন, এছাড়া মৃগী রোগের একটি ওষুধ রয়েছে, বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে, এবং আমরা কিন্তু রেগুলারলি ভিটামিন এর কথা বা খেয়ে থাকি, এখন অনেকেই খেয়ে ফেলেন, কিন্তু এই জিনিসগুলোতে কিন্তু সতর্কতা আসলে প্রয়োজন রয়েছে গর্ভকালীন অবস্থায়। আচ্ছা, যে বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ আমার শ্রোতা বন্ধুদের জন্য সেটা হচ্ছে যে এই পুরো গর্ভকালীন সময় ধরে সচেতনতা জরুরি নাকি কোনো বিশেষ একটি সময় যে এই সময় বেশি সচেতন থাকতে হবে ওষুধ নেওয়ার ক্ষেত্রে?
1: জি, খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। আমরা দেখেছি যে একটা বাচ্চা যখন মানে মায়ের গর্ভে আসেন প্রথম 10 সপ্তাহ আমরা বলি বাচ্চাটা মানে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়, এই সময়টা সবচেয়ে বেশি জরুরি। এই সময়টা আমরা বলি যে কোনো ওষুধ যদি বাজ বিচার করে না খাওয়া হয় এবং যেই সমস্ত ওষুধগুলো বাচ্চার ত্রুটি করতে পারে এই সময়টায় প্রথম মানে প্রথম 10 সপ্তাহে যদি ওষুধ এই যে ওষুধগুলো আমরা উল্লেখ করলাম খাওয়া হয় তাহলে সেই বাচ্চার জন্মগত ত্রুটি হতে পারে। তো সেক্ষেত্রে পুরো বছরের পুরো মাস 10 মাসের ব্যাপারটা ওরকম না, তবে কিছু ক্ষেত্রে আছে, যেমন ডাইথাইল স্টেরোস্টেরল নামে একটা ওষুধ আছে সারা বিশ্বে এখন ব্যান করা আছে, ওই ওষুধটা খেলে দেখা গেছে যে বাচ্চা মানে শিশু নারী শিশু হবে যে বাচ্চাটা মানে নারী হবে তার জরায়ুতে প্রবলেম হতে পারে, সেই জন্য 20 সপ্তাহের আশেপাশে খেলেও হয়, সেই জন্য ওষুধটা সারা বিশ্বে ব্যান করা হয়েছে। আরও কিছু ওষুধ আছে যেমন থেলিডোমাইড নামের ধরনের ওষুধ আছে, বাচ্চাদের হাত এবং পা হয় না, তো সেই ওষুধটাও ব্যান করা আছে। আর আমরা দেখেছি যে যদি এপিলেপসি অথবা মৃগী রোগ কোন নারীর হয় এবং সে যদি যে ওষুধটা খায় তার মৃগী রোগ কন্ট্রোল করার জন্য সেটা যদি প্রেগনেন্সি অবস্থায় খায় সেক্ষেত্রে ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি নামে একটা ব্যাপার হয়, তখন নিউরাল টিউব ডিফেক্ট অর্থাৎ ঠোঁট কাটা তালু কাটা হওয়ার সম্ভাবনা থাকে বাচ্চাদের। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা প্রথম 10 সপ্তাহে বেশি গুরুত্ব দিই, কিছু কিছু ক্ষেত্রে পরের দিকেও গুরুত্ব দিয়ে থাকি। তো মেন কথা হচ্ছে যে ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা আসলে কোনো ওষুধ নিব না প্রেগনেন্সি অবস্থায়, এটা হচ্ছে মেন।
0: আরেকটি বিষয় আমরা জানি যে আপা বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে ওষুধের ক্ষেত্রে প্রেগনেন্সির সাথে রিলেটেড, যে গর্ভকালীন সময় ক্যাটাগরি এ বি সি ডি, এই বিষয়টা যদি আমাদের দর্শকদের বা শ্রোতা বন্ধুদের জন্য একটু বলতেন।
1: জি, অস্ট্রেলিয়ান মেডিসিন সোসাইটি একটা ক্যাটাগরাইজেশন করেছেন মেডিসিনের, যে কোন মেডিসিনটা প্রেগনেন্সিতে নিতে পারবে কোনটা নিতে পারবে না, এটা এরকম করে এ বি সি ডি এবং এক্স এ 5টা ক্যাটাগরাইজেশন আছে। আমরা দেখেছি যে এ ক্যাটাগরির ওষুধগুলো হচ্ছে প্রেগনেন্সিতে মা লাগলে ইচ্ছে মতো নিতে পারবেন এবং কোনো ক্ষতি হয় না, এটা ট্রায়াল করা আছে। বি ক্যাটাগরির ওষুধ দেখা গেছে যে এনিম্যাল ট্রায়াল মানে ট্রায়াল করে দেখেছে কোনো ইফেক্ট নাই এবং এটা হচ্ছে লাগলে প্রেগনেন্ট মা নিতে পারবেন, কিন্তু কিছু প্রবলেম হতে পারে, এখনো অতটা প্রমাণিত না। কিন্তু সি ক্যাটাগরি ওষুধ যেগুলো আছে সেই ওষুধগুলো বলা হয়েছে যে এটা রোগের জন্য নিতে পারবেন কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে, কিন্তু এটা রিভার্সিবল মানে পরিবর্তনযোগ্য, যদি মায়ের লাগে নিতে পারবেন কিন্তু ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে। ডি ক্যাটাগরাইজেশন যেটা হচ্ছে অবভিয়াস বাচ্চার সমস্যা হবেই এটা বলা হয়েছে, এবং এক্স ক্যাটাগরাইজেশন যেটা নেওয়া যাবেই না, এই ওষুধটা নিলে বাচ্চার ক্ষতি হবে। তো সেক্ষেত্রে আমরা প্রেগনেন্সিতে ক্যাটাগরি এ এবং বি ওষুধটি প্রেসক্রাইব করার চেষ্টা করে থাকি, অন্যগুলো দিতে চাই না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা প্রশ্ন।
0: আচ্ছা, আপনি অনেকগুলো ওষুধ আসলে খাওয়া যাবে না বা খেলে সতর্কতা রাখবে এই ধরনের কথাগুলো বলছেন, তাহলে আমি যেটি আসলে জানতে চাচ্ছি সেটি হচ্ছে, তাহলে একজন মা সুস্থ বাচ্চা জন্ম দিতে চাইলে আসলে কি কি খেতে পারবে বা কি ওষুধগুলো নিতে পারবে?
1: জি, একজন মা যে মাকে প্রেগনেন্সি নিচ্ছেন অথবা গর্ভধারণ করছেন, সবচেয়ে ভালো হয় সে মা যদি তার প্রেগনেন্সির আগেই, গর্ভধারণের আগেই একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়ে থাকেন যে আমার এই প্রবলেম আছে, আমি এই ওষুধ খাই, আমি গর্ভধারণ করতে চাচ্ছি, আমি ওষুধ খেতে পারবো কিনা। সে যদি এই পরামর্শটা নিয়ে থাকেন, যদি কোনো ওষুধ সে খেয়েও থাকেন, ডক্টরটাকে চেঞ্জ করে দিবেন যে ওষুধটা তার বাচ্চার জন্য এবং তার জন্য ভালো। এবং আমরা বলি প্রেগনেন্সি নেওয়ার আগে থেকে, তিন মাস আগে থেকে ফলিক অ্যাসিড একটা ছোট্ট ওষুধ, এটা নিয়ে নিলে হয় কি, এই যে ঠোঁট কেটে তালুক ওঠার কথা বললাম ওই জিনিসটা হয় না, এটা খুবই ছোট একটা ভিটামিন, আমরা তিন মাস আগে থেকে দিয়ে রাখি। এবং যদি এমন কোন ডিজিজ তার থাকে যেটার জন্য ওষুধ খাওয়া লাগে, তাহলে আমরা বলে দিই যে এই ওষুধটা চেঞ্জ করে তাকে যেই ওষুধটা খেতে পারবে সেটা দিতে হবে, যাতে বাচ্চার কোনো ক্ষতি না করে। সবচেয়ে ভালো হয় কোন মা গর্ভাবস্থার আগেই ডাক্তারের পরামর্শ নেয়া, আর যদি নিতে নাও পারেন, যখন তিনি গর্ভধারণ করবেন, যখন সে বুঝতে পারবেন তিনি গর্ভধারণ করেছেন, যত তাড়াতাড়ি সম্ভব সে গাইনোকোলজিস্টের কাছে চলে আসবেন, যাতে তার এবং তার বাচ্চার কোনো সমস্যা না হয়। যেই ভাবে চললে, যে ওষুধ খেলে ভালো থাকবেন, ভালো বাচ্চা হবে সে ভালো থাকবে, সেই পরামর্শ যেন নিয়ে নিন।
0: অনেক ধন্যবাদ আপা, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য তুলে ধরলেন। বিশেষ করে আপনি যে তথ্যটি বলছেন যে গর্ভ অবস্থা শুরু আগে, ধরেন কেউ প্রেগনেন্সি প্ল্যান করছে, তার আগে থেকে আসলে তার স্ত্রী ও কৃষকের পরামর্শ নিতে হবে, এটা একটি গুরুত্বপূর্ণ তথ্য। অনেকে কিন্তু দেখা যায় যে আপা যে প্রেগনেন্ট হয়ে গেছে তাও বুঝতেছে না, এবং অনেক যে ওষুধগুলো আপনি বললেন সেই ওষুধগুলো খেয়ে ফেলে, এবং তাদের বাচ্চাদের দেখা যাচ্ছে যেটা আপনি বললেন প্রথম 10 সপ্তাহ একটি গুরুত্বপূর্ণ সময়, সেই সময় দেখা যাচ্ছে বাচ্চার একটি পার্মানেন্ট ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের আজকে ডক্টর সাবিকুর রহমান আপা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন, আশা করি আপনাদের খুবই কাজে লাগবে ওই তথ্যগুলো। তো আজকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকে সুখে ঠিকানা অনুষ্ঠান। অনুষ্ঠান উপস্থাপনে ছিলাম আমি ডাক্তার মোহাম্মদ শাহিদুর রহমান, আর অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন আকবর হোসেন, এবং প্রযোজনায় ছিলেন শাহিদা মঞ্জু।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 kHz, FM 106 MHz, FM 102 MHz ও FM 90 MHz। এখন দেশের গান শুনবেন। প্রথমে গিয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, শুভ সকাল। বাংলাদেশ বেতার ঢাকা নতুন একটি অনুষ্ঠান আয়োজন করেছে আমাদের। আপনারা জানেন যে আমাদের 2026-27 এই বর্ষকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এই নজরুল বর্ষ। সুতরাং আমাদের সমস্ত জায়গা থেকেই কিন্তু আমরা নতুন উৎসাহে নজরুল চর্চা শুরু করেছি, সবাই শুরু করেছেন। আপনারা জানেন যে আমাদের এই প্রিয় কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, প্রাণের কবি কাজী নজরুল ইসলামের জীবন কর্ম, সাহিত্য এবং সঙ্গীত নিয়ে সবসময় কাজ হয়েছে, হচ্ছেও। কিন্তু আমরা এই নজরুল বর্ষ হিসাবে যে ঘোষিত কালটা, সেই কালে আমরা নতুন নতুন উদ্যোগে নতুন নতুন অনুষ্ঠান উপহার আপনাদের দেব। বাংলাদেশ বেতার ঢাকা এই আয়োজনটি করেছেন। তো আজকের অনুষ্ঠানে আমাদের শিল্পী, প্রিয় শিল্পী প্রিয়াঙ্কা গোপ। প্রিয়াঙ্কা, কেমন আছো তুমি?
1: জি, ভালো আছি।
0: এই যে চিরন্নত মমসির নজরুল ইসলামের সেই শ্রেষ্ঠ বাণী, তাতে আমরা সকালবেলায় এসে আমরা গানের আসর বসিয়েছি, তাই না? তো তোমার কেমন লাগছে এই অনুষ্ঠান সম্পর্কে?
1: অনুষ্ঠান, প্রথমত নজরুল বর্ষ মানেই একটা বিশাল আনন্দ আমাদের জন্য, একটা বিশাল উৎসবের মতো। এবং সেই উৎসবের সঙ্গে এটাও আমরা সকলেই চেষ্টা করছি মাথায় রাখতে, যে কাজী নজরুল ইসলামের যে সৃষ্টিগুলো আছে, যেগুলো খুব বেশি জনপ্রিয়, তার বাইরে থেকে গিয়েও নজরুলকে নিয়ে চর্চা করার একটি প্রয়াস,
0: মানে সম্পূর্ণ নজরুলকে আমরা যেন উপস্থাপন করতে পারি, এটা খুব গুরুত্বপূর্ণ। তা আমরা একটা গান শুনি। কোন গানটি তুমি শোনাবে আজকে প্রথমে?
1: আজি গগন গহনে সন্ধ্যা তারা।
0: আহা, অসাধারণ এই গান, একেবারেই মানে নতুনতর একটি আমেজ নিয়ে প্রতি মুহূর্তে আমাদের সামনে আসে।
1: যদিও সকাল, কিন্তু তারপরও সকাল হলেও গানের সুরের মধ্যে এমন একটা আবহাওয়া আছে না,
0: যে সন্ধ্যা প্রকাশ, যে রাগের বিষয় আসলে এগুলো আছে, সুতরাং হতেই পারে সকালে। আমরা শুনি গানটি।
1: জি।

0: ভারী সুন্দর, অনেক ভালো লাগলো শুনতে এই গানটি। একেবারেই অন্য একটু লোকে যেন আমরা চলে যাই, একটা স্বপ্ন লোকে, সুরে লোকে যেন বিচরণ করি। অনেক ভালো গেয়েছো তুমি, তুমি ভালো গাও। তারপরেও গান তো সবসময় হয় না, কোনো কোনো সময় অনেক ভালো লাগলো। তো আমরা এরপরে কোন গানটি শুনবো?
1: এরপরে একটি খুব মিষ্টি আধুনিক গান, আমি যার নূপুরের ছন্দ।
0: অসাধারণ গান এবং নজরুলের সবচেয়ে জনপ্রিয় গানের একটি গান।
1: একেবারে
0: আমরা যদিও বিভিন্ন ভাবে এই গানকে ব্যবহার করেছি, কেউ নাচে ব্যবহার করেছে, কেউ এমনি গান, কিন্তু একটা সিরিয়াস আধুনিক গান এটা,
1: তাই না?
0: তো আমরা অনেকে ভজনও বলেন, যেহেতু নূপুরের ছন্দ মানে হচ্ছে শ্রীকৃষ্ণের নূপুরের কথা বলে। তো যাই হোক, যাই বলুক না কেন, একটি শ্রেষ্ঠতম একটি গান নজরুলের, এটা একেবারে আমরা নিঃসন্দেহে বলতে পারি।
1: একেবারে

0: অনেক ধন্যবাদ তোমাকে। তুমি যদি এই ছোট্ট করে আমাদের এই নজরুল বর্ষে আয়োজিত বাংলাদেশ বেতারের এই বিশেষ অনুষ্ঠান চির উন্নতম মসির এর শ্রোতাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলো।
1: আমার মনে হয় যে এই যে সুন্দর একটি আমরা টাইটেল ব্যবহার করছি, যেটি আসলে নজরুলকে অর্থাৎ আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে এক বাক্যে আমরা যদি তাকে ডেসক্রাইব করতে যাই, এই টুকুই যথেষ্ট। কাজী নজরুল ইসলাম আমাদেরকে শিখিয়েছে মাথা উঁচু করে কী করে কথা বলতে হয়, অন্যায়ের বিরুদ্ধে কী করে সোচ্চার হতে হয়, আবার ঠিক একইভাবে কী করে ভালোবাসতে হয়। তো আমার মনে হয় যে এই নজরুল বর্ষ উদযাপন শুধু আমাদের সঙ্গীত চর্চা কিংবা আবৃত্তি চর্চা বা সাহিত্য চর্চাই নয়, আমরা যারা সাধারণ শ্রোতা আছি অর্থাৎ আপনারা যারা আমাদেরকে শুনছেন বা দেখছেন বিভিন্ন জায়গায়, আপনারাও সেই জিনিসটাকে একটু ধারণ করবেন, সেভাবে নিজের পরিবারকে নিজের সন্তানদেরকে উৎসাহিত করবেন চর্চা করা, সাহিত্য চর্চা সঙ্গীত চর্চা করার জন্য। এই অনুরোধটুকু আমাদের থাকবে। আমাদের নজরুল বর্ষের এটাই আসলে মূল উপপাদ্য যে কাজী নজরুল ইসলামকে সর্বসাধারণের মধ্যে তাকে তুলে নিয়ে আসা, তার
0: পৌঁছে দিতে হবে। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, চির উন্নতম মসির কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সাহিত্য সঙ্গীত নিয়ে এই বিশেষ অনুষ্ঠানটি আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাদের সঙ্গেই আপনারা সবসময় থাকবেন। শুভ সকাল।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং চির উন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ ও FM 90 মেগাহার্টজ। একটু পরেই শুনুন খবর।

0: এ সপ্তাহের গানটি শুনলেন শিল্পী ছিলেন পুনম চন্দ্র মিত্র।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বিএসআই এর যৌথ উদ্যোগে আগামী 25-26 জুলাই দুই দিনব্যাপী বায়োটেকনোলজি ইলেকট্রনিক্স এআই অ্যান্ড রোবোটিক্স বিইএআর সামিট 2026 অনুষ্ঠিত হবে। আগামীকাল 25 জুলাই শনিবার সকাল 10টায় নভো থিয়েটার বিজয় সরণী ঢাকায় অনুষ্ঠিত বিইএআর সামিট 2026 এর উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব-স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান দিবস।

0: যে রক্ত মিশেছে বাংলার মাটিতে, সে রক্ত বৃথা যায় না কখনো। প্রতিটি বিন্দু হয়ে ওঠে আগামী দিনের শপথ, সাহস আর আলোর দিশা। প্রিয় শ্রোতা, ইতিহাসের প্রতিটি মহান অধ্যায়ের পেছনে থাকে কিছু সাধারণ মানুষের অসাধারণ সাহস। কেউ কলম দিয়ে লিখেছেন প্রতিবাদের ভাষা, কেউ কণ্ঠে তুলেছেন স্বাধীনতার গান, কেউ আবার বুক পেতে দাঁড়িয়েছেন অন্যায়ের বিরুদ্ধে। তাঁদের আত্মত্যাগ, দৃঢ়তা ও অদম্য সাহসী একদিন জাতির বিবেককে জাগিয়ে তোলে। জুলাই গণঅভ্যুত্থান আমাদের সেই সত্যের মুখোমুখি দাঁড় করায়। এই আন্দোলন কেবল একটি সময়ের ঘটনা নয়, এটি ন্যায়, সাম্য ও গণতান্ত্রিক চেতনার এক শক্তিশালী প্রতীক। এই মাস আমাদের মনে করিয়ে দেয় একটি জাতির সবচেয়ে বড় শক্তি তার সচেতন মানুষ, তার তরুণ সমাজ এবং সত্যের পক্ষে নির্ভীক অবস্থান। যারা শহীদ হয়েছেন তাঁদের জীবন হয়তো থেমে গেছে, কিন্তু তাঁদের স্বপ্ন থেমে যায়নি। সেই স্বপ্ন আজও বেঁচে আছে আমাদের দায়িত্ববোধে, আমাদের বিবেকে এবং আগামী প্রজন্মের প্রত্যাশায়। শ্রোতা বন্ধুরা, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, কবিতা কখনো শুধু শব্দের সমাহার নয়, কবিতা হয়ে ওঠে সময়ের দলিল, মানুষের অনুভূতির ভাষা এবং ইতিহাসের নীরব সাক্ষী। জুলাই মানে কেবল ক্যালেন্ডারের একটি মাস নয়, এটি প্রতিবাদের প্রতীক, আত্মমর্যাদার উচ্চারণ এবং আত্মত্যাগের এক অমর স্মারক। যে মানুষগুলো নিজেদের স্বপ্ন বিসর্জন দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর দেশের স্বপ্ন দেখেছিলেন, এই কবিতা তাঁদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। জুলাই মানে জেগে ওঠা বিবেকের দীপশিখা, জুলাই মানে অন্ধকার ভেদ করে সূর্যের আগমন। যাঁরা চলে গেছেন তাঁরা হারাননি, তাঁরা আজও বেঁচে আছেন মানুষের অধিকার বোধে। আজকের অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে কবিতা আবৃত্তি শুনব। আজকের কবিতা জুলাই কেবল একটি মাস নয়, রচনা অদ্বৈত মারুত, আবৃত্তি করেছেন হুরে জান্নাত।
1: জুলাই আবার এলো বজ্রপাতের মতো আগুনের রথে চেপে, ভিজেছিল পথ রক্ত জলে, সেই পদচিহ্ন এখনো জাগে। আকাশ জুড়ে আগুনের ডাক, পায়ে পায়ে রক্তের ছাপ, শপথে বাঁধা নতুন সকাল, প্রতিজ্ঞায় কাঁপে সারা দেশ। আমরা অন্যায় মানি না আর, এই প্রতিধ্বনি এই বজ্রকণ্ঠে উঠে আসে সাহসের ঝড়। রাস্তায় লেখা জীবন গাথা, সংগ্রামের ছলে জ্বলতে থাকে সংগ্রামী শপথ। চোখে জলে দাবানল, হাতে গড়ার নকশা, ধ্বংসের হাতুড়ি বারুদের জুলাই, জলে শিখায় শিখায়। দুটি পা একটি নাম, জয়ধ্বনিতে ভেসে যায় জ্ঞানী, ওড়ে বৈষম্য বিরোধী পতাকা, কণ্ঠে হিমালয়ের গর্জন, চোখে সমুদ্রের তাণ্ডব। এই তো ইতিহাস নয়, এক চলমান জয়গাথা। আমরা জানি জুলাই শুধু মাস নয়, এ এক জ্বলন্ত মানচিত্র বিপ্লবের, বোধের, বিদ্রোহের।
0: শ্রোতাপথরা, একটি ভালো কবিতা শেষ হওয়ার পরও তার অনুরণন দীর্ঘ সময় ধরে হৃদয়ে থেকে যায়। এই কবিতাও আমাদের মনে করিয়ে দিল ইতিহাসকে স্মরণ করা মানে শুধু অতীতকে মনে করা নয়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে আরও সুন্দর করে গড়ে তোলার অঙ্গীকার করা। প্রিয় শ্রোতা, সংগ্রামের ইতিহাসে যাঁরা শহীদ হন তাঁরা যেমন আমাদের গর্ব, তেমনি যাঁরা আহত হয়েও বেঁচে আছেন তাঁরাও ইতিহাসের জীবন্ত সাক্ষী। তাঁদের শরীরের ক্ষত হয়তো একদিন শুকিয়ে যায়, কিন্তু স্মৃতির ক্ষত থেকে যায় সারা জীবন। এবারে আমরা শুনব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত নূপুর চৌধুরীর সাক্ষাৎকার। তিনি সেই দিনগুলোর কথা বলবেন যখন ভয়কে জয় করে হাজারো তরুণ রাস্তায় নেমেছিলেন একটি ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন নিয়ে। তাঁর কণ্ঠে আমরা শুনব সাহস, সংগ্রাম, কষ্ট এবং ভবিষ্যতের প্রতি অটল বিশ্বাসের গল্প।
2: প্রথম যেদিন শেরপুর দশে, সেদিন আমার কিছু হয় নাই, অনেক গোলাগুলি হয়েছে, হামলা হয়েছে, সবকিছু হয়েছে, কোনোভাবে বেঁচে গেছি। পাঁচ তারিখে বিজয় উল্লাস সেদিনই বেরিয়েছি, আর সেদিন যাওয়ার পরে মিরপুর দুই নম্বর ঠিক বেলা তিনটার দিকে আমার সাথে সাত আটজন ছিল স্টুডেন্টরা, সামনে আমরা ছিলাম আর পিছে অনেকেই ছিল যারা উল্লাসে বেরোয়ছে। তো আমাদের গায়ে হঠাৎ করে এইসব গুলিটা এসে লাগে, আমার সাথে আরও দুজনে লাগে, তো কারো হাতে লাগে, আমার দুনো পায়ে চারটা গুলি আসে। তো ইমার্জেন্সি ভাবে নিয়ে যায় আমাকে হার্ট ফাংশনে, তো ওখান থেকে যখন তিনটা গুলি বের করে তখন পর্যন্ত আমার সেন্স ছিল, তারপর বাকিটা বলতে পারি না। যখন সেন্স ফিরছে তখন আমি পঙ্গুতে, এখন আমার ডান পায়ে একটা বুলেট আছে, তো ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছে, তারা এটা বের করতে পারবে না, কোনো মতেই সম্ভব না। অনেক কষ্ট হচ্ছে আমার, যে পাটা এখন গুলি আছে আমি এটা ভর দিয়ে দাঁড়াতে পারছি না, অনেক কষ্ট হয়। আমার ফ্যামিলি বলতে আমার বাবা পাঁচ বছর বয়সে মারা যায়, ভাই বোনও নেই, ছোট থেকে বড় হয়েছে নানানির কাছে, তারাও মারা গেছে, এখন আমি একাই। আমার দেশের স্বাধীনতার জন্য সবাই নামছে, আমি বসে থাকতে পারিনি, মৃত্যু হাতে নিয়ে নামছি, মারা গেলে আমরা আফসোস থাকতো না, দেশ স্বাধীন করার জন্য যদি মরতে হতো আমার তাতে দুঃখ ছিল না, নামছি।
0: নূপুর চৌধুরীর কথাগুলো শুধু একজন আহত মানুষের ব্যক্তিগত স্মৃতি নয়, এটি একটি সময়ের বাস্তব দলিল। তাঁর অভিজ্ঞতা আমাদের শেখায় স্বাধীনতা, ন্যায় বিচার এবং মর্যাদার জন্য লড়াই কখনো সহজ নয়, কিন্তু সত্যের পথে চলার সাহসী ইতিহাস সৃষ্টি করে। আমরা তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি এবং সকল আহত যোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। প্রিয় শ্রোতা, সংগ্রামের প্রতিটি অধ্যায়ের শেষে মানুষ নতুন শক্তি খুঁজে পায় গান থেকে। গান মানুষকে আশাবাদী করে, ঐক্যবদ্ধ করে এবং নতুন স্বপ্ন দেখতে শেখায়। অন্ধকার যত গভীরই হোক, মানুষের সম্মিলিত শক্তির কাছে তা একদিন পরাজিত হবে। ঘৃণার পরিবর্তে ভালোবাসা, বিভেদের পরিবর্তে সম্প্রীতি এবং হতাশার পরিবর্তে আশার আলোই হোক আমাদের পথ চলার প্রেরণা।

সঙ্গীত মানুষের হৃদয়ে যে শক্তি জাগিয়ে তোলে তা অনেক সময় ভাষার চেয়েও গভীর। এই গান আমাদের মনে করিয়ে দিল একটি সুন্দর বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধা, মানবিকতা, সহমর্মিতা এবং সম্মিলিত দায়িত্ববোধ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আয়োজনের শেষ প্রান্তে এসে আমরা আবারও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ, আহত এবং সংগ্রামী মানুষকে। তাঁদের আত্মত্যাগ আমাদের জন্য শুধু আবেগের বিষয় নয়, এটি একটি দায়িত্বেরও নাম। আমরা যেন এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, বৈষম্য দূর হবে, মানুষের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীন ও নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে। রক্তের ঋণ শোধ হয় না, শোধ হয় দায়িত্বে। শহীদের স্বপ্ন পূরণ হয় মানুষের মানবিকতায়। আলো জেলে রাখো হৃদয়ে, সত্যকে রেখো আপন করে, তাহলেই বেঁচে থাকবে জুলাই প্রতিটি প্রজন্মের অন্তরে।

0: fine.
1: এতক্ষণ শুনলেন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান জুলাই গণঅভ্যুত্থান। গ্রন্থনায় উপস্থাপনা ছিলেন জোবায়দ হোসেন পলাশ। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন জুলাই গণঅভ্যুত্থানের গান বৈষম্যহীন সমাজ করি। কণ্ঠ দিয়েছেন কে এম আবদুল্লাহ আল মুর্তজা মহিন ও সহশিল্পীবৃন্দ। গীতিকার এস এম নাসির উদ্দিন, সুরকার মকসুদ জামিল মিন্টু।

জুলাই গণ অভ্যুত্থানের গান শুনলেন কে এম আব্দুলাল মর্তুজা মুহিন ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: সুপ্রভাত, সুপ্রভাত বর্ষা স্নাত এই প্রভাতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, জুলাই বিপ্লব 2024 আমাদের কাছে বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের ন্যায্য অধিকারের একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া এই অভ্যুত্থান প্রমাণ করে জনগণের সম্মিলিত শক্তির কাছে কোন স্বৈরাচার শাসন টিকে থাকতে পারে না, পারে না।
1: 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী পট পরিবর্তন। স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে দেশে নতুন গণতান্ত্রিক ও সংস্কারমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার মূল ভিত্তি তৈরি করে।
0: 5ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে একচ্ছত্র ক্ষমতার অবসান হওয়া। সাধারণ শিক্ষার্থীরা শুধু কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করলেও পরবর্তীতে তার দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্য বিরোধী এক বৃহত্তর আন্দোলনে রূপ নেয়। এটি সামাজিক ন্যায় বিচার ও সাম্য প্রতিষ্ঠার চেতনা জাগ্রত করে।
1: জনশক্তি কতটা শক্তিশালী ভূমিকা রাখতে পারে এই আন্দোলন তারই অকাট্য দলিল। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলার দামাল সন্তানেরা আবারও পরিচয় দেয় তাদের অদম্য বীরত্বের।
0: জুলাই বিপ্লবে আহত নিহত সকলের প্রতি গভীর শ্রদ্ধার স্মরণ করে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। কাছের ও দূরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শোনার জন্য। আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি মইনুল ইসলাম এবং
1: আমি ফারহানা খান পুরবী।

0: প্রিয় বন্ধুরা, শুরুতেই চোখ বুলিয়ে নেওয়া যাক আজ শুক্রবারের দর্পণ সূচির পাতায়। শুরুতেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনের পর আরও থাকছে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে।
1: যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারার বিবর্তন নিয়ে নিবন্ধ কালের যাত্রাপথে বাংলা, বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার নিয়ে নিবন্ধ যুগের সাজ, যুগের পোশাক, এবং সবশেষে থাকছে আমাদের গান। বন্ধুরা, জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি, এখন আমাদের সাথেই থাকুন।

0: ইতিহাস মূলত মানব সভ্যতায় অতীতে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলীর কালানুক্রমিক ও প্রামাণ্য বিবরণ। নিছক ঘটে যাওয়া ঘটনা বা কাহিনী ইতিহাস নয়, কিংবা অনুমান বা কাল্পনিক গল্পের উপর ভিত্তি করে ইতিহাস রচিত হয় না। তথ্য প্রমাণ ও গবেষণার মাধ্যমে অতীতকে বস্তুনিষ্ঠভাবে পুনর্নির্মাণ করাই হল প্রকৃত ইতিহাস। তাই প্রত্নতাত্ত্বিক নিদর্শন, শিলালিপি, মুদ্রা এবং লিখিত প্রামাণ্য দলিলের উপর ইতিহাস নির্ভরশীল। এজন্য বলা হয়, অতীত থেকে গৃহীত শিক্ষা আমাদেরকে বর্তমান বুঝতে এবং ভবিষ্যৎ গড়তেই সাহায্য করে।
1: বন্ধুরা, দিনের শুরুতে অতীতে ঘটে যাওয়া ইতিহাসের জানা অজানা বিষয়ে আপনাদেরকে অবগত করতে এই পর্বে আমরা শুনবো আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনে উপস্থাপন করছেন সামিউল বাশার শান।

শ্রোতা বন্ধুরা, আজ 24 জুলাই 2026 খ্রিস্টাব্দ শুক্রবার, গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 205তম দিন। চলুন জেনে নেই আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা ও কিংবদন্তিতুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু সংকলন। এই দিনে 1868 খ্রিস্টাব্দের 24 জুলাই মার্কিন বিজ্ঞানী ও গবেষক জন ওয়েসলি হিট প্লাস্টিক তৈরির জন্য নতুন ধরনের উপাদান তৈরি করতে সক্ষম হন। মার্কিন উপযাত্রী পেরুর 16 শতকের ইঙ্কা সভ্যতার অন্যতম প্রতীক মাচু পিচু শহর আবিষ্কার করেন 1911 খ্রিস্টাব্দের এই দিনে। 1921 খ্রিস্টাব্দের আজকের দিনে ফিলিস্তিন, ইরাক ও পূর্ব জর্ডান ব্রিটিশদের অধীনে এবং সিরিয়া ও লেবানন ফরাসি সরকারের অধীনে চলে আসে। সমুদ্র তটদেশে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয় 1946 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। যুগে যুগে অনেক গুণীন ব্যক্তির আগমনের মধ্যে দিয়ে এই ধরনে আলোকিত হয়েছে। এসব গুণীন ব্যক্তিবর্গ তাদের কাজের মধ্যে দিয়ে এই ধরনের বুকে অমরত্ব লাভ করছেন। এবার জানব তেমনি কয়েকজন ব্যক্তির জন্মকথা। 1898 খ্রিস্টাব্দের 24 জুলাই কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। প্রখ্যাত কবি এবং অনুবাদক অরুণাচল বসু জন্মগ্রহণ করেন 1975 খ্রিস্টাব্দের এই দিনে। 1969 খ্রিস্টাব্দের আজকের দিনে মার্কিন সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ জন্মগ্রহণ করেন। বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক আলেকজান্ডার দুমা জন্মগ্রহণ করেন 1802 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। 1857 খ্রিস্টাব্দের এই দিনে ডেনমার্কের নোবেলজয় লেখক হেনরিক পন্টোপিডান জন্মগ্রহণ করেন। বন্ধুরা, আজ আপনাদের অনেকের জন্মদিন। দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আবিষ্কার উদ্ভাবন, প্রাপ্তি অপ্রাপ্তি, জন্মের পাশাপাশি প্রখ্যাত ব্যক্তিদের মৃত্যু ঘটনাও একটি দিনকে গুরুত্বপূর্ণ করে তোলে। অন্যভাবে বলা যায়, জন্ম যখন হয়েছে, মৃত্যু

আমাদের জন্য ব্যথাতুর এক বিষয়। আজ 24 জুলাই, আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন কয়েকজন ব্যক্তির কথা জানব এইবার। 1870 খ্রিস্টাব্দের 24 জুলাই ঊনবিংশ শতকের প্রখ্যাত সাহিত্যকার কালীপ্রসন্ন সিংহ মৃত্যুবরণ করেন। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক উত্তম কুমার 1980 খ্রিস্টাব্দের এই দিনে পৃথিবী থেকে চিরবিদায় নেন। 1980 খ্রিস্টাব্দের এই আজকের দিনে সমাজবিজ্ঞানী ও সাহিত্য সমালোচক বিনয় ঘোষ ইহলোক ত্যাগ করেন। নোবেলজয়ী ব্রিটিশ পদার্থবিদ স্যার জেমস চ্যাডউইক পরলোক গমন করেন 1974 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। 1986 খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী মার্কিন জীবরসায়নবিদ ফিটস লিপম্যান মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এই দিনের পর্ব আজ এই পর্যন্তই।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: অবিরাম প্রাকৃতিক সৌন্দর্যের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহাসিক নিদর্শন ও স্থাপনা আমাদের এই ছোট্ট চিরসবুজের দেশকে আকর্ষণীয় করে তুলেছে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আমাদের দেশের এ সকল ঐতিহাসিক নিদর্শন ও ঐতিহ্য সত্যি এক অনন্য মেলবন্ধন। প্রত্নতাত্ত্বিক স্থান থেকে শুরু করে প্রাচীন স্থাপত্য সব মিলিয়ে আমাদের দেশ পর্যটনের এক বিশাল ভাণ্ডার।
0: বন্ধুরা, এই পর্বে আমরা শুনব কামাল মিনার গ্রন্থনা ও উপস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে।
2: সুপ্রিয় শ্রোতা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের সন্ধানে পর্বে। আজ আমরা এসেছি পুরনো ঢাকার বুড়িগঙ্গা নদীর পাশে ঐতিহাসিক স্থান আহসান মঞ্জিল জাদুঘরে। সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ঢাকার আহসান মঞ্জিল। পুরনো ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি ছিল। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। 1859 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শুরু হয়ে 1872 খ্রিস্টাব্দে শেষ হয়। নবাব পরিবারের বহুল স্মৃতি বিজড়িত এই প্রাসাদটি এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঢাকার 400 বছরের প্রাচীন ইতিহাসের অংশ হয়ে আছে নবাবী আমলের শান শওকত, আর গর্বিত সেই ইতিহাসের কালের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে নবাবদের নিদর্শন আহসান মঞ্জিল। এখানে প্রতি মাসে 40,000 থেকে 50,000 দর্শনার্থী টিকিট কেটে প্রবেশ করে থাকেন। এর মধ্যে থাকেন 6,000 থেকে 7,000 বিদেশি পর্যটক। এখানে পরিদর্শনের জন্য 37টি গ্যালারি রয়েছে। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি আহসান মঞ্জিল দেখতে আসা একজন দর্শনার্থীর সাথে। কি নাম আপনার?
3: মোহাম্মদ রাসেল খান।
2: কোথায় আপনার বাসা?
3: গুলশানে।
2: আপনি প্রায় আহসান মঞ্জিল জাদুঘর দেখতে আসেন?
3: জি, মাঝে মাঝে আসি।
2: কেন আসেন?
3: আজকে আমার একটা সাথে লোক ছিল, গেস্ট, ওনাকে নিয়ে আসলাম, একটু ঘুরাই গেলাম।
2: এখানে এসে আপনারা কি দেখতে পান সাধারণত?
3: পূর্ব আমলের রাজারা যেগুলো ব্যবহার করতো, তারপরে কোন কোন রাজা ছিল, কোন কোন আমলের, এসব জাস্ট একটু দেখা। এখানে মাঝে মাঝে আসলে মন ফ্রেশ হয়, ভালো একটা জায়গা।
2: আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলবো ইডেন মহিলা কলেজের একজন ছাত্রী ফাতেমার সাথে। কেমন আছেন?
4: আলহামদুলিল্লাহ, ভালো আছি।
2: আপনার বাসা কোথায়?
4: আমি হচ্ছে কামরাঙ্গীরচর থেকে এসেছি, নদীর ওই পার থেকে আমার এখানে আসতে হয়েছে।
2: আপনি কি প্রায় এখানে আহসান মঞ্জিল জাদুঘরে আসেন?
4: হ্যাঁ, আমার বাসা যেহেতু এখান থেকে খুব কাছেই বলা যায়, নদীর ওই পার, তো প্রায় আসা হয়। এটা তো মূলত আমাদের একটা ঐতিহাসিক জায়গা। বিভিন্ন নবাবী আমলের যেসব নিদর্শনগুলো, তাদের জীবনমান, চলাফেরা, সবকিছু এইখানে

0: আবদ্ধ হয়ে আছে তাদের স্মৃতি। তো আমরা এখানে এসে তাদের যে জীবনমানটা ছিল ওই সময় কেমন ছিল সেটা সম্পর্কে জানতে পারি। তারপর এইরকম সুউচ্চ যে দালান বা ওই সময়টাতে এইগুলো কিন্তু বর্তমান দেখা যায় না। তো এইটা দেখার মধ্যেও দেখা যায় আলাদা একটা অনুভূতি কাজ করে। এরপর সপ্তাহে একটা দিন এখানে আসা, মন ভালো লাগে, এরকম কিছু বিষয়।
1: এখানে আসলে সাধারণত কি শিক্ষা লাভ করা যায়?
0: ইতিহাস সম্পর্কে আমাদের সবাইকেই জানতে হয়, ইতিহাস সম্পর্কে ধারণা রাখা। তো এইখানে দেখা যায় আমরা পুরনো যে ইতিহাস ঐতিহ্য এই বিষয়গুলো জানতে পারি।
1: আপনাকে অনেক ধন্যবাদ।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি, এখানে এসেছেন হাসান মঞ্জিল জাদুঘর দেখতে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার?
2: আমার নাম সাগর।
1: আপনি কোথেকে এসেছেন?
2: বরিশাল থেকে আসছি এটা দেখার জন্য। এই যে আমাদের এটা যে ব্রিটিশ আমলের যে ঐতিহ্য, যে সংস্কৃতি, যে ব্রিটিশদের সাথে যে উঠাপড়া, নবমী আমলের যে সংস্কৃতিটা বহন করে সেটা আসলে হৃদয়ে ধারণ করা বা সে বুঝতে পারা, সেটার জন্যই আর কি আসা।
1: জি, আপনাকে অনেক ধন্যবাদ।
2: ধন্যবাদ আপনাকে।
1: সুপ্রিয় শ্রোতা, কথা বলছি আরেকজন দর্শনার্থীর সাথে। কি নাম আপনার?
3: আসমা আক্তার।
1: আপনি কোত্থেকে এসেছেন?
3: কেরানীগঞ্জ।
1: আপনি কি প্রায় এখানে আসেন?
3: হ্যাঁ, মাঝে মাঝে আসি।
1: আপনি এখানে এই যে হাসান মঞ্জিল জাদুঘরে কেন আসেন?
3: এই যে আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানার জন্য, দেখার জন্য নবাবদের জীবন ব্যবস্থা কেমন ছিল সেটা জানার জন্য।
1: এখানে আসার পরে আপনার কেমন অনুভূতি জাগে?
3: ভালো লাগে।
1: এখানে এসে আমরা দেখলাম যে হাসান মঞ্জিলের মাঠে এই ফুলবাগান, ঘাসের উপরে বসার জায়গা, অনেকে বসে আছে, গল্প করছে, এটা কি বিনোদনের একটা মাধ্যম বলতে পারেন আশেপাশে মানুষের জন্য?
3: হ্যাঁ, সেটা তো অবশ্যই। এখানে আমরা যেমন আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারি, প্লাস হচ্ছে আমাদের বিনোদনেরও একটা মাধ্যম।
1: আপনাকে অনেক ধন্যবাদ।
3: আপনাকে ধন্যবাদ।
1: প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি হাসান মঞ্জিল জাদুঘরের পরিচালনার দায়িত্বে যিনি আছেন, কিপার সুলতান মাহমুদের সাথে। কেমন আছেন?
4: জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি।
1: আপনি হাসান মঞ্জিলে কতদিন যাবত পরিচালনার দায়িত্ব পালন করেন?
4: আমি গত মে মাসের 14 তারিখে জয়েন করেছি, 4 মাসের অধিক হলো আমি দায়িত্ব আছি।
1: হাসান মঞ্জিল জাদুঘর তো একটা ঐতিহাসিক স্থান, দর্শনার্থীদের জন্য একটু বিনোদনের জায়গা। এখানে জাদুঘর আছে, সামনে বাগান আছে, এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী বেড়াতে আসেন, ঘুরতে আসেন। এই দর্শনার্থীর সংখ্যা প্রতিদিন কেমন?
4: এখানে প্রতিদিনই দেশি বিদেশি বহু দর্শক পরিদর্শনে আসেন। প্রতি শুক্রবার আমাদের 3টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে প্রায় 5,000 দর্শক আমাদের এখানে জাদুঘর পরিদর্শন করে থাকেন। শনিবার থেকে বুধবার পর্যন্ত আমাদের জাদুঘর 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে।
1: জি,
4: এই সময়টাতে আমাদের শনিবারে যেহেতু সরকারি বন্ধ, কিন্তু আমাদের জাদুঘর খোলা থাকে। এই দিন কিছুটা দর্শক বেশি হয়, যেমন প্রায় 3,000 কাছাকাছি। আর রবিবার থেকে বুধবার পর্যন্ত আমাদের গড়ে 2,000 ভিজিটর ভিজিট করে থাকে।
1: জি, আপনাকে অনেক ধন্যবাদ।
4: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: সুপ্রিয় শ্রোতা, আজ আমরা পুরানো ঢাকার ঐতিহ্যবাহী হাসান মঞ্জিল জাদুঘর সম্পর্কে অনেক কিছু জানলাম। পরবর্তী পর্বে আমরা ঐতিহ্যের সন্ধানে অন্য কোনো ইতিহাস ঐতিহ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন।
5: প্রিয় শ্রোতা, যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারায় এক বিশাল পরিবর্তন এসেছে। প্রাচীন ও মধ্যযুগের কৃষিভিত্তিক সমাজ, সুলতানি ও মুঘল আমলের শিল্প সংস্কৃতি, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং পরবর্তীতে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মাধ্যমে অসাম্প্রদায়িক জাতীয়তাবোধের উন্মেষ, এই ধারাবাহিকতায় বাংলার সমাজ ব্যবস্থা ধাপে ধাপে বর্তমান আধুনিক ও প্রযুক্তি নির্ভর অবস্থায় এসে পৌঁছে গেছে।
6: 21 শতকে এসে বিশ্বায়নের ছোঁয়ায় বাংলার সংস্কৃতিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া। ইন্টারনেটের বিস্তার ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে জীবনযাত্রা, খাদ্যাভ্যাস এবং বিনোদনে প্রথাগত ধারার চেয়ে তথ্য প্রযুক্তি নির্ভর জীবনধারা বেশি প্রাধান্য পাচ্ছে। এই পর্বে আমরা শুনব আলী আহসান খানের গ্রন্থনা উপস্থাপনায় যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার বিবর্তন নিয়ে নিবন্ধ কালের যাত্রাপথে বাংলা।
7: গত অনুষ্ঠানে আমি পাঠ করেছিলাম ভারতবর্ষে আর্যদের আগমন, কিভাবে তারা এই এলাকাতে বসতি স্থাপন করেছিল এবং রাজনীতি, সমাজনীতি এবং এই সংস্কৃতিতে তাদের যে কি প্রভাব ফেলেছিল সেটি নিয়ে কিন্তু একটা বিস্তারিত আলোচনা আমি করেছিলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি আর্যদের আগমনের পর এইখানকার রাজনৈতিক অবস্থা কেমন ছিল, সামাজিক অবস্থা কেমন ছিল এবং এই সময়ে কারা, কোন কোন গোষ্ঠী, বিদেশি গোষ্ঠী এখানে আগমন করেছিল সেটি নিয়ে আলোকপাত করব। শ্রোতা বন্ধুরা, আর্যদের আগমনের পর এই উপমহাদেশে ধারাবাহিকভাবে বিভিন্ন বৈদেশিক জাতি ও গোষ্ঠীর আগমন ঘটে। আর্যদের বসতি স্থাপনের পর প্রথম উল্লেখযোগ্য বৈদেশিক আক্রমণ ঘটে পারস্য থেকে। পারস্যের সম্রাট প্রথম দারিউস, কেউ কেউ বলেন দারিয়াস, খ্রিস্টপূর্ব 500 দিকে উত্তর পশ্চিম ভারত ও সিন্ধু উপত্যকা জয় করেন। এই উপমহাদেশের ইতিহাসে রাজনৈতিক অক্ষ, প্রশাসনিক দৃঢ়তা এবং সংস্কৃতির চরম উৎকর্ষ সাধনের ক্ষেত্রে যে দুটি কালখণ্ড সবচেয়ে বেশি উজ্জ্বল তা হল মৌর্যযুগ এবং পরবর্তীতে গুপ্তযুগ। এখানে আমি আজকে শুধু মৌর্যযুগ নিয়ে আলোকপাত করছি। বৈদিক ও উত্তর বৈদিক যুগের ছোট ছোট জনপদের গণ্ডি পেরিয়ে মৌর্যদের হাত ধরেই এই অঞ্চলে প্রথম সাম্রাজ্যের ধারণার বাস্তবে রূপ নেয়। সে সময়ে রাজনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়েই পরবর্তীকালে গুপ্তযুগে গড়ে ওঠে ধ্রুপদী সংস্কৃতির এক সুবর্ণ অধ্যায়। এই দুই যুগের ধারাবাহিক পথ পরিক্রমায় রূপ নির্ধারণে অনস্বীকার্য ভূমিকা পালন করেছে। প্রিয় শ্রোতাবৃন্দ, খ্রিস্টপূর্ব 4th মধ্যভাগে মগধের মাটিতে মৌর্য সাম্রাজ্যের বীজ রোপিত হয়। চন্দ্রগুপ্ত মৌর্যের বীরত্ব এবং আচার্য চাণক্যের রাজনৈতিক দূরদর্শিতার ফলে নন্দবংশের পতনের পর এই বিশাল সাম্রাজ্য গড়ে ওঠে। চন্দ্রগুপ্ত মৌর্য এবং বিন্দুসারের পর মহামতি অশোকের রাজত্বকালে মৌর্য সাম্রাজ্যে তার বিস্তৃতির চরমে পৌঁছায়। কৌটিল্যের অর্থশাস্ত্র অনুযায়ী মৌর্য শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর ও কেন্দ্রীভূত। সমগ্র সাম্রাজ্যকে সুচারুভাবে পরিচালনার জন্য একটি শক্তিশালী আমলাতন্ত্র, বিচার ব্যবস্থা ও গুপ্তচর বাহিনী সক্রিয় ছিল। কলিঙ্গযুগের রক্তপাত সম্রাট অশোকের মনে গভীর রেখাপাত করেছিল। তিনি দিগ্বিজয়ের নীতি ত্যাগ করে শান্তির নীতি গ্রহণ করেন। অহিংসা, সহিষ্ণুতা ও নৈতিকতার বার্তা নিয়ে তার প্রেরিত প্রচারকরা এশিয়া তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে বৌদ্ধ ধর্মকে এক বিশ্বধর্মে রূপ দেওয়ার প্রয়াস চালায়। পাথর খোদাই করে তৈরি অশোক স্তম্ভ, তার উপর নিখুঁত সিংহমূর্তি এবং সুদৃশ্য স্তূপ স্থাপত্য মৌর্য শিল্পরীতির উৎকর্ষের শ্রেষ্ঠ নিদর্শন। মৌর্য সাম্রাজ্যের পতনের পর এ অঞ্চলে কোনো একক কেন্দ্রীয় শক্তি দীর্ঘদিন স্থায়ী হয়নি। এ অঞ্চলে শুঙ্গ, কান ও সাতবাহন রাজবংশের পাশাপাশি শক, কুষাণ ও পার্থিয়ানদের মতো বিভিন্ন বৈদেশিক শক্তির আগমন ঘটে। এই রাজনৈতিক অস্থিরতা ও পালাবদলের মধ্য দিয়ে ভারতীয় সমাজে নতুন সাংস্কৃতিক ও বাণিজ্যের মিশ্রণ ঘটে, যা পরবর্তীতে একটি সুসংহত সাম্রাজ্য গড়ে ওঠার পথ প্রশস্ত করেছিল।
5: প্রিয় শ্রোতা, বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার আমাদের হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি এবং স্বকীয়তাকে বিশ্বমঞ্চে অনন্যভাবে তুলে ধরে। এদেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক বিশাল জায়গা দখল করে আছে এদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার। ইতিহাসের পট পরিবর্তনের সাথে সাথে ঐতিহ্য ও সংস্কৃতিকে যেমন কিছুটা প্রভাব দৃশ্যমান, ঠিক তেমনি সেই পরিবর্তনের ধারা আমাদের পোশাকেও পরিলক্ষিত হয়। তবে একথাও ঠিক যে এই পরিবর্তন কখনোই আমাদের শেকড় ও স্বকীয়তাকে ভুলে নয়, বরং অন্য সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজেদের সংস্কৃতির বিকাশন।
6: বন্ধুরা, এই পর্বে আমরা শুনব আমিনা রহমানের গ্রন্থনা, গবেষণা ও উপস্থাপনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার নিয়ে নিবন্ধ যুগের সাজ, যুগের পোশাক।
8: অঞ্চল ও আভিজাত্য, বাংলাদেশের শাড়ি তার বৈচিত্র্য, সূক্ষ্মতা, ঐতিহ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। প্রতিটি অঞ্চলের শাড়ির নিজস্ব বৈশিষ্ট্য গল্প রয়েছে। বাংলাদেশের শাড়ির বৈশিষ্ট্য রয়েছে যেমন প্রথমত জামদানি, মুসলিন, টাঙ্গাইল, বিবিধ। বলছি জামদানির কথা। সুতার জ্যামিতিক কাব্য নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ নদীর তীরবর্তী রূপগঞ্জ, সোনারগাঁও ও ডেমরা অঞ্চল জামদানির মূল কেন্দ্র হিসেবে পরিচিত। মুঘল আমলে জামদানি তার স্বর্ণযুগে অতিক্রম করে। এটি মূলত মুসলিনের ওপর সূক্ষ্ম নকশা বুননের এক অনন্য শিল্প। এই শাড়ির বিশেষত্ব হল এটি সম্পূর্ণ স্মৃতি ও অভিজ্ঞতার উপর নির্ভর করে তৈরি হয়। তাঁতিরা কোনো আঁকা নকশা ছাড়াই হাতে হাতে ডিজাইন ফুটিয়ে তোলেন। এটি জামদানি শাড়ি তৈরি করতে 1-6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। 2013 সালে এটি ইউনেস্কোর অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায় এবং 2016 সালে বাংলাদেশের প্রথম ভৌগোলিক নিদর্শন জিআই পণ্য হিসেবে স্বীকৃত হয়। বাতাসের বুনন মুসলিন ছিল বাংলার গর্ব, যা তার অতুলনীয় সূক্ষ্ম তার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত ছিল। এতটাই হালকা ও সূক্ষ্ম ছিল যে একটি সম্পূর্ণ শাড়ি একটি আংটির ভেতর দিয়েও প্রবেশ করানো যেত। এর সুতার কাউন 300-1200 পর্যন্ত হতো, যা আজও বিস্ময়ের বিষয়। ব্রিটিশ ও ঔপনিবেশিক শাসনের সময় এই শিল্প প্রায় ধ্বংস হয়ে যায়। তবে বর্তমানে বাংলাদেশে মুসলিন পুনরুদ্ধারের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা এই ঐতিহ্যকে আবার জীবিত করার চেষ্টা করছে। টাঙ্গাইল শাড়ি প্রজন্মান্তরে সৌন্দর্য। টাঙ্গাইলের কালীহাতি অঞ্চলের শাড়ি তার চওড়া পাড় ও সূক্ষ্ম বুটির জন্য বিখ্যাত। এই শাড়ির জ্যাকার্ড ও গর্ত তাতে বোনা হয় এবং এর সুতা ব্যবহারে নির্দিষ্ট কাউন্ট অনুসরণ করা হয়। এটি ঐতিহ্য আধুনিকতার একটি সুন্দর সমন্বয়। 2020 সালে টাঙ্গাইল শাড়ি ভৌগোলিক নিদর্শন জিআই স্বীকৃতি লাভ করে।
5: বন্ধুরা, শুনলেন যুগের সাজ, যুগের পোশাক। আনন্দ, ক্লান্তি কিংবা বিষণ্নতা, সবকিছুর মধ্যে গানের উপস্থিতি যেন এক পশলা বৃষ্টির মতো, হঠাৎই মন ভালো হয়ে যায়। এই পর্বে আমরা শুনব শিল্পী খালিদ হোসেনের কণ্ঠে নজরুল সঙ্গীত।

0: মেঘ মেঘের হোক এই সকালে আপনাদের থেকে বিদায় নেব। দেশ ও জাতির কল্যাণ কামনায় সৎচিন্তা ও সৎকর্মের আদর্শে অনুপ্রাণিত হোক প্রতিটি হৃদয়, সেই প্রত্যাশাই আজকের মতো এখানে শেষ করছি।
1: যাবার আগে জানিয়ে যাই, আমাদের আজকের দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন মালিক ফরিবা তাবাসুম, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধান করেছেন কানিজ কুলসুম এবং প্রযোজনায় মাহফুজুল ইসলাম।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি আঞ্জুমান আরা। মন্ত্রিসভা বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2026 খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। এই আইনের মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশন ও সংলগ্ন এলাকা নিয়ে চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি সমন্বয়ে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ শিরোনামে একটি সংবিধিবদ্ধ সংস্থা প্রতিষ্ঠা করা হবে। কর্তৃপক্ষ গণশুনানি ও প্রাক প্রকাশ সহ বিধিবদ্ধ প্রক্রিয়ায় মহাপরিকল্পনা থেকে উন্নয়ন প্রকল্প ও স্থানীয় পরিকল্পনা পর্যন্ত একটি পর্যায়ভিত্তিক পরিকল্পনা কাঠামো নির্ধারণ করবে, যেখানে কর্তৃপক্ষের ছাড়পত্র ব্যতীত কোনো নির্মাণ বা প্রকল্প গ্রহণ করা যাবে না। নদী নালা জলাশয় খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সুরক্ষায় কঠোর পরিবেশগত বিধিনিষেধ আরোপ, ভূমি পুনর্বিন্যাস ও ভূমি পুনঃ উন্নয়নের মতো আধুনিক ভূমি ব্যবস্থাপনা কৌশল প্রবর্তন, অননুমোদিত নির্মাণ ও জলাধার ভরাট সহ বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ড নির্ধারণের পাশাপাশি নিজস্ব তহবিল, উন্নয়ন ফি ধার্য, ঋণ গ্রহণ ও নিরীক্ষার বিধান এই আইনে অন্তর্ভুক্ত আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার 2034 সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টর্স চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI আয়োজিত FDI সম্মেলনে একথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি বৃহৎ উৎপাদন হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তৈরি পোশাক শিল্পকে বৈচিত্র্যময় করা হচ্ছে এবং মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় প্রযুক্তি ও দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য দেশের আইনি ও রেগুলেটরি কাঠামোর আধুনিকায়ন ও বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করা হচ্ছে। এছাড়া দ্রুত বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা উন্নত করা হচ্ছে। কর ও ভ্যাট প্রশাসনকে সহজ এবং মুনাফা অর্জনের পর তা নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে ঝামেলামুক্ত করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি। তিনি গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির 34তম এবং নবগঠিত কমিটির প্রথম সভায় দিক নির্দেশনামূলক বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী, প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্যদের প্রতিটি সিদ্ধান্তে দেশের সংবিধান, প্রচলিত আইন ও বিধিবিধানের যথাযথ প্রতিফলন নিশ্চিত করার পরামর্শ দেন। বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের HSC ও সমমানের পরীক্ষা আগামী সোমবার থেকে শুরু হবে। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এ তথ্য জানান। ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীনে 5 জেলায় গত 8 জুলাইয়ের HSC ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় পরে 16 জুলাই পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর চট্টগ্রাম বোর্ডের 5 জেলায় অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষামন্ত্রী জানান, আগামী 27 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের উপর আরও বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। এই হামলা হবে গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর শুরু করা অপারেশন এপিক ফিউরি এর চেয়েও ব্যাপক। গতকাল সংবাদ মাধ্যম এক্সিওএসের খবরে একথা বলা হয়। এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গত 2 মাসের মধ্যে বেড়ে ব্যারেল প্রতি 100 মার্কিন ডলারে পৌঁছেছে। খেলার খবর কাবাডি। ঢাকায় 5 ম্যাচের কাবাডি নারী দ্বিপাক্ষিক সিরিজে নেপালের বিপক্ষে বাংলাদেশ 3-2 ব্যবধানে জয় পেয়েছে। বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে নেপালের অধিনায়ক মেনুকা কুমারী রাজবংশী তার অসাধারণ পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি।

0: আমরা যারা বয়সে ছোট, আমাদের সবারই যেন শেখার বয়স। প্রথমত, এই বয়সে আমাদের সবারই ভালো মতো লেখাপড়া শেখা দরকার, আবার লেখাপড়ার বাইরেও অনেক কিছু শিখতে হয়।
1: বলা যায় এই শেখার যেন কোনো শেষ নেই। কখনো বই পড়ে আমরা শিখি, কখনো বড়দের কাছ থেকেও অনেক কিছু শিখি। এই যেমন আদব কায়দার শিক্ষা আমরা বড়দের কাছ থেকেই শিখি।
0: নিয়মিত লেখাপড়া করার পাশাপাশি আমরা অনেকেই অনেক রকম সুকুমার বৃত্তির চর্চা করে থাকি। কেউ গান শিখি, কেউ নাটক, আবার কেউ বা শিখি আবৃত্তি, কেউ আবার খেলাও শিখি।
1: এই খেলার ভেতরে ঘরে বসে যে বুদ্ধির খেলা খেলতে পারি তা হলো দাবা খেলা। আমাদের ছোটদের কাছে লুডু খেলাও প্রিয়, তবে দাবা খেলা শিখলে আমাদের বুদ্ধির বিকাশটা যেন বেশি হয়।
0: অনেকেই আবার কারাতে খেলাও শিখি, যার মাধ্যমে আমরা আত্মরক্ষার কৌশল জানতে পারি। এর পাশাপাশি আরও যা শেখা দরকার তা হলো সাঁতার। এই সাঁতার শিখলে পানিতে ডুবে যাওয়ার হাত থেকে আমরা রক্ষা পাবো অনায়াসে।
1: অনেক কিছুই শেখার কথা আমরা বললাম আমাদের সবার ভালোর জন্য। যেমন আমাদের সবার ভালোর জন্য এবার একে একে নিবেদন করব আজকের কলকাকলি অনুষ্ঠানের সবগুলো পরিবেশনা।

0: আমরা সবাই যেমন আমাদের জীবনকে ভালোবাসি, তেমনি ভালোবাসি দেশ, কারণ এই দেশ আমাদের থাকার আশ্রয়।
1: এই দেশের আকাশ, বাতাস, মাটি ও পানি সবই আমাদের। এবার এই দেশের কথা শুনব দেশাত্মবোধক একটি গানে। গানটির পরিবেশনায় রিসানুল আলম প্রমীণ।

0: আজকের কলকাকলি অনুষ্ঠানের শুরুতেই আমরা শেখার কথা বলছিলাম। এই শেখার ভেতরে আমরা লেখালেখি শিক্ষাও পেতে পারি, আর এজন্য ভালো ভালো লেখা পড়তে হয় ও শুনতে হয়।
1: যদি ছড়া কবিতা কেউ লিখতে চাই তাহলে জানাশোনার কোনো বিকল্প নেই। কারা কারা কোন কোন কবিতা এবং ছড়া লিখেছেন সেগুলো অবশ্যই পড়া দরকার এবং সুযোগ মতো শোনাও দরকার।
0: এবারের আয়োজন ছড়া কবিতার আসর। এ আসরে আজ আমরা বেশ কয়েকটি ছড়া কবিতা শুনব। গ্রন্থনায় তানজিলা শামসুন নাহার আর উপস্থাপনায় রয়েছে রিফা তানজিবা।

প্রিয় ছোট্ট বন্ধুরা, শব্দ দিয়ে যে ছবি আঁকা যায়, সুর দিয়ে যে মনের কথা বলা যায়, তারই নাম কবিতা। এখন আমরা প্রবেশ করেছি আমাদের সবচেয়ে প্রিয় ছড়া কবিতার আসরে। এখানে একের পর এক কবিতায় উঠে আসবে সাহস, ভালোবাসা, শিল্পমন, বিষ্ণুতার প্রকৃতির নানা রঙের গল্প। চলো মন দিয়ে শুনি একে একে সবগুলা কবিতা।

0: প্রিয় বন্ধুরা, জীবনের পথ চলতে গিয়ে আমরা কতবার থমকে দাঁড়াই, তাই না? মনে একটা ভালো কাজ করার ইচ্ছা জাগে, অথচ পরক্ষণে মাথায় এসে ভর করে একটা প্রশ্ন, লোকে কি বলবে? এই দ্বিধা, এই সংকোচ যেন যুগে যুগে মানুষকে পিছিয়ে দিয়েছে তার নিজের বিশ্বাস থেকে। অথচ ইতিহাস সাক্ষী, যারা এই ভয়কে জয় করেছেন তারাই এঁকেছেন নতুন পথ। কবি কামিনী রায় তার কালজয়ী কবিতায় এই সাহসের কথাই বলে গেছেন আমাদের, নিজের বিবেকের ডাক শোনার কথা, লোকভয়কে জয় করার কথা। চলো মন দিয়ে শুনি কবিতাটি, আবৃত্তি করে শোনাবে জাফরিন সামিহা।
1: করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলি, পাছে লোকে কিছু বলি। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। হৃদয়ে বুদবুদ মতো উঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। কাঁদে প্রাণ জবে আঁখি, সযতনে শুষ্ক রাখি, নিরামল নয়নের জলে, পাছে লোকে কিছু বলে। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, চলে যায় উপেক্ষার ছলে, পাছে লোকে কিছু বলে। মহৎ উদ্দেশ্যে যবে একসাথে মিলে সবে, পারি না মিলিতে সেই দলে, পাছে লোকে কিছু বলে। বিধাতা দিচ্ছেন প্রাণ, থাকি সদা ম্রিয়মান, শক্তি মরে ভীতির কবলে, পাছে লোকে কিছু বলে। ধন্যবাদ।
0: ছোট্ট বন্ধুরা, তোমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে যেন এই সাহসটুকু সঙ্গী হয়, নিজের বিবেকের উপর ভরসা রেখে সামনে এগিয়ে যাওয়ার শিক্ষায় যেন আমাদের পথে হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, পৃথিবীতে হাজারো সুর আছে, হাজারো কণ্ঠ আছে, কিন্তু মায়ের কণ্ঠস্বরের মতো মধুর, মায়ের মতো নিরাপদ সুর বুঝি আর নেই। জন্মের প্রথম মুহূর্ত থেকেই স্বর আমাদের কানে বাজে, ঘুম পায়নি গান শোনায়, বিপদে আশ্বাসতে আদর করে নাম ধরে ডাকে। সেই স্বরই যেন হয়ে ওঠে আমাদের সারা জীবনের সবচেয়ে বড় ভরসার জায়গা। বড় হয়ে গেল, দূরে চলে গেলেও সেই ডাক কানে বাজতে থাকে অবিরাম। কবি খালেক বিন জয়নুদ্দিন সেই কবিতায় সেই চিরন্তন মমতাময়ী সুরের কথা তুলে ধরেছেন, তার কণ্ঠে ধারণ করছে আল আম নাসরার। চলো কবিতাটি শুনি।
2: কণ্ঠ থেকে মায়েশ্বর আমার গলায় এসে, বর্ণমালার ছাপি খোলে একটুখানি খেসে, চর্যাপদের গল্প শোনায় সেই সে মধুর ধ্বনি, গল্প কথার বনুন মালা উজ্জ্বল হীরক্ষণী। আমার ঠোঁটে মায়ের ঠোঁট ফোটায় পলাশ ফুল, জ্যোৎস্না রাতে পদ্ম বানায় হয় না তাতে ভুল। মায়ের দেয়া বর্ণধ্বনি অথই সমুদ্র, ভাষার প্রদীপ জ্বালিয়ে শেখায় হাজার কথার সুর।
0: প্রিয় বন্ধুরা, রং তুলি হাতে নিলেই যেন একটা আস্ত নতুন জগৎ খুলে যায় শিশু মনের সামনে। সাদা কাগজের বুকে একটানে ফুটে ওঠে আকাশ, নদী, পাহাড়, ফুল কিংবা উড়ন্ত পাখি, আর তার সাথে সাথে ফুটে ওঠে মনের গহনে জমে থাকা সব স্বপ্ন আর কল্পনা। একটা কবিতা যেন হাজারো না বলার কথার প্রকাশ, সেখানে রং আর রেখার ভাষায় লেখা হয় মনের ইতিহাস। কবি মারফুল ইসলামের তার কবিতায় ঠিকই আনন্দেরই কথা তুলে ধরেছেন, ছবি আঁকার সেই সহজ সরল আনন্দের কথা যা প্রতিটি শিশুর মনে লুকিয়ে থাকে। এই কবিতাটি আবৃত্তি করে শোনাবে অনিতা রহমান সংস্কৃতি। চলো শুনি কবিতা।
3: চলো ছবি আঁকি পালতোলা পাখি, চুল খোলা গাছ, নাচানাচি মাছ, হাসি হাসি মুখ ফুল, পাকানো পুতুল।

0: ছবি চলো আঁকি সবই।
1: জানো তো, জীবনের প্রতিটি মুহূর্ত সবসময় হাসি আনন্দে ভরা থাকে না। মাঝে মধ্যে মন কেমন করায় যেন একটা অচেনা বিষ্ণুতায় ছেয়ে যায়, কোনো এক না বলা কারণে, কোনো এক নীরব বেদনায়। এই উদাসীনী অনুভূতিও তো মানুষের একটা অংশ। কখন হারানোর কষ্ট, কখনো একাকিত্বের সুখ, কখনো বা শুধু একটা অজানা মন খারাপ। কবি মাহমুদ আক্তার তার চির উদাস কবিতায় এই গহীন অনুভূতির একটা ছবি এঁকেছেন শব্দে শব্দে। চলো মন দিয়ে শুনি কবিতাটি, যা জাকির সোহানা এর উচ্চারণে।
2: সকালটা কাটে যেমন তেমন, দুপুর যে এলো মেলো, বিকেল হলেই ভাবনা গড়ায় সন্ধ্যে বুঝি গেল, রাত পোহালেই উদ্বেগ জাগে সারাদিন কি যে হবে, যথারাত ততদিন হয়ে হয়ে পোহর পেরিয়ে যাবে, বিষণ্ন সাজ উদাস দুপুর আমাকে ভোলাতে নয়, আমার বেলায় অষ্টপ্রহর অলস বাতাস বয়।
1: প্রিয় বন্ধুরা, যখন কালো মেঘ ঢেকে যায়, দূর থেকে ভেসে আসে মেঘের গুরুম গুরুম ডাক, আর তারপর টুপটাপ শব্দে নেমে আসে বৃষ্টি, তখন যেন গোটা পৃথিবীটা অন্যরকম হয়ে যায়। কারো ভালো লাগে বৃষ্টিতে ভিজতে, কারো আবার ভালো লাগে অজানা ধারে জানলার ধারে বসে শুধু বৃষ্টি দেখতে আর মনে মনে গল্প বুনতে। বৃষ্টি যেন প্রকৃতি নিজস্ব এক গান, যা মনকে ছুঁয়ে যায় ভিন্ন এক অনুভূতিতে। কবি মিতুল সাইফা তার কবিতায় এই বৃষ্টি ভেজা আনন্দ আর অনুভূতি কথাই তুলে ধরেছেন। চলো শুনি কবিতাটি, আবৃত্তি করে শোনাবে জাহিন আহনুর অনিশা।
3: বৃষ্টি নামে ঘরের চালে টাপুর টুপুর টুপুর, নুপুর পায়ে বৃষ্টি এসে দেয় ভিজিয়ে দুপুর, দেয় ভিজিয়ে সকাল বিকেল, দেয় ভিজিয়ে রাত, ব্যাঙের আসব ঘ্যাঙর ঘ্যাঙর পড়ছে ধারা আপাত, বৃষ্টি নামে আবার থামে আবার তেরে আসে, বাঁধন হারা মেঘের শাড়ি গোমড়া মুখে হাসে।
1: কবি মিতুল সাইফের কবিতা যেন আমাদের আরেকবার মনে করিয়ে দিল প্রকৃতির এই সহজ সরল উপাদানগুলোকে ভালোবাসা উপভোগ করতে জানাটা প্রকৃত আনন্দ। সাহস, মমতা, শিল্পমন, বিশ্বতার বৃষ্টি ভেজা আনন্দ, এই পাঁচটি কবিতায় যেন ফুটে উঠল মানব মনের নানা রঙের ছবি। ছোট্ট বন্ধুরা, প্রতিটি কবিতা আমাদের মনে গেঁথে থাকুক, আর তোমরা নিজেদের ভাবনাগুলো একদিন কবিতার ভাষায় প্রকাশ করতে শেখো। আজকের মতো ছড়া কবিতা আসর এখানেই শেষ হলো।

0: শোনা হলো ছড়া কবিতার আসর, আর এবার আমরা শুনব গান, যার গানের খুব ভক্ত ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
1: আর তিনি হলেন লালন শাহ। ছিনাইদহের হরিশপুর গ্রামে তাঁর জন্ম। এক সময় তিনি হরিশপুর ছেড়ে কুষ্টিয়ার ছেউরিয়া গ্রামে গিয়ে আখড়া স্থাপন করেন। এখানেই গড়ে তোলা হয়েছে তাঁরই মাজার।
0: এই লালন শাহকে বলা হয় মরমী সাধক, কবি ও গীতিকার। তার আছে অজস্র গান, যাকে আমরা লালন গীতি বলে থাকি। এমন একটি লালন গীতি এবার শুনব মুজতানিবার পরিবেশনায়।

0: গানের পর এবার আমরা শুনব গল্প। এ গল্প রূপকথার গল্প। সত্যি বলতে কি, এই রূপকথার গল্পের এখন আর কোনো প্রচলন নেই, নতুন করে আর কেউ লেখেন না এই গল্প।
1: তবে একসময় এই রূপকথার গল্পের খুবই জনপ্রিয়তা ছিল, ছোটদের কাছে খুবই প্রিয় ছিল এই গল্পগুলো। আমাদের এক কবি ছিলেন বন্দে আলী মিয়া। কবিতার পাশাপাশি তিনি বেশ কিছু রূপকথার গল্প লিখেছিলেন, যা আমাদের সাহিত্যের সম্পদ হয়ে আছে।
0: কলকাকলি অনুষ্ঠানের এবারের পরিবেশনা বন্দে আলী মিয়ার রূপকথা সমগ্র থেকে পাঠ। পাঠ করে শোনাচ্ছে জারিফা ও আপতাহি।

0: বিপদ পথে পথে। বাবর ছিলেন ভারতবর্ষের স্বনামধন্য বাদশাহ। তার জীবনের একটি দিনের কাহিনী তোমাদের কাছে বলছি, শোনো। অনেক কাল আগের কথা, বাবর তখনও ভারত জয় করতে পারেননি। সমরখন্দ, বোখারা, ফরগোনা ইত্যাদি নানান জায়গায় তিনি মাঝে মাঝে লড়াই করছেন, কখনো বা হেরে যাচ্ছেন, কখনো জিতছেন। একবার সমরখন্দের কাছাকাছি একটি যুদ্ধে তিনি হেরে গেলেন। মাত্র কয়েকজন সৈন্য সঙ্গে নিয়ে রাত্রির অন্ধকারে গা ঢাকা দিলেন। চারিদিকে ঝোপঝাড়, ঘন বন, রাত্রিতে থাকবার জন্য পাহাড়ের ছোট্ট একটা গুহায় গিয়ে শুয়ে পড়লেন। সঙ্গীরা আশেপাশে শুয়ে ঘুমের আয়োজন করতে লাগলেন। গভীর রাত্রে বাবরের ঘুম ভেঙে গেল। হঠাৎ জেগে উঠে তিনি বুঝতে পারলেন তার সারা দেহ কে যেন শক্ত দড়ি দিয়ে বেঁধে রেখেছে। তিনি ভাবলেন হয়তো দুশ্মনের হাতে তিনি পড়েছেন। কিন্তু কিছুক্ষণ পর অন্ধকার কিছু পাতলা হয়ে এলে দেখতে পেলেন একটা প্রকাণ্ড অজগর তার দেহটা পাকে পাকে জড়িয়ে ধরছে এবং ধীরে ধীরে চাপ দিচ্ছে। তার দুখানা হাতকেও শরীরের সঙ্গে আটকে ফেলেছে। মাঝে মাঝে অজগরের নিচের ঠোঁটটা এসে লাগছে বাবরের মুখের উপর। ওদিকে অজগরের চাপে বাবরের মনে হচ্ছে তার দেহের হাড়গোড় যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। বাবর নিরুপায় হয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলেন। তিনি ভাবতে লাগলেন, কোনরূপে একখানি হাত তিনি যদি বের করতে পারতেন তবে বাঁচার জন্য চেষ্টা করতেন। কিন্তু তা কিছুতেই সম্ভব নয়, কারণ অজগর এমন করে জড়িয়েছে যে হাতটা বের করে নেবার কোনো আশাই আর নেই।
1: বাবর নিরুপায় হয়ে রইলেন। কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ তার মাথায় একটা মতলব এসে গেল। সেই ভয়ঙ্কর অজগরের নিচের ঠোঁটটা বারবার বাবরের মুখের কাছে এসে লাগছিল। তিনি একসময় সুযোগ বুঝে সেই ঠোঁটটা ভীষণ জোরে কামড়িয়ে ধরলেন। এইরূপে আচমকা আঘাত পেয়ে অজগরটা দারুণ যন্ত্রণায় অস্থির হয়ে উঠল। সে যে কঠিনভাবে তাকে জড়িয়ে ধরছিল সে বন্ধনও কিছুটা শিথিল হয়ে পড়ল। বাবর বুঝতে পারল এইটাই তার পর সুযোগ। ডান হাতটা তাড়াতাড়ি বের করে খাপ থেকে তলোয়ারটা টেনে নিয়ে একটি আঘাতে সাপটাকে দু টুকরো করে ফেললেন। তারপর তিনি উঠে দাঁড়ালেন। কিছুক্ষণের মধ্যেই ভোর হয়ে এলো। বাবরের সঙ্গীরা তাকে চাকাতে এসে এই দৃশ্য দেখে অবাক হয়ে চেয়ে রইলেন। বাবরের এই উপস্থিত বুদ্ধিতে তার জীবন রক্ষা হল, নইলে তাকে অজগরের পেটে যেতে হতো।

0: গল্প তো হলো, এবার তাহলে আবারও হোক গান। এ গানের নাম রবীন্দ্রসঙ্গীত। এ গানের মাঝেও আমরা প্রাণ খুঁজে পাই।
1: কোন কোন রবীন্দ্রসঙ্গীত আজও কি দারুণ মনকে মাতায়। সুজিতা বসুর কণ্ঠে শুনবো এমনই একটি রবীন্দ্রসঙ্গীত।

0: এবার শুনবো ছোট্ট মণিদের খবর। এ খবরের মাঝে আমরা ছোটদের সফলতার কথাও জানতে পারবো।
1: জানতে পারবো অজানা কিছু কথা। খবরগুলো গ্রন্থনা করে দিয়েছেন সাদিয়া ইসলাম লিজা।
2: আমি ঐশ্বর্য রহমান। জাতীয় মানসিক গণিত প্রতিযোগিতায় অংশ নিল 3400 এর বেশি শিশু। দেশের শিশুদের গণিত দক্ষতা ও মানসিক বিকাশে উৎসাহ দিতে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয়েছে 18তম জাতীয় অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা 2026। প্রতিযোগিতায় দেশের প্রায় 600টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 3400 এর বেশি শিক্ষার্থী অংশ নেয়। অংশগ্রহণকারীরা নির্ধারিত সময়ের মধ্যে জটিল গাণিতিক সমস্যা সমাধান করে নিজেদের দক্ষতার প্রমাণ দেয়। আয়োজক প্রতিষ্ঠান আলোহা বাংলাদেশ জানায়, এ ধরনের প্রতিযোগিতায় শিশুদের স্মৃতিশক্তি, মনোযোগ, বিশ্লেষণী ক্ষমতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজয়ীদের ট্রফি, পদক ও সনদ প্রদান করা হয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগও তৈরি হয়। শিশুদের গণিত দক্ষতা বিকাশে জাতীয় অ্যাবাকাস প্রতিযোগিতার আয়োজন। দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় অ্যাবাকাস প্রতিযোগিতা আয়োজন করছে অ্যাবাকাস ম্যাথ বাংলাদেশ। আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতার মাধ্যমে সেরা শিক্ষার্থীদের নির্বাচন করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। জাতীয় পর্যায়ে নতুন করে স্পোর্টস শুরু, অংশ নিচ্ছে হাজারো শিশু। দেশব্যাপী শিশু কিশোরদের প্রতিভা বিকাশে নতুন করে স্পোর্টস 2025-26 এর জাতীয় পর্ব শুরু হয়েছে। মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে এ পর্বের উদ্বোধন করা হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় গণগ্রন্থাগারে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন। জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সুফিয়া কামাল জাতীয় গ্রন্থাগার বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করেছে। এ উপলক্ষে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি জুলাই স্মৃতিচারণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামী 4 আগস্ট সকাল 10টায় প্রতিযোগিতাগুলো জাতীয় গণগ্রন্থাগার শাহবাগে অনুষ্ঠিত হবে। ছোট্ট মণিদের খবর শেষ হল।
0: আমাদের মাঝে অনেকেই শিশু আছে এবং এই শিশুদের কিছু অধিকারও আছে, যে অধিকার শিশুদের জীবনকে সুন্দর করে তোলে।
1: শুনবো শিশু অধিকারের গান, আর গানটি শুনবো আমরা সমবেত কণ্ঠে।

0: লোকাকলি অনুষ্ঠানে শিশুরাও মেতে ওঠে পরিবেশনার আয়োজনে। শিশুরা তাদের খুশি মতো পরিবেশনায় অংশ নেবার সুযোগ পায়।
1: ফুল পাখিদের আসর এমনই এক পরিবেশনা। এই আসর আজও পরিচালনা করছেন আপা কাজী সাকেরা বানু।

0: আসসালামুয়ালাইকুম আপা।
1: ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা?
0: ভালো আছি আপা, কেমন আছো?
1: খুব ভালো আছি। কি বৃষ্টিটাই না হচ্ছে বলো, সারা রাত ধরে ঝরলো, এখন সকালে একটু থেমেছে। আমরা আসর পরিচালনা করব, আসরে আমাদের ছোট্ট বন্ধুরা আসবে, সেই জন্য বোধ করি প্রকৃতিও আমাদের সহায় হয়েছে। তো শুরু করি আমরা ফুল পাখিদের আসর। ছোট্ট বন্ধু নামটা বলো আগে।
2: আসসালামু আলাইকুম, আমার নাম শাহরিয়ার হাসান ইরবাস, আমি একটি বিদ্রোহী কাশিম নজরুল ইসলামে থাপনাগড় বত্তগড়ে। থাপনাগড় বত্তগড়ে দেখবো এবার চকর তাকে, একে মন করে ঘুরছে মানুষ দে সতীদের শতান্তরে, নেশে নেশায় কে মন করে মরণ মরণ চন্দ্র নাকে।
1: আমাদের শাহরিয়ার নিয়মিত বন্ধু কিন্তু স্পেশাল চাইল্ড। হ্যাঁ, ওর কথা কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না, কিন্তু নিয়মিত আসে আমাদের আসরকে ভালোবেসে, সেই জন্য আমরা ওকে সুযোগ দিই। আমাদের অনেকের ঘরে এমনি স্পেশাল চাইল্ড আছে, তাদেরকেও আমরা সুযোগ করে দেব সাধারণ শিশুদের সঙ্গে মেশবার জন্য। তো এবারের বন্ধু দুই ঝুটি, খুব সুন্দর লাগছে, কি নাম তোমার?
3: আমার নাম নাফিজা জাহান।
1: কি শোনাবে আমাদেরকে?
3: দাঁড়ে দাঁড়ে জুম
1: বলো।
3: ছুটছে মটর ঘটর ঘটর, ছুটছে গাড়ি ঝুড়ি, ছুটছে লোকে নানান ঝুঁকে করছে হুড়ো হুড়ি, ছুটছে কত খ্যাপার মতো পড়ছে।

0: ভাবনা ঠকে গাছ কেমন
1: দারুণ সুন্দর দারুণ সুন্দর এবারের বন্ধু নামটা বলো আগে
2: আমার নাম শিয়ান আরফাজ
1: কি শোনাবে আমাদের
2: সৎপাত্র শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন বিষয় আশায় গরিব বেজায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন ছেলে
1: এরকম পাখি লাগবে আমাদের বোধ করি এবারের বন্ধু জলপাই রঙের নাম বলো
3: আমার নাম মাহরিন সাফিয়া
1: কি শোনাবে
3: আমি কবিতা আবৃত্তি করব
1: আচ্ছা
3: আবৃত্তি করছি ইলশিগুড়ি কবি সত্যেন্দ্রনাথ দত্ত ইলশিগুড়ি ইলশিগুড়ি ইলিশ মাছের বি

0: çavayı, mekili çavayı, ilşe gurini nat. İlşe gurini natın deki nat, ilişmat. Gülmanatı, zolleri talaylat, dulik gülük bacikay. Nodete bhai jal niye ay pukuri çipgat. Ulşe uthe munta deki ilşe gurini nat.
1: মজা ইলিশে গুড়ির দিনে এমনি ইলিশ মাছই খেতে হবে। এবারে বন্ধু নামটা বলো আগে।
2: আমার নাম মুনিফা হানাফ।
1: কি শোনাবে?
2: এক এক এক
1: বলো।
2: এক এক এক বাবা কোথায় দেখ, দুই এক দুই নিকো একটু শুই, তিন এক তিন উফু

0: চার ওই ঘরে আচার, পাঁচে কে পাঁচ ওই দেখ কুলের গাছ, ছয়ে কে ছয় বাবা গুড বয়, সাতে কে সাত পণ্ডিত মশাই কাঠ, আটে কে আট।
1: ভুলে গেছো? আমি তো ভাবছিলাম দশ পর্যন্ত বোধহয় যেতেই পারবে। এবারে বন্ধু নাম বলো।
2: আমার নাম আরাবি।
1: কি শোনাবে আমাদেরকে?
2: কবি হরিশ্চন্দ্র মিত্রর কবিতা বরকে।
1: বলো।
2: আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়, বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যার, গুণেতে হইলে বড় বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। ধন্যবাদ।
1: এবারে বন্ধু
3: আমার নাম ফারিন রেজা ওয়ারিসা।
1: কি শোনাবে?
3: একটি রবীন্দ্রসঙ্গীত।
1: আচ্ছা, অনেকক্ষণ পর একটা গান শুনি, বলো।

0: এবারের বন্ধু, খুব সুন্দর লাগছে গাউন পরে, নাম বলো।
1: আমার নাম হুমাইরা বিনতে তারেক। আজ আমি আবৃত্তি করছি পল্লী কবি জসীমউদ্দিনের লেখা রাখাল ছেলে কবিতাটি। রাখাল ছেলে, রাখাল ছেলে, বাড়িকে ফিরে যাও, বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও। ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গা, কলার পাতা তোলাই চামর শিশির ধোয়ায় পা, সেথায় আছে ছোট্ট কুটি সোনার পাতায় ছাওয়া, সাঁঝ আকাশে ছড়িয়ে পড়া আবির রঙে নাওয়া।
0: খুব সুন্দর আবৃত্তি হয়েছে। এবারের বন্ধু,
2: আমার নাম হিমেল রায়।
0: কি শোনাবে
2: আবৃত্তি?
0: কোনটা
2: আবৃত্তি করছি? কবি অপূর্ব দত্ত এর রচিত আমার কি দোষ। ক লিখতে কলম ভাঙিস, খ লিখতে খড়, চার বছর এক ক্লাসে শুনলে মেজাজ করম, সারা দুপুর করিসটা কি, ঘুম নেই তোর চোখে, এত বকি তবু কি তোর মাথায় কিছু ঢোকে। এই শুনে রাখ লাস্ট ওয়ার্নিং, সময় দিলাম ছমাস, এর মধ্যে শিখতে হবে সন্ধি এবং ছমাস, ছমাস শুনে আনন্দেতে দুহাত তুলে নাচ, এর পরে তো ঘুম ছোটাবে কারক বচন বাচ্চ, বাংলা গ্রামার মানেই হলো মাথার উপর খাড়া, নত্য সত্য লিঙ্গ পুরুষ বিভক্তি বাগধারা।
0: দারুণ, তুমি যে গরম দেখালে। এবারের বন্ধু, নাম বলো।
3: অনিন্দিতা রহমান, সংস্কৃতি।
0: কি শোনাবে আমাদের?
3: একটি কবিতা।
0: একটি কবিতা, আচ্ছা।
3: বড়াই কবি হাবিবুর রহমান, লোকটা শুধু করতো।

0: লোকটা তো দারুণ ছিল, তুমি যা বললে সুন্দর করে। এবারের বন্ধু নামটা বলো।
1: আমার নাম আপ্তাহি।
0: কি শোনাবে?
1: কবিতা আবৃত্তি করছি, কবি কাজী মুর্শিদুল আরেফিনের কবিতা ছুমন্তর। ছুমন্তর ছুমন্তর, এই দেখে যা তোরা, আকাশ পথে পাঠিয়ে দিলাম একটা কাঠের ঘোড়া। ছুমন্তর ছুমন্তর, রুমাল বেঁধে চোখে, এক নিমিষে কড়া দিয়ে কাটবো এবার তোকে। ভয় কেন রে, ভয় পাবি না, এই যে দিলাম ফু, কাটা মানুষ জুড়তে পারি ছুমন্তর ছু। মানুষ কাটি মানুষ জুড়ি, কাটতে পারিস তোরা। ছুমন্তর ছুমন্তর, উঠছে সবুজ ঘোড়া। ছুমন্তর ছুমন্তর ছুমন্তর ছা, অনেক খেলা খেললি তোরা, এবার বাড়ি যা।
0: অনেক খেলা হয়েছে ছুমন্তর দিয়ে। একটা ছোট্ট বন্ধু, আয়াত একটু উঁচিয়ে ধরতে হবে ওকে। নাম বলো।
2: আমার নাম নুসাইবা পিন্টেতাই। আজ আমি
0: একটু জোরে,
2: আজ আমি কবিতা করছি ঝর্ণা গান, লিখেছে সত্যেন্দ্রনাথ দত্ত। চপলে পায়ে কে বলে থাই, কে বলে গায়ে পরির গান, পুলক মোর সকলে গায়, বিবল মোর সকল প্রাণ। শিথিলে সব শিলার পর, চরণ ধুই তো দুল মন, চিমার পথ ঘুমায় বন। একলা গায়ে এক মাথায়, দিবস রাত সাত সকাল।
0: অর্ধেক তো বুঝতেই পারলাম না, অর্ধেক বুঝলাম, কিন্তু ও যে সুন্দর করে পরিবেশন করলো, এটার জন্যই ওকে অনেক ধন্যবাদ। এবারের বন্ধু নাম বলো।
3: জারিফা বিনতা ফরহাদ।
0: কি শোনাবে?
3: একটা কবিতা শুনভূত, লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। কোথা গেলি ওরে ভূত একবার শুনত, আকাশেতে কতকার ঠিক করে গুনত, পৃথিবীর শেষ কোথা মাঝখান কোনটা, ভালো করে জেনে সব করে দিস ফোনটা। জলে আছে কি কিরণ, ঘোড়াদের ডিমকি, কেরানির খাদ্য কি ঘুষ নাকি নিমকি, ভালো দুধ কারা দেয় এরোতে না বলদে, জানাবি সঠিক সব ফেলিস না গলদে।
0: হাততালি থেমে যাচ্ছে কেন? সবার হাতে কি একটু একটু করে ব্যথা লাগছে? জোরে একটা হাততালি দাও। এবারে নাম বলো।
4: আমার নাম আলাম নাসরা।
0: কি শোনাবে?
4: আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম পরামর্শ, লিখেছেন আব্দুর রশিদ। হ্যাঁ রে, এই নাকি তোর ঘর, বেড়ার ভেতর হাজার ফুট নেই কো চলে ঘর, কেন দোষ কি পাকা ঘরে, না হয় কটা এয়ার কুলার লাগিয়ে নিলি পরে। হ্যাঁ রে, এই নাকি তোর খাওয়া, দেখছি কেবল হাড়ি কুড়ি ভাঙা মাটি তাওয়া।
0: ও, আমি তো ভেবেছিলাম আরেকটা বলবে, এত তাড়াতাড়ি থেমে গেলে। এবারের বন্ধু নাম বলো।
5: আমি ঐশ্বর্য।
0: কি শোনাবে?
5: একটি কবিতা আবৃত্তি করছি, কবি আহসান হাবিবের কবিতা মেঘনা পাড়ের ছেলে। আমি মেঘনা পাড়ের ছেলে, আমি মেঘনা নদীর নেয়, মেঘনা নদীর ঢেউয়ের বুকে তারে নৌকা বেয়ে, আমি বেড়াই হেসে খেলে, আমি মেঘনা পাড়ের ছেলে। মেঘনা নদীর নেয় আমি মেঘনা পাড়ে বাড়ি, ইচ্ছে হলেই এপার থেকে ওপারে দেই পারি। তালে তালে তালের নৌকা দু হাতে যাই পেয়ে, আমি মেঘনা নদীর নেয়। পাহাড় সমান ঢেউয়ের বুকে নৌকো আমার ভাসে, মেঘমুলুকের পাহাড় থেকে ঝড়ের ছাপটা আসে। মাথার উপর মুচকি হাসি বিজলি নামের মেয়ে, আমি মেঘনা নদীর নেয়। আমার ঢেউয়ের সঙ্গে গলা গলি, ঢেউয়ের সঙ্গে খেলা, ঝড়ের সঙ্গে লড়াই করে কাটাই সারা বেলা। দেশ থেকে যাই দেশান্তরে মনের নৌকা বেয়ে, আমি মেঘনা নদীর ছেলে, আমি মেঘনা নদীর মেয়ে।
0: বৃষ্টি মুখরে দিনে এ ধরনের কবিতা দারুণ ভালো লাগছে আমাদের। এবারের বন্ধু নামটা বলো।
6: জাফরিন সামিহা। আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা প্রশ্ন কবিতাটি। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দীঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল, মনে করো না উঠলো সাঝের তরা, মনে করো না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন? ধন্যবাদ।
7: সবটাকেই সব বেলা বানিয়ে ফেলা যাবে তাই না? এবারের বন্ধু নাম বলো।
8: আমার নাম লাইবা।
7: কি শোনাবে?
8: একটি নজরুল সঙ্গীত।
7: অনেকক্ষণ কবিতা শুনছি, এবার একটু গান শুনি।

0: ধন্যবাদ।
1: সময় গড়িয়ে যাচ্ছে, এবারের বন্ধু নাম বলো।
2: আমার নাম সিমরান।
1: কি শোনাবে?
2: আমি একটি কবিতা আবৃত্তি করছি। আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল। দূরে রসদ তলায় পুঁথির কোন ঠিকানি গলায় বাউল, দাঁড়িয়ে কেন আছো সামনে আঙিনাতে, তোমার এক তারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই, ইচ্ছে হোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বের হতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমার কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা, সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা, তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ছড়ে গাছের লুটুপুটি, অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাটি, তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পরা দেবে।
1: দারুণ মজার আবৃত্তি হয়েছে। এবারে বন্ধু নাম বলো।
2: আসসালামু আলাইকুম, আমার নাম জায়মা জারনাত সৃজা। আবৃত্তি করছি কবি লুৎফর রহমান রিটনের লেখা মামা ভাগ্নে। বন থেকে এক বাঘ এলো এই শহরে, রূপলি ঢাল পাহাড়ে, লেজ নাড়িয়ে হক দিল সে, হুম, সামনে দিয়ে কোন যাতা হ্যায় তুম, টপকে সাহেব বাড়ির বিরাট দেয়াল, যাচ্ছিল এক শেয়াল, বাঘ দেখে ওর ভিমরি খাওয়ার পালা, চোখে দেখে সর্ষে ফুলের মালা, করল শুরু আমতা এবং আমতা, ভুলে গেল সহজাকের নামতা, বাঘটা আবার গর্জে ওঠে, হুম, শেয়াল বলে সালাম আলাইকুম, বাঘ শুধালো কোথায় বাড়ি জলদি বাতাও হালুম, চেহারাটা চেনা চেনা মগর নেহি মালুম, বলল শেয়াল সারি গাড়ি গামা, কেমন আছেন মা ছোট ভাই মামা,

ছোট বন্ধুরা, বিভিন্ন পরিবেশনায় সমৃদ্ধ আমাদের আজকের ফুল পাখিদের আসর শেষ করবার সময় হয়ে এলো। অনেক অনেক বন্ধু পেয়েছি আমরা, নতুন পুরনো মিলিয়ে অনেক বন্ধু। এই বৃষ্টি ভেজা দিনে সবাই যে কষ্ট করে এসছে, সেজন্যে আমাদের ছোট বন্ধুদের এবং তাদের অভিভাবকদেরও আমি অভিবাদন জানাই। তো আজকের মতন ফুল পাখিদের আসর আমরা এখানেই শেষ করছি, আগামীতে আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।

0: শেষ হলো আজকের ফুল পাখিদের আসর, আর এবার আমরাও শেষ টানব আজকের অনুষ্ঠানের। এই অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন তাপসী মুনির, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি লাইবা নূর বিনতে রহমান
1: এবং আমি আয়াত হোসেন। অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীত সহযোগিতায় ছিলেন মোহাম্মদ মাসুদুর রহমান ও আব্দুল মতিন খান। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ শামসুল হক। প্রকৌশল সহযোগিতায় ছিলেন নাসরিন আক্তার। তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক এবং কলকাকলি অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইস্টার চেয়ারম্যান।
0: আমরা ভালো মতো পড়াশোনা করব,
1: বড়দের উপদেশে জীবনকে গড়ব।
0: বন্ধুরা, শুভ বিদায়।

শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে তামান্না মিনহাজ। মন্ত্রিসভা বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬ খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। এ আইনের মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশন ও সংলগ্ন এলাকা নিয়ে চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য ও বিভিন্ন সংস্থার প্রতিনিধির সমন্বয়ে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ শিরোনামে একটি সংবিধিবদ্ধ সংস্থা প্রতিষ্ঠা করা হয়। এই কর্তৃপক্ষ গণশুনানি ও প্রাক প্রকাশ সহ বিধিবদ্ধ প্রক্রিয়ায় মহাপরিকল্পনা থেকে উন্নয়ন প্রকল্প ও স্থানীয় পরিকল্পনা পর্যন্ত একটি পর্যায় ভিত্তিক পরিকল্পনা কাঠামো নির্ধারণ করবে, যেখানে কর্তৃপক্ষ ছাড়পত্র ব্যতীত কোন নির্মাণ বা প্রকল্প গ্রহণ করা যাবে না। নদী নালা, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সুরক্ষায় কঠোর পরিবেশগত বিধিনিষেধ আরোপ, ভূমি পুনর্বিন্যাস ও ভূমি পুনরুন্নয়নের মতো আধুনিক ভূমি ব্যবস্থাপনা কৌশল প্রবর্তন, অননুমোদিত নির্মাণ ও জলাধার ভরাট সহ বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ড নির্ধারণের পাশাপাশি নিজস্ব তহবিল, উন্নয়ন ফি ধার্য, ঋণ গ্রহণ ও নিরীক্ষার বিধান এ আইনে অন্তর্ভুক্ত রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI আয়োজিত FDI সম্মেলনে একথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি বৃহৎ উৎপাদন ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তৈরি পোশাক শিল্পকে বৈচিত্র্যময় ও মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় প্রযুক্তি ও দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য দেশের আইনি ও রেগুলেটরি কাঠামো আধুনিকায়ন ও বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করা হচ্ছে। এছাড়া দ্রুত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা উন্নত করার পাশাপাশি কর ও ভ্যাট প্রশাসনকে সহজ এবং মুনাফা অর্জনের পর তার নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে সহজতর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি। তিনি গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির ৩৪তম এবং নবগঠিত কমিটির প্রথম সভায় দিক নির্দেশনামূলক বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির সদস্যদের প্রতিটি সিদ্ধান্তে দেশের সংবিধান, প্রচলিত আইন ও বিধিবিধানের যথাযথ প্রতিফলন নিশ্চিত করার পরামর্শ দেন। ভারী বৃষ্টিপাত, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া HSC ও সমমানের পরীক্ষা আগামী সোমবার থেকে শুরু হবে। শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, আগামী ২৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন ৫ জেলায় গত ৮ জুলাইয়ের HSC ও সমমানের পরীক্ষা এবং পরিস্থিতির অবনতি হওয়ার পর ১৬ জুলাই পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মুজাফর হোসেনকে মানবতা বিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে গতকাল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ এর এজলাসে তোলা হলে আদালত এই আদেশ দেন। এ সময় মুজাফর হোসেনকে ২ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। গত মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে মুজাফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। এই হামলা হবে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর শুরু করা অপারেশন এপিক ফিউরির চেয়েও ব্যাপক। গতকাল সংবাদ মাধ্যম এক্সিওসের খবরে একথা বলা হয়। এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গত ২ মাসের মধ্যে বেড়ে ব্যারেল প্রতি ১০০ মার্কিন ডলারে পৌঁছেছে। খেলার খবর, কাবাডি। ঢাকায় ৫ ম্যাচের কাবাডি নারী দ্বিপাক্ষিক সিরিজে নেপালের বিপক্ষে বাংলাদেশ ৩-২ ব্যবধানে জয় পেয়েছে। বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে নেপালের অধিনায়ক মেনকা কুমারী রাজবংশী তার অসাধারণ পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ।

0: চলচ্চিত্র কেবল মানুষের জীবনের গল্পই বলে না, বরং আমাদের আবেগ, অনুভূতি, চিন্তা, চেতনা আর সংস্কৃতিকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বয়ে নিয়ে যায়। আর সিনেমার অন্যতম মূল প্রাণশক্তি হল এর গান। প্রতিটি গান যেন এক একটি সময়ের ক্যানভাস, যেখানে রূপালী আলোয় ভেসে ওঠে আমাদের স্বপ্ন, প্রত্যাশা, সংগ্রাম, মান অভিমান, আশা আর ভালোবাসার প্রতিচ্ছবি।
1: সিনেমা প্রাণ অনুষ্ঠানের আজকের আয়োজনে রূপালী পর্দার এমন কিছু গান নিয়ে এসেছি যা শুধু সুরের মূর্ছনা নয়, বরং আমাদের হৃদয়ের গভীর অনুভূতির প্রতিধ্বনি। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের বিনোদনের সাথী হয়ে আছি আমরা দুজন। আমি এবিএম শাহিনুজ্জামান শিশির
0: এবং আমি ইয়র্মা শায়ের জাহান।
1: তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, কথা আর না বাড়িয়ে শুনে আসি সিনেমা প্রাণ অনুষ্ঠানের প্রথম।

0: মনের গভীরে গোপনে থাকা কোনো কথা ভালোবাসার রূপ নেয়। চোখে তখন নতুন স্বপ্নের জন্ম হয়। প্রিয় মানুষের সান্নিধ্য বা সামান্য চোখের দেখাই যেন অনেক বড় পাওয়া। প্রিয় মানুষটি যখন দূরে থাকে তখন প্রেমিক মন আকুল হয়ে ওঠে। রাতের একাকিত্ব আর চারপাশের নির্জনতা তাকে শূন্য করে। কাছে থেকেও যেন প্রিয়তম অনেক দূরে। মনের আকুলতা পুরোপুরি বুঝতে পারছে না, তা নিয়ে মিষ্টি অভিমান ও প্রশ্ন প্রকাশ পেয়েছে গানে। চলুন প্রিয় শ্রোতা শুনে আসি মনের মাঝে তুমি সিনেমার গানটি।
1: চুপি চুপি কিছু

শাশ্বত প্রেম এবং স্বর্গের সৌন্দর্য সব সময় মহিমান্বিত। প্রেমিক আর প্রেমিকার চোখের ভাষা, হাসির ধরন এবং তার উপস্থিতিতে হৃদয়ের স্পন্দন, এই গভীর মুগ্ধতা থেকে জন্ম নেয় আত্মনিবেদন এবং ব্যাকুলতার। চলুন শ্রোতা বন্ধুরা শুনে আসি 2023 সালের ইউটিউব মিলিয়ন ভিউ প্রাপ্ত বলিউড মেগা অ্যাকশন রোমান্স সিনেমা প্রিন্সের সবচেয়ে সফল ও আলোচিত গানটি। গানটি এতই জনপ্রিয়তা পায় যে মূল বাংলা সংস্করণের পাশাপাশি এটির হিন্দি সংস্করণও রিলিজ করা হয়।

ভালোবাসার জন্য শত বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। চিরদিন একসাথে থাকার অবিচল অঙ্গীকার যেন গভীর প্রেম ও চিরন্তন আনুগত্যের প্রকাশ। প্রেমিক মন বিশ্বাস করে যে তাদের দুটি মন এক সুতোয় বাঁধা। সমস্ত সামাজিক বাধা এবং সমালোচনাকে মেনে জয়ী হওয়ার তীব্র আকুতি ফুটে উঠেছে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার আইকনিক রোমান্টিক গানটিতে।

ভাই বোনের সম্পর্ক এক চিরন্তন আত্মার প্রতীক। ভাই বোনের মিষ্টি লড়াই, রাগ অভিমান যেন চিরসবুজ। বড় বোন ছোট ভাই বোনদের কাছে একজন অভিভাবক, একটা ভালোবাসার জায়গা। ঠিক তেমনই একটি গান শুনবো, পারিবারিক আবেগ ও ভালোবাসার। গানটি কেবল একটি সিনেমার গান নয়, এটি বাঙালি সংস্কৃতির যৌথ পরিবারের বন্ধন এবং ভাই বোনের চিরন্তন ভালোবাসার একটি অনন্য দলিল। চলুন শ্রোতা বন্ধুরা শুনে আসি এই ঘর এই সংসার সিনেমার গানটি।

নীল নীল নীলাঞ্জনা এই গানটিতে নীলাঞ্জনার চোখের টানা টানা সৌন্দর্য এবং সেই চোখের গভীরে হারিয়ে যাওয়ার অনুভূতি সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। প্রেমিক হৃদয়কে ব্যাকুলতায় ভাসিয়ে দেয়। চলুন শ্রোতা, শুনে আসি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই গানটি।

0: কথায় গল্পে গানে সময় ফুরিয়ে এলো, এবার বিদায় নেবার পালা। সিনেমার গানগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের স্বপ্নযাত্রা, আমাদের পথ। সিনেমার প্রাণ অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ করছি।
1: আশা করছি সিনেমার গানগুলো কিছুটা হলেও আপনাদের আনন্দ দিতে পেরেছে। শ্রোতা বন্ধুরা, আমরা ফিরে আসব আগামী পর্বে নতুন পুরনো গানগুলো নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।
0: চলুন শ্রোতা, যেতে যেতে শুনে নেই জাগো সিনেমার।

0: এতক্ষণ শুনলেন ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ। গবেষণীয় গ্রন্থনা ফাতেমা সুলতানা, উপস্থাপনায় এবিএম শাহিনুজ্জামান শিশির ও ইরোমা শাহের জাহান, সম্পাদনা তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং সিনেমার প্রাণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এ পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে শামীম আহমেদ, আফরোজা ডলি ও মোহাম্মদ লিয়াকত আলী খান। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, নাসরিন আক্তার ও রাহাত তরফদার, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পল্লীগীতি। কণ্ঠ দিয়েছেন মৌসুমী আক্তার শ্রাবণী। গানের কথা লিখেছেন খন্দকার ওয়াহিদুল আলম, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

আপনারা মৌসুমী আক্তার শ্রাবণীর কণ্ঠে পল্লীগীতি শুনছেন। এবারের গানের গীতিকার শিরিন আক্তার সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন খুরশিদ হাসান খান। এখন বর্ষাকাল, বেশি বেশি গাছ লাগান, এখনই গাছ লাগাবার উপযুক্ত সময়। আসুন আমরা আমাদের যে খালি জায়গা আছে সেখানে গাছ লাগাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনমালায় এবারে রয়েছে ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। কণ্ঠ দিয়েছেন রাজীব দাস ও বাঁধন সরকার পূজা। গানের কথা সাজিয়েছেন ডাক্তার নাসরিন সুলতানা, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: ডেঙ্গুজ্বর সচেতনতামূলক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্স এবং বাংলাদেশ বেতার বরিশাল ঠাকুরগাঁও কক্সবাজার কেন্দ্র থেকে। একটি পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তামান্না তাসনিম। মন্ত্রিসভা বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। এ আইনের মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশন ও সংলগ্ন এলাকা নিয়ে চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি সমন্বয়ে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ শিরোনামে একটি সংবিধিবদ্ধ সংস্থা প্রতিষ্ঠা করা হবে। এ কর্তৃপক্ষ গণশুনানি ও প্রাক প্রকাশ সহ বিধিবদ্ধ প্রক্রিয়ায় মহাপরিকল্পনা থেকে উন্নয়ন প্রকল্প ও স্থানীয় পরিকল্পনা পর্যন্ত একটি পর্যায়ভিত্তিক পরিকল্পনা কাঠামো নির্ধারণ করবে, যেখানে কর্তৃপক্ষের ছাড়পত্র ব্যতীত কোনো নির্মাণ বা প্রকল্প গ্রহণ করা যাবে না। নদীনালা, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সুরক্ষায় কঠোর পরিবেশগত বিধিনিষেধ আরোপ, ভূমি পুনর্বিন্যাস ও ভূমি পুনর্নয়নের মতো আধুনিক ভূমি ব্যবস্থাপনা কৌশল প্রবর্তন, অননুমোদিত নির্মাণ ও জলাধার ভরাট সহ বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ড নির্ধারণের পাশাপাশি নিজস্ব তহবিল, উন্নয়ন ফি ধার্য, ঋণ গ্রহণ ও নিরীক্ষার বিধান এ আইনে অন্তর্ভুক্ত রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলা নগরী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI আয়োজিত FDI সম্মেলনে এ কথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি বৃহৎ উৎপাদন ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তৈরি পোশাক শিল্পকে বৈচিত্র্যময় এবং মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় প্রযুক্তি ও দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য দেশের আইনি ও রেগুলেটরি কাঠামোর আধুনিকায়ন ও বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করা হচ্ছে। এছাড়া দ্রুত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা উন্নত করার পাশাপাশি কর ও ভ্যাট প্রশাসনকে সহজ এবং মুনাফা অর্জনের পর তা নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে সহজতর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে মানবতা বিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে গতকাল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ এর এজলাসে তোলা হলে আদালত এই আদেশ দেন। এ সময় মোজাফফর হোসেনকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। গত মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ১৮তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। বাংলাদেশ এই জোটের সদস্য দেশ না হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীকে সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছে ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। এই হামলা হবে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর শুরু করা অপারেশন এপিক ফিউরি এর চেয়েও ব্যাপক। গতকাল সংবাদ মাধ্যম এক্সিওসের খবরে একথা বলা হয়। ৭টি দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করতে যাচ্ছে মার্কিন প্রশাসন। জবরদস্তিমূলক শ্রম বন্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার অভিযোগে বাড়তি শুল্ক আরোপের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুসারে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদার ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান ও ভারতের উপর ১০-১২.৫% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প গত বছর বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের মাধ্যমে কার্যত বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েন। তারই ধারাবাহিকতায় সর্বশেষ পদক্ষেপ হিসেবে তিনি এসব দেশের উপর বর্ধিত শুল্ক আরোপ করলেন। খেলার খবর, কাবাডি। ঢাকায় ৫ ম্যাচের কাবাডি নারী দ্বিপাক্ষিক সিরিজে নেপালের বিরুদ্ধে বাংলাদেশ ৩-২ ব্যবধানে জয় পেয়েছে। বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে নেপালের অধিনায়ক মেনুকা কুমারী রাজবংশী তার অসাধারণ পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।

0: সাপ্তাহিক পরিক্রমা। সপ্তাহের বিশেষ বিশেষ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কেন্দ্রীয় বার্তা সংস্থার এই নিবেদন।
1: এ সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে, 14,000 কোটি টাকার বেশি ব্যয় সম্বলিত 8টি উন্নয়ন প্রকল্প এটনেকে অনুমোদন, আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড কর্মসূচি চালু করবে সরকার, 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা, সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ 5,05,000 টাকা, বাংলাদেশী জাতীয় দাবার দর্শনী দেশবাসীর একমাত্র অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর, ভূ রাজনীতি নয় বরং অর্থনীতি বাংলাদেশের বৈদেশিক ও কূটনীতির মূল ভিত্তি মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর, ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য 2026-27 কর বর্ষের ই রিটার্ন সেবা চালু, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে 5% প্রণোদনা, ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধে টিকার ব্যবহার অনুমোদন, এবং স্পেনের দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হল ফিফা বিশ্বকাপ ফুটবলের 1.5 মাসের জমকালো আয়োজন।
2: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক মোট 14,041,21,00,000 টাকা ব্যয় সম্বলিত 8টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 10,494,21,00,000 টাকা এবং প্রকল্প ঋণ থেকে আসবে 3,550,44,00,000 টাকা। অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে 3টি নতুন এবং 5টি সংশোধিত। এছাড়া সভায় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত 50 কোটি টাকার কম ব্যয় সম্বলিত 11টি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়।
1: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি সঠিক ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি সোমবার সচিবালয়ে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন অনুষ্ঠিত বৈঠকে এ গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন।
2: সরকার আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড কর্মসূচি চালু করবে। প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন ধরনের আর্থিক, ভ্রমণ ও সরকারি পরিষেবা প্রদানের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে একটি দ্বৈত মুদ্রার ডেবিট কার্ড চালু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবাসী কার্ড শীর্ষক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই কার্ডের উদ্দেশ্য হল প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক প্রণোদনা এবং একটি দ্বৈত মুদ্রা কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অর্থ লেনদেন ও ব্যাংকিং সেবা সহজ করা। প্রথম পর্যায়ে সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে 50,000 এবং দ্বিতীয় পর্যায়ে আগামী বছরের জুনের মধ্যে 2,00,000 কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। দ্বিতীয় পর্যায়ে প্রবাসী কার্ড সংক্রান্ত সকল পরিষেবা প্রবাসী কল্যাণ ব্যাংকে ন্যস্ত করা হবে।
1: 2027 সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে নতুন হজ প্যাকেজের ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে এবছর সরকারি মাধ্যমে 2টি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। হজ প্যাকেজ একের খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা এবং হজ প্যাকেজ দুইয়ের খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। এবার হজে যেতে খরচ কিছুটা কমেছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর উদ্যোগে বিমান ভাড়া প্রায় 25,000 টাকা কমানো হয়েছে।
2: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশের জাতীয়তাবাদের দর্শনী দেশের সকল ভাষা, ধর্ম, সংস্কৃতি ও নৃগোষ্ঠীকে ধারণ করে গড়ে ওঠা একমাত্র অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য জাতীয় পরিচয়। তিনি বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের জাতীয়তাবাদ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
1: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপি চীনের সঙ্গে ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে চায়।
3: তিনি শনিবার রাজধানীতে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত লং লিভ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। বিশেষ অতিথির বক্তৃতায় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ভূ রাজনীতি নয় বরং আমদানি রপ্তানি, রেমিটেন্স ও জনশক্তি রপ্তানির মতো অর্থনৈতিক নিয়ামকগুলোই বাংলাদেশের কূটনীতির মূল ভিত্তি।
2: প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, গুজব, অপতথ্য ও সাইবার বুলিং এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। তিনি মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত ব্রিফিং এ একথা বলেন। প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেন, অপতথ্য সাইবার বুলিং এ ভুক্তভোগীদের আইনি সহায়তা করতে সরকার আইনজীবী প্যানেল তৈরি করেছে। তিনি বলেন, নাগরিকদের সুরক্ষায় কাজ করবে এই আইনজীবী প্যানেল। প্রাপ্ত অভিযোগের পাশাপাশি স্বপ্রণোদিত হয়েও কাজ করবে তারা।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটককৃত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে 2024 জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল দুইয়ের এজলাসে তোলা হলে আদালত এই আদেশ দেন। এ সময় মোজাফফর হোসেনকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। এদিকে চিফ প্রসিকিউটর জানান, জুলাই মামলার অপর এক আসামি সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের যোগসাযোগ রয়েছে এবং তার কাছ থেকে আওয়ামী শাসনের ১৬ বছরে সংগঠিত গুম খুনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
2: ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য 2026-2027 কর বর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের উপর 5% প্রণোদনা দেওয়া হবে। বুধবার এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেপ্টেম্বরের পর রিটার্ন দাখিল করলে এই প্রণোদনা প্রযোজ্য হবে না, আর ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর দিতে হবে।
3: ভারতের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা প্রথমবারের মতো জাপানের টাগেডা ফার্মাসিউটিক্যালসের ডেঙ্গু প্রতিরোধী টিকা কিউডেঙ্গায়ের বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে। মঙ্গলবার জাপানি ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির ভারতীয় শাখা এ তথ্য জানিয়েছে। বাজারজাতকরণের অনুমোদনের পর 2027 সালের প্রথমার্ধে বেসরকারিভাবে টিকাটি ভারতে বাজারজাত করা হবে। মশাবাহিত ভাইরাসজনিত রোগ ডেঙ্গু প্রতিরোধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
2: মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা মোতাবেক ইরানের উপর নতুন দফা হামলা চলছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলরত জাহাজে হামলা হলে প্রতিটা হামলার জবাবে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো বোমা হামলার সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হবে। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালেবাফ বলেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে এই অঞ্চলের কোনো কিছুই নিরাপদ থাকবে না। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে একটি পারমাণবিক সহযোগিতা চুক্তিতে অনুমোদন দিয়েছেন। এর ফলে শেষ পর্যন্ত দেশটিকে তার বেসামরিক পারমাণবিক শক্তি কর্মসূচির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ করে দিতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানায়, এই চুক্তিটি যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্পের জন্য শত শত কোটি ডলারের যোগান দেবে।
3: নিউ ইয়র্কে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে 2026 ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের করা একমাত্র গোলেই 16 বছর পর নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয় স্প্যানিশরা। এবারের ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন চ্যাম্পিয়ন স্পেন দলের মিডফিল্ডার রোদ্রি। গোল্ডেন বুট জিতেছেন ফরাসি কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন জিতে নিয়েছেন গোল্ডেন গ্লাভ এবং পাউকুবার্সি জিতেছেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার।
2: রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত 5 ম্যাচের নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের চতুর্থ ম্যাচে মঙ্গলবার নেপালকে 34-22 পয়েন্টে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখে 3-1 ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ নারী কাবাডি দল। খেলার প্রথমার্ধে বাংলাদেশ 8-4 পয়েন্টে এগিয়ে ছিল।
3: সাপ্তাহিক পরিক্রমা এখানেই শেষ হল। গ্রন্থনায় নাহিদ নাজ, উপস্থাপনায় নীলুফার জাহান এবং আমি মিনাসির আহমেদ।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষক কার্ডের গান। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার, গানের কথা এবং সুর করেছেন শিল্পী নিজেই।

0: আপনারা কৃষক কার্ডের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, সঞ্চালনায় সাদিয়া ইসলাম লিজা।

0: তারুণ্য মানেই অদম্য গতি, সৃষ্টির উল্লাস এবং পরিবর্তনের বজ্রকণ্ঠ। একটি দেশের অগ্রযাত্রার সবচেয়ে বড় চালিকা শক্তি হলো তার তরুণ প্রজন্ম। প্রতিটি বড় পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছে দেশের তরুণ সমাজ। তরুণদের ত্যাগ, সাহস ও নতুন করে দেশ গড়ার প্রত্যয় প্রমাণ করেছে যে তারা শুধু ভবিষ্যৎ নয়, বরং বর্তমানেরই সবচেয়ে বড় সম্পদ। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আমি সাদিয়া ইসলাম লিজা স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার আয়োজিত তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের পক্ষ থেকে আজ আমরা এসেছি সরকারি বাংলা কলেজে, যেটি ঢাকা শহরে অবস্থিত এবং এটি 25 একর জমির উপর অবস্থিত রয়েছে। এটি সম্প্রতি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে এবং স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের যে শিক্ষা কার্যক্রম এই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। এই সরকারি বাংলা কলেজের অধ্যাপক যিনি, তিনি হলেন মোহাম্মদ কামরুল হাসান এবং এখানকার যে নীতিবাক্য সেটি হলো হে প্রভু আমাকে জ্ঞান দাও। শ্রোতা বন্ধুরা, আমরা চমৎকার একটি পরিবেশ আসলে পরিলক্ষিত করছি, চমৎকার বাতাস, খুব সুন্দর পরিবেশ। তো চলুন, আপনাদেরকে সাথে নিয়ে আমরা আজকের এই ক্যাম্পাসটি ঘুরে দেখব এবং কথা বলবো এই ক্যাম্পাসের যত বন্ধু আছে তাদের সাথে, পরিচিত হব সকলের সঙ্গে, সাথেই থাকবেন। শ্রোতা বন্ধুরা, ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে প্রথমেই দেখা হয়ে গেল দুজন বন্ধুর সাথে, চলুন পরিচিত হই। ভাই, আপনার নাম?
1: আমি বুরহান মিয়া, পড়ালেখা করছি গণিত বিভাগে, সেশন 21-22।
0: আপনি কি এই বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাবে আছেন?
1: হ্যাঁ, আমি একটা স্বেচ্ছাসেবী সংগঠন করি যার নাম বাঁধন, সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন এবং স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন।
0: বা বেশ ভালো, আপনাদের কার্যক্রমটা একটু বিস্তারিত জানতে চাচ্ছি।
1: এর কার্যক্রম আপনার হলো প্রথমে পরিবার থেকে শুরু হয়, পরিবারের পরে ইউনিট, জোন, কেন্দ্রীয় পরিষদ, কেন্দ্রীয় পরিষদ থেকে আপনার জোনকে পরিচালনা করে, জোন থেকে আপনার ইউনিট পরিচালনা হয়। আমাদের জোন হলো দুই ধরনের, একটা আঞ্চলিক জোন আর একটা বিশ্ববিদ্যালয় জোন। বর্তমান বাঁধন কেন্দ্রীয় পরিষদের 16টি জোন রয়েছে এবং 93টি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চলমান, তার মধ্যে 150টি ইউনিট এবং 11টি পরিবার।
0: আচ্ছা আচ্ছা, আপনাদের এই ক্লাবের কার্যক্রম আসলে ব্যাপক, মোটামুটি বাংলাদেশে যারা আছেন সবাই কিন্তু যখনই রক্তের প্রয়োজন পড়ে বাঁধনের সন্ধান করে, এটা আমরা সবাই দেখে থাকি। অনেক বড় বড় অ্যাচিভমেন্ট আসলে আছে আপনাদের ক্লাব থেকে, যে মানুষের ভালোবাসাটা পাওয়াই তো সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আপনাদের এই ক্লাব নিয়ে একটু পরিকল্পনা যদি থাকে জানতে চাচ্ছি।
1: বাঁধন কর্মীরা স্বপ্ন দেখি সেদিনের বাংলাদেশের প্রতিটি মানুষ নিজ নিজ রক্ত গ্রুপ জানুক এবং স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ হোক, নিজের স্বেচ্ছায় কোনো মুমূর্ষু রোগীর পাশে যে দাঁড়াক।
0: জি, অনেক ধন্যবাদ। আপনাদের ক্লাবের অ্যাচিভমেন্ট কিছুক্ষণ আগেই বলছিলাম যে মানুষের ভালোবাসা পাওয়াটাই সবচেয়ে বড়, তারপরেও এর বাইরে যদি কোনো অ্যাচিভমেন্ট থেকে থাকে বলতে পারেন।
2: আমি তন্ময় আহমেদ, পড়াশোনা করছি রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে ফাইনাল ইয়ারে। আমি বাঁধন সরকারি বাংলা কলেজ ইউনিটে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। 2019 সালে বাঁধন সরকারি বাংলা কলেজ ইউনিটে বাঁধন কার্যক্রম শুরু করি। এই 7 বছরে 7,200 বেশি রক্তদান করতে সক্ষম হয়েছি আমাদের আশেপাশে যত মুমূর্ষু রোগী আছে তাদেরকে, আর আমরা 6,000-এরও বেশি মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে জানিয়ে দিতে সক্ষম হয়েছি।
0: এই যে ক্লাবের কার্যক্রম এত ব্যাপক, আপনার কি মনে হয় যে এই ক্লাবের কার্যক্রম আপনাদের মতো যারা তরুণরা আছে বা আপনারা আছেন, আপনাদেরকে কিভাবে ডেভেলপমেন্টে হেল্প করছে বা বাংলাদেশের জন্য পরবর্তীতে কিভাবে সাহায্য করবে বলে মনে হয়?
2: আমি মনে করি আমাদের এই সংগঠনের মাধ্যমে মানবিক দিকটা মানুষের জাগ্রত হচ্ছে। এটিতে রোগীদের জন্য রক্ত খুব একটা পাওয়া যেত না বা সচেতন ছিল না। আমরা মনে করি আমাদের মতো যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে এদের মাধ্যমে এখন খুব একটা রক্তের অভাবে মানুষরা ভুগে না। আশা করি হয়তো আমরা না পারলে অন্য একটা সংস্থা বা অন্য সংস্থা না পারলে আমাদের মাধ্যমে যে কোনোভাবেই হোক রক্তটা আমরা ম্যানেজ করে দিতে সক্ষম হই বা আমরা অন্তত চেষ্টা করি দেওয়ার জন্য। আমি মনে করি এটাই আমাদের বড় একটা অ্যাচিভমেন্ট, মানবতা জাগ্রত করা।
0: জি, মানবতা, সহনশীলতা, এই বোধগুলো আসলে আপনাদের মধ্যে এখন থেকেই তৈরি হয়ে যাচ্ছে। আপনাদের এই গুণগুলো সবার মাঝে ছড়িয়ে দিন, আপনাদের ক্লাবের জন্য অনেক অনেক শুভকামনা। এছাড়াও আপনাদের থেকে একটু জানতে চাই, আপনি তো বললেন কোন ডিপার্টমেন্টে?
2: রাষ্ট্রবিজ্ঞান।
0: রাষ্ট্রবিজ্ঞানে। এই ডিপার্টমেন্ট থেকে বের হয়ে পড়াশোনা শেষ করে বাংলাদেশের জন্য কি করতে চান পরবর্তীতে?
2: আসলে আমি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে দেশের সুশাসন ব্যবস্থা এবং আমার দেশ যেন গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে পারে সেই ধারাবাহিকতায় আমি আমার যতটুকু সম্ভব ওই অবস্থানে আমি একটু যেতে চাই।
0: জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। শ্রোতা বন্ধুরা, চমৎকার এই পরিবেশে আমরা আরেকজন বন্ধু পেয়ে গেছি এই ক্যাম্পাসে, চলুন পরিচিত হই। আপনার নাম?
3: আমার নাম হচ্ছে খন্দকার নাবিদ হোসেন আলী।
0: আচ্ছা,
3: আমি হচ্ছে সরকারি বাংলা কলেজ সঙ্গীত ক্লাবের পক্ষ থেকে একটি গান পরিবেশন করতে চাই।
0: জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। গানের কথা শুনেই নিশ্চয়ই আপনারাও খুব আগ্রহে আছেন, কি গান শোনায় আমাদের এই বন্ধুটি, চলুন শুরু করি।
3: শোনাতে চাই লেভেল 5 ব্যান্ডের 6 লক গানটি।
0: ঠিক আছে,
3: ওই দূরে চলো না নীল আকাশে হারিয়ে যাই তোমার হাতি ধরে পা।

চলো না হারিয়ে যাই তোমায় নিয়ে, কোনো নাম না জানা ওই

0: কোনো না জানা ওই অজানা শহরে।
1: অনেক ধন্যবাদ ভাইয়া, আপনাকে কিন্তু এত সহজেই ছাড়ছিলাম, চমৎকার গানের গলা আপনার। তো আমরা কিন্তু আরো কিছু গান শুনবো। শ্রোতা বন্ধুরা, ক্যাম্পাসে ঘুরছি, হাঁটছি, দেখছি খুব সুন্দর পরিবেশ, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে এই মাঠের চারিদিক ঘুরে। তো এখানে আমরা আরো কয়েকজন বন্ধুকে পেয়ে গেছি, এটা খুব সম্ভবত ছাতিমতলা। এখানে আমাদের সাথে দুজন বন্ধু যুক্ত হয়েছেন। ভাই আপনার নাম?
2: আমি মাহমুদুল হাসান মামুন, পড়াশোনা করছি সরকারি বাংলা কলেজে।
1: কোন ডিপার্টমেন্ট আছে?
2: আমি ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
1: জি জি, আপনি কি কোনো ক্লাবের সাথে যুক্ত আছেন?
2: আমি ইংলিশ লিটারেরি সোসাইটির জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি।
1: তাহলে আপনার কাছ থেকেই শুনি এই ক্লাবের অ্যাক্টিভিটিস গুলো যদি আমাদেরকে বলেন।
2: আমরা আমাদের ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের ইংরেজি ভাষার যে ভীতিটা রয়েছে সেই ভীতিটাকে দূর করার জন্য আমরা প্রতিনিয়ত সেশন নিয়ে থাকি শিক্ষার্থীদের মাঝে, তাদের ইংরেজি ভাষাটাকে আরও সহজতর করার জন্য আমরা কাজ করে থাকি। আমরা প্রতিনিয়ত সপ্তাহে একদিন কিংবা দুই দিন আমরা সেশন নিয়ে থাকি। এই সেশনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের ইংরেজির প্রতি যে ভীতিটা রয়েছে সেটা তারা ডেভেলপ করতে পারে। একই সাথে পাবলিক স্পিকিং, তাদের সাথে কীভাবে গ্রুপ ওয়ার্ক করা যায়, কীভাবে সবার সামনে কথা বলা যায়, কীভাবে ইংরেজি ভাষার আর ভীতিটা দূর করা যায়, এই জন্য আমরা কাজ করে থাকি ইংলিশ লিটারেরি সোসাইটির মধ্য দিয়ে।
1: আরেকজন ভাইকে পেয়েছি। ভাই আপনার নাম?
3: আমি মোহাম্মদ শিহাব, আমি পড়াশোনা করছি রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট 2320 সেশনে।
1: পড়াশোনা শেষ করে বাংলাদেশের জন্য কি করতে চান?
3: আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি সেহেতু দেশ নিয়ে আমার চিন্তা ভাবনা আছে, এবং আমি স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন এবং মুচকি হাসি ফাউন্ডেশনের একজন সদস্য। আমি স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করে দেশের বিভিন্ন ভালো কাজ, উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করি। আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমি ভবিষ্যতেও চেষ্টা করব এই স্বেচ্ছাসেবী কাজটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং ভালো কাজের সাথে সবাইকে সম্পৃক্ত করা এবং নিজে সম্পৃক্ত থাকা।
1: অনেক অনেক শুভকামনা আপনার জন্য, আপনার এই মনোভাব প্রতিটি তরুণের মাঝে ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন। এবারে কিন্তু একজন কবি বন্ধু আমাদের সাথে যুক্ত আছেন। কবি কেন বলছি কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। ভাই আপনার নাম?
4: আমার নাম মোহাম্মদ রকিবুল হাসান, আমার বিভাগ ইংরেজি, সেশন 2324।
1: আমি শুনেছি আপনি খুব চমৎকার কবিতা আবৃত্তি করেন, তো আমাদেরকে একটু সুযোগ দিন আপনার কবিতাটা শুনি। কোন কবিতা করছেন?
4: আমি আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনন্ত প্রেম। তোমার এই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার, যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে, আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে, আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে, আজি সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মেশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি।
1: এত সুন্দর আবৃত্তি, আপনার উচ্চারণ বাচনভঙ্গি খুবই চমৎকার। ধন্যবাদ ভাইয়া। শ্রোতা বন্ধুরা, চমৎকার এক আবৃত্তি শুনলাম আমরা। এরপরে আবারও চলে যাচ্ছি দুইটি বন্ধুর কাছে, একজন আপু আছেন, একজন ভাই আছেন, চলো পরিচিত হই তাদের সাথে। আপনার নাম?
5: আমার নাম নাজিফা।
1: আপনি কোন ডিপার্টমেন্টে পড়ছেন?
5: অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে পড়ছি।
1: কোন ইয়ারে আছেন?
5: এখন মাস্টার্স প্রথম বর্ষ।
1: জি জি, আপনি কি কোনো ক্লাবের সাথে যুক্ত আছেন?
5: আমি এই মুহূর্তে বিবি অ্যালায়েন্স নামে একটা ক্লাবের সাথে যুক্ত আছি।
1: বেশ চমৎকার। আপনার ক্লাবের কার্যক্রম সম্পর্কে?
5: আমাদের ক্লাবটার কার্যক্রম মূল যে উদ্দেশ্যে খোলা হয়েছিল, আমাদের বিবিএ ডিপার্টমেন্টের সব শিক্ষার্থীদের কার্যদক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন সেমিনার, এছাড়া জব ফেয়ার, এইসব আর কি আয়োজনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা, এছাড়া নেতৃত্ব বিকাশে আমাদের এই ক্লাবটা অনেক ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো বেশি রাখবে।
1: আপনাদের ক্লাবের কি কোনো অ্যাচিভমেন্ট আছে এ পর্যন্ত?
5: আমাদের অ্যাচিভমেন্ট গুলো হচ্ছে, যেহেতু আমাদের নতুন একটা ক্লাব, এর মধ্যে আমরা বেশ কিছু অ্যাচিভমেন্ট পেয়েছি, যেটা হচ্ছে জব ফেয়ার। এই জব ফেয়ারে আমাদের 60+ স্টুডেন্ট হচ্ছে ওই অন দ্য স্পটেই চাকরি পেয়েছে। এছাড়া আমাদের সেমিনারও আয়োজন করা হয়েছিল, যেখান থেকে তারা ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন পেয়েছে। তো আমাদের ভবিষ্যতে আরো বিভিন্ন সেমিনার করার পরিকল্পনা আছে, এর মাধ্যমে আরো বেশি তারা দক্ষতা অর্জন করবে ইনশাআল্লাহ।
1: এবার একটু আপনার কাছে আসছি, আপনার নাম পরিচয় দেবেন আগে।
3: আমি হচ্ছে মোহাম্মদ সিরাজুল ইসলাম শাওন, বিশ একুশ সেশন, মাস্টার্স প্রথম বর্ষে এখন পড়াশোনা করছি। আমাদের এই ক্লাবটি যেহেতু মূলত শিক্ষার্থীদের কল্যাণের জন্য গঠিত হয়েছে, তো আমাদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে লিডারশিপ তৈরি করা, এবং এই লিডারশিপের মাধ্যমে যেন তারা পরবর্তীতে বাংলাদেশের যে কোনো সেক্টরের জন্য, জব সেক্টর হোক বা যে কোনো সেক্টরের জন্য, তারা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যেন তারা নিজেদের দক্ষতা প্রকাশ করতে পারে।
1: জি জি, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে সরকারি বাংলা কলেজের, অর্থাৎ যেটি এখন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত, এই বিশ্ববিদ্যালয়ের আমরা আরেকজন বন্ধুকে আমাদের সাথে পেয়েছি। আপু, আপনার নাম?
6: আমার নাম ইতি খানম।
1: আপনি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন?
6: আমি মৃত্তিকা বিজ্ঞান বিভাগে।
1: বা কোন ইয়ারে আছেন?
6: অনার্স তৃতীয় বর্ষ।
1: আপনি কি কোনো ক্লাবের সাথে যুক্ত আছেন?
6: হ্যাঁ অবশ্যই, আমি গাস গাইডের সাথে যুক্ত আছি।
1: আচ্ছা, এই ক্লাব নিয়ে একটু শুনি আপনার কাছ থেকে।
6: গাস গাইড আসলে মেয়েদের জন্য খুবই একটা মজার জায়গা বলতে পারি। আমরা এখান থেকে অনেক কিছু শিখছি, কিভাবে একটা জায়গায় ক্যাম্পেইন করা যায়। আমরা মাঝখানে আবার পরিবেশ অধিদপ্তরে গেছিলাম, পরিবেশ অধিদপ্তরে যেয়ে আমরা বিভিন্ন সংগঠন সম্পর্কে জানতে পারছি, কোন কোন সংগঠন কি কি কাজ করতেছে।
1: এই ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখার জন্য কি কোনো উদ্যোগ নিয়েছেন?
6: হ্যাঁ অবশ্যই, আমরা উদ্যোগ নিয়েছি। আমরা মাঝখানে আমাদের ক্যাম্পাসে যে সকল প্লাস্টিক পলিথিন মাঠে পড়ে থাকে সেইগুলিকে আমরা একখানে গুছাইছি। ইভেন আমরা এই ক্যাম্পাসের বাইরেও বিভিন্ন জায়গায় গিয়ে সেখানকার প্লাস্টিক বা পলিথিন বা অন্যান্য আবর্জনাগুলি সংরক্ষণ করছে।
1: আপনাদের এই ক্যাম্পাসের যেখানেই তাকাচ্ছি, মানে শুধু সামনের দিকগুলোতে না, আমি আনাচে কানাচে গুলো আসলে পর্যবেক্ষণ করছিলাম, বেশ চমৎকার পরিষ্কার।
6: এগুলো আমাদেরই কাজ।
1: জি জি, বোঝাই যাচ্ছে যে আপনাদের শিক্ষার্থীরা আসলে খুব সচেতন বা তাদের মধ্যে এই বোধটুকু আছে। ভালো লাগলো এই ব্যাপারটা। শ্রোতা বন্ধুরা, ক্যাম্পাস ঘুরতে ঘুরতে আমরা দেখা পেয়ে গেছি আরো কিছু বন্ধুর, তো চলুন তাদের সাথেও পরিচিত হই। আপনার নাম?
7: আমানুল্লাহ।
1: আপনি কোন ডিপার্টমেন্টে আছেন?
7: আমি সয়েল সায়েন্স ডিপার্টমেন্ট।
1: কোন ইয়ারে?
7: তৃতীয় বর্ষ।
1: আচ্ছা, আপনি কি কোনো ক্লাবের সাথে আছেন?
7: জি।
1: কোন ক্লাব?
7: আমি সয়েল ক্লাবে যুক্ত রয়েছি।
1: আপনাদের এই ক্লাবের কার্যক্রম সম্পর্কে আমাদের জানান।
7: সয়েল ক্লাব, এটা আমাদের ডিপার্টমেন্টের সাথে আমাদের যে পরিবেশের সম্পর্ক রয়েছে এই কার্যক্রমগুলো মূলত প্রতিনিধিত্ব করে। তো ক্লাবের জায়গা থেকে আমাদের যে মূল পড়াশোনা, এটা তো মাটি নিয়ে, এর বাইরে আমাদের যে কার্যক্রম রয়েছে পরিবেশ, তো এই পরিবেশের ক্ষেত্রে জলবায়ু কিংবা পরিবেশগত যে সমস্যাগুলো আমাদের দেখা দিচ্ছে, তো এই প্রভাব কিন্তু আমাদের ক্যাম্পাসের মধ্যে পড়ছে। তো সেই জায়গা থেকে আমাদের পরিবেশ হচ্ছে যে দূষণমুক্ত রাখা বা সুস্থ পরিবেশ রাখা, বা এই জায়গাগুলোর প্রতি গুরুত্ব দিয়ে এটা শিক্ষার্থীদের মধ্যে যে সচেতনতা বা দায়িত্ববোধ, এই জায়গাগুলো নিয়ে কাজ করে। এই বিবেচনায় আমাদের ক্লাব হচ্ছে শিক্ষার্থীদের বিভিন্ন ডিবেট কম্পিটিশন, তারপরে হচ্ছে সভা সেমিনার বা বিভিন্ন দিবস রয়েছে, যেমন মৃত্তিকা দিবস, তারপর 5ই জুন পরিবেশ দিবস গেল। তো এই দিবসগুলা উপকেন্দ্র করে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করা হয়। তো এই আয়োজনগুলোর মাধ্যমে আমরা যে শিক্ষার্থী রয়েছে, শিক্ষার্থীরা পরিবেশ নিয়ে, জলবায়ু নিয়ে আমাদের দেশে কি হচ্ছে, আমাদের পৃথিবী জুড়ে কি হচ্ছে, এই জায়গাগুলো আমরা খুব সহজে সচেতন হতে পারি। তারপর হচ্ছে এই সেক্টরগুলোতে যারা পরবর্তী প্রজন্ম একটা টেকসই সমৃদ্ধ বাংলাদেশ নিয়ে কাজ করতে পারে, এই জায়গাগুলো নিয়ে আর কি আমরা কাজ করছি। এর পাশাপাশি ক্যাম্পাস ভিত্তিক যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো রয়েছে, আপনি যদি ক্যাম্পাস আমাদের ঘুরেন দেখবেন যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ রয়েছে। এই জায়গাগুলো তো মানে সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব হয়েছে। তো এই জায়গাগুলো তো আমরা আমাদের একটা সফলতা মনে করি, যে আমরা শিক্ষার্থীর মাধ্যমে এই সচেতনতা সৃষ্টি করতে পেরেছি যে যেখানে সেখানে আমরা পলিথিন ফেলবো না বা বর্জ্য পদার্থ ফেলবো না, নির্দিষ্ট যে একটা জায়গা রয়েছে ডাস্টবিন, সেই জায়গাতে ফেলবো, আমাদের যে ক্যাম্পাসটা রয়েছে এটা তো আমাদের সুন্দর করা লাগবে। এই দায়িত্ববোধ বা এই যে সচেতনতার জায়গা, এটা আমরা শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি করছি আর কি।
1: বন্ধুরা, আমরা কিন্তু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একজন সদস্যকে এই ক্যাম্পাসে পেয়ে গিয়েছি। তো কিভাবে বুঝলাম আসলে তিনি এই সোসাইটির অংশ, কারণ তিনি যে পোশাকটি পরিধান করে আছেন সেটাই বলে দিচ্ছেন। তো চলুন পরিচিত হই আপুর সাথে। আপু, আপনার নাম এবং কোন ডিপার্টমেন্টে আছেন?
8: আমি ফাহমিদা সাদিয়া, সরকারি বাংলা কলেজে ব্যবস্থাপনা বিভাগে 22-23 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারি বাংলা কলেজ দলের একজন সক্রিয় যুব সদস্য।
1: আপনার ক্লাবের অ্যাচিভমেন্ট সম্পর্কে এবং কার্যক্রম সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত বলবেন।
8: আচ্ছা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি মানবিক সংগঠন, মানবতাই হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচয়। আমাদের মূল কার্যক্রমগুলো থাকে হচ্ছে রক্তদান কার্যক্রম আছে, এখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে কাজ করে থাকি আমরা, দুর্যোগকালীন সময়ে আমরা জরুরি সাড়া প্রদান করে থাকি, এরকম কাজই। তো আমরা এই সব কাজের মধ্যে থেকে বলতে গেলে আমাদের যেমন কিছু কাজ আছে, আমাদের সরকারি বাংলা কলেজ দল মাইলস্টোন ট্র্যাজেডির কথা আমরা জানি, মাইলস্টোন ট্র্যাজেডিতে কাজ করেছি আমরা। তারপর রিসেন্টলি আমরা হিটওয়েভ নিয়ে কাজ করছি, আমরা বিভিন্ন জায়গায় পুরো ঢাকা উত্তর সিটি এবং দক্ষিণ সিটিগুলোতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের কুলিং স্টেশন তৈরি করেছিল এবং সারা ঢাকাতেই বিভিন্ন পয়েন্টে আমরা বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছি। এরকম আরো বিভিন্ন কার্যক্রম হয়ে থাকে।
1: এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেকজন আপু, আপু কিন্তু খুবই প্রাণবন্ত, আপুর হাসিই বলে দিচ্ছে। আপু আপনার নাম পরিচয়?
9: আমার নাম আলপনা আক্তার দোলা, আমি ব্যবস্থাপনা বিভাগে রয়েছি এবং আমি 22-23 সেশন।
1: আচ্ছা, মা এখন কোন ইয়ারে আছেন তাহলে?
9: আমি এবার থার্ড ইয়ারে
1: আছেন। এবং আপনি কি কোনো ক্লাবের সাথে যুক্ত আছেন?
9: জি, আমি বিজনেস অ্যান্ড ক্যারিয়ার ক্লাবের সাথে যুক্ত রয়েছি এবং বিজনেস অ্যান্ড ক্যারিয়ার ক্লাবের কমিউনিকেশন সেক্টরের আমি একজন ভাইস প্রেসিডেন্ট।
1: এই ক্লাবের কার্যক্রম নিশ্চয়ই ব্যাপক।
9: আমাদের ক্লাবের সব থেকে বড় অ্যাচিভমেন্ট যেটা, সেটা হচ্ছে আমরা দক্ষতা বৃদ্ধি করে থাকি, আমরা লিডারশিপ তৈরি করে থাকি এবং যোগাযোগ দক্ষতা যেহেতু বৃদ্ধি পায় তারা আস্তে আস্তে উদ্যোক্তা হতে উৎসাহ প্রদান পায় আমাদের এখান থেকে। আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন বিজনেস স্টার্ট আপ জমা দিয়েছি এবং বেশ ভালো ফলাফলও পেয়েছি সেখান থেকে।
1: তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, কথা বলে অনেক ভালো লাগলো, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, অনেক অনেক কথা বললাম, তো আবারও একটু সময় হয়ে গেল গান শোনার। তো এখন আমরা কোন গানটি শুনবো ভাই আপনার কাছ থেকে?
10: এখন আমরা শুনবো হচ্ছে মাইলসের ফিরে দাও গানটি।
1: চমৎকার একটি গান, সবার মুখে মুখেই এই গানটি কিন্তু প্রচলিত।
10: নিঃস্ব করেছো আমায় কিনি ঠুর চলনায়, তুমি হিনা এই দয় আমার একাকী অসহায়, বেহারানোর বেদনায় পুরে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন। ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না, ফিরিয়ে দাও আমার এই প্রেম তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না। আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছিলে, যত সুখ ছিল।

0: নাই পুরে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন। ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হারানো দিনগুলো, এভাবে চলে যেও না।
1: জি, আপনার জন্য অনেক শুভকামনা, আরো আরো ব্যান্ডের গান শিখুন, চর্চা করুন, চালিয়ে যান আপনার এই সাংস্কৃতিক চর্চা, শুভকামনা আপনার জন্য।
2: ধন্যবাদ।
1: এই মুহূর্তে আমাদের সাথে বিএনসিসির একজন সদস্য যুক্ত হয়ে গেছেন। ভাই, আপনার নাম?
3: আমি আল আমিন।
1: কোন ডিপার্টমেন্টে
3: পড়াশোনা করছি? ব্যবস্থাপনা বিভাগে।
1: কোন ইয়ারে?
3: চতুর্থ বর্ষ।
1: বিএনসিসির সাথে যুক্ত আছেন কত বছর ধরে?
3: দুই বছর ধরে।
1: দুই বছর ধরে, তাহলে তো ক্লাবের বেশ কিছু কার্যক্রমের সাথে আপনার যুক্ত হওয়া হয়েছে।
3: মূলত আমরা হচ্ছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স, যখন হচ্ছে আমাদের যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে তখন হচ্ছে আমরা হচ্ছে আমাদের সেনাবাহিনী বা আমাদের যে আর্ম ফোর্স আছে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব এবং তাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করব।
1: এই ক্লাবের অ্যাচিভমেন্টগুলো কি একটু বিস্তারিতভাবে বলুন ভাইয়া।
3: সারা দেশব্যাপী আমাদের অনেক অ্যাচিভমেন্ট আছে। আমাদের হচ্ছে যে বিভিন্ন সরকারি প্রজেক্টে আমরা কাজ করে থাকি, যেমন কিছুদিন আগে আপনারা হয়তো দেখে থাকবেন স্টেডিয়ামে আমাদের ডিউটি হয়ে থাকে, তারপরে হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা, ফায়ার ফাইটিং প্রোগ্রাম, তারপরে হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা নানা জায়গায় কাজ করে থাকি।
1: বাংলাদেশের জন্য, তরুণদের জন্য কিভাবে সাহায্য করছে এই ক্লাবটি মনে হয় আপনার?
3: যেমন কিছুদিন আগে আমাদের ISSB যে একটা গ্রুমিং সেশন হয়েছে, অর্থাৎ যারা ISSB পরীক্ষা দিবে, যারা BNCC ক্যাডেট তাদের হচ্ছে গিয়ে রিটেন এক্সাম দেওয়া লাগে না, তারা সরাসরি হচ্ছে গিয়ে ভাইবা বোর্ডে যেতে পারে। এবং সাধারণত হয় কি, যারা ISSB পরীক্ষা দেয় তাদেরকে হচ্ছে আলাদা করে কোচিং করে সেই প্রশিক্ষণগুলো নেওয়া লাগে, কিন্তু BNCC থেকে আমাদেরকে সরকারিভাবেই একদম যারা হচ্ছে ভাইবা বোর্ডে থাকে সেনাবাহিনীর বিভিন্ন বা নৌবাহিনীর বা বিমান বাহিনীর সদস্যরা, তারাই সরাসরি আমাদেরকে ক্লাস করিয়ে থাকেন, শিক্ষা দিয়ে থাকেন, যারা হচ্ছে গিয়ে ISSB পরীক্ষা দেয়। এছাড়াও নানা আমাদেরকে হচ্ছে উজ্জীবিত করা হয়। কিছুদিন আগে আমাদের ব্যাটালিয়ন ক্যাম্পেইন 2 হয়েছিল, সেখানে BUBT-র প্রিন্সিপাল এসেছিলেন, উনি আমাদেরকে নানা বিষয় হচ্ছে গিয়ে ধারণা দিয়েছিলেন যেগুলো আমাদের কর্মজীবনে এবং শিক্ষাজীবনে খুবই কাজে লাগবে।
1: শ্রোতা বন্ধুরা, সরকারি বাংলা কলেজ আমি ইতোমধ্যেই বলেছি, এটি কিন্তু এখন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। তো এখানে চমৎকার একটি বড় মাঠ রয়েছে, এখানে কিন্তু খেলা চলছিল, খেলার মাঝখান থেকে কিন্তু একজন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন, হাঁপাতে হাঁপাতে চলে এসেছেন উনি, চলুন পরিচিত হই তার সাথে। আপনার নাম?
4: আচ্ছা, আমার নাম জুবাইদুল ইসলাম জিহাদ, আমি পড়াশোনা করছি গণিত বিভাগে।
1: আপনি স্পোর্টস ক্লাবের সাথে আছেন তাই তো?
4: জি জি।
1: এখন তো মনে হয় শুনেছি আপনাদের একটা টুর্নামেন্ট শুরু হবে, এই সম্পর্কে একটু বলুন।
4: আচ্ছা, আমাদের আন্তঃবিভাগ ফুটবল ক্লাব 2026 আগামী 28 তারিখ শুরু হতে যাচ্ছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টই হচ্ছে কি পার্টিসিপেন্ট হিসেবে আমাদের সাথে অংশ নিচ্ছে। এই টুর্নামেন্টটা আমাদের কর্তৃপক্ষ অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে পরিচালিত হবে এবং বাফুফে রেফারি দ্বারা এই উক্ত খেলাটি পরিচালিত হবে।
1: এছাড়াও আপনাদের ক্লাবের কি কি কার্যক্রম রয়েছে বা কি কি অ্যাচিভমেন্ট রয়েছে?
4: বিশ্ববিদ্যালয় ভিত্তিক টুর্নামেন্ট আমরা পার্টিসিপেট করছি এবং দ্বিতীয় রাউন্ডে আমরা কোয়ালিফাই করছিলাম। ইভেন বিভিন্ন কলেজ ভিত্তিক যে প্রীতি ম্যাচগুলো আছে দক্ষতার সাথে এবং হচ্ছে কি লড়াইয়ের সাথে আমরা বিজয় নিয়ে এখনো পর্যন্ত ভালো অবস্থানে আছি। তো আশা করতেছি আমরা যারা নিয়মিত খেলি ওইখান থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল হোক বা ন্যাশনাল টিমে যাওয়ার জন্য ওরকম ক্যাপাবল হয়ে উঠে, তাহলে আমরা ফিউচার ভালো কামনা করতেছি আর কি।
1: এছাড়াও তো আমরা একদম ছোট্টবেলা থেকেই জেনে এসেছি যে খেলাধুলার সাথে যারা সম্পৃক্ত থাকেন তাদের মন মানসিকতাও যেমন সবসময় উচ্ছল থাকে বা কোনো নেতিবাচক চিন্তাভাবনা কিন্তু তাদের মধ্যে আসে না। আপনারা মোটামুটি একটা ইতিবাচক পরিবেশের মধ্যেই বড় হয়ে ওঠেন, যেমন মাদকাসক্ত হওয়ার ঝুঁকি বা অনৈতিক যে কার্যকলাপগুলো থেকে কিন্তু আসলে আমরা বিরত থাকতে পারি এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত থেকে। অনেক অনেক ভালো লাগলো। আর আরেকটা প্রশ্ন, আপনি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন এখান থেকে বের হয়ে বাংলাদেশের জন্য কি করতে চান?
4: আমার অ্যাকচুয়ালি শরীর চর্চাটি শিক্ষক হিসেবে বা আমার যদি ওরকম সুযোগ থাকে অবশ্যই আমি স্পোর্টসের সাথে সারা জীবন যুক্ত হওয়ার একটা প্ল্যান আছে।
1: জি জি, অর্থাৎ বাংলাদেশের তরুণ যারা আছেন বা এছাড়াও অন্যান্য বয়সী যে মানুষগুলো আছেন তাদেরকে আপনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করছেন তাই তো?
4: ইনশাআল্লাহ।
1: অনেক অনেক শুভকামনা ভাই আপনার জন্য, ভালো লাগলো কথা।
4: ধন্যবাদ।
1: তারুণ্যের স্বপ্নের বাস্তবায়ন, তারুণ্যের স্বপ্নে গড়া বাংলাদেশ কোনো সুদূর পরাহত কল্পনা নয়, বরং এটি একটি অবশ্যম্ভাবী বাস্তবতা। তরুণদের ভেতরের যে শক্তি সেটি একে আধুনিক ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতেও সক্ষম। তবে এই স্বপ্নকে সফল করতে প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, মেধার সঠিক মূল্যায়ন এবং তরুণদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করা। তরুণদের সৃজনশীলতা, সততা এবং দেশপ্রেমকে কাজে লাগিয়েই বাংলাদেশ একদিন বিশ্বমঞ্চে বুক ফুলিয়ে দাঁড়াবে। তরুণের এই অদম্য যাত্রাই হোক নতুন বাংলাদেশের পথ চলা। শ্রোতা বন্ধুরা, তরুণের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি সাদিয়া ইসলাম লিজা আজ বিদায় নিচ্ছি।

0: বাংলাদেশ বেতার
1: ঢাকা। এতক্ষণ শুনলেন ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, সম্পাদনায় মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজন মেলায় এবারে রয়েছে খাল খননের গান। কণ্ঠ দিয়েছেন মনির খান ও রিজিয়া পারভিন এবং সহশিল্পীবৃন্দ। গানের কথা ও সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: কয়লা খননের গানটি শুনলেন। পাহাড় বা ঢালু জায়গায় মাটি ও পাহাড় নিচে খসে পড়ে ভূমিধসের সৃষ্টি হয়। প্রাকৃতিকভাবে অতিবৃষ্টি, ভূমিকম্প কিংবা নদীর ক্ষয় এবং মানবসৃষ্ট কারণে পাহাড় কাটা, নির্বিচারে গাছপালা নিধন ও অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে মাটির দৃঢ়তা কমে গিয়ে এই ধস নামে। তাই পাহাড় কাটা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হন, ভূমিধস থেকে বাঁচুন। বৃক্ষ নিধন একটি সামাজিক অপরাধ এবং নির্বিচারে গাছ কেটে ফেললে মাটির প্রাকৃতিক বাঁধন নষ্ট হয়ে যায়, ফলে ভূমিধস ত্বরান্বিত হয়। তাই যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা, এখন আমাদের আজিন্ডালিতে রয়েছে ভক্তিমূলক গান। কণ্ঠ দিয়েছেন খালিদ হোসেন এবং ভক্তিমূলক গান কথাও শুরু করছেন কাজী নজরুল ইসলাম।

পরপর দুখানি ভক্তিমূলক নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলো হার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্সে ও FM 102 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফারহানা খান রনি। মন্ত্রিসভা বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬ খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেয়া হয়। এই আইনের মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশন ও সংলগ্ন এলাকা নিয়ে চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি সমন্বয়ে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ শিরোনামে একটি সংবিধিবদ্ধ সংস্থা প্রতিষ্ঠা করা হবে। এ কর্তৃপক্ষ গণশুনানি ও প্রাক প্রকাশসহ বিধিবদ্ধ প্রক্রিয়ায় মহাপরিকল্পনা থেকে উন্নয়ন প্রকল্প ও স্থানীয় পরিকল্পনা পর্যন্ত একটি পর্যায়ভিত্তিক পরিকল্পনা কাঠামো নির্ধারণ করবে, যেখানে কর্তৃপক্ষের ছাড়পত্র ব্যতীত কোনো নির্মাণ বা প্রকল্প গ্রহণ করা যাবে না। নদীনালা, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সুরক্ষায় কঠোর পরিবেশগত বিধিনিষেধ আরোপ, ভূমি পুনর্বিন্যাস ও ভূমি পুন উন্নয়নের মতো আধুনিক ভূমি ব্যবস্থাপনা কৌশল প্রবর্তন, অননুমোদিত নির্মাণ ও জলাধার ভরাটসহ বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ড দণ্ড ও অর্থদণ্ড নির্ধারণের পাশাপাশি নিজস্ব তহবিল, উন্নয়ন ফি ধার্য, ঋণ গ্রহণ ও নিরীক্ষার বিধান এ আইনে অন্তর্ভুক্ত রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফআইসিসিআই আয়োজিত এফডিআই সম্মেলনে একথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি বৃহৎ উৎপাদন ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি তৈরি পোশাক শিল্পকে বৈচিত্র্যময় এবং মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় প্রযুক্তি ও দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য দেশের আইনি ও রেগুলেটরি কাঠামোর আধুনিকায় ও বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করা হচ্ছে। এছাড়া দ্রুত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা উন্নত করার পাশাপাশি কর ও ভ্যাট প্রশাসনকে সহজ ও মুনাফা অর্জনের পর তা নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে সহজতর করার উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফর হোসেনকে মানবতা বিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে গতকাল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ এর এজলাসে তোলা হলে আদালত এই আদেশ দেন। এ সময় মোজাফর হোসেনকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। গত মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে মোজাফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ১৮তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন। বাংলাদেশ এই জোটের সদস্য না হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীকে সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছে ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। এই হামলা হবে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর শুরু করা অপারেশন এপিক ফিউরি এর চেয়েও ব্যাপক। গতকাল সংবাদ মাধ্যম এক্সিওরসের খবরে একথা বলা হয়। ৭টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করতে যাচ্ছে মার্কিন প্রশাসন। জবরদস্তিমূলক শ্রম বন্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার অভিযোগে বাড়তি শুল্ক আরোপের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুসারে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদার ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান ও ভারতের ওপর ১০ থেকে ১২.৫% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প গত বছর বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের মাধ্যমে কার্যত বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়েন। তারই ধারাবাহিকতায় সর্বশেষ পদক্ষেপ হিসেবে তিনি এসব দেশের উপর বর্ধিত শুল্ক আরোপ করলেন। খেলার খবর, কাবাডি। ঢাকায় ৫ ম্যাচের কাবাডি নারী দ্বিপাক্ষিক সিরিজে নেপালের বিপক্ষে বাংলাদেশ ৩-২ ব্যবধানে জয় পেয়েছে। বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে নেপালের অধিনায়ক মেনুকা কুমারী রাজবংশী তার অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বিএসআইএ এর যৌথ উদ্যোগে 25 ও 26 জুলাই দুদিনব্যাপী বায়োটেকনোলজি ইলেকট্রনিক্স এআই এবং রোবোটিক্স বিয়ার সামিট 2026 অনুষ্ঠিত হবে। আগামীকাল 25 জুলাই শনিবার সকাল 10টায় নব থিয়েটার বিজয় সরণী ঢাকায় অনুষ্ঠেয় বেয়ার সামিট 2026 এর উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত থাকবেন। এ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্স, এফএম 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা ক এর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 ও এফএম 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা কো মধ্যম তরঙ্গ ছশো তিরানব্বই কিলো হার্স, এফ এম নব্বই মেগা হার্স, এফ এম একশো ছয় মেগা হার্স এবং এফ এম একশো দুই মেগা হার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم, السلام علیکم. بنگلہ دیش بیتار ڈھاکا অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজ দিয়ে
1: বাংলাদেশ বেতার ঢাকা. আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস. রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে. এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে. ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে. আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা. জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা ক এর অনুষ্ঠান পরিচিতি. পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা 2:20। এ সপ্তাহের নাটক ছোবল শুনবেন বেলা 3:05। রচনা জাহানারা আহমেদ, প্রযোজনা সৈয়দ দীপেন. ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধু সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুর ও বীণা শুনবেন রাত 10:30।
0: সবশেষে এফএমের অনুষ্ঠান, এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এই ছিল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে কখনো অপর ধর্মে গালি দিতে পারে না। কাজী নজরুল ইসলাম। ব্যর্থ না হওয়ার সবচেয়ে নিশ্চিত পথ হল সাফল্য। হেতাসবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান।

0: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। কোনো বাড়িতে যদি বজ্রপাতের পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে অবস্থান করুন।
1: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন। উপস্থাপনায় মাওলানা মোহাম্মদ আল আমিন।
3: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনুল করিমের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন। আজ আমাদের তাফসিরের আলোচ্য আয়াত সূরা আল বাকারার 151 থেকে 156 আয়াত। সম্মানিত শ্রোতা, মহাগ্রন্থ আল কোরআন মহাবিশ্বের এক মহাবিস্ময় বিজ্ঞানময় আসমানি কিতাব, যাতে রয়েছে মানব জাতির জীবন ইতিহাস এবং জীবন ঘনিষ্ঠ সকল সমস্যার চূড়ান্ত সমাধান। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছর যাবত ধাপে ধাপে এবং প্রয়োজন অনুসারে নাজিল করেছেন আল কোরআন। মানব জাতি কোরআনের আলোয় জীবনকে গঠন করবে এবং জগৎকে কোরআনের আলোয় আলোকিত করবে, এটি হচ্ছে কোরআন অবতরণের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তাই আমাদের জীবনকে সফল ও সার্থক করতে হলে, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি লাভ করতে হলে অবশ্যই কোরআনুল করিম বুঝতে হবে এবং এর বিধানাবলী আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। কোরআনের আলোয় জীবনকে আলোকিত করতে এবং কোরআনের মর্মবাণী সর্বসাধারণের নিকট উপস্থাপন করতে বাংলাদেশ বেতারের নিয়মিত সাপ্তাহিক আয়োজন তাফসিরুল কোরআন। এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শুক্রবার দুপুর 2:20। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোরআনুল করিমের বিভিন্ন সূরাসমূহের ধারাবাহিক সরল অনুবাদ, সংশ্লিষ্ট আয়াতের শানে নুজুল, আয়াতের বিধানাবলী এবং বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেশের প্রখ্যাত মুফাসসিরিন কেরামের মাধ্যমে উপস্থাপন করে থাকি। সম্মানিত শ্রোতা, আজকে আমাদের তাফসিরুল কোরআন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
3: সম্মানিত শ্রোতা, আসুন আমরা প্রথমেই সূরা আল বাকারার 151 থেকে 156 আয়াতের সরল অনুবাদ শুনি। এরশাদ হচ্ছে, আর যেমনিভাবে তোমাদের নিকট আমার পক্ষ হতে একজনকে রাসূল হিসেবে প্রেরণ করেছি, যিনি তোমাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন এবং তোমাদেরকে পুত্র পবিত্র করবেন, আর তোমাদেরকে তিনি কিতাব ও হিকমা শিক্ষা দিবেন এবং তোমাদেরকে তাই শিক্ষা দিবেন যা তোমরা ইতিপূর্বে জানতে না। অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, আর আমার প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হও না। হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আমার নিকট সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আর আল্লাহর পথে যারা শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না। আর অবশ্যই আমি তোমাদেরকে ভয় ভীতি ক্ষুধা ধন সম্পদ এবং জীবন ও ফসল ফলাদির হ্রাস দ্বারা পরীক্ষা করব এবং আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন, নিশ্চয়ই ধৈর্যশীল তারাই যারা বিপদ এলে বলে নিশ্চয়ই আমরা তো আল্লাহরই এবং তার দিকেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। সম্মানিত শ্রোতা, এ পর্যায়ে আমরা এই আয়াতগুলোর বিস্তারিত তাফসির শুনব। তাফসির পেশ করছেন মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ সরল অনুবাদ শুনলাম। মহান রব্বুল আলামিন 151 নম্বর আয়াতে প্রথমে যে প্রসঙ্গটি এখানে আলোচনা করেছেন কেমা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, যেমনিভাবে আমি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকেই একজন রসুল প্রেরণ করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় এই কামা দিয়ে শুরু করেছেন, যেমনটি আমি করেছি তোমাদের কাছে প্রেরণ করেছি একজন রসুল তোমাদের মধ্য থেকেই। আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বা মানব জাতির মধ্য থেকেই তিনি নির্বাচন করেছেন, তিনি মানুষ ছিলেন। হ্যাঁ, তার আলাদা বৈশিষ্ট্য ছিল, তাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, তার শান মান মর্যাদা সবার উপরে আল্লাহ পাক করেছেন, আল্লাহ তাআলার হাবিব হিসাবে তাকে স্বীকৃতি দিয়ে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার মাকাম আল্লাহ তাআলা সবার উপরে রেখেছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি মানুষের মধ্য থেকেই একজন মানুষ, এটিও একটি আলাদা একটি শান, তার এটিও একটি আলাদা মর্যাদা। এবং খুদ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমেও স্পষ্ট করে বলেছেন, হে রসুল আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে আপনি বলুন যে আমি তোমাদের মতোই মানুষ, বাকি হচ্ছে ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহির বাণী আসে, আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আসমানি ওয়াহি অবতীর্ণ হয়, যা সাধারণ কোনো মানুষের কাছে সেটা আসে না, বরং যিনি নবী পয়গম্বর তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আসে, বাকি মানুষ হিসাবে আমি একজন মানুষ, এটা একটা বিষয়। বাকি হচ্ছে আল্লাহ তাআলা এই কামা শব্দ দিয়ে বুঝিয়েছেন যে আগের আয়াতগুলোতে 150 আগ পর্যন্ত কিছু প্রসঙ্গ আল্লাহ তাআলা কেবলা সম্পর্কে এবং নামাজ আদায়ের ক্ষেত্রে কেবলামুখী হয়ে নামাজ পড়ার নির্দেশনা, সেখানে মসজিদে হারাম খানায় কাবা এইসব কিছু যে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া, এগুলিও ছিল আল্লাহর পক্ষ থেকে মহা নেয়ামত। সেই নেয়ামত সমূহের মধ্য থেকে আবার আল্লাহ বলছেন, যেমনিভাবে আমি তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নেয়ামত, এবং তার মাধ্যমে আমি দিয়েছি তোমাদের কাছে কোরআনে করিম। তো ঠিক আল্লাহ তাআলা বললেন, যেমনটি তোমাদেরকে আমি কেবলা নির্ধারণ করে দিয়েছি, আবার তোমাদের মধ্য থেকে একজন রাসূল তোমাদের কাছে আমি পাঠিয়েছি, যে রাসূল তোমাদের কাছে এসে কি করেছেন, কিছু দায়িত্ব নিয়ে তিনি দুনিয়ার দিনে দিয়ে এসেছেন, এর মধ্যে মৌলিক দায়িত্ব ছিল ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তিনি তোমাদের কাছে আমার আয়াতগুলি তিনি পড়ে শোনান, ওয়ুজাক্কিকুম তোমাদেরকে পবিত্র করেন পরিচ্ছন্ন করেন। মানুষ হিসেবে মানুষের মধ্যে যে জাহিরি বাতিনি বিভিন্ন রকমের রোগ ব্যাধি মানুষের মধ্যে থাকে, সেই যত রকমের খারাপই থাকে কুপ্রবৃত্তি থাকে, এই সব কিছুকে মানুষ হিসেবে যেন একটা পবিত্র মানুষ হিসেবে নিজেকে গড়তে পারে, সেই দীক্ষা দেওয়ার জন্য তাকে তোমাদের শিক্ষক হিসাবে পাঠিয়েছি, যাতে তিনি তোমাদেরকে পবিত্র করতে পারেন, পবিত্র মানুষ হিসাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করতে পারেন। ওয়ুআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তিনি যেন কিতাব এবং গভীর প্রজ্ঞাপূর্ণ বিষয়ের শিক্ষা তিনি তোমাদেরকে দিতে পারেন। আল্লাহর কিতাবের গভীর জ্ঞান, এর অন্তর্নিহিত তাৎপর্যগুলি ব্যাখ্যা বিশ্লেষণগুলি তিনি তোমাদেরকে দিবেন, এবং আমার পক্ষ থেকে তাকে ওয়াহিয়ে মতলু হিসেবে যা আছে এর বাইরেও গাইরে মতলু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহ পাক যে সকল বিষয় তিনি ঢেলে দিতেন সেগুলি মানুষের কাছে প্রকাশ করতেন, তোমাদেরকে এই করতে হবে, এইভাবে জীবন কাটাতে হবে, এই জিনিসের এই হলো ব্যাখ্যা আসমান জমিন সম্পর্কে, পৃথিবী সম্পর্কে, জগৎ সম্পর্কে, মানুষের জীবন সম্পর্কে, কর্ম সম্পর্কে তিনি ব্যাখ্যা দিতেন, যা সরাসরি কোনো আয়াতে নেই, কিন্তু তিনি যা বলতেন সেটাকে বলা হয় হাদিস। কাজেই সেই হাদিসটাকেই অন্য শব্দে আল্লাহ পাক বলেছেন হিকমা। কাজেই সেই প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলি যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দান করতেন তিনি মানুষের কাছে পড়ে শোনাতেন এবং সেগুলি তিনি শিক্ষা দিতেন। ওয়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন, এবং তার আরেকটি মৌলিক কাজ ছিল তিনি তোমাদেরকে শিক্ষা দেন যা তোমরা জানো না, জানতে না, যা তোমাদের জানা ছিল না, সেই সব বিষয় তিনি তোমাদেরকে শিক্ষা দেন, এবং সেই তালিমগুলি তোমাদের কাছে পৌঁছানোর জন্যই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে তোমাদের মধ্য থেকেই একজন মানুষ, এবং সেই মানুষকেই আমি নির্বাচন করেছি রাসূল হিসেবে, তিনি তোমাদের কাছে সেই দায়িত্বগুলি পালন করেছেন।
5: মহতারাম, এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে যেমন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে প্রেরণ করেছেন চারটি দায়িত্ব সহকারে, যে নবীজির কাছ থেকে আমরা চারটি জিনিস শিখতে পারি, যে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত এবং ইলমে মারিফত। এই চারটি বিষয় কি আয়াতের মাধ্যমে সুস্পষ্ট হয়?
4: অবশ্যই অবশ্যই, আল্লাহ তাআলা এই ইলমগুলি সমন্বিতভাবে মানুষকে শিক্ষা দেওয়ার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এবং এই শব্দগুলির মধ্য থেকেই সেটা
6: শরীয়ত এবং মারিফতের সমস্ত এলিমগুলি, উলুমগুলি তিনি যে মানুষকে শিখিয়েছেন এবং শিক্ষা দিয়েছেন সেই বিষয়টাকে এখানে স্পষ্ট করা হয়েছে।
5: এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদেরকে পুত পবিত্র করবেন, এবং এর মাধ্যমে কি তাজকিয়ায়ে নফসের বিষয়টা আসে কিনা?
6: অবশ্যই, সেটা আমরা কিছুটা আলোচনা করলাম যে ওয়ুজাক্কিকুম, মানে আল্লাহ তাআলা মানুষের নফসের যত ব্যাধি আছে সেই ব্যাধিগুলা থেকে মানুষকে কিভাবে মুক্ত করা যাবে, সেই রোগগুলা কিভাবে নিরাময় করা যাবে, সেই শিক্ষাগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের বিভিন্ন কর্মের মাধ্যমে এবং শিক্ষার মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়েছেন, এবং আমরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছি যে মানুষের যে অন্তরে যদি ব্যাধিগুলি আছে, লোভ, লালসা, হিংসা, পরস্ত্রিকাতরতা, যা কিছু মানুষের মধ্যে খারাপি, এই বিষয়গুলোর থেকে একটা মানুষ কিভাবে বেঁচে থাকবে, সেই শিক্ষাটা হাতে কলমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। এবং সেটা যদি না থাকে, একটা মানুষ যদি শুধু সে পড়তে পারে, অনেক ভালো সে পড়াশোনা করতে পারে, লিখতে পারে, অনেক কিছু জানে, তার জ্ঞান গরিমা অনেক, দুনিয়ার অনেক তথ্য, অনেক ইনফরমেশন তার কাছে আছে, কিন্তু তার ভেতরের যে ব্যাধিগুলি আছে, তার মধ্যে হিংসা, তার মধ্যে প্রতারণা, তার মধ্যে মানে খারাপ কাজের প্রতি প্রবণতা, মানে নারীর দিকে, খারাপ জিনিসের দিকে তার এক ধরনের লালসা, এই জিনিসগুলি নিয়ে সে যদি সে জীবন যাপন করে, অথচ অনেক বড় সে জ্ঞানী, অনেক কিছু জানে, অনেক তথ্য তার জানা আছে, তাতে কিন্তু এই মানুষটি সফল হওয়া তার পক্ষে সম্ভব নয়। একই সাথে একটা মানুষ সে যেরকম এলিম অর্জন করবে, জগৎ জীবন সম্পর্কে জানবে, পাশাপাশি ভিতর থেকে সে তাজকিয়া, আত্মশুদ্ধির মাধ্যমে ভিতরটাকে সে পরিচ্ছন্ন পবিত্র করবে, এবং সেই শিক্ষা খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই আমাদেরকে দিয়ে গেছেন। সেটা আজকের জমানায় যদি আমরা বলি বিভিন্ন শব্দে, আমরা মাশায়েখ বলি, পীর বলি, আমরা বিভিন্ন শব্দে বলি যে কিছু বুজুর্গ, কিছু আলেম, ওলামা, শেখ, মাশায়েখ, তারা এই কাজগুলি করেন মানুষকে। হ্যাঁ, এটা কোনো নতুন কোনো বিষয় নয় যে এটা বোধহয় এই দুনিয়ার কোনো পীর কোনো শেখ তারা বোধহয় আমাদেরকে নতুন করে শিক্ষা দিচ্ছেন, তা কিন্তু নয়। এই শিক্ষা স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই দিয়ে গেছেন, এবং তিনিই মানুষকে আত্মশুদ্ধির পথগুলি একেবারে জীবনের পরতে পরতে তিনি বাতলে দিয়ে গেছেন।
5: মুহতারাম, আপনি যেমনটি এই আয়াতের মাধ্যমে তুলে ধরছিলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র কোরআন নিয়ে আসেননি, কোরআনের সাথে সাথে হাদিসও নিয়ে আসছেন। আমরা সমাজে দেখতে পাই এক শ্রেণীর লোক বলে যে আমরা শুধু কোরআনকে অনুসরণ করবো, রাসূল হাদিস অনুসরণের প্রয়োজন নেই। এই আয়াতের মাধ্যমে কি হাদিস অনুসরণের আবশ্যকীয়তা প্রমাণিত হয় কিনা?
6: অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে কেউ যদি মনে করে যে কোরআনের আয়াত আমি খুব ভালো করে জানলাম, শিখলাম এবং মানলাম, আমি কোরআন মানি, তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যতগুলি কথা, যা কিছু আহওয়াল, আমাল, এবং তিনি যেগুলি সমর্থন করেছেন, তিনি যা কিছুকে মেনে নিয়েছেন, এই যে তার সমর্থন যাতে ছিল, তিনি যা বলেছেন, যা করেছেন, সবগুলাকে হাদিস বলা হয়। সেই যে হাদিসের বিশাল ভান্ডার পৃথিবীতে আছে, যা সংরক্ষণ করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাবেঈন, তাবে তাবেঈনগণ, পরবর্তী যুগের ইমামগণ, মুহাদ্দিসগণ, সেই যে লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার এবং বিশুদ্ধ হাদিস যেগুলি দুনিয়াতে আছে, সেই হাদিসগুলাকে ফলো করা, অনুসরণ করা, সেগুলি মানা, সেটা অপরিহার্য এবং এর আবশ্যকতা যে আছে সেটি আল্লাহ তাআলা এই কথার মধ্যে আল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা এই শব্দের মধ্যে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে হ্যাঁ, আমার নবী শুধু কোরআনের আয়াতগুলিই পড়ে শোনাবেন না, বরং তিনি তার পক্ষ থেকে যা কিছু তোমাদেরকে বলবেন, যা কিছু তিনি করবেন, যা কিছুর ব্যাপারে তিনি সমর্থন দিবেন, সবই আমার পক্ষ থেকে দেওয়া, এবং এগুলি প্রজ্ঞাপূর্ণ বিষয়, গভীর জ্ঞানের বিষয়, সেগুলি তোমাদেরকে মানা, ফলো করা, এটা অপরিহার্য। যে কোরআন যিনি মানেন তাকে হাদিসও মানতে হবে, কোরআন মেনে হাদিস না মেনে কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, এই বিষয়টি এখানে স্পষ্ট। এরপর আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন 152 নম্বর আয়াতে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যদিও আল্লাহ তাআলা এই সে কোরআন নাজিলের সময় আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সেই যুগের মানুষের কাছে বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে, কিন্তু কোরআনের আয়াত আমরা জানি ব্যাপক, গোটা কিয়ামত কাল পর্যন্ত সকল জাতির জন্য, সকল মানুষের জন্য, হুদাল লিন্নাস, গোটা বিশ্বের সকল মানুষের জন্য কোরআন হচ্ছে হিদায়ত এবং পথ প্রদর্শক। অতএব আল্লাহ তাআলা এখানে বললেন ফাযকুরুনি, তোমরা সবাই আমাকে স্মরণ করো, আযকুরকুম আমিও তোমাদের স্মরণ করব, ওয়াশকুরুলি আমার শুকর করো, ওনা তাকফুরুন আমার নাশুকরি করো না। এই যে আল্লাহর স্মরণ, আল্লাহকে স্মরণ করতে হবে, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, স্মরণটাকে আমরা কিভাবে বুঝি? অনেকেই মনে করেন স্মরণ মানে হলো আল্লাহর ধ্যান করা, কেউ মনে করেন স্মরণ মানে হলো যে মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যে কোনো একটা জিকির আজকার করা, এটা স্মরণ বা অনেকভাবে হয়তো অনেকেই ব্যাখ্যা করতে পারেন বা করেও থাকেন। আসলে মূলত এখানে মাকসাদ যেটা জিকিরের, যে একজন মুমিন মুখেও যেরকম আল্লাহর কথাগুলি, আল্লাহর হুকুমগুলি, আল্লাহর নির্দেশগুলি সবসময় আল্লাহর আলোচনা, আল্লাহর প্রশংসা, আল্লাহর তারিফ সে সবসময় করতে থাকবে, আল্লাহর প্রতিটি নির্দেশনা, আল্লাহর প্রতিটি হুকুম যে আমাদের জন্য নেয়ামত, সেই নেয়ামতের শুকুর করতে গিয়ে আল্লাহর হামসানা করতেই থাকবে, আল্লাহর প্রশংসা করতেই থাকবে। আল্লাহ যে বিধান দিয়েছেন, কখনো নামাজের, কখনো সামাজিকতা, কখনো মুআমালাতের, কখনো লেনদেনের যত আহকাম দিয়েছেন সবই আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য নেয়ামত হিসাবে, মানুষের জীবনটাকে আরো সুন্দর করার জন্য, আরো স্বাচ্ছন্দ্যময় করার জন্য আল্লাহর প্রতিটি বিধান দিয়েছেন। এই জন্য আল্লাহর জিকির মানে আল্লাহর প্রশংসা, আল্লাহর তারিফ সবসময় মুখ দিয়েও করবে আর অন্তরেও সে উপলব্ধিটা থাকবে একজন মানুষের। শুধু মুখেই সে জিকির করবে না, বরং অন্তর দিয়েও সবসময় আল্লাহর ধ্যান, আল্লাহর খেয়াল, আল্লাহর ইয়াদ, আল্লাহর স্মরণ সে করতেই থাকবে। তো জবানে এবং অন্তরে একই সাথে আল্লাহর স্মরণ যারা করেন তারাই হলেন জাকিরিন। আর আল্লাহ বলছেন আমার জিকির যখন তোমরা করবে তো শুধু এমন হবে না যে তোমরাই শুধু আমার জিকির করে যাবে, সাথে সাথে আমি আল্লাহও তোমাকেও স্মরণ করবো। হাদিসে পাকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা আলোচনা করেছেন যে কেউ যদি কোনো একা একা স্মরণ করে আল্লাহ তাকে একা স্মরণ করেন, যদি মজলিসে বসে স্মরণ করে আল্লাহ ফেরেশতাদের আর উত্তম মজলিসে বসে তার কথা স্মরণ করেন। কোন মানুষ যখন আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, সাধনা করে, হাদিসে রাসূল বলছেন এক বিঘত পরিমাণ অগ্রসর হয় আল্লাহ তার দিকে এক হাত, কেউ হাঁটতে হাঁটতে হাঁটার গতিতে অগ্রসর হয় আল্লাহ তাকে দৌড়ানোর গতিতে তাকে রহমতের কোলে উঠায় নেন। মানে আল্লাহর স্মরণ যে যত বেশি করে আল্লাহ তাকে তত বেশি আপন করে। কোরআনে কারীমের বিভিন্ন আয়াত আল্লাহ জিকিরের প্রসঙ্গ বারবার বলেছেন এবং স্পষ্ট করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদাররা, তোমরা অনেক অনেক বেশি পরিমাণে আল্লাহর জিকির করতে থাকো, সকাল সন্ধ্যায় তার তাসবীহ গুণকীর্তন তোমরা করতেই থাকো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেছেন আল্লাহর জিকির তোমরা এমন ভাবে করো লোকে যেন মনে করে মাজনুন, তুমি পাগল হয়ে গেছো, তোমার হালত দেখে যেন মানুষ মনে করে তুমি পাগল, অথচ আসলে তুমি পাগল নও, কিন্তু জিকিরের মাত্রা এবং পরিমাণ এত বেশি হবে যে মানুষ তোমাকে পাগল ভাবতে শুরু করে দেবে। তার মানে এখানে আমাদের কিন্তু আল্লাহর স্মরণ, আল্লাহর ইয়াদ, আল্লাহর জিকির যে সবসময় করতে হয় এই বিষয়টা আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে চিন্তা করতে হবে।
5: মুহতারাম, আমরা যেমনটি জানি যে কোরআন তেলাওয়াত করা, তারপরে নামাজ, এটিও জিকির, হজ করা, সে এগুলোও জিকির, কিন্তু এর পাশাপাশি আলাদা কি কোনো জিকির, যেমন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলো করতে হবে বা এর কোনো বাধ্যবাধকতা আছে কিনা?
6: জিকির হ্যাঁ, সবই আল্লাহর হুকুমগুলি পালন করা এটা সবই জিকির। সালাত, সিয়াম, অত যত ইবাদত আছে সেটাও জিকিরের অন্তর্ভুক্ত। বিশেষভাবে, স্পেশালি, বা আমি যদি বলি স্পেসিফিক্যালি, স্পেসিফিক ভাবে আল্লাহ তাআলা জিকিরের যখন এই শব্দগুলি বলেছেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু আলফাজ এবং কালিমাতকে লক্ষ্য করে বলেছেন এই জিকিরগুলো বেশি তোমরা করবা। এবং কোরআনের তেলাওয়াত হচ্ছে একটি উত্তম জিকির বলেছেন, আফযালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াতটা উত্তম জিকির হিসেবে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসে এসেছে যে আফযালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া। এবং হাদিসে পাকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এজন্য এত বরকতময় যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটাকে যদি এক পাল্লায় রাখা হয়, গোটা আসমান জমিন এবং দুনিয়ার সমস্ত বস্তু সামগ্রীকে আরেক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। বুঝাইছেন যে এই কালিমা এত দামি, এত বরকতময়। অর্থাৎ কিছু কিছু শব্দ, যেমন আমরা অন্যান্য তাসবিহাত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলোর ব্যাপারেও আলাদা আলাদা ভাবে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জিকিরগুলা
5: যেমনটি হাদিসে এসছে বুখারীর, আল্লাহর রাসূলের উম্মাহাতুল মুমিনিন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানা লিসানহু রুতাবান বিযিকরিল্লাহ, আল্লাহর রাসূলের জবান সব সময় আল্লাহর জিকিরে সিক্ত থাকতো, অর্থাৎ সর্বক্ষণ নবীজি জিকির করতেন।
6: জি মেশাক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে জিকির দ্বারা জিহ্বাকে তরুতাজা রাখা। হযরত মুআয ইবনে জামাল রাদিয়াল্লাহু আনহু যখন তাকে ইয়ামানের গভর্নর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠাচ্ছিলেন, তো মুআয ইবনে জামাল বিদায়ের সময় বলেন রাসূলুল্লাহ আপনি আমাকে একটু ওসিয়ত করেন, আমাকে একটু উপদেশ দিয়ে দেন, আমি যেন এটা মনে রাখতে পারি, এমন কিছু গুরুত্বপূর্ণ কিছু ওসিয়ত আপনার পক্ষ থেকে নসিহত করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বলছেন লা ইয়াজালু লিসানুকা রাতাবান বিযিকরিল্লাহ, আমি চাই এতটুকু তোমার জন্য শেষ ওসিয়ত এবং নসিহত আমার পক্ষ থেকে, তোমার জবান যেন আল্লাহর জিকিরে সবসময় সিক্ত থাকে। তার মানে হলো যে আল্লাহর জিকির সবসময় করতে থাকে। একজন মানুষ কিন্তু চলতে চলতে, হাঁটতে হাঁটতে, ঘরে বসে থেকে, ট্রেনে চলতে চলতে, গাড়িতে চলতে চলতেও কিন্তু আল্লাহর কোনো জিকির, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বা যে কোনো তসবিহ, যে কোনো তাহলিল সে পড়তে পারে। এবং কি এটাও আমরা জানি যে আমাদের শ্রোতা যারা তাদের উদ্দেশ্যে বলছি যে জিকির করার ক্ষেত্রে ওযু সহ যদি আপনি জিকির করেন বেশি ভালো, উত্তম। হ্যাঁ, কখনো ওযু নাই, ওযু অবস্থায় আপনি নেই কিন্তু আপনি পবিত্র আছেন, বাস, তাহলে সে অবস্থায়ও আপনি যে কোনো জিকির, তাসবিহ, তাহলিল, এমনকি কোরআনের তেলাওয়াতও করতে পারবেন এবং করাটা সুযোগ আছে, আল্লাহ তাআলা এই সুযোগগুলো আমাদের রেখেছেন। পরে আয়াতগুলোতে আল্লাহ তাআলা 153 থেকে 154, 155 এবং 156 নম্বর আয়াতগুলোতে আল্লাহ বলছেন, আল্লাহর সাহায্য কামনা করো সবর এবং সালাতের মাধ্যমে। গুরুত্বপূর্ণ কথা, সবর এবং সালাত এই দুটি ইবাদতের মাধ্যমে, দুটি আমলের মাধ্যমে আল্লাহর সাহায্য তোমরা কামনা করো। এই জন্য যারা ধৈর্যশীল সবরকারী তাদের সাথেই আল্লাহ আছেন। এবং পরের আয়াতে 154 আল্লাহ বলেছেন যে যারা আল্লাহর জন্য জীবন দিয়ে দেয়, কোরবানি করে দেয় জীবনটাকে, যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহিয়া, বরং তারা জীবিত, সেটা তোমরা অনুভব করতে পারো না। এইগুলার অনেক ব্যাখ্যা হাদিসে পাকের রাসূল করিম সাল্লাম করেছেন, তাফসীরের কিতাব সমূহ বলা হয়েছে যে যারা শহীদ হন তাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে রাখেন, তাদের আত্মা এবং রুহকে আল্লাহ তাআলা, যে তারা যেন জীবিতই আছেন জান্নাতে, তাদেরকে একটা সবুজ পাখির মতো তারা উড়ন্ত অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় তারা ঘুরে বেড়ান, আল্লাহ নিয়ামত ভোগ করেন। আয়াতগুলাতে আল্লাহ তাআলা যে কথাগুলি মানুষকে বলছেন যে হ্যাঁ, সবর করতে গিয়ে পরীক্ষা আসবে, আমি তোমাদেরকে পরীক্ষা নেব, কখনো কখনো ভয় ভীতি খোদা এবং সম্পদ জান মালের মানে নুকস এবং কমি হবে, ক্ষতি হবে, সেই ক্ষেত্রেও তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং

0: ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই ফিরে যাব। ধৈর্যশীল মানুষের পরিচয় হলো কঠিন থেকে কঠিন বিপদ সামনে আসলেও সে আল্লাহর দিকেই রুজু হয়, আল্লাহর দিকেই ধাবিত হয় এবং নিজেকে আল্লাহর কাছেই সুপর্দ করে। আমরা যেন এই কোরআনের আয়াত থেকে শিক্ষা নিতে পারি, আমাদের জীবনটাকে সেইভাবে আমরা গড়তে পারি। আল্লাহ তৌফিক দান করুন।
1: মুহতারাম, আপনি যেমনটি বলছিলেন যে ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলো না, আমরা কি নবীদেরকে মৃত বলতে পারবো?
0: এখানে একটি বিষয় আছে যে আম্বিয়াই কেরাম বাহ্যিকভাবে তারা পৃথিবীর যে স্বাভাবিক জীবন সেখান থেকে তারা বর্জখী জীবনে তারা চলে যান, ঠিক আছে, কিন্তু কবরের জীবনে বর্জখী জীবনে আম্বিয়াই কেরাম হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মাসআলা অত্যন্ত ইলমি চর্চার একটি মাসআলা এবং সেখানে ওলামায়ে কেরামের মত হলো, বড় বড় মুফাসসির তাদের এটা মত এই ব্যাপারে আছে যে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বর্জখী জীবনে এমন ভাবে আল্লাহ পাক রেখেছেন তাকে যা স্বাভাবিক মানুষ হচ্ছে ব্যতিক্রম, তার কাছে সালাত সালাম পৌঁছানো হয়, তিনি সালামের উত্তর দিতে পারেন, তিনি তার উম্মতদের পক্ষ থেকে কোন নেক আমল করে পৌঁছানো হলে সেটা তাকে খবর আল্লাহর পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয়, বিশেষ করে দূরদের আমলগুলি। মুফাসসিরিনে কেরামের বিশাল জামাত তারা মনে করেন যে আহিয়াউন ফি কুবুরিহিম, যে নবীগণ কবরে জীবিত থাকবেন এবং ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আজসাদাল আমবিয়া, আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম করে দিয়েছেন নবীদের দেহ, জমিন খেতে পারে না, নবীদের দেহকে তারা নষ্ট করতে পারে না, এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এই জাতীয় অসংখ্য হাদিসের দ্বারা যেটা প্রমাণিত হয় যে আম্বিয়াই কেরামকে আল্লাহ তাআলা বিশেষভাবে মর্যাদাপূর্ণ একটি জীবন আল্লাহ পাক দিয়ে রেখেছেন যা সাধারণ মানুষের চেয়ে ব্যতিক্রম। অতএব সেটা একটা বিষয়। আর যারা শাহাদত বরণ করেন আল্লাহর পথে জীবন দিয়ে দেন, তাদের ব্যাপারেও আল্লাহ বলছেন মৃত্যু বলো না, কারণ তারা তো তাদের জীবন দেওয়ার মধ্য দিয়ে আল্লাহর জন্য জীবনটা কোরবানি করার মধ্য দিয়ে তারা বেঁচে আছেন, কিয়ামতকাল পর্যন্ত তারা মানুষের মাঝে মানুষের অন্তরে বেঁচে থাকবেন, এটা একটা অর্থ। আরেকটা হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা বর্জখী জীবনে ও হায়াতে এমন ভাবে রেখেছেন আল্লাহ তাআলা যে তাদের রূহকে আল্লাহ তাআলা একটা বিশেষ ধরনের জান্নাতের পাখির মতো তৈরি করে আল্লাহ পাক রেখে দিয়েছেন, তারা সেখানে বিচরণ করছেন। এই যে আলাদা মর্যাদা, সেই মর্যাদাকে ফুটিয়ে তোলার জন্য আল্লাহ তাআলা মুজাহিদদের ব্যাপারে, আল্লাহর পথে যারা নিহত হন শহীদ হন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে তোমরা মৃত বলতে পারো না।
1: মহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এতক্ষণ কোরআনুল করিমের সর্ববৃহৎ সূরা আল বাকারার 151 থেকে 156 আয়াতের বিস্তারিত তাফসির শুনলাম। তাফসির পেশ করলেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। সম্মানিত শ্রোতা, বাংলাদেশ বেতারের নিয়মিত সাপ্তাহিক আয়োজন তাফসিরুল কোরআন এ অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি শুক্রবার দুপুর 2:20। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সার্বিক কল্যাণ ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
2: এতক্ষণ পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনলেন। উপস্থাপনায় ছিলেন মাওলানা মোহাম্মদ আল আমিন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। বন্যার সময় বিভিন্ন রোগ দেখা দিতে পারে, এগুলোর প্রতিষেধক টিকা ইনজেকশন গ্রহণ করুন। এ ব্যাপারে সাহায্যের জন্য আপনার এলাকায় কর্মরত মেডিকেল টিমের অবস্থান জেনে নিন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল সঙ্গীত। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন ফেরদৌসী রহমান।

0: আসসালামু আলাইকুম। বেলা ৩টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি নার্গিস পারভিন এলিজা। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনীতিকে পুনর্গঠন করা এবং জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের জনগণ তাদের সাহস, ঐক্য ও কর্মদক্ষতার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে মানুষ উন্নত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবে। সম্মেলনে দেশি বিদেশি গবেষক, নীতি নির্ধারক, কূটনৈতিক উন্নয়ন বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। থাইল্যান্ড সফর শেষে ঢাকায় ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম। তিনি আজ দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। স্পিকার এক সংক্ষিপ্ত সফরে গত ১৯ জুলাই ঢাকা থেকে ব্যাংককে যান। ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী সোমবার থেকে শুরু হবে। শিক্ষামন্ত্রী ডক্টর আনোয়ার ইহসানুল হক মিলন গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, আগামী ২৭ জুলাই ৮ আগস্ট পর্যন্ত পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, পেঁয়াজ সংরক্ষণের সক্ষমতা বাড়াতে কৃষক পর্যায়ে আরও ১৫,০০০ এয়ারফ্লো মেশিন দেওয়া হবে। গতকাল রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আয়োজিত এক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় কৃষিমন্ত্রী আরও বলেন, পেঁয়াজের সংরক্ষণ ব্যবস্থা বাড়ানোর মাধ্যমে পেঁয়াজ আমদানি শূন্যের কোটায় নামিয়ে আনা হবে এবং উৎপাদন বাড়িয়ে ভবিষ্যতে পেঁয়াজ রপ্তানি করা হবে। খুলনার আলোচিত এক্সিম ব্যাংক কর্মকর্তা পারভিন সুলতানা ও তার বাবা ইলিয়াস চৌধুরী হত্যা এবং ধর্ষণ মামলার নিম্ন আদালতের দেয়া ৫ আসামির মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল রাখা হয়েছে। তবে ধর্ষণ মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল হাইকোর্টের ২৯ নম্বর বিশেষ বেঞ্চে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়। দীর্ঘ ১১ বছর পর এ রায় ঘোষণা করা হল। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে মিট প্রদেয় করের ওপর ৫% প্রণোদনা দেওয়া হবে। এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান ও ভারত সহ বাণিজ্য অংশীদার ৭টি দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর নতুন করে ১০-১২.৫% পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সাময়িক ১০% শুল্কের মেয়াদ শেষ হওয়ার পর আজ থেকে এই নতুন শুল্ক কার্যকর হতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন বলছে, যেসব দেশ জোরপূর্বক শ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে তাদের উপর এই নতুন শুল্ক আরোপ করা হয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিড জানান, এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে মানবাধিকার লঙ্ঘন ঠেকানো ও ত্রুটিপূর্ণ বাণিজ্য ব্যবস্থার সমাধান করা। যুদ্ধবিরতি ও চলমান আলোচনার মধ্যে ইসরায়েলের সেনাবাহিনী আজ লেবাননের দক্ষিণাঞ্চলের আল মানসুরি শহরে ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে এ ধরনের হামলা ও ধ্বংসযজ্ঞ এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর আগে গতকাল নাবাতিয়ে আল ফাওকায় একটি অ্যাম্বুলেন্সের ওপর ইসরায়েলের হামলায় দুজন স্বাস্থ্যকর্মী আহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক ও মানবিক আইনের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। খেলার খবর, কাবাডি। ঢাকায় ৫ ম্যাচের কাবাডি নারী দ্বিপাক্ষিক সিরিজে নেপালের বিপক্ষে বাংলাদেশ ৩-২ ব্যবধানে জয় পেয়েছে। বাংলাদেশে বৃষ্টি বিশ্বাস টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে নেপালের অধিনায়ক মেনকা কুমারী রাজবংশী তার অসাধারণ পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের ডান্টা অনুষ্ঠানে।
2: আজকের নাটক ছোবল, রচনা জাহানার আহমেদ, প্রযোজনা সৈয়দ দীপেন, নাট্যানুষ্ঠান ছোবল।

0: গ্রামের বাড়ি থেকে ঘুরে এলাম আপা।
1: তোমার শাশুড়ি এখন কেমন আছেন?
0: ভালো না, অনেক অনুরোধ করলাম, কিছুতেই এলেন না।
1: তাই নাকি? তা কি খাবে, আলু চা না কফি?
0: কিচ্ছু না, আজ কিন্তু আপনার বান্ধবীর গল্প না শুনেই যাব না।
1: সে তো লম্বা কাহিনী, অনেক রাত হয়ে যাবে।
0: তা হোক, বাড়িতে বলে এসেছি আজ রাতে নাও ফিরতে পারি। আচ্ছা আপা, আপনি সুলেখিকা, কত নাম ডাক, আপনার ঘটনাবহুল জীবন নিয়ে গল্প লেখেন না কেন?
1: আমার এই জীবনটার যেদিন ইতি হবে সেদিন থেকে তুমি আমাকে নিয়ে লিখো।
0: আমার কেন যেন মনে হতো আপনি কলম হাতে নিলেই সুন্দর কিছু লিখতে পারবেন।
1: জানো আলো, এই পৃথিবীতে কে না সুন্দর করে বাঁচতে চায় বলো? আমার বান্ধবী নীহারিকা নাহার, সেও সুখে শান্তিতে আনন্দ বেদনার মিলন মালার একটি ফুল হতে চেয়েছিল, কিন্তু সারাটা জীবন তার সংগ্রাম দুঃখ বেদনায় ছেয়ে রইল। আহা বেচারি, গায়ের সবাই নাহারকে আর আমাকে বলতো মানিক জোর।
0: নাহার আপাকে লেখাপড়া শেষ করার আগেই বিয়ে দিল কেন?
1: বাপ মাহারা বালিকাকে বেশি দিন কেউ ঠাঁই দিতে রাজি হল না। যাই হোক, স্বামী শাশুড়ি ভালোই ছিল, কিন্তু ভাগ্য মন্দ। কিছুদিনের মধ্যেই দুটি সন্তান নিয়ে স্বামী এবং শাশুড়ি দুজনাকেই হারাল নাহার। তবু আশা ছিল শ্বশুরের আশ্রয়ে থেকে জীবনটা কাটিয়ে দেবে, কিন্তু পারল না। দুঃখের ছায়া নেমে এল ওর জীবনে।
0: কেন পারল না?
1: ওর দেবর রাশেদ বারবার ওকে ছোবল মারতে গেল।
0: ওর শ্বশুর তো ছিল।
1: ওর শ্বশুর এসব জেনেও না জানার ভান করে থাকত, কারণ ওই অশিক্ষিত গোঁয়ার ছেলের জন্য মেয়ে পাবে কোথায়? তাছাড়া স্ত্রী মারা যাবার পর এই বৌমার থেকে সেবা যত্ন পাচ্ছিল প্রচুর। একদিন রাতে,
2: নীলানয়ন রাত হয়েছে, শুয়ে পড়ো।
3: তুমি শোবে নাম্মু,
2: তোমার দাদুকে ওষুধ খাইয়ে আসি।
4: দেরি করো না, তুমি গান না করলে তো ঘুম আসবে না।
2: এক্ষুনি আসছি, বাতিটা অফ করে দাও।
3: কে?
5: আমি, আমি।
2: রাশেদ, তুমি এখানে কেন?
5: সে কে গো, আমার বাড়ি আমার ঘর, তুমি আমাকে বলছো আমি এখানে কেন?
2: সরে দাঁড়াও, বাবার ঔষধ দেব।
5: আহাহা, রাগ করো কেন, যাও ওষুধ দিয়ে এসো, তারপর তোমার সঙ্গে গল্প করব।
2: তোমার সঙ্গে কিসের গল্প? কতদিন বলেছি রাতের বেলায় আমার পিছনে ঘুর ঘুর করবে না, সরে দাঁড়াও বলছি।
5: সারাদিন তো তোমাকে পাওয়াই যায় না।
3: আম্মু এসো।
2: আসছি।
5: বাচ্চা দুটো হয়েছে একেবারে মায়ের নেওটা, ইচ্ছে করে গলা টিপে মেরে ফেলি। বাচ্চাত মহিলা, তোর অহংকার আমি ছোটাবই। ওই ওই আসছে।
2: তুমি এখনো এই অন্ধকারে দাঁড়িয়ে আছো?
5: হ্যাঁ আছি, এই বাড়িতে থাকবে খাবে আর আমার কথায় রাজি হবে না, তাই কি হয়?
2: এটা আমারও বাড়ি।
5: এখন আর এটা তোমার বাড়ি নেই, আমার কথায় রাজি হয়ে যাও, বাড়িটা পার্মানেন্ট হয়ে যাক, বাবাও রাজি আছেন।
2: তুমি একটা ইতর, সেদিন রাস্তায় ইতরামি করতে যেয়ে এক মেয়ে তোমাকে অপমান করেছিল সে কথা ভুলে গেছো? অশিক্ষিত মূর্খ, থালা ভরি খাও আর পরে পরে ঘুমাও, এই তো তোমার কাজ।
5: আরো একটা কাজ বাকি আছে, তোমার পায়ে শিকল পড়ানো।
2: বাজে কথা বলো না, সরে দাঁড়াও। একি, হাত ছাড়ো, হাত ছাড়ো।
5: না না
2: না,
5: কে আমাকে মারলে?
2: হ্যাঁ মারলাম, বিড়ালের মতো উৎপেতে থাকো শিকার ধরার জন্য।
5: শিকারের কাজই তো শিকার ধরা, ইয়ার নতুন কি?
2: অসভ্য জানোয়ার, বড় ভাবির সঙ্গে ইতরের মতো ব্যবহার করো, লজ্জা করে না?
5: না করে না, দেখাচ্ছে মজা, বড় তেজ না।
3: আম্মুকে মারছো কেন?
4: ও তোমাকে মারছে কেন, কেঁদো না, কেঁদো না আম্মু।
5: এরপর এরপর একেবারে মেরেই ফেলবো, চলে।
2: নীলানয়ন চলো, এ বাড়িতে আর থাকা যাবে না, এ বাড়ি নাকি আমাদের নয়, শুনলে না, আমাদের মেরে ফেলবে, চুপ করে পালিয়ে যেতে হবে, চলো চলো।
6: Thank you.
0: তারপর ওরা কোথায় গেল আপা?
1: ভাইদের বাড়ি, ওখানে যেও থাকতে পারেনি। স্বল্প শিক্ষিতা নাহার দাঁড়ে দাঁড়ে ঘুরে সামান্য বেতনে একটা চাকরি খুঁজে পেল। ওই অফিসের বুড়ো দারোয়ান গুনি মিয়া সাহায্যের জন্য এগিয়ে এলো।
2: গুনি চাচা, আমি এখন বাচ্চা দুটোকে নিয়ে কোথায় যাব?
6: ভাবনার কথা মা, শুধু রাতটুকু এই গ্যারেজের এক কোণা একটু খালি জায়গা আছে, ওখানে চারপাশে চাদর দিয়ে ঘিরে কোন রকমে রাতটা ঘুমায় থাকবেন, কি পারবেন না?
2: হ্যাঁ পারবো, নিশ্চয়ই পারবো চাচা, আপনাকে ধন্যবাদ।
6: এই সন্ধ্যা হয়ে গেল, চলুন মা আপনার জায়গা দেখিয়ে দিই।
2: নীলানয়ন, এই হলো গণি নানা, উনি যা বলবেন ঠিক সেইভাবে চলবে।
4: আম্মু, আম্মু এখানে তো ঘর নেই, ঘুমাবো কেমন করে?
6: এই দেখো চাদর দিয়া ঘর বানিয়ে দিলাম, কি ঘর হয়েছে না?
2: ঠিক হয়েছে চাচা, এবার আমি সব ঠিক করে নিতে পারবো।
6: মা আপনাদের খাওয়া দাওয়া হয়েছে?
4: আম্মুর খাওয়া হয়নি।
2: আহা নয়ন, আমি তো আজ রাতে খাবো না।
6: আচ্ছা মা আমি যাই।

0: নীলানয়ন, উঠো উঠো, সকাল হয়ে গেছে, মুখ ধুয়ে এসো, আমি বিছানা গুটিয়ে ফেলি, এই রুটিটা খেয়ে নাও।
1: শুধু শুধু রুটি খাবো?
0: আজ খাও বাবা।
2: এও কি সম্ভব?
3: সবই সম্ভব আলো, বিধাতা তাকে যা দিয়েছিল তা এক অমূল্য সম্পদ। এই অমূল্য সম্পদই নাহারকে একদিন অগ্নি পরীক্ষার সম্মুখীন করল।
2: অগ্নি পরীক্ষা?
3: হ্যাঁ, ওর অফিসের বড় কর্তা কি এক কাজের জন্য গ্যারেজে গিয়েছিল, তারপর
4: গনিমিয়া, গনিমিয়া, আরে ডাকছে শুনতে পাও না?
5: স্যার, এই তো আমি স্যার।
4: কি ব্যাপার, তুমি ওখানে দাঁড়িয়ে কথা বলছো কি ওখানে?
5: আমাকে মাফ করে দিন স্যার।
4: এ কি, এরা কারা? একটা বাচ্চা দৌড়ে পালালো,
5: ইয়ে মানে স্যার।
4: তুমি কাঁদছো কেন? আহা, তোমাকে তো কিছু বলিনি, কে তুমি? আহা, কাঁদো কেন, বলো বলো তুমি কে, কোথা থেকে এসেছো? আহা, তুমি খুব সুন্দর মেয়ে, বুঝলে?
6: আমার নাম নীলা। আম্মু বলেছিল রোজকার মতো বিছানা গুটিয়ে বাইরে চলে যেতে, না গেলে গনি নানা রাগ করবে। আমার তো জ্বর, তাই যেতে পারিনি।
4: গনি মিয়া এখানে থাকতে বলেছে?
6: আমাদের তো থাকার জায়গা নেই, তাই শুধু রাতে থাকতে দিয়েছে।
4: আর কেঁদো না। আহা, তোমার বাবা মা কোথায়?
6: আমার বাবা মারা গেছে সেই কবে, আম্মুর কোনো দোষ নেই, আর কোনোদিন এমন হবে না।
4: ওই যে ছেলেটা দৌড়ে পালালো, ও কে?
6: আমার ভাই, ওর নাম নয়ন। আম্মু কাল বেতন পাবে, পরশু আমি নয়ন স্কুলে যাব।
4: তাই নাকি? এ কি, তোমার গায়ে তো খুব জ্বর, তোমাকে রেখে তোমার আম্মু গেল কেন? কোথায় চাকরি করে?
6: ওই তো ওই বিল্ডিং এ। আম্মুকে দেখেননি? একটু দেরি করে অফিসে গেলে তো আপনি আমার আম্মুকে বকা দেন।
4: কে বলেছে আমি বকা দিই?
6: আম্মু বলেছে।
4: এই মহিলাকে কোথায় যেন দেখেছি, মনে হয় অনিমেষ বাবুর ওখানে। বাচ্চাটার কথাবার্তা, বিছানা, দু একটা জিনিসপত্র দেখে মনে হয় কোনো সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে। গনিমিয়া, গনিমিয়া!
5: স্যার, আমার অন্যায় হয়ে গেছে স্যার, কিন্তু স্যার
4: আমি তো তোমাকে কিছু বলিনি, তুমি ওদেরকে আমার অফিস রুমে নিয়ে চলো, চলো নীলা।
6: আম্মুর পারমিশন ছাড়া যাব কি করে?
5: যাও নীলা,
4: এটা খাও, আমার টিফিন।
6: না।
4: ও, আম্মুর পারমিশন লাগবে?
6: হ্যাঁ,
4: বড়দের কথা মানতে হয়। এটা নাও, এইটা খাও, এই তো লক্ষ্মী মেয়ে। আচ্ছা নীলা, তোমার বাবার নাম কি, তোমার আম্মুর নাম কি?
6: বাবার নাম শাহেদ চৌধুরী, আম্মুর নাম নিহারিকা নাহার। তুমিও খাও, সরি, আপনিও খান।
4: সরি বলার দরকার নেই, তুমি বলাতে আমি খুশি হয়েছি।
6: সত্যি?
4: হ্যাঁ সত্যি। আচ্ছা নীলা, তোমরা এখানে এলে কেন?
6: আম্মুর যে চাকরি হয়েছে, চাচুটা খুব খারাপ, বাড়িতে থাকতে দিল না, আম্মুকে বাজে কথা বলে।
4: তোমার চাচি কি বলে?
6: চাচু তো বিয়েই করেনি।
4: বুঝেছি, এবার যাও খেলা করোগে, কাল আবার আসবে। কি সুন্দর শিক্ষা দিয়েছে মা, মহিলা চাকরিটা করে খুবই ছোট, তাই আমার সঙ্গে আর দেখা হওয়ার কথা নয়। নীলা ধরে নিয়েছে আমি ওর মার বস, স্যার আমি ওর মাকে বকা দিই, বেশ মজার ব্যাপার। এই শোনো
5: স্যার,
4: অনিমেষ বাবুর ওখানে নিহারিকা নাহার নামে যে ভদ্রমহিলা কাজ করেন তাকে আসতে বলো, এক্ষুনি যেন আমার সঙ্গে দেখা করেন।
7: আসতে পারি স্যার? স্যার আমায় ডেকেছেন?
4: কই, না তো না তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেকেছি ডেকেছি। তা দাঁড়ি কেন, বসুন বসুন।
7: কি ব্যাপার, মাতাল না মাথায় গোলমাল, অমন করছে কেন?
4: হ্যাঁ ডেকেছি তো, বসুন বসুন।
7: জি স্যার। স্যার আমি কি তাহলে?
4: ও ভালো কথা, নীলার জ্বর ভালো হয়েছে?
7: জি। আমাকে আর কিছু বলবেন?
4: হ্যাঁ বলবো, কার উপর অভিমান করে এই স্বেচ্ছা নির্বাসন বেছে নিয়েছেন, নাকি গল্প উপন্যাস লিখবেন বলে বাস্তব অভিজ্ঞতা অর্জন করছেন? বলুন তো কোনটা? না কোনো বাজি জেতার জন্যই কাজ করছেন? আপনার মেয়ের সঙ্গে কথা বলে আর আজ আপনাকে দেখে যা বুঝলাম, তাতে আপনার তো এখানে এভাবে থাকার কথা নয়।
0: মানুষকে দেখে কি সব বোঝা যায়?
4: কিছুটা বোঝা যায়, যেমন আপনার স্থান এটা হতে পারে না সেটা বোঝা যায়।
0: তাহলে কি স্যার রাজবাড়িতে রাজসিংহাসনে থাকার কথা? আমার দুরবস্থাকে আপনি পরিহাস করছেন স্যার?
4: পরিহাস করছি না, ভাবছি।
0: যার ভাবনা তারই ভাবা উচিত স্যার।
4: বাহ, নিয়ম মাফিক স্যার বলা তো বেশ রপ্ত করেছেন। নীলা বলেছে দেরি করে অফিসে এলে আমি নাকি রেগে যাই, এবার আমার কথা ঠিক ঠিক জবাব না দিলে সত্যি সত্যি রেগে যাব কিন্তু।
0: স্যার আমি তো কালই আসতাম কিন্তু।
4: এই যা, আপনি কি সত্যি সত্যি ভয় পেলেন? দেখুন নাহার, আমি সহজ সরল মানুষ, বাচ্চাদের কষ্ট আমি সহ্য করতে পারি না, সাধ্য অনুযায়ী ওদের সাহায্যে এগিয়ে আসার চেষ্টা করি। আপনি না বললেও আপনার সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছি। আপনার বাচ্চারা এখানে এভাবে থেকে অভ্যস্ত নয়, তাই সরাসরি কয়েকটা কথা বলি। আমার বোন বিদেশে থাকে, ওর বাড়িটা খালি পড়ে আছে। আপনি ইচ্ছে করলে বাচ্চাদের নিয়ে একটা রুমে থাকতে পারেন, ভাড়া দেয়া লাগবে না। ওখানেও গনিমিয়ার মতো একজন দারোয়ান বাড়িটা পাহারা দেয়, সে খুব বিশ্বাসী এবং ভালো মানুষ।
0: ভেবে দেখি, আসি স্যার।
4: আসুন।
5: শিগগির আসুন, নীলার জ্বর বেড়েছে।
0: কোথায় নীলা? নীলা, নীলা দেখি, এ তো খুব জ্বর। চাচা মাথায় বোধ হয় পানি ঢালতে হবে।
5: আমি ব্যবস্থা করছি।
4: গনিমিয়া, নীলার জ্বর বেড়েছে তুমি আমাকে বলনি কেন?
5: ভুল হয়েছে স্যার।
4: নীলা আমার কোলে এসো, নয়ন আমার সঙ্গে এসো, তোমার মা তোমাদের আরো অসুস্থ করে ফেলবেন, এভাবে বাঁচা সম্ভব নয়। এই যে ম্যাডাম, এছাড়া আর কোনো উপায় ছিল না, শিশুদের সাহায্যে এগিয়ে আসা তাবত মানব জাতির কর্তব্য। বাধা দেওয়ার চেষ্টা করবেন না, শুনব না। তা আপনি কি এখানেই থাকবেন না ওদের সঙ্গে আমার বোনের বাড়ি যাবেন?
0: এ কি সত্য না স্বপ্ন? কি করব?
4: কি ভাবছেন, যাবেন না ওদের নিয়ে আমি চলে যাব?
5: মা যান, উনি খুব ভালো মানুষ,

0: কে এই নাহার, কি এর পরিচয়, কেন এলো ওর আমার জীবনে? হাত যদিও মরে যায়, বাচ্চা দুটোর কি হবে, কোথায় যাবে ওরা? এখন মোহজালে জড়িয়ে পড়লাম, এই নীলহারা পাখিদের কোথায় তাড়িয়ে দেব? আমি কি নাহারকে ভালোবাসি?
1: ও মা গো, মা, সাপ, সাপ!
0: না, কি বলছো, কোথায় কোথায় সাপ?
1: ও, আপনি? আপনাদের খুব দয়া, ধন্যবাদ।
0: একটু পানি খাবে?
1: জি না স্যার, অনেক খাবার খেয়েছি।
0: ছি ছি ছি ছি, ধার, এসব কি বলছো? আবার আচ্ছন্ন হয়ে গেল, কাল অবশ্যই ডাক্তার দেখাতে হবে।
1: এ কোন জাতির সাপ? রাশেদ ছিল বাপের আশকারায় এক নির্বোধ সাপ, সে ছোবল দিতে চেয়েছিল জানোয়ারের মতো। ভাবিদের মতো ভাই, সে ছিল আরেক জাতের সাপ। হায় রে, অত কষ্ট করে নিজেকে রক্ষা করেছি, কোথাও একটু নিরাপদ আশ্রয় পেলাম না। মনে হয় এখানেও এক অদৃশ্য জাল বিস্তার করেছে আমার চারপাশে। আমি তাহলে এই অদৃশ্য জালের মাঝে আটকে সারা জীবন মুক্তির আশায় ছটফট করে মরব। হাই বিধাতা, এই ছিল আমার ভাগ্যে।
0: নাহার, নাহার, একটু কিছু খেয়ে নি।
1: ওরা কোথায়?
0: ঘুমিয়ে আছে। আপনার অসুস্থতা দেখে ওরা খুব ভয় পেয়েছে, মানে নীলার অনুরোধে আমি যেতে পারিনি।
1: কিছু খাবো না, আমি ভালো আছি।
0: নাহার, আপনার অব্যক্ত বেদনার কথাগুলো আমি শুনেছি। এখানে জাল ফাঁস ছোবল কিছুই নেই। যারা আপনাকে অপমান করতে চেয়েছিল তাদের আমিও ঘৃণা করি, তবুও যদি আপনার মনে সন্দেহ থাকে তাহলে তাহলে আর কোনো দিন আমি এখানে আসব না। নাহার, আমার কথাগুলো শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু বিশ্বাস করতে পারছি না।
0: নাহার, আজ একটা অতি বাস্তব ও সত্যি কথা বলবো।
1: কি?
0: আমি তোমাকে ভালোবাসি, এর মধ্যে কোনো ছল চাতুরি নেই। মনে করো না তুমি অসহায় বলে তোমাকে করুণা করতে চাইছি, আমি তোমার থেকে কম অসহায় নই, আমিও একজন হতভাগ্য মানুষ। তুমি তুমি আমার জীবনে প্রথম ভালোবাসা। জীবনে ভালোবাসা পেতে যেমন সুখ, দিতেও তেমন সুখ। আমাদের এই বয়সে প্রেম প্রেম খেলা মোটেও শোভনীয় নয়। নীলানয়নের কথা ভেবে আমাদের বাস্তবতাকে মেনে নিতে হবে, ওদেরকে একটা সুন্দর সুখের নীড় গড়ে দিতে হবে। তোমার জীবনে সাপ হয়ে নয়, নাবের নামে আমি বেঁচে থাকতে চাই। আমার চোখে তুমি একখণ্ড পবিত্র মোমের মতো। আজ প্রায় দুদিন তোমার কাছে ছিলাম, কোনো অশালীন অশোভন আচরণ যদি করে থাকি ক্ষমা করে দিও, একটু পরেই ভোর হয়ে যাবে, আমি চলে যাব। মাঝখানের এই সময়টুকু আমার জীবনের এক মধু স্মৃতি হয়ে থাকবে। নীলাকে আমি খুব স্নেহ করি, আমার অনুরোধ, মাঝে মাঝে ওকে একটু দেখতে দিও প্লিজ। এর মধ্যে সাপ ফাঁদ জাল এসব টেনে এনে না।
1: কাল থেকে মানুষটা ভিখারির মতো এখানে পড়ে আছে, বিশ্রাম নেই, ঘুম নেই, খাওয়া নেই। তবে এটা ঠিক, আমার আগের দুর্ঘটনার সাথে এর কোনো মিল নেই। কিন্তু ওকে আমাকে নিয়ে ইতিমধ্যে যে গল্পের জন্ম হয়েছে, আমি ভালো হয়ে বের হব কি করে? নাভিদ কি এসব বুঝি না?
0: নাহার, কিছু খাবে? এই নাও, খেয়ে দেখো।
1: সেবা তো এক চেটিয়া আপনাদের নেবার কথা, দেবার কথা নয়, সেজন্য এ মুহূর্তে খুব অস্বস্তিতে আছি।
0: এবার তোমার ভুল ভাঙলো, দেখলে তো, সেবা দিতেও জানি। নাও খাও। দেখছো না হঠাৎ উঠতে পারছো না?

0: তবুও জেদ। শোনো, আমি ধরে থাকি, তুমি একটুখানি বসে থাকো, সকালেই ডাক্তার পাঠিয়ে দেব।
1: না, আমি আর ভাবতে পারছি না নবীদ, ভাবতে পারছি না।
0: নীলা নয়ন নাহার নাবেদ দিয়ে কি একটা মালা গাঁথা যায় না?
1: কেন যাবে না, 100 বার যায়। এই হতভাগা জীবনের ভার আমি আর বইতে পারছি না। এ জীবনে কবে শেষ করে দিতাম, ওই দুটো রক্তপিণ্ডের জন্যে পারিনি।
0: এ জীবন আমাকে দিয়ে এই হতভাগাকে ধন্য করো নাহার। নাহার, হাত দুখানা আমার হাতে দাও, যাবার সময় হয়ে গেল, আজই আমাদের বিয়ে হবে, নীলা নয়ন আমাদের সন্তান, আমাকে বিদায় দাও, তৈরি থেকো, তুমি অসুস্থ, কোথাও যেতে হবে না, বিয়ে এখানেই হবে।

0: মা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আজ আমার বড় খুশির দিন মা, বড় খুশির দিন। এতদিনে স্যারের জীবনে স্বস্তি ফিরে এলো। আহারে, মানুষটাকে ভালোবাসা দেবার কেউ নেই। আপনাকে দেখেই মায়ায় পড়ে গেছি। আপনার বয়সে আমারও একটা মেয়ে ছিল মা, নাম আয়েশা। বেঁচে থাকলে এতদিনে আমিও নানা হতে পারতাম। নীলা নয়ন যখন নানা নানা বলে ডাকাই, প্রাণটা জুড়িয়ে যায় মা। সবই ভাগ্যের পরিহাস মা, সবই ভাগ্যের পরিহাস। যাই, ওদিকে অনেক কাজ, যাই মা।
1: ফরিদ চাচার কথাগুলো বেশ রহস্যময়। না, আমি আর ভাবতে পারছি না। যাগে যা হবার তা তো হয়েই গেছে।
2: ইয়েস ম্যাডাম, হ্যাঁ, যা হবার তা হয়ে গেছে।
1: তা বেশ, কখন আসা হলো?
2: ভাষা ঠিক করে কথা বলো, বলো কখন এলে।
1: লুকিয়ে লুকিয়ে কথা শোনা হলো
2: আবার?
1: সরি স্যার।
2: দেখি মুখখানা আজ কেমন দেখাচ্ছে। আহ, কি সুন্দর শিশির ধোয়া শিউলি। নাহার, তোমার আমার দেখা আগে কেন হলো না? আমার তৃষিত হৃদয় তোমার অপেক্ষাই ছিল।
1: জীবনের মাঝপথে এসে এসব কেমন বেমানান লাগছে।
2: না, প্রেম ভালোবাসায় বেমানান কোনো কথা নেই। আবেগের হয়তো কিছুটা টান পড়ে, কিন্তু ভালোবাসা প্রেম এ তো চিরদিন অম্লান, চির অমর। দেখি তোমার হাতটা।
1: এ কি, আমাকে এত দামি আংটি পরালে? আমি তো তোমাকে কোনো উপহার।
2: অনেক বড় উপহার পেয়েছি নীলা। নীলা পাওয়া যে সে ভাগ্যের ব্যাপার নয়, আর নয়ন ছাড়া তো মানব জীবনই বৃথা। সবচেয়ে বড় আমার তুমি। কি, হেরে গেলে তো?
1: হ্যাঁ, হাত তো অনেক আগেই হয়েছে।
0: এই যে দুজনে ফলের রসটুকু খেয়ে নাও, ওইদিকে আমার সব তৈরি।
2: ফুলের কি ব্যবস্থা?
0: সব সব হয়ে গেছে, আমি যাই, এখন অনেক কাজ পড়ে আছে আমার।
1: ছি ছি, আবার ফুল কেন?
2: ফুলকে ফুল দিয়ে বরণ করতে হয়। চলো তোমার ঘর দেখিয়ে দি।
1: এ কি, এত ফুল, ফল, শাড়ি, গহনা! আমার মনে হচ্ছে আমি একটা সুন্দর স্বপ্ন দেখছি।
2: হ্যাঁ, ঘটনাটা এগিয়ে চলেছে স্বপ্নের মতোই, তবে এটা বাস্তব।
1: গবেট গবেট চেহারা হলেও কথাগুলো কিন্তু বেশ পাকা পাকা।
2: নিশ্চয়ই তোমার সম্মানিত দেব রাশেদের মতো নয়। বাহ, চমৎকার! নীল বেনারসি খুব মানিয়েছে। ওয়েট ওয়েট, বেলি ফুলের মালা এলো খোপায়, আমি পরিয়ে দিচ্ছি। বাহ, শোকেসে সাজিয়ে রাখা পুতুলের মতো দেখাচ্ছে। এ কি, কি হলো? তুমি দেখি পড়ে যাচ্ছ। এসো এসো, একটু বসো।
1: ও, কিছু না, ঠিক আছে।
2: নাহার, আমি বুঝতে পারছি এই মুহূর্তে তোমার সামনে তিনটি বিরাট অধ্যায় পাহাড়ের মতো দাঁড়িয়ে। তাহলে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। আমি তোমাকে কথা দিচ্ছি নাহার, আমার অবর্তমানেও তুমি কোনো অসুবিধায় পড়বে না। এই বাড়িটা আমার, তাছাড়া আরো অনেক কিছু।
1: কি অলক্ষণে কথা, আমার শুধু তুমি থাকলেই।
3: আমো, দেখো আমো, আমরা নতুন জামা পরেছি, নতুন খেলনাও কিনেছি।
4: আমার নতুন জামা, পুতুল, ফরিদ নানা বলেছে আজ তোমার হ্যাপি বার্থডে, তোমাকে সারপ্রাইজ দেব বলে আমরা লুকিয়েছিলাম।
3: আমি, নীলা আর চাচু তোমার গলায় মালা পরাবো, ফরিদ নানা হাতে তালি দেবে, কি মজা, তাই না আমু? কথা বলো আমু, কথা বলো।
4: তোমাকে খুব সুন্দর লাগছে, তাই না চাচু?
0: হ্যাঁ, মাকে খুব সুন্দর লাগছে।
4: চাচু, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন, কাছে এসো।
2: আচ্ছা নীলামা, আম্মুর গলায় কে আগে মালা পরাবে বলো তো?
4: তোমাকে আগে পরাতে না দিলে তো তুমি আবার রাগ করবে।
0: নীলাপুর খুব বুদ্ধি, হ্যাঁ, বড়দেরই আগে পরাতে দিতে হয়।
3: নানা, হাতে তালি দাও, মালা পরানো হলো।

0: হ্যাঁ, বিবাহিত জীবন ওদের সুখেরই হয়েছিল, কিন্তু ভাগ্যহীনাদের ভাগ্য টেনে তোলা বড়ই দুঃসাধ্য। তবুও সুখ এসেছিল, ওদের কোল জুড়ে এসেছিল ওদের ভালোবাসার ফসল, নাম রেখেছিল নাসার। এতগুলো বছর পর গোল বাঁধল নয়নকে নিয়ে, ও কিছুতেই নাভেদকে পিতা বলে স্বীকার করতে অস্বীকার করে বসল। নাভেদ পিতার আদর কর্তব্য করতে কার্পণ্য করেনি। নীলানয়ন এখন কলেজে পড়ে, নাসার পরে স্কুলে। নয়ন মাঝে মাঝেই নাসারের খেলনাগুলো ভেঙে ফেলত, কাপড়গুলো এলোমেলো করে দিত। তাই নয়নকে দেখা মাত্র নাসারকে আদর করতে যাওয়া নাহারের হাতখানা শিথিল হয়ে যেত।
1: তাই নয়ন, বাবাকে তুই বাবা ডাকিস না কেন?
2: নাভেদ চাচাকে বাবা ডাকবো কেন? যে কোনো লোককে চাচা মামা ডাকা যায়, কিন্তু বাবা ডাকা যায় না।
3: নয়ন, নীলা, তোমরা তোমাদের ঘরে যাও।
2: যাচ্ছে, আমাকে কালকে কয়েক হাজার টাকা দিতে হবে।
3: এত টাকা দিয়ে কি হবে?
2: দরকার আছে?
3: বেশ, দেয়া যাবে।
1: আম্মু, ও কি আর লাই দেয়া ঠিক হচ্ছে না। ও বাবাকে বাবা ডাকে না, অথচ টাকা চায়। দেখলে না কেমন বেয়াদবের মতো বেরিয়ে গেল?
3: নীলা, ওকে আর কখনো এসব কথা বলো না মা। জোর করে ভালোবাসা শ্রদ্ধা আদায় করা যায় না। তুমি বাবা ডাকো, ভালোবাসো, শ্রদ্ধা করো, তাতেই আমি খুশি। তুমি ওকে কোনো দিন দুঃখ দিও না মা। সে তোমাদেরকে আমাকে বাদ দিয়ে কোনো দিন ভাবেনি, তার প্রাপ্য দাবিটুকু পর্যন্ত করেনি মা।
1: বাবাকে নয়ন অবজ্ঞা করবে আর বাবার টাকা বেহিসেবি খরচ করবে, এ আমিও সহ্য করবো না আম্মু।
3: মন খারাপ করে না মা, টেবিলে নাস্তা দেওয়া আছে, যাও খেয়ে নাও। তাছাড়া অন্যের সন্তানকে এত আপন করে নিতে পারে এমন মানুষ কজন আছে বলো? নয়নের এই ব্যবহার, এই অবজ্ঞা, এটা যদি উনি বুঝতে পারেন তাহলে খুব কষ্ট পাবে মা।
4: ঢুকতে দাও, খবর দাও। আজ কত বছর ধরে খুঁজে বেড়াচ্ছি।
5: ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি খবর দিচ্ছি।
6: মা, একটা অভদ্র লোক বলছে সে নাকি নীলাদের চাচা, আপনার সঙ্গে দেখা না করে নাকি সে যাবে না। এখন বুঝতে পারছি কেন আপনি বাড়ি ছেড়েছিলেন। কি সব আজে বাজে কথা বলছে, ওকে বাড়িতে ঢুকতে দেয়া কি ঠিক হবে মা?
3: চাচা, ওকে ভেতরে আসতে না দিলে চিৎকার করবে। বরং সাহেব বাড়ি আসার আগেই ওকে যেমন করেই হোক বিদায় করতে হবে। ওকে আসতে বলুন।
6: ঠিক আছে। এই যে সাহেব, আসুন।
4: তা বুড়ো শালিক, আমাকে নাকি বাড়িতে ঢুকতেই দেবে না? এখন তো দেখছি অন্দরমহলে চলে এলাম। আরে, একই বলে রক্তের দাবি। আমার গায়ে সুচ ফুটিয়ে একটু রক্ত নিয়ে দেখো তো চান্দু, নীলা নয়ন আর আমার রক্তের মধ্যে কোনো তফাত আছে নাকি? চলো, এখন আমি যা বলি তাই করো। আমার ভাইজি আর ভাইপোকে ডেকে নিয়ে এসো। ওই মহিলা বাচ্চা দুটোকে বাড়ি ছাড়া করেছে, আমার ভাইকে ওই রাক্ষসী খেয়েছে, এখন বাকি আছে বংশের প্রদীপ দুটো।
3: এতকাল পরেও আমি মুক্তি পেলাম না। ওই লোকটা বলছে রক্তের দাবি। নীলানয়ন কি তবে ওই রক্তের ডাকে সাড়া দেবে? না না না না, যে করেই হোক এখান থেকে ওকে তাড়াতেই হবে। একটু পরেই নীলানয়ন নামে এসে পড়বে।
4: এই যে বুড়ো, ওদেরকে ডাকো। আহারে, বাচ্চারা আমার কতদিন বাড়ি ছাড়া। এই যে মহিলা, এত পর্দা করতে শিখলে কবে থেকে? তাছাড়া তোমার সাথে আমার এই যে মানে ইয়ে হবার কথা ছিল, তোমার চালাকি বুঝতে পারলে আগেই তোমার পায়ে শেকল পরিয়ে দিতাম। বলি, এত বড় বাড়িতে কি একাই থাকা হচ্ছে নাকি সঙ্গে আরো কেউ আছে? আমার কথার জবাব দিচ্ছ না কেন? নীলা নয়ন বেরিয়ে এসো, আমি তোমাদের চাচা, তোমাদেরকে নিতে এসেছি। চৌধুরী বংশের ছেলে মেয়েকে উনি কোন অজাত কুজাতের বাড়ির দশ দাসী বানিয়েছেন? হয় আমাদের ছেলে মেয়েকে আমাদেরকে দিয়ে দাও, নয়তো তুমিও চলো, আমার দরজা তোমার জন্য আজও খোলা রেখেছি, গিয়ে শুধু হাড়িতে ভাত চড়াবে। সংসারে তোমাদের কাজ তোমাদের দুটোই, সন্তান লালন পালন করা আর রান্নাঘরে হাত্তা বেরি নাড়াচাড়া করা। কি গো বুড়ো, ঠিক বলেছি না? দূর ছাই, বারবার বুড়ো বলতে ভাল লাগছে না। তোমার নামটা কি ভাই? কখন এসেছি একটু বসতেও বললে না।
6: দেখুন সাহেব, আপনি যে ব্যবহার করছেন মানে তাতে কোনো ভালো লোক আপনার সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না। আপনি যখন বলছেন আপনি নীলাদের চাচা, তখন আপনি আমাদের এখানে বড় মেহমান, আপনাকে ভেতরে আসতে দিয়েছি, এটাই এটাই আপনার ভাগ্য। এখন ভালোই ভালো বিদায় হন, বিদায় হন।
4: চুপ চুপ। বাহ বাহ বাহ বাবা, এই যে মহারানী, এই বুড়োটাকে তো দুধ কলা দিয়ে পুষে ভালোই মোশাহির তৈরি করেছে। সেই তখন থেকে একাই বকর বকর করছি, একটা কথারও জবাব পেলাম না। আগের স্বভাব একটুও বদলায়নি, তার চেহারাটাও নিশ্চয়ই আগের মতোই চোখে জ্বালা ধরাবার মতোই আছে। হ্যাঁ, তোমাকে তো আমার চোখের মণিতেই রেখেছিলাম, কেমন করে যে পালালে বুঝতেই পারলাম না। কই গো, একটু বের হও, দর্শন করে ধন্য হই। না, আর দেরি করব না, চলে যাব, এখান থেকে পালাবার চেষ্টা করবে না। বুঝেছি ওরা কেউ বাড়িতে নেই। ঠিক আছে, আমি তোর স্কুল কলেজে দেখা করব। এই যে বুড়ো, এবারকার মতো তোমাকে মাফ করে দিলাম, চলে।
1: চাচা, ও যে আমার ছেলে মেয়ের কলেজে চলে যাবে, আজে বাজে কথা বলে ওদের মন নষ্ট করে দেবে। এখন উপায় আমি কি করি?
6: চিন্তা করো না মা, আল্লাহ আছেন। নীলাকে নিয়ে কোনো ভয় নেই মা, তবে নয়ন মিয়াকে নিয়ে চিন্তার কারণ আছে বটে।
1: নাবেদ, নাবেদ তুমি কোথায়? আমি তোমাকে খুব ভালোবাসি নাবেদ, আমাকে ভুলবে না নাবেদ। কে কে তুমি?
7: চমকে উঠলে কেন? কি হয়েছে? কি কাঁদছো কেন লক্ষ্মীটি, বলো কাঁদলে কেন?
1: এসব কি হচ্ছে, ছাড়ো। ওই দেখো ফরিদ মিয়া বারান্দায়।
7: থাক, তাতে আমার কি?
1: এই কি হলো, জামা জুতা না খুলে শুয়ে পড়লে যে।
7: মাথায় হাত বুলিয়ে দাও, ঘুম পাচ্ছে।
1: যত সব চালাকি, বারে হাত ধরে বসে থাকলে যে।
7: তোমার হাত দুখানা ধরে থাকতে আমার খুব ভালো লাগে।
1: এই বুড়ো বয়সে আর ঢং করতে হবে না।
7: কথাটা ঠিক, তুমি আমার চেয়ে বয়সে অনেক ছোট।
1: স্ত্রীদের ছোট থাকাই ভালো, নইলে স্ত্রীরা স্বামীদের ভক্তি শ্রদ্ধা করে না, আর শ্রদ্ধা না থাকলে সে ভালোবাসার কোনো মূল্য নেই।
7: সত্যি বলছো বউ?
1: বউ একেবারে শরৎবাবুর ভাষা। নয়ন, তুই রাশেদ চৌধুরীর সঙ্গে কথা বলেছিস কেন?
2: সে আমাদের চাচা, কেন কথা বলবো না? মা তো মা, তার আবার বিয়ে হয় নাকি?
1: তুই হয়েছিস রাশেদ চৌধুরীর মতো, তুই ওদের রক্ত পেয়েছিস, তা না হলে মাকে অপমান করিস কোন সাহসে? তার মতো বাবাকে অপমান করিস কি করে?
2: খবরদার নীলা, তুই বারবার ওই লোকটাকে বাবা ডাকবি না। কিসের বাবা, কার বাবা? যে মানুষ ফুলিয়ে ফালিয়ে একজন মাকে বিয়ে করে তাকে ভালো মানুষ বলা যায় না।
1: ওরা মাকে দাসী বানাতে চেয়েছিল, মা আমার কত কষ্ট করে এই সাপের ছোবল থেকে নিজেকে রক্ষা করেছে, আমাদেরকে বাঁচিয়েছে, এরই মধ্যে সব ভুলে গেলি?
2: মা তো সে একই কাজই করেছে, বাড়িতে থাকলে দোষের কি ছিল? চাচা তো অন্যায় কিছু বলেনি। তুই স্বার্থপর, তাই একটু সুখে নিজেদের বাড়ি বংশ দাদা বাবা চাচা ভুলে গেছিস। আমি চৌধুরী বংশের একমাত্র বংশধর।
1: তো যা না বংশ ধুয়ে খাগে, তোর জন্যে বাবার যত টাকা খরচ হয়েছে ফেরত দিয়ে যাস।
2: তোরা থাক তোদের বেকি ভালোবাসা নিয়ে, আমি থাকবো না, আমি চললাম।
1: বাবাকে এসব কথা বলা যাবে না, এ কি হলো? মা গো, তুমি কাদের জন্য এত কষ্ট করলে মা? ও যে তোমাকে কেউটের মতো ছোবল মেরে গেল মা। ও মা গো, আমি কি সত্যি স্বার্থপর, তাই নিজের রক্তপিণ্ডের কাছে অপমানিত হলাম, এই বিষে যে আমার অন্তরাত্মা পর্যন্ত জ্বালায় নীল হয়ে গেল, এসব কথা শোনার আগে আমার মৃত্যু হল না কেন? আমাকে নিরুদ্দেশের পথে ভাসিয়ে নিয়ে যাও, আমি যে আর পারছি না। মা গো, তুমি কোথায়? মা, মা, মা, মা!
6: কি হয়েছে, কি হয়েছে নীলা?
1: মা কোথায়? ঘরে নেই তো।
7: কি কি ব্যাপার নীলা?
1: বাবা, নয়ন তোমাদের অপমান করেছে বাবা, সে অপমানের কথা বলা যাবে না। রাশেদ চৌধুরীর কথা মেনে নিলে নাকি ওর বাড়িতেও থাকতে পারত, অন্যকে বাবা ডাকতে হতো না। আরো অনেক কথা বাবা, আর শুনতে চেয়েও না। নয়ন তার বংশ রক্ষা করতে চলে গেল বাবা, মাকেও হারিয়ে ফেললাম বাবা। নিশ্চয়ই মা নয়নের নিষ্ঠুর কথাগুলো আড়ালে দাঁড়িয়ে শুনেছে।
7: নয়ন বড় হয়েছে, স্বাধীন মত প্রকাশ করার অধিকার তার আছে, তবে অন্যকে অপমান করার অধিকার তার নেই। তোমার মা তার হৃদয়ের রক্ত ঝরিয়ে তার দায়িত্ব পালন করেছেন, নাহার কোনো অন্যায় করেনি। তোমাদের বড় করে তুলতে নাহারকে শুধু একটু সাহায্য করেছি মাত্র, তোমাদের বাদ দিয়ে তোমাদের মাকে এক মুহূর্তের জন্যও ভাবিনি। আমার বংশ রক্ষা করতে নয়নকে বড় করে তোলা হয়নি, এতটা স্বার্থপর আমি নই। নয়ন তার বংশের সিংহাসন রক্ষা করতে চলে গেল, নাহারের সিংহাসনও ছোট নয়। একটা বালকের কাছে আমরা হেরে যাব কেন? আমি যাচ্ছি আমার স্ত্রীকে ফিরিয়ে আনতে, তা যতদিনই লাগুক।
1: বাবা চলে গেল, ফরিদ নানা এ কি হলো?
6: কেন্দ্র না মা, নীলা, নীলা কেন্দ্র না, আল্লাহর উপর ভরসা রাখো মা।
7: এ আমি কোথায় এলাম নাহার? তোমাকে তো পেলাম না, শরীরটা আর আমার বাধ্য থাকতে চাইছে না, কিন্তু তোমাকে না দেখে যে আমি এই পৃথিবী ছেড়ে যেতে পারছি না। চারিদিকে ঘোর অন্ধকার নেমে আসছে, সেই সাথে জীবনের আধারও ঘনিয়ে আসছে, পা দুটো বিদ্রোহ করছে, আর চলতে চাইছে না। ওই তো দূরে ক্ষীণ প্রদীপ শিখা দেখা যাচ্ছে, পদযুগল আমাকে একটু সাহায্য করো। বড্ড কষ্ট হচ্ছে, বুক ভরা পিপাসা, কোথায় স্বচ্ছ সরোবর, কে দেবে এক আঁচলা পানি? আমি কি তবে হেরে গেলাম? না না না,
0: ঘন বনানীর মাঝে এক কুষ্ঠ রোগীদের আশ্রমের কাছে এসে নাভেদ জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান যখন ফিরে পেল তখন ভোরের সূর্য আলো ছড়িয়ে দিয়েছে পৃথিবীর বুকে। নাভেদ চোখ খুলে দেখতে পেল শুভ্র বসনা এক রমণী নাভেদের মাথা কোলের উপর নিয়ে বসে আছে। নাভেদ খুঁজে খুঁজে রমণীর একখানা হাত নিজের হাতের মধ্যে শক্ত করে ধরে রইল। শুভ্র বসনা রমণীর মুখ থেকে একটি কথাও উচ্চারিত হল না, শুধু দু চোখে অশ্রুর বন্যা বয়ে গেল।
8: তারপর আপা, তারপর? এ তো অসমাপ্ত কাহিনী।
0: কাহিনীর তো কোনো শেষ নেই আলো, কাহিনীর যেখানে সমাপ্তি ওখান থেকেই তো গল্পের শুরু।

0: এতক্ষণ ছোবল নাটকের অভিনয় শুনলেন। রচনা জাহানার আহমেদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলেয়া নাসিমা খান মজলিস, গনিমিয়া এ কে এম নূরে জাভেদ, নয়ন ছোট ফয়সাল হাসান উদয়, নীলা ছোট উম্মে হুমায়রা কানেতা, নয়ন বড় ওমর শরীফ শুভ, নীলা বড় মর্নি রেমনা মোমেন, রাশেদ আবু রাতিন, ফরিদ মিয়া আনিসুর রহমান, সাহারা আপা জাহানার আহমেদ। নাহার ও নাভেদের চরিত্রে অভিনয় করেছেন আলফাসউদ্দিন আহমেদ ও আইরিন পারভিন লোপা। শব্দ সংযোজনা ও সম্পাদনা ইমদাদুল হক। নাটকটি প্রযোজনা করেছেন সৈয়দ দীপেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের তৃতীয় পালার আয়োজন। তৃতীয় পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজনা ওয়াহিদা আফরিন খান, নজমি ইলাহি, ডাক্তার নভিরা আফতাব বিনতে ইসলাম, সৌরভ পাল শুভ এবং আমি নীলুফার ইয়াসমিন। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, রুহুল আমিন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং শাকিল আহমেদ। আর আমাদের সাথে অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
2: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। এ দেশ আমার আপনার সকলের, তাই এ দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবারই। আয় অনুযায়ী ব্যয় করুন, আয়ের অধিক ব্যয় প্রবণতা আপনাকে অসৎ আচরণে প্রলুব্ধ করতে পারে। বেঁচে থাকার জন্য আহার বাসস্থান যেমন মুক্ত বায়ু আর সুস্থ পরিবেশও তেমনি অপরিহার্য। এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2026 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনীতিকে পুনর্গঠন করা এবং জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের জনগণ তাদের সাহস, ঐক্য ও কর্মদক্ষতার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে মানুষ উন্নত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবে। সম্মেলনে দেশি বিদেশি গবেষক, নীতি নির্ধারক, কূটনীতিক, উন্নয়ন বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। দলমত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রাজশাহী মহানগরীকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। আজ রাজশাহীতে 3-18 বছর বয়সী শিশুদের হৃদরোগ শনাক্তকরণ ও 3-দিনব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী জানান, বর্তমান সরকার দলীয় অন্ধত্ব কিংবা ক্ষমতার অপব্যবহারের রাজনীতিতে বিশ্বাস করে না। শিশুদের চিকিৎসায় হার্ট ফাউন্ডেশনের এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতে তাদের অনুদান বৃদ্ধি ও সম্প্রসারণে সহায়তার আশ্বাস দেন মন্ত্রী। গত 22 জুলাই শুরু হওয়া এই চিকিৎসা ক্যাম্পে প্রায় 2600 শিশু শিক্ষার্থী নিবন্ধিত হয় এবং সেবা পেয়েছে প্রায় 2500 জন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে চীনের 4 সদস্যের একটি চিকিৎসক দল অংশ নেয়। ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী সোমবার থেকে শুরু হবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, আগামী 27 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, পেঁয়াজ সংরক্ষণের সক্ষমতা বাড়াতে কৃষক পর্যায়ে আরও 15,000 এয়ারফ্লো মেশিন দেওয়া হবে। গতকাল রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় কৃষিমন্ত্রী আরও বলেন, পেঁয়াজের সংরক্ষণ ব্যবস্থা বাড়ানোর মাধ্যমে পেঁয়াজ আমদানি শূন্যের কোটায় নামিয়ে আনা হবে এবং উৎপাদন বাড়িয়ে ভবিষ্যতে পেঁয়াজ রপ্তানি করা হবে। খুলনার আলোচিত এক্সিম ব্যাংক কর্মকর্তা পারভিন সুলতানা ও তার বাবা ইলিয়াস চৌধুরী হত্যা এবং ধর্ষণ মামলার নিম্ন আদালতের দেয়া 5 আসামির মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল রাখা হয়েছে। তবে ধর্ষণ মামলায় 5 আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল হাইকোর্টের 29 নম্বর বিশেষ বেঞ্চে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়। দীর্ঘ 11 বছর পর এ রায় ঘোষণা করা হল। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য 2026-27 কর বর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের উপর 5% প্রণোদনা দেওয়া হবে। এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান ও ভারত সহ বাণিজ্য অংশীদার 60 দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর নতুন করে 10-12.5% পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সাময়িক 10% শুল্কের মেয়াদ শেষ হওয়ার পর আজ থেকে এই নতুন শুল্ক কার্যকর হচ্ছে। ট্রাম্প প্রশাসন বলছে, যেসব দেশ জোরপূর্বক শ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে তাদের উপর এই নতুন শুল্ক আরোপ করা হয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিড জানান, এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে মানবাধিকার লঙ্ঘন ঠেকানো ও ত্রুটিপূর্ণ বাণিজ্য ব্যবস্থার সমাধান করা। আগামীকাল হারারেতে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত জিম্বাবুয়ের মোকাবেলা করবে। খেলাটি বাংলাদেশ সময় বিকাল 5টায় অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারত স্বাগতিক জিম্বাবুয়েকে 7 উইকেটে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 125 রান করে। জবাবে 13 ওভার 2 বলে 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বৌমা,
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: আমি
2: ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেউর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে 6 মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা। নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পড়াইছে।
3: আব্বা আব্বা, এইসব কথা কই না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া দিতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে। কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামো, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেডি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছাই দিতে হইব বাবা।
2: হ্যাঁ।
1: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি পাঁচমিশালি গানের আয়োজনে। প্রথমে শোনাব একটি দেশের গান, কণ্ঠ দিয়েছেন নসরিন আক্তার বিউটি, গীতিকার সাইফুল ওয়াদুদ জায়গিরদার এবং সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

প্রিয় শ্রোতা, এ পর্যায়ে শুনবেন আধুনিক গান এক চোখে তোমার ভালোবাসা। গানটি গেয়েছেন বাশিরুজ্জামান সাব্বির, কথা সাজিয়েছেন প্রসেনজিৎ ওঝা এবং সুর করেছেন রফিকুল আজিজ।

শ্রোতা বন্ধুরা শুনছেন পাঁচমিশালি গান। এবারের শিল্পী নীলুফার ইয়াসমিন, গানের গীতিকার এবং সুরকার রজনীকান্ত সেন।

অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে শুনছেন পাঁচমিশালী গানের আয়োজন। এবারে শুনব লালন শাহের গান রুশিয়া খানমের কণ্ঠে।

পাঁচমিশালি গানের আয়োজনে এবারে শুনবেন তছনছ ছায়াছবির গান। কণ্ঠ দিয়েছেন এস আই শহীদ এবং তানজিনা করিম স্বরলিপি।

0: এই গানের মধ্যে দিয়ে শেষ হলো পাঁচমিশালি গানের আয়োজন। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনা মুফতি মোহাম্মদ আল আমিন।
2: সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের ইসলাম ধর্ম বিষয়ক বিশেষ অনুষ্ঠান আলোকিত জীবন। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল করিমের বিভিন্ন সূরাসমূহের ফজিলত, শানে নুজুল এবং সংক্ষিপ্ত তাফসির ও অন্তর্নিহিত মৌলিক শিক্ষা নিয়ে আলোচনা করে থাকি। এছাড়াও শ্রোতাদের প্রেরিত জীবন ঘনিষ্ঠ কিছু প্রশ্নোত্তর কোরআন সুন্নার আলোকে দিয়ে থাকি। এ অনুষ্ঠানে আমরা দরসুল হাদিস তথা জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয়ে হাদিসের আলোকে শিক্ষা নিয়ে আলোচনা করে থাকি। সুপ্রিয়

0: শ্রোতা মণ্ডলী, আমাদের জীবনকে সফল ও সার্থক করতে হলে অবশ্যই সবার আগে জীবনকে কোরআন সুন্নাহর আলোকে সাজাতে হবে। আর ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি অর্জন করতে হলে অবশ্যই শরীয়তে ইসলামের পূর্ণ অনুসরণ করা আমাদের প্রত্যেকের জন্যই অত্যাবশ্যক। সম্মানিত শ্রোতা, আজ আমরা জানব কোরআনুল করিমের 27তম সূরা সূরা আন-নামল সম্পর্কে। সূরা আন-নামল এর বিস্তারিত ব্যাখ্যা এবং এ সূরার শিক্ষা নিয়ে তাফসীর পেশ করবেন মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন করিমের মূল উদ্দেশ্য হল হিদায়ত ও সঠিক পথে সন্ধান দেয়া। কোরআন মাজিদে 114টি সূরা বিদ্যমান, এর মধ্যে হতে অন্যতম সূরা হল আন-নামল। এই সূরাটি কোরআন মাজিদের 27 নম্বর সূরা, আয়াত সংখ্যা 93টি এবং রুকু সংখ্যা 7টি। সমগ্র সূরাটি পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে। সূরাটিতে বিশেষভাবে 5টি ঐতিহাসিক ঘটনা বর্ণিত হয়েছে। প্রথম ঘটনা নবী মূসা আলাইহিসসালাম ও ফেরাউনের, দ্বিতীয় ঘটনা আন-নামল বা পিঁপড়ার ঘটনা, তৃতীয় ঘটনা রানী বিলকিস এর, চতুর্থ ঘটনা সালে আলাইহিসসালাতুয়াসসালামের সাথে তার সম্প্রদায়ের ঘটনা, পঞ্চম ঘটনা লুত আলাইহিসসালাম ও তার সম্প্রদায়ের ঘটনা। এই ঘটনাগুলো ব্যতীত কিছু বিধানাবলী ও উপদেশ বর্ণিত হয়েছে। প্রথম উপদেশ, মানুষের নিজের প্রয়োজন মেটানোর জন্যে স্বাভাবিক উপায় উপকরণ অবলম্বন করা আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল ও ভরসা রাখার পরিপন্থী নয়। মূসা আলাইহিসসালাম এ স্থলে দুটি প্রয়োজন এর সম্মুখীন হন, এক ভুলে যাওয়া পথ সম্পর্কে জিজ্ঞাসা করা, দুই প্রজ্বলিত আগুন থেকে উত্তাপ ও গরম গ্রহণ করা, কেননা রাত্রি কনকনে শীতের ছিল। দুই নম্বর উপদেশ, সাধারণ মজলিসে নির্দিষ্ট করে স্ত্রীর আলোচনা না করা। তিন, পাখিকুল ও চতুষ্পদ জন্তুর মধ্যেও বুদ্ধি চেতনা বিদ্যমান, হুদহুদ পাখির ঘটনা থেকে তা প্রমাণিত। চার, নবীগণের অর্থ সম্পদের মধ্যে কেহ উত্তরাধিকারী হয় না। পাঁচ, সৎকর্ম মকবুল হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার অনুগ্রহে জান্নাতে প্রবেশের অধিকার পাওয়া যাবে না, যেমন সুলাইমান আলাইহিসসালাম দোয়া করেছেন, ওয়াদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, হে রব, আপনি আমাকে আপনার রহমতের দ্বারা আপনার নেক বান্দাদের মধ্যে সামিল করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি তার কর্মের উপর ভরসা করে জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ তাআলার অনুগ্রহ ব্যতীত। ৬, সুলাইমান আলাইহিসসালাম পাখিদের খোঁজ খবর নিলেন, অতঃপর বললেন, কি হল, হুদহুদকে দেখছি না কেন, নাকি সে অনুপস্থিত? আলোচ্য আয়াত দ্বারা প্রমাণিত, সুলাইমান আলাইহিসসালাম সর্বস্তরের প্রজাদের প্রতি খোঁজখবর ও দৃষ্টি রাখতেন, এজন্য শাসকদের জন্য জনসাধারণের খোঁজখবর নেওয়া উচিত। ৭, জিন নারীর সাথে মানুষের বিবাহ হতে পারে কি, এ ব্যাপারে ফোকাহা এবং ইসলামী আইনশাস্ত্রবিদদের মধ্যে মতবিরোধ রয়েছে। অনেকে জায়েজ বলেছেন এবং কোনো কোনো আলেমগণ জিন জাতিকে জীবজন্তুর সাথে তুলনা করে ভিন্ন জাতির কারণে হারাম সাব্যস্ত করেছেন। ৮, লেখা এবং পত্র সাধারণ কারবারে শরিয়াত সম্মত দলিল, যেমন সুলাইমান আলাইহিসসালাম হুদহুদকে বললেন, এদহাব বিকিতাবি হাদা, আমার এই চিঠি নিয়ে যাও। ৯, কাফেরদের মজলিস হলেও সব মজলিসে মানবিক চরিত্র প্রদর্শন করা উচিত। ১০, চিঠিপত্রে বিসমিল্লাহির রহমান রহিম লেখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই অবহিত করা হল, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমান রহিম। ১১, গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করা সুন্নত। ১২, কোনো কাফেরের উপঢৌকন গ্রহণ করা জায়েজ কিনা, যদি নিজের ও মুসলমানদের স্বার্থ বিঘ্নিত হয় তাহলে জায়েজ নেই, যদি না হয় তাহলে জায়েজ আছে।
0: সম্মানিত শ্রোতা, এখন আমরা শ্রোতাদের প্রেরিত জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর শুনব। আপনাদের প্রেরিত প্রশ্নের কোরআন সুন্নাহ ভিত্তিক জবাব দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: আমাদের নিকট প্রথমেই চিঠি লিখেছেন মোহাম্মদ এনামুল হক ডুমনি খিলখেত ঢাকা থেকে। তিনি জানতে চেয়েছেন ইসলামের দৃষ্টিতে ঝাড়ফুঁক ও তাবিজ কবচ ব্যবহার করা জায়েজ কিনা।
3: ঝাড়ফুঁকের বিভিন্ন উপায় বা বিভিন্ন সুরত হতে পারে। প্রথমত যেটা, যে কোরআনের কোন আয়াত হাদিসের কোন বাণী বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঝাড়ফুঁক করেছেন বা করাটাকে সমর্থন করেছেন, এটার ব্যাপারে কারো কোনো প্রশ্ন নেই। কোরআনের আয়াত পড়ে, কোন সূরা পড়ে, কোন হাদিসের দোয়া পড়ে কেউ যদি কোনো ঝাড়ফুঁক করেন, দোয়া ফু দেন, এই ফু দিয়ে পানি পান করেন অথবা গায়ের মধ্যে ফু দেন, এতে এই বিষয়টা স্বীকৃত এবং এটা শরীয়তে কোনো ব্যাপারে ভিন্ন মত নেই। বাকি রয়ে গেছে যে তাবিজ জাতীয় বিষয়গুলি, এগুলি কোথাও বেঁধে রাখা, ঝুলিয়ে রাখা, এই নিয়ে বর্তমান দুনিয়ার আরব বিশ্বের ওলামাগণ এটাকে একেবারেই তারা হারাম হিসেবে ফতোয়া দিয়েছেন। আর আমাদের এই অঞ্চলের উপমহাদেশীয় এই অঞ্চলের অনেক ওলামা, অনেক মুহাক্কিক, আলেম বুজুর্গ, তারা এটাকে শুধুমাত্র দোয়া হিসেবে যেগুলিকে ব্যবহার করা হয়, যেটা কোনো তাবিজ হিসেবে, ওই তাবিজের কোনো ক্রিয়াটাকে তামিমা, এটাকে তারা সে হিসেবে নয়, বরং তারা শুধুমাত্র দোয়া হিসেবে, যে দোয়া যেরকম একজন মানুষ ঝাড়ফুঁক করলো, ফু দিল, ঠিক এটাকে যদি এই পর্যায়ের মনে করে ব্যবহার করে, এটাকে তারা জাওয়াজ হিসেবে, এটাকে তারা বৈধ হিসেবে তারা দেখেছেন। এই দুটা মত এখানে আছে ঝাড়ফুঁকের বিষয়টা। যারা আমলদার, যারা সহি আলেম, যারা বুজুর্গ, যারা সত্যিকারের নিজেকে পবিত্র জীবন যাপনে অভ্যস্ত, এরকম মানুষের মাধ্যমে ঝাড়ফুঁক করানোটা উচিত। এইসব ব্যাপারে আমাদেরকে সতর্কতার সাথে কাজ করতে হবে।
0: মুহতারাম, আমাদের নিকট দ্বিতীয় প্রশ্নটি করেছেন আয়েশা আফরিন কাজীপুর সিরাজগঞ্জ থেকে। তিনি জানতে চেয়েছেন নারীদের জন্য মাহরাম ছাড়া হজ, উমরা কিংবা বিদেশ ভ্রমণ বৈধ কিনা।
3: নারীদের জন্য মাহরাম ছাড়া, সেটা হজের সফরই হোক অথবা দুনিয়ার অন্য কোন প্রান্তে সে সফর করতে চায়, সেক্ষেত্রে মাহরাম ছাড়া সফর করার ইজাজত তাদের জন্য নাই, মাহরাম লাগবে। এটা হচ্ছে অনেক অনেক বিশ্লেষণের পরে এটাই চূড়ান্ত মত, মাহরাম তাদের লাগবেই।
0: এরপর আমাদের নিকট প্রশ্ন করেছেন মোবারক হোসেন ময়মনসিংহ থেকে। তিনি জানতে চেয়েছেন ঘরে যে কোনো প্রাণীর ছবি অথবা ভাস্কর্য রাখার বিধান কি।
3: আসলে এটা তো আমাদের সমাজের মুসলমানরা জানেন এই বিষয়টা, ছবি বলেন, ভাস্কর্য, মূর্তি, এটা যে হারাম এটা অনেকে জানেন, কিন্তু বিষয়টাকে ওইভাবে গুরুত্ব দিয়ে চিন্তা করেন না। দেখা যাবে বাজার থেকে একটা কিছু মূর্তির ছবি পেলেন, একটা প্রাণীর ছবি, সুন্দর করে মানে শোকেসের মধ্যে এনে খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিলেন, দেখতে ভাল লাগলো, একটা প্রাণী বা একটা কিছু জীবজন্তুর ছবি এনে রেখে দিলেন, একটা পুতুলকে সুন্দর করে সাজিয়ে তার শোকেসে রেখে দিলেন, এটাকে তিনি সাজানোর জন্য একটা জিনিস মনে করলেন, যেটা ঘর সাজানোর জিনিস। আসলে এগুলি ঘর সাজানোর জিনিস নয়, সাজানোর জন্য বহু কিছু আছে পৃথিবীতে, সুন্দর বহু জিনিস আছে যা দিয়ে আপনি ঘরকে সুসজ্জিত করতে পারেন, কিন্তু পুতুল নয়, জীবজন্তুর ছবি নয়, বা এই জাতীয় কোনো বিষয় যেগুলি প্রতিমা, মূর্তি বা ভাস্কর্য, এটা নয়, এটা হারাম, চূড়ান্ত হারাম, এর থেকে আমাদের সতর্ক থাকতে হবে।
0: আমাদের নিকট জানতে চেয়েছেন মোহাম্মদ গিয়াসউদ্দিন চাঁদপুর থেকে। তিনি জানতে চেয়েছেন চেয়ারে বসে নামাজ পড়া যায় কিনা।
3: চেয়ারে বসে নামাজের বিষয়টা এরকম, যদি আর কোনো উপায়ই নাই কেবলমাত্র তার জন্য, যিনি হাঁটতে পারেন, চলতে পারেন, এমনকি মাটিতে বসে নামাজ পড়তে পারেন, তাকে বসে মাটিতে বসেই পড়তে হবে, কিন্তু যিনি বসতেও পারেন না, আর কোনো ওয়ে নাই, তার কোনো রাস্তাই নেই, তিনি চেয়ার ছাড়া পড়তেই পারেন না, তার জন্য কেবল চেয়ারে বসে ইজাজত আছে শরীয়তে, এছাড়া আর কারো ক্ষেত্রে এটা নয়।
4: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। বাকি অংশ শুনবেন পবিত্র আসর নামাজের আজানের পর। বাংলাদেশ বেতার ঢাকা। দেশে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আল কুরআন এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ হওয়ান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করা সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: তারা আমাদের নিকট জানতে চেয়েছেন সাইফুল ইসলাম রামগঞ্জ থেকে, তিনি জানতে চেয়েছেন যে সকল খাবার বা পানীয়তে অ্যালকোহল বা এ জাতীয় কিছু থাকে সে ধরনের পানীয় গ্রহণ করা বা খাওয়া পান করা যাবে কিনা।
4: এখানে স্পষ্ট শরীয়তের বিধান যে কুল্লু মুস্কির হারাম, যে সেটা অল্প হোক বেশি হোক, যদি অ্যালকোহল অল্পও থাকে সেই যেটা হারাম নিষিদ্ধ, সেটা অল্প থাকলেও হারাম বেশি থাকলেও হারাম। অতএব এই জাতীয় কোনো পানীয় যেখানে জানা আছে যে কিছুটা হলেও অ্যালকোহল আছে সেটা থেকে আমাদের বিরত থাকতেই হবে, এটাই ফাইনাল সিদ্ধান্ত।
3: মোতারাম আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত শ্রোতা। এখন আপনাদের পাঠানো প্রশ্নের কোরআন সুন্নাহ ভিত্তিক বিস্তারিত জবাব প্রদান করলেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। প্রিয় শ্রোতা মন্ডলী, এ পর্যায়ে আমরা শুনব দারসুল হাদিস বা হাদিসের শিক্ষা। আজকের দারসুল হাদিসের আলোচ্য বিষয় অসুস্থ ব্যক্তির সেবা সম্পর্কে হাদিসের শিক্ষা বিস্তারিত আলোচনা শুনব। আলোচনা করছেন মুফতি মাওলানা মোহাম্মদ ফয়েজুল্লাহ।
5: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রোগীর দেখভাল করা, সেবা ও সান্ত্বনা দেওয়া ইসলামী শরীয়তের দৃষ্টিতে ইবাদত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মর্যাদাপূর্ণ সুন্নত। কোন কোন ইসলামী আইনজ্ঞকে ওয়াজিবও বলেছেন। রোগীর সেবা প্রদানের মাধ্যমে সেবাকারীর ইমান ও সমাজে সম্প্রীতি বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিয়ামাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহ্হাত ওয়াল ফারাগ। দুটি নিয়ামতের ক্ষেত্রে অনেক মানুষ ধোকার মধ্যে রয়েছে, এক সুস্থতা, দ্বিতীয় অবসর প্রাপ্ত হওয়া। অনেক মানুষ দোকার মধ্যে থাকার অর্থ হল প্রথমত এই দুই নিয়ামত সাধারণত একসাথে লাভ হয় না। অনেক মানুষ সুস্থ কিন্তু তার অবসর নেই, আবার অনেক মানুষ অবসর কিন্তু সুস্থ নয়। আর কারো ভাগ্যে যদি উভয় নিয়ামতই একসাথে মিলে যায় তবে এর প্রকৃত মূল্যায়ন খুব কম মানুষই করে থাকে, বরং অযথা কাজকর্মে এই দুই নিয়ামত নষ্ট হয়ে যায়। ইসলামের শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্যের একটি বড় দিক হল হুকুকুল ইবাদত, তথা বান্দা সংশ্লিষ্ট হকগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। হুকুকুল ইবাদের ক্ষেত্রে ইসলামের শিক্ষা ও নির্দেশনা অনন্য। ইসলামের এমনই একটি বিধান ও শিক্ষা হচ্ছে ইয়াদাতুল মারিস, অর্থাৎ কেউ অসুস্থ হলে তার দেখভাল করা, খোঁজ খবর নেওয়া, সেবা যত্ন করা, তাকে সাহস যোগানো, সান্ত্বনা দেওয়া, স্বস্তির কথা শোনানো, অসুস্থ ব্যক্তিকে যথাসম্ভব প্রফুল্ল রাখা, তার সাহায্য সহযোগিতায় এগিয়ে আসা, সবই ইয়াদাতুল মারিস তথা রোগীর সেবার অন্তর্ভুক্ত। ইসলামের দৃষ্টিতে এটি একটি মহতি আমল, ইসলাম একে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সীরাতে দেখা যায় কেউ অসুস্থ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে যেতেন তাকে দেখতে, তার খোঁজ খবর নিতে, গিয়ে তাকে সান্ত্বনা দিতেন, তার আরোগ্যের জন্য দোয়া করতেন। এক মুসলমানের উপর অপর মুসলমানের যে সকল হক রয়েছে তার একটি হচ্ছে ইয়াদাতুল মারিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, রুদ্দাস সালাম ওয়া ইয়াদাতুল মারিস ওয়া ইত্তিবাউল জানাযি এক মুসলিমের উপর অপর মুসলমানের পাঁচটি হক বিদ্যমান, সালামের জবাব দেওয়া, রোগীর সেবা যত্ন করা, জানাজায় অংশগ্রহণ করা, দাওয়াত কবুল করা এবং হাঁচির উত্তর দেওয়া। সহিহ বুখারী হাদিস 1240। অতএব একজন মুসলিমের প্রতি অপর মুসলিমের ভ্রাতৃত্বের দাবি হল, সে অসুস্থ হলে তাকে দেখতে যাবে, তার খোঁজ খবর নিবে এবং তার আরোগ্য ও সেবা যত্নে এগিয়ে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আতিউল জাইয়া ওয়া উদুল মারিদা ওয়া ফুকুল আনি, তোমরা ক্ষুধার্তকে খানা খাওয়াও, অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করো এবং বন্দী ব্যক্তিকে মুক্ত করো। সহিহ বুখারী হাদিস 5649। রব্বে করিম আমাদের সবাইকে এমন গুরুত্বপূর্ণ কল্যাণময় কাজের সাথে সম্পৃক্ততা হওয়ার সুযোগ প্রদান করে দিন।
3: সম্মানিত শ্রোতা, এতক্ষণ আমরা দারসুল হাদিস বা হাদিসের শিক্ষা, বিস্তারিত ব্যাখ্যা ও শিক্ষা সম্পর্কে আলোচনা শুনলাম। আলোচনা পেশ করলেন মুফতি মাওলানা মোহাম্মদ ফয়েজুল্লাহ। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
6: এতক্ষণ শুনলেন ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন মুফতি মোহাম্মদ আল আমিন।
7: বাংলাদেশ ঢাকা। এখন শুনবেন বৃক্ষরোপণের গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদার। গানটির কথা এবং সুর করেছেন শিল্পী নিজেই।

0: বৃক্ষরোপণের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন প্রথমে ইংরেজি এবং পরে বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by Farah Tabassum Tanisha. LGRJ Minister, Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has said the government is working to strengthen democratic institutions, revive the economy and improve the people's living standards. He made the remarks while addressing the Bengal Delta Conference 2026 at a city hotel today. Mirza Fakhrul Islam Alamgir said the incumbent government is making efforts to build Bangladesh into a democratic, inclusive and exploitation-free state. He expressed hope that the country's people would build a new Bangladesh through their courage, unity and resilience, where everyone would have the opportunity to lead a better, safer and more dignified life. Referring to the government's various initiatives, the minister said it is working to restructure the economy, increase investment, generate employment and strengthen the banking sector. Local and foreign researchers, policymakers, diplomats, development experts, business leaders, and civil society representatives attended the conference. Land Minister Mohammad Mizanur Rahman Minu has called for the united efforts of everyone, regardless of party affiliation, to take Rajshahi Metropolis advance ahead. He said this at the closing ceremony of a three-day medical service program for children aged 3 to 18 years in Rajshahi today. Speaking as the chief guest, the Land Minister said the current government doesn't believe in party blindness or the politics of abuse of power, terming this initiative of the Heart Foundation in treating children as highly praiseworthy. He assured of support in increasing and expanding their donations in the future. About 2,600 child students were registered in this medical camp that started on July 22 and about 2,500 received services. A four-member medical team from China participated in this camp, which was organized in collaboration with the Pediatric Cardiology Department of the National Heart Institute and Hospital. The Higher Secondary Certificate HSC and equivalent examinations under the Chattogram Education Board, which were postponed due to flood and inclement weather, will resume on 27 July and will end on 8 August. Education Minister Dr. A.N.M. Ihsanul Haq Milan revealed the information while answering questions to the journalist at the International Mother Language Institute in the capital yesterday. The Education Minister said a fresh schedule for the postponed examinations is being prepared and will be published soon. It may be mentioned, due to heavy rainfall and flooding, the HSC and equivalent examination scheduled for 8 July were postponed in 5 districts under the Chattogram Education Board. As the situation worsened, all examinations were subsequently suspended until 16th July. Later, the examinations in those 5 districts under the Chattogram Education Board were postponed indefinitely. The United States has imposed new tariffs of 10% to 12.5% on imports from 60 trading partners, including the UK, China, the European Union, Canada, Japan, and India. The measures took effect today after a temporary 10% tariff expired. The Trump administration says the tariffs are aimed at countries that fail to do enough to prevent forced labor. U.S. Trade Representative Jamison Greer said the move is intended to address human rights concerns and unfair trade practices. Spain has declared a national emergency as fast-moving wildfires continue to spread across the country. Around 10,000 people have been evacuated from the Madrid region after several fires burned out of control. Authorities have also been battling another major wildfire in the central province of Avila. Emergency crews, military units, and firefighting aircraft have been deployed to contain the blazes. So far this year, wildfires have burned about 1,300 square kilometers across Spain. Cricket and India will take on Zimbabwe in the second of the three-match T20 series at Harare tomorrow. The match is scheduled to start at 5 p.m. Bangladesh time. Earlier, India defeated host Zimbabwe by 7 wickets in the first T20 yesterday to take the lead in the series. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusts. Your squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rajshahi, Pabna, Dhaka, Faridpur, Joshur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram and Cox's Bazar. River posts in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. বাণিজ্য সংবাদ পড়ছি এস এম কাইরুল আলম। নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন 10% শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের ফলে বৈশ্বিক প্রতিযোগিতার তুলনায় মার্কিন বাজারে বাংলাদেশে তৈরি পোশাক ও অন্যান্য রপ্তানি পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী থাকবে বলে জানিয়েছে সরকার। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক শ্রমমান বাজার রাখতে বাংলাদেশ সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে দেশে গুরুত্বপূর্ণ রপ্তানি খাতের টেকসই প্রবৃদ্ধি, আন্তর্জাতিক মানদণ্ডের প্রতিপালন এবং প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়াতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে সরকার। চলতি মাসের প্রথম 22 দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে 2.17 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময় তুলনায় 23.4% বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 21 জুলাই একদিনই প্রবাসীরা 75 মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। চলতি অর্থবছরের প্রথম মাসে রেমিটেন্স প্রবাহের এই ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার আয়ের প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। গত অর্থবছর রপ্তানি বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে রেকর্ড করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা। বেবজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত অর্থবছরে দেশে মোট রপ্তানি আয় হয়েছে 4,800 কোটি মার্কিন ডলার। এর মধ্যে বেবজার আওতাধীন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড থেকে রপ্তানি হয়েছে 841 কোটি ডলার, যা দেশের মোট রপ্তানির 17.51%। বর্তমানে বেবজার অধীনে মোট 8টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং 1টি অর্থনৈতিক অঞ্চল পরিচালিত হচ্ছে। জুন 2026 পর্যন্ত এসব অঞ্চলে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে 737 কোটি ডলার এবং মোট রপ্তানি পরিমাণ 1,274 কোটি ডলার। ব্যক্তি শ্রেণী করদাতাদের জন্য 2026-27 কর বর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের 5% প্রণোদনা দেওয়া হবে। এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তি তথ্য জানানো হয়। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধন, নতুন পাসপোর্ট ইস্যু ও পূর্ণ ইস্যু কার্যক্রমের সময়সীমা আরও 6 মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই বিশেষ সুবিধা আগামী 31 ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, এর ফলে বিদেশে অবস্থানরত যেসব বাংলাদেশি নাগরিকের পাসপোর্টের নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম বা অন্যান্য তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত তথ্যের ভিত্তিতে পাসপোর্ট ইস্যু বা পূর্ণ ইস্যুর আবেদন করতে পারবেন। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম 3,324 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 2,20,858 টাকা। এছাড়া 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 3,150 টাকা কমিয়ে 2,10,943 টাকা, 18 ক্যারেটের এক ভরিতে 2,683 টাকা কমিয়ে 1,81,200 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম 2,216 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 1,48,016 টাকা। আজ সকাল থেকেই এই দাম কার্যকর হয়েছে বলে জানায় বাজুস। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রা বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.85, ক্রয় 122.85, ইউরো বিক্রয় 142.98, ক্রয় 140.39, পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.49, ক্রয় 164.46, সৌদি রিয়াল বিক্রয় 33.22, ক্রয় 32.56, দিরহাম বিক্রয় 33.89, ক্রয় 33.28, কুয়েতি দিনার বিক্রয় 404.45, ক্রয় 397.06, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.57, ক্রয় 94.78, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.48, ক্রয় 29.89, এবং থাইবাদ বিক্রয় 3.69, ক্রয় 3.62। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়া আলাইকুম আসসালাম।
3: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
4: হয় ইমাম সাহেব,
3: তাইলে একটা জরুরি কথা বলি।
4: বলেন। কোন বলেন?
3: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
4: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
3: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
4: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
3: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
4: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
3: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
4: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
3: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
4: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
3: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
4: জি অবশ্যই। আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
3: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
4: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
4: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
4: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
3: তারপর কি হইল?
4: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
3: কিন্তু আবার কি,
4: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আরে
3: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
4: আমিন।
3: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, আজকে এখন শুনবেন ছায়াছবির গান। প্রথম গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও আসিফ। গানটি নেওয়া হয়েছে জ্যান্ত কবর ছায়াছবি থেকে। আর শুনবেন হাতে হাত ছুঁয়ে দিলে হয় কি।

প্রিয় শ্রোতা, এবার শুনবেন উত্থান পতন ছায়াছবির গান রংচটা জিন্সের প্যান্ট পরা। কণ্ঠ দিয়েছেন ডলি সায়ন্তনী।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারের শিল্পী হাবিব ওয়াহিদ, মানচিত্র ইনসাফ।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এ পর্যায়ে শুনবেন অগ্নিশিক্ষা ছায়াছবি থেকে গান বন্ধু চলে যেও নাকো। কণ্ঠ দিয়েছেন রুক্সি।

বন্ধুরা, তার কাটা ছায়াছবি থেকে আমি রোদ্দুরে ছায়া হব গানটি শুনবেন। যৌথভাবে কণ্ঠ দিয়েছেন আরফিন, রুমি ও পূজা।

প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন ছায়াছবির গান বাংলাদেশ বেতার ঢাকা। আয়োজন এবারে শোনাব দেশের গান। কণ্ঠ দিয়েছেন সুমন রাহাত, গীতিকার হুমায়ুন খালিদ, সুর করেছেন হাসান আলী।

0: দেশের গান শুনলেন, শিল্পী ছিলেন সুমন রাহাত, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসার,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
0: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর।
5: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবুজ প্রকৃতির অনন্ত ধারায় ভরে উঠুক আমাদের জীবন, এই প্রত্যাশায় শুরু করছি
0: পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, এই নীল আকাশের নিচে মৃদুমন্দ বাতাসে দোল খাওয়া গাছপালার ছায়ায় দাঁড়িয়ে আমরা যেন প্রতিনিয়ত অনুভব করি প্রকৃতি আমাদের জীবনের আসল আশ্রয়। বৃক্ষ শুধু আমাদের জীবনের গল্প নয়, এটি আমাদের বর্তমানের ভরসা আর ভবিষ্যতের প্রতিশ্রুতিও বটে। গাছ আমাদের দেয় অক্সিজেন, খাদ্য ও আশ্রয়। তবে তার চেয়েও বড় কথা, এটি পৃথিবীর ভারসাম্য রক্ষা করে, দুর্যোগের বিরুদ্ধে পাহারাদারের মতো দাঁড়িয়ে থাকে। এই বৃক্ষরাজি ও বনভূমি আমাদের নৈসর্গিক সৌন্দর্যের মূলে, আমাদের সবুজ বাংলার প্রাণস্পন্দন। তাই আজ আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, আমরা গাছ লাগাব, গাছ বাঁচাবো, আর আমাদের এই প্রিয় বাংলাকে আরো সবুজ করে তুলব। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলার প্রকৃত রূপ আমাদের সবুজ বাংলায়, আর এখানে লুকিয়ে আছে অরণ্য, পাখি, নদী আর প্রকৃতির ছায়া। সবুজ বাংলা পর্বে এখন শোনাবো একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার। আজকের বিষয় ইকো ট্যুরিজম ও টেকসই বন ব্যবস্থাপনা। চলুন আর দেরি নয়, শুনে আসি সাক্ষাৎকারটি।
5: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ সামিনিয়া স্যার। আজকের বিষয় ইকো ট্যুরিজম ও টেকসই বন ব্যবস্থাপনা। এ বিষয়ে বলার জন্য আমাদের সাথে আজ রয়েছেন নাসিমা সুলতানা, ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা বন অধিদপ্তর। স্বাগত আপনাকে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, টেকসই বন ব্যবস্থাপনা বলতে কি বোঝায়?
6: টেকসই বন ব্যবস্থাপনা হলো বনের ও অন্যান্য ইকোসিস্টেমের কোন প্রকার ক্ষতি না করে স্থানীয়, জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে বর্তমান ও ভবিষ্যতের বাস্তুতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক চাহিদা পূরণে বন ও বনভূমিকে একটি নির্দিষ্ট মাত্রায় তত্ত্বাবধান ও ব্যবহার করা। এটি বন ও বনাঞ্চলের জীববৈচিত্র্য, উৎপাদন ও পুনর্জন্মের সক্ষমতা ধরে রাখতে পারে। টেকসই বন ব্যবস্থাপনা সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত দিকগুলো বিবেচনা করে থাকে। 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত সম্মেলনে যে বন ব্যবস্থাপনার নীতিমালা আলোচিত হয়, সেটি সম্মিলিতভাবে টেকসই বন ব্যবস্থাপনার নীতিমালা হিসেবে আন্তর্জাতিক মহলে স্বীকৃত ও গৃহীত হয়।
5: এবারে জানতে চাই, পরিবেশ পর্যটন বলতে কি বোঝায়?
6: পরিবেশ পর্যটন হলো প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ বা বৈশিষ্ট্যমণ্ডিত এলাকায় দায়িত্ববোধ সম্পন্ন ভ্রমণ, যার ফলে পরিবেশ সংরক্ষিত হয় এবং ওই এলাকার জনগণের অবস্থার উন্নয়ন ঘটে। ইকো ট্যুরিজম বা পরিবেশ বান্ধব পর্যটন স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ, ওই এলাকার জনগণের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ সুরক্ষা, পরিবেশ রক্ষায় বিভিন্ন সাবধানতার বিষয়ে সচেতন করতে শিক্ষা প্রদান এবং পর্যটক ও স্থানীয় জনগোষ্ঠীদের মধ্যে পরিবেশ রক্ষার প্রবণতা তৈরি ও মানসিক বিকাশের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে।
5: এবারে আমাদের দেশে পরিবেশ বান্ধব পর্যটনের সম্ভাবনা সম্পর্কে কিছু বলুন।
6: বাংলাদেশে পরিবেশ বান্ধব পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, যা জাতিসংঘ কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষিত হয়েছে। সুন্দরবনে বিভিন্ন প্রজাতির গাছ, প্রাণী, মাছ, পাখি ইত্যাদি এবং দুবলার চর, কচিখালি, নীলকমল, করমজল এলাকা পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিত। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, যা দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করে থাকে। কুয়াকাটা বঙ্গোপসাগরের কোলে একটি পর্যটন আকর্ষণ সমৃদ্ধ সমুদ্র সৈকত। পার্বত্য চট্টগ্রাম, এখানে পাহাড়, রেইন ফরেস্ট, কৃত্রিম হ্রদ, চিম্বুক, নীলগিরি, বগালেক, সাজেক ভ্যালি ইত্যাদি প্রাকৃতিক জীববৈচিত্র্য সমৃদ্ধ পর্যটন কেন্দ্র। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যেখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, কচ্ছপ ও প্রবাল দেখার জন্য একটি উত্তম পর্যটন স্থান হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে যে সকল ঐতিহাসিক স্থান ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, সেগুলো আকর্ষণীয় পর্যটন স্থান রয়েছে।
5: সবশেষে আপনার কাছে জানতে চাই, টেকসই বন ব্যবস্থাপনার মাপকাঠি কি?
6: টেকসই বন ব্যবস্থাপনা সঠিকভাবে হচ্ছে কিনা তা পরিমাপ করার জন্য বেশ কিছু সূচক রয়েছে, যেমন জীববৈচিত্র্য সংরক্ষণ, বনের উৎপাদন ঠিক রাখা, বনের বাস্তুতন্ত্রের সার্বিক দিক মানসম্মত রাখা, মাটি ও পানি সম্পদের সংরক্ষণ করা, কার্বন চক্রে বনের অবস্থান ধরে রাখা, স্থানীয় জনগণের চাহিদা পূরণে বনের অবদান সমুন্নত রাখা, বনের সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার জন্য আইনগত, প্রাতিষ্ঠানিক ও আর্থিক ভিত্তি ঠিক রাখা। পরিবেশ পর্যটনের মাধ্যমে প্রাকৃতিক বনাঞ্চল থেকে আর্থিকভাবে আমরা বিভিন্ন উপকার পেয়ে থাকি। যেমন বনাঞ্চল থেকে আহরণ করে বা আহরণ ব্যতীত ইকোসিস্টেম থেকে সুবিধা লাভের জন্য পানি ব্যবস্থাপনার মাধ্যমে, কেউ যদি বন সংরক্ষণের জন্য অর্থ ব্যয় করতে চায় তার মাধ্যমে এবং কার্বন চক্রের জন্য বনজ সম্পদ ব্যবহার না করে, বন নির্ভর ইকোট্যুরিজম বন থেকে কোন প্রকার বনজ সম্পদ আহরণ না করে বন সংরক্ষণের মাধ্যমে আর্থিক সুবিধা লাভের দিকটি তুলে ধরে। বনের সংরক্ষণ স্থানীয় জনগোষ্ঠীর আর্থিকভাবে লাভবান হওয়া এবং পর্যটকদের বন সংরক্ষণের ক্ষেত্রে জ্ঞান বিকাশে ইকোট্যুরিজম ইতিবাচক প্রভাব ফেলে থাকে।
5: অনেক ধন্যবাদ আপনাকে। আশা করছি আজকের এই বিষয় থেকে শ্রোতা বন্ধুরা অনেক উপকৃত হবেন।
0: জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানুষ ও বন্যভূমি আজ নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। প্রবল খরা, ঝড়, তাপপ্রবাহ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, হিমবাহ গলে যাওয়া, এসব এখন বাস্তবতায় রূপ নিয়েছে। এগুলো যে শুধু প্রাণীকুলকে ক্ষতি করছে তা নয়, মানুষের জীবিকা এবং আবাসভূমিকেও কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে। তাই সময় এসেছে আমাদের আরও সচেতন হবার, পরিবেশ রক্ষায় জীবনের অন্যতম দায়িত্ব হিসেবে নিজেকে নিয়োজিত করা। এবার শুনবেন পরিবেশ বিষয়ক একটি গান। গানের কথা সাজিয়েছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন এস এম আব্দুল্লাহ ওয়াল, কণ্ঠ দিয়েছেন সৈয়দা সাবিনা।

0: সমাজে কত দ্রুত কেটে যায় টেরি পাওয়া যায় না। দেখতে দেখতে এসে পড়েছি আজকের সময়ের প্রান্ত সীমায়। শেষ করার আগে শুধু একটি কথা বলবো, আসুন প্রতিদিন একটু একটু করে আমরা আমাদের সবুজ প্রান্তরকে আরো সবুজ করে তুলি। বন্ধুরা, আজকের অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম জিএম তারিক, সম্পাদনায় মরিয়মা খালেদা পারভিন, এবং সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর, বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি জেসমিন আক্তার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তিনি আজ জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমদ বীরবিক্রমের কাছে পদত্যাগপত্র দাখিল করেন। বিকেলে জাতীয় সংসদে এক জরুরি সংবাদ সম্মেলনে স্পিকার জানান, তিনি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তিনি জানান, গুরুতর শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজুদ্দিন আহমেদ বীরবিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনীতিকে পুনর্গঠন করা এবং জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের জনগণ তাদের সাহস, ঐক্য ও কর্মদক্ষতার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে মানুষ উন্নত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবে। সম্মেলনে দেশি বিদেশি গবেষক, নীতি নির্ধারক, কূটনীতিক, উন্নয়ন বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। দলমত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রাজশাহী মহানগরীকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। আজ রাজশাহীতে ঋষিদের হৃদরোগ শনাক্তকরণ ও তিন দিনব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভূমিমন্ত্রী জানান, বর্তমান সরকার দলীয় অন্ধত্ব কিংবা ক্ষমতার অপব্যবহারে রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি শিশুদের চিকিৎসায় হার্ট ফাউন্ডেশনের এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতে তাদের অনুদান বৃদ্ধি ও সম্প্রসারণে সহায়তার আশ্বাস দেন। ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী সোমবার থেকেই শুরু হবে। শিক্ষামন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, আগামী ২৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। খুলনার আলোচিত এক্সিম ব্যাংক কর্মকর্তা পারভিন সুলতানা ও তার বাবা ইলিয়াস চৌধুরী হত্যা এবং ধর্ষণ মামলার নিম্ন আদালতের দেয়া পাঁচ আসামির মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল রাখা হয়েছে। তবে ধর্ষণ মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল হাইকোর্টের ২৯ নম্বর বিশেষ বেঞ্চে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়। দীর্ঘ ১১ বছর পর এ রায় ঘোষণা করা হল। যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান ও ভারত সহ বাণিজ্য অংশীদার ৭টি দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর নতুন করে ১০-১২.৫% পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সাময়িক ১০% শুল্কের মেয়াদ শেষ হওয়ার পর আজ থেকে এই নতুন শুল্ক কার্যকর হতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন বলছে, যেসব দেশ জোরপূর্বক শ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে তাদের উপর এই নতুন শুল্ক আরোপ করা হয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেনিসন গ্রেড জানান, এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে মানবাধিকার লঙ্ঘন ঠেকানো ও ত্রুটিপূর্ণ বাণিজ্য ব্যবস্থার সমাধান করা। যুদ্ধবিরতি ও চলমান আলোচনার মধ্যে ইসরায়েলের সেনাবাহিনী আজ লেবাননের দক্ষিণাঞ্চলের আলমানসুরি শহরে ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে এই ধরনের হামলা ও ধ্বংসযজ্ঞ এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর আগে গতকাল নাবাতিয়ে আল ফাওকায় একটি অ্যাম্বুলেন্সের ওপর ইসরায়েলের হামলায় দুজন স্বাস্থ্যকর্মী আহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক ও মানবিক আইনের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল হারারেতে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত জিম্বাবুয়ের মোকাবেলা করবে। খেলাটি বাংলাদেশ সময় বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। গতকাল সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারত স্বাগতিক জিম্বাবুয়েকে ৭ উইকেটে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৫ রান করে। জবাবে ১৩ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগের দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কিষাণী।
2: মেঘের কোলে বৃষ্টির গান, সবুজে ভরে শস্যের প্রাণ, কাদামাটির মিষ্টি ঘ্রাণে হাসি ফুটে কৃষকের প্রাণে, বর্ষা আনে আশার ডালি, সোনালী স্বপ্ন বনে খালি, ঘামে ভেজা দুটি হাতে ফসল ফলায় দেশের মাঠে। হ্যাঁ, বলছি আমাদের দেশের কৃষক কৃষাণীর কথা, যারা মাথার ঘাম পায়ে ফেলে নিরন্তর ফসল ফলায় দেশের মানুষের জন্য। মাটির সাথে যার বন্ধন, যাদের পরিশ্রমে আসে দেশের উন্নয়ন। দেশের সে সকল কৃষক কৃষাণীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান কৃষাণী। সুপ্রিয় কৃষাণী মা ও বোনেরা, বাংলাদেশে আম, কাঁঠাল, লিচুর মতো পরিচিত ফলের পাশাপাশি রয়েছে অসংখ্য অপ্রচলিত ফল, যেগুলোর পুষ্টিগুণ, ঔষধি গুণ, বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক সম্ভাবনার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিচর্যা, গবেষণা এবং বাণিজ্যিক চাষের মাধ্যমে এসব ফল দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকের আয় বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজ আমরা কৃষি কথা পর্বে জানব বাংলাদেশের অপ্রচলিত ফলের গুরুত্ব ও উন্নয়ন সম্পর্কে। আর এ বিষয়ে জানাচ্ছেন কৃষিবিদ শায়লা সুলতানা চৌধুরী, উপপরিচালক সরজমিন উইং, খামারবাড়ি, ঢাকা। চলুন শুনে আসি।
3: দেশীয় অপ্রচলিত ফল বলতে আসলে কি বোঝায়? অপ্রচলিত মানে এসব ফলের অস্তিত্ব আছে, খুঁজলে পাওয়া যায়, কিন্তু যখন তখন দেখা যায় না। দেশের সব এলাকাতে জন্মে না, কোনো কোনো এলাকাতে স্বল্প পরিসরে জন্মে। অপ্রচলিত ফল বলতে এমন ফলকে বোঝায় যা আমাদের দেশে স্বাভাবিকভাবে জন্মায় কিন্তু বাণিজ্যিকভাবে খুব বেশি উৎপাদিত বা পরিচিত নয়। এদেশে এই পর্যন্ত প্রায় 130 রকম ফলের সন্ধান পাওয়া গেছে। এদের মধ্যে প্রায় 70 ধরনের ফল দেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মে যা অপ্রচলিত ফল নামে পরিচিত, যেমন কামরাঙা, কদবেল, দেশি গাব, বিলাতি গাব, গোলাপজাম, আতা, শরীফা, জলপাই, তাল, তিন করা, সাত করা, পানিফল, তৈকর, মহুয়া, ডুমুর, চাপালিশ, বৈচি, বিলিম্বি, ডেওয়া, চালতা, কাউফল, লটকন, করমচা, আশফল, সফেদা। এসব ফল অনেক সময় গ্রামাঞ্চলে পাওয়া গেলেও শহরের বাজারে তুলনামূলকভাবে কম দেখা যায়। ফলে পুষ্টি থাকা সত্ত্বেও এগুলোর ব্যবহার সীমিত। তবে এদের অনেকে বনে জঙ্গলে অনাদরে ও অবহেলায় বেড়ে ওঠে। এরা অবহেলিত হলেও গুরুত্বহীন নয়। এসব ফলে নানা রকম পুষ্টিগুণ রয়েছে। দেশীয় অপ্রচলিত ফলগুলিকে পুষ্টির ভাণ্ডার বলা যায়। এদের কোনো কোনোটায় ভিটামিন, খনিজ, পুষ্টিমান ও ঔষধি গুণ অনেক বেশি। অনেক রোগ ব্যাধি আরোগ্যের ক্ষেত্রে এদের জুড়ি নেই। রোগের আরোগ্যের দিক থেকে বলা যায় যে ঋতুভিত্তিক দেশীয় ফলে সকল রোগের আরোগ্য মেলে। অনেক ফলে প্রচুর ভিটামিন সি রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া এসব ফলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম এবং খাদ্য আঁশও পাওয়া যায়। খাদ্য আঁশ হজমে সাহায্য করে এবং বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। তাই সুষম খাদ্যের অংশ হিসেবে এসব ফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে অপ্রচলিত ফলের চাহিদা রয়েছে অনেক। অপ্রচলিত ফল আমাদের অনেক কাজে লাগে, যেমন জ্বালানি কাঠ, নদী ভাঙ্গন রোধ, ঘরের আসবাবপত্র, বিল্ডিং এর পাইলিং করতে, মাছ ধরার জালের রং তৈরি করতে, নৌকা তৈরিতে, উন্নত জাত উন্নয়নে রুষ্টক হিসেবে ফলদ বৃক্ষের ব্যবহার আছে, পুষ্টি নিরাপত্তা, দারিদ্র বিমোচন, পরিবেশের ভারসাম্য নিয়ন্ত্রণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে অপ্রচলিত ফলের অনেক অবদান আছে। সঠিক পরিচর্যা ও বাজার ব্যবস্থা গড়ে উঠলে কৃষকরা অতিরিক্ত আয় করতে পারবেন। আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিতে এসব ফলের অনেক ভূমিকা রয়েছে। অপ্রচলিত ফল শুধু খাদ্য নয়, আমাদের ঐতিহ্যেরও একটা বিরাট অংশ জুড়ে রয়েছে। এক সময় গ্রামের বাড়ির আঙিনায় বা রাস্তার পাশে এসব ফলের গাছ দেখা যেত। অনেক ফল দিয়ে আচার, চাটনি, জুস বা বিভিন্ন স্থানীয় খাবার তৈরি করা হতো। শিশুদের শৈশবের স্মৃতি, গ্রামীণ জীবনধারা এবং লোকজ সংস্কৃতির সাথে এসব ফল ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আধুনিকায়নের ফলে অনেক গাছ হারিয়ে যাচ্ছে, যা আমাদের জীববৈচিত্র্যের জন্য উদ্বেগের বিষয়। দেশীয় ফলের সংরক্ষণ ও জনপ্রিয়করণে কি করা প্রয়োজন? প্রথমত, এসব ফলের জাত সংরক্ষণ ও গবেষণার উপর গুরুত্ব দিতে হবে। দ্বিতীয়ত, উন্নত চারা উৎপাদন ও কৃষকদের প্রশিক্ষণ দিতে হবে। তৃতীয়ত, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাত শিল্প গড়ে তুলতে হবে, যাতে উৎপাদিত ফলের ন্যায্য মূল্য পাওয়া যায়। পাশাপাশি গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। এতে মানুষ এগুলো বেশি গ্রহণ করবে এবং কৃষকরাও চাষে উৎসাহিত হবেন। বর্তমান সরকার সম্প্রতি 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন। এই কর্মসূচিতে অপ্রচলিত ফলের বৃক্ষকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এত অপ্রচলিত ফল তার ঐতিহ্য ফিরে পাবে। ধন্যবাদ।
2: আজকের আলোচনা থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম, আর এসব তথ্যগুলো আমাদের কৃষানী মা বোনদের অনেক উপকারে আসবে। আমাদের চারপাশে এমন অনেক গাছ রয়েছে যেগুলো পুষ্টিগুণে ভরপুর, অথচ এগুলোর প্রকৃত মূল্য আমরা সবসময় উপলব্ধি করতে পারি না। তেমনই একটি আশীর্বাদ স্বরূপ গাছ হল সজিনা। এর পাতা, ফুল ও ফল প্রতিটি অংশই পুষ্টিগুণে সমৃদ্ধ এবং সঠিকভাবে চাষ করতে পারলে এটি হতে পারে লাভজনক একটি কৃষি পণ্য। অনুষ্ঠানের এ পর্যায়ে সজিনার পুষ্টিগুণ ও 12 মাসে সজিনার চাষাবাদ পদ্ধতি সম্পর্কে শুনব একটি সাক্ষাৎকার।
4: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি সজীব দত্ত। আজকের অতিথি ডক্টর মাহবুবা মুনমুন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব, সজিনার পুষ্টিগুণ ও 12 মাসই সজিনার চাষ পদ্ধতি এ বিষয়ে। প্রথমেই সজিনার পুষ্টিগুণ সম্পর্কে আপনার কাছে জানতে চাইব।
5: সজিনা হচ্ছে যাকে বলা হয় একটি অপ্রচলিত ফসল, কিন্তু এটি ম্যাজিক ট্রি। সজিনা গাছের পাতা এবং এর যে ফল, এর সবকিছুতেই আসলে প্রচুর পুষ্টি এবং ঔষধি গুণাগুণ রয়েছে। সজিনার ফুল, পাতা, ডাটা, এর কোনো কিছুই মানব দেহের জন্য ফেলনা নয়। আর গরমকালে আমাদের যে নানা রকমের রোগ হয়, ঠিক তখনই বাজারে সজিনা আসা শুরু হয়। একটি বিষয় লক্ষণীয় যে এই গরমের সময় আমাদের যে কাজটি হয়, যে আমাদের অনেক গুটি বসন্ত, জল বসন্ত, এই রোগের যে প্রাদুর্ভাব দেখা যেত, কচি সজিনা এবং সজিনার পাতা এটি কিন্তু এই বসন্ত রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে। আবার সজিনার পাতা চা খায় অথবা এটা ভর্তা খায়, শাকের সঙ্গে খায়, এটি কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণেও ভালো কাজ করে। এখানে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ক্যালসিয়াম থাকায় আমাদের এই হাড়ের দুর্বলতা, রক্ত স্বল্পতা, এগুলো অনেক উপকারে আসে। আর ডাটাতেও অনেক উপাদান রয়েছে যেগুলো আমাদের পুষ্টি সমৃদ্ধ খাবার হিসেবে কাজ করে।
4: সজিনা চাষের জন্য জলবায়ু ও মাটি সম্পর্কে যদি বলতেন।
5: সজিনার জন্য একটু শুষ্ক আবহাওয়া দরকার। সাধারণত যেটা বন্যা মুক্ত এলাকা, যেখানে কোনো জলাবদ্ধতা থাকে না, সেখানেই সজিনা ভালো হয়। তো এই কারণেই একটু যদি খেয়াল করে দেখা যায় যে আমাদের দেশের উত্তরাঞ্চলে কিন্তু সজিনার চাষ সবচাইতে বেশি। সেখানে কিন্তু একটু খরা এবং জলাবদ্ধতা নেই। ওখানে দেখা যায় যেগুলো উঁচু জায়গা, সেখানে সজিনা গাছ খুব দেখা যাচ্ছে। তো কাজেই আমরা যদি মাটি আর আবহাওয়ার কথা বলতে চাই, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে বেলে দোআঁশ মাটি, যেখানে জলাবদ্ধতা নেই, সেই রকম মাটি সজিনা চাষের জন্য উপযোগী। আমাদের যে আবহাওয়া, সেটি হলো বাংলাদেশের সব জায়গাতে আমরা যদি এই মাটি এবং বন্যা মুক্ত জায়গা নিশ্চিত করতে পারি, তাহলে সব জায়গাতেই চাষ করা সম্ভব।
4: বারো মাসে সজিনা চারা তৈরি সম্পর্কে একটু বলবেন আমাদেরকে।
5: আমাদের দেশে আসলে দুইটি জাত রয়েছে, একটি হচ্ছে মৌসুমে ফলন দেয়, যেটি এই শীত মৌসুমের শেষে গরমের শুরুতে তখন, আর আরেকটি রয়েছে সারা বছর সেই গাছ থেকে সজিনা পাওয়া যায়। এবং এই সজিনা দুইটি ক্ষেত্রেই আমরা বীজ থেকেও চারা করতে পারি বা কাটিং থেকেও চারা করতে পারি। আমরা বীজ থেকে যদি করতে চাই তাহলে একেবারে পরিপক্ক সজিনা সংগ্রহ করে বীজ সংরক্ষণ করে রাখতে হবে এবং আষাঢ় শ্রাবণ মাসে এই বীজ লাগাতে হবে। সাধারণত কাটিং থেকে যদি করা হয় তাহলে যেটি করা হয় যে একটি মোটামুটি 1 ইঞ্চি ডায়ামিটারের যে গাছের অংশটি সেটি কেটে নিয়ে আমরা বর্ষার শেষে যদি লাগাতে পারি তাহলে সেই গাছটি পরের বছর থেকেই আবার ফল দিতে পারে। তো কাজেই আমরা চারা তৈরি দুই পদ্ধতিতেই করতে পারি।
4: এবারে জানতে চাইবো বারো মাসে সজিনার চারা রোপণ বিষয়ে।
5: সাধারণত যদি রোপণ করতে চাই তখন গাছে প্রথমে যদি আমরা যেই গর্ত বা পিটে চারা লাগাবো সেটিকে ভালো করে যদি আমরা সার দিয়ে প্রস্তুত না করি তাহলে কিন্তু ওই গাছটি ভালো বৃদ্ধি হবে না এবং গাছটি ভালো ফলও দিতে পারবে না। কাজে লাগানোর সময় আমরা অনেকেই মনে করি কি যে যতটুকু পলিব্যাগে চারাটি কিনতে পাওয়া গেল ওইটুকু সমান একটা গর্ত করে লাগালেই বুঝি আসলে গাছ ভালো ফল দিবে, তো আসলে কিন্তু তা নয়। আমাদের গাছের শেকড় মোটামুটি যতদূর প্রসারিত হতে পারে ওই পুরো জায়গার মাটিটা যদি সারযুক্ত এবং বেশ ঝুরঝুরে হয় তাহলেই কিন্তু ভালোভাবে আমাদের এই সজিনার গাছ ছড়াতে পারবে। এই কারণে আমরা গর্ত করব অন্তত 2 হাত বাই 2 হাত দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা বিশিষ্ট এবং সেখানে প্রচুর জৈব সার দিয়ে যদি আমরা চারাটি লাগাতে পারি তাহলে আমাদের গাছ ভালো বৃদ্ধি পাবে।
4: বারো মাসে সজিনা গাছে পোকা ও রোগ দমনে করণীয় বলবেন।
5: সাধারণত আমাদের এই সজনে গাছে খুব একটা রোগ বালাই দেখা যায় না, তবুও বিছা পোকা আক্রমণ করে, এর ফলে অনেক সময় দেখা যায় যে পাতা হলুদ হয়ে যায়। তো আমরা এই বিছা পোকার আক্রমণ ঠেকানোর জন্য আমরা নিমবিসিডিন বা সিম্বুস গোত্রের কোন কীটনাশক যদি 10 লিটার পানিতে 25 ml হারে মিশিয়ে স্প্রে করি তাহলে সজিনায় এই পোকার আক্রমণ কম হয়। আর মাঝে মাঝে ফল পচা বা এই জাতীয় শিকড় পচা বাকল পচা রোগ দেখা যায়, তো এগুলো হলো ছত্রাকনাশক দিয়ে যদি আমরা স্প্রে করি তাহলে এই রোগের আক্রমণ থেকেও বাঁচা সম্ভব।
4: বারো মাসে সজিনা চাষের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে নিশ্চয়ই, অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে একটু জানাবেন।
5: আমরা যদি দেখি যে 1 কেজি সজিনার দাম কিন্তু 60 টাকা থেকে 100 টাকা, তাহলে 4-5 বছরের একটি গাছ থেকে প্রায় 10 থেকে 20 কেজি সজিনা পাওয়া সম্ভব। একজন কৃষক তার বসতভিটার আশেপাশে যে খালি জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু এরকম যদি 10টি সজিনার গাছ লাগাতে পারেন তাহলে তার পারিবারিক চাহিদা মিটিয়ে সজিনা বাজারে বিক্রি করে তিনি কিন্তু তার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।
4: আন্তরিক ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা।
2: এতক্ষণ শুনছিলাম সজিনার পুষ্টিগুণ ও বারো মাসি সজিনার চাষাবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আশা করছি তথ্যগুলো কৃষানী মা বোনদের অনেক উপকারে আসবে। সুপ্রিয় কৃষিজীবী মা ও বোনেরা, আপনারা শুনছেন গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান কৃষানী এর আজকের পরিবেশনা। অনেক তো কথা হলো, চলুন এবার হারিয়ে যাই সুরের মূর্ছনায়। বাস্তব ছায়াছবির গান শুনব বুকে চিনচিন করছে হায়, শিল্পী এন্দ্র কিশোর ও দলসায়ন্তনীর কণ্ঠে।

0: সুপ্রিয় শ্রোতা, গর্ভকালীন সময়ে কৃষাণী মা বোনদের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি, কারণ এ সময় তারা গৃহকর্মের পাশাপাশি মাঠের কাজেও যুক্ত থাকেন। পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার, বিশুদ্ধ পানি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং ভারী কাজ এড়িয়ে চলা তাদের সুস্থতা ও সন্তানের নিরাপদ জন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরিবার ও সমাজের উচিত তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতা করা, যেন তারা সুস্থভাবে সন্তান প্রসব করতে পারে। এবারে স্বাস্থ্যগত পর্বে শুনবেন গর্ভকালীন সময়ে কৃষাণী মা বোনদের যত্ন, এ বিষয়ে একটি সাক্ষাৎকার।
1: কিশানী মা ও বোনেরা, আজকে সাক্ষাৎকারমূলক আলোচনায় সাথে আছি আমি আফরোজ আক্তার পাপি। যে বিষয়ে আজ আমরা কথা বলবো, গর্ভকালীন সময়ে কিশানী মায়েদের যত্ন, আর এই বিষয়ে বলবার জন্য আমাদের আয়োজনের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার জেসিকা রিজভী তামান্না, স্ত্রী ও প্রসূতি রোগ এবং হাই রিস্ক প্রেগন্যান্সি বিশেষজ্ঞ, মুক্তা মেডিকেল কলেজ হাসপাতাল। আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। প্রথম যে কথাটা আমি আসলে বলতে চাই, আসলে গর্ভকালীন সময়ে কিশানী মায়েদের পেশাগত ঝুঁকি এবং পরিশ্রম অনেক সময় বেশি থাকে, তো সেই সময় যত্নটাও একটু বেশি জরুরি, তো কেন আসলে সেক্ষেত্রে আলাদা যত্ন দরকার, এই বিষয়ে যদি একটু বলতেন।
2: কৃষিকাজে নিয়োজিত মায়েরা সাধারণত বেশি পারিশ্রমিক শারীরিক পরিশ্রম করে থাকেন, যেমন জমিতে কাজ করেন, ভারী জিনিস তোলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত থাকেন, সচেতনতার অভাবে সময় মতো চিকিৎসা নেন না, ফলে তাদের গর্ভাবস্থায় নানা জটিলতা ও মাতৃ মৃত্যু ঝুঁকিও বেশি থাকে।
1: কয়েকবার চেক আপ করা দরকার তাদের?
2: গ্রামে অনেকেই চেক আপকে গুরুত্ব দেন না, প্রতি মাসে অন্তত একবার চেক আপ করানো দরকার। তবে প্রতি মাসে সম্ভব না হলে গর্ভাবস্থায় কমপক্ষে চারবার চেক আপ করতে হয়। প্রথম তিন মাসের মধ্যে প্রথম চেক আপ, চতুর্থ পঞ্চম মাসে দ্বিতীয় চেক আপ, সপ্তম মাসে তৃতীয় চেক আপ, নয় মাসের দিকে চতুর্থ চেক আপ। তবে যদি ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা থাকে সেক্ষেত্রে চেক আপের সংখ্যা আরো বাড়ে।
1: আর এই যে গর্ভাবস্থায় যখন থাকেন তাদের আসলে কি কি ধরনের খাবার খাওয়া উচিত?
2: ফল, সবজি, দুধ, ডিম, মাছ, মাংস, বাদাম, ডাল ইত্যাদি পুষ্টিকর খাবার খেতে হবে। আয়রন, ক্যালসিয়াম ও প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি খাওয়া উচিত। প্রচুর পরিমাণে পানি খেতে হবে, 8-10 গ্লাস।
1: এবং এই সময়টায় গর্ভকালীন সময়ে সে কোন ধরনের খাবারগুলো এড়িয়ে চলবে?
2: অতিরিক্ত ঝাল বা ভাজা পোড়া এড়িয়ে যেতে হবে, কাঁচা ও অপরিষ্কার খাবারও এড়িয়ে যেতে হবে।
1: কিশানী মায়েদের জন্য বিশেষ যত্ন ও পরামর্শ কি কিছু দেওয়া যেতে পারে?
2: জি, শারীরিক পরিশ্রম সীমিত করতে হবে। গর্ভাবস্থার শুরু থেকে ভারী কাজ যেমন ধান কাটা, জল টানা, মাটি কাটা ইত্যাদি পরিহার করতে হবে। পঞ্চম মাসের পর থেকে জমির কাজ পুরোপুরি বন্ধ রাখতে হবে। নিয়মিত বিশ্রাম ও দিনে অন্তত 2 বার শুয়ে বিশ্রাম নিতে হবে। পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে, প্রতিদিন 5 বেলা খাওয়ার চেষ্টা করতে হবে। ডিম, দুধ, শাক সবজি, ডাল, ভাত, রুটি, সহজলভ্য সস্তা পুষ্টিকর খাবার বেছে নিতে হবে। আয়রন ও ক্যালসিয়াম ফলিক এসিড ট্যাবলেট সময় মতো খেতে হবে। অতিরিক্ত ঝাল ভাজা পোড়া এড়িয়ে যেতে হবে। সরকার বা এনজিওদের পুষ্টিকর খাদ্য সহায়তা থাকলে সেই সুযোগ নিতে পারেন। নিয়মিত চেক আপে যেতে হবে, যদি সম্ভব হয় কমিউনিটি ক্লিনিক বা উপস্বাস্থ্য কেন্দ্র ব্যবহার করতে হবে। সেখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কিশানী মায়েদের গ্রাম বাংলার সহজ ভাষায় বুঝিয়ে থাকেন। ভিজিট বা চেক আপে গেলে পরিবারের সদস্যদের পরামর্শ দেয়া হয়। সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনে চিত্র বা পুস্তিকা ব্যবহার করে সহজভাবে বোঝানো হয়। টিটেনাস টিকা নিয়মিত নিতে হবে। জটিল কিছু লক্ষণ কিশানী মায়েদের জানতে হবে। গর্ভাবস্থায় কিছু জটিল লক্ষণ দেখা দিলে তাড়াতাড়ি চিকিৎসকের কাছে যেতে হবে, যেমন রক্তপাত, প্রচন্ড মাথা ব্যথা, পা ফুলে যাওয়া, পেটে ব্যথা বা শিশুর নড়াচড়া কমে যাওয়া, পানি ভেঙে গেলে, এবং এই জরুরি অবস্থাগুলো সম্পর্কে পরিবারকেও শেখাতে হবে। ডেলিভারি পরিকল্পনা আগে থেকে করতে হবে। হাসপাতালে প্রসব করানোর পরিকল্পনা অবশ্যই থাকতে হবে। বাড়িতে প্রসব হলে প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী অবশ্যই থাকতে হবে। ডেলিভারির সময় গাড়ি, সাহায্যকারী ও হাসপাতালের যোগাযোগ ঠিক রাখতে হবে।
1: আমার সবশেষ প্রশ্ন, কিশানী মায়েদের পরিবারের জন্য কি কোনো বিশেষ পরামর্শ দেওয়া যায়?
2: জি, গর্ভাবস্থার সময় মা শুধু একজন শ্রমিক নন, তিনি দ্বৈত দায়িত্বে থাকেন, মা ও শিশুর দায়িত্বে থাকেন। নিয়মিত যত্ন ও বিশ্রাম না পেলে মা ও শিশুর উভয়েরই ক্ষতি হতে পারে। সহকর্মী বা পরিবারের অন্যরা যেন সহযোগিতা করেন, বিশেষ করে গৃহকাজ ও জমির কাজ ভাগ করে নিতে হবে।
1: ধন্যবাদ আপনাকে। আসলেই মাতৃত্ব যেন শ্রমের মাঝে হারিয়ে না যায়, এই বার্তাটা কিশানী মায়েদের জীবনে পৌঁছে দিতে হবে। তাদের যত্ন মানে পরবর্তী প্রজন্মকে নিরাপদ করা। শ্রোতা, আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোন আয়োজনে।
0: সুপ্রিয় কৃষানী মা ও বোনেরা, ফল খেতে আমরা সবাই ভালোবাসি। যে কোনো ফলই অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু। কৃষানী মা ও বোনেরা বাড়ির আঙিনায় অথবা পরিত্যক্ত জায়গায় অথবা বাড়ির ছাদ বাগানে বাগান করে আপনারা অনেকেই আত্মনির্ভরশীলতা অর্জন করছেন। প্রিয় শ্রোতা, সাফল্য কথা পর্বে সাক্ষাৎকারমূলক আলোচনায় শুনবেন ফলের বাগান করে আত্মনির্ভরশীলতা অর্জন সম্পর্কে। চলুন শুনে আসি সাফল্য কথা পর্বটি।
3: কিষানী মা বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? স্বাগত। কাজের ব্যস্ততার মাঝে আজ একজনকে পরিচয় করিয়ে দিচ্ছি, যার নাম জাহানারা। সে একজন সফল উদ্যোক্তা, ফলের বাগান করে আত্মনির্ভরশীল হয়েছেন তিনি। কিষানী মা বোনেরা, অবসরে পারেন এরকম কাজ করে সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচিত করতে। এতে করে আর্থিক সচ্ছলতা আসবে। জাহানারা চুয়াডাঙ্গার সদরে বসবাস করেন। আজ শুনব কিভাবে সফল হয়েছেন তিনি। কেমন আছেন জাহানারা আপা?
4: ভালো আছি।
3: কি ধরনের কাজ করেন আপনি?
4: ফলের চাষ করি, তবে গাছের প্রতি ভালোবাসা আমার সীমাহীন। সব ধরনের গাছ লাগাতে আমার ভালো লাগে।
3: কোন কোন ফলের চাষ করেন আপনি?
4: ড্রাগন, আম, লেবু চাষ করি আমি।
3: আপনি বলেছেন সব ধরনের গাছ লাগাতে ভালো লাগে, এই কথাটা যদি আরো একটু বলতেন গুছিয়ে আমাদেরকে।
4: ফলের গাছের নিচে আমি যে ধরনের গাছগুলো লাগিয়েছি, তার নিচে হচ্ছে আদা, হলুদ, মরিচের গাছ লাগাইছি। গাছের চারা কিনি, বিক্রি সংগ্রহ করে লাগাই। ঝোপে ঝাড়ে থাকা যে সকল গাছ সংগ্রহ করি, ফুল গাছ লাগাই। বিশেষ করে শীতকালে আমার বাগান, বারান্দা, বাড়ির আশেপাশে ফুলে ফুলে ভরে ওঠে। আর একটা কাজ করি, গাছের প্রতি ভালোবাসা থেকে প্রতি বছর আমার সাধ্য অনুযায়ী চারা বিতরণ করি।
3: কিভাবে শুরু করেছিলেন আপনি?
4: প্রথম কাজ শুরু করি ভালো লাগা থেকে। গাছ লাগাই অনেক ছোটবেলা থেকে, বাবার কাছ থেকে গাছ লাগানো শেখা। তারপর আমার দুই বোনকে দেখতাম ছোটবেলা থেকে ফুলের গাছ লাগাতো, সেখান থেকে আমার গাছ লাগানো শুরু। এরপর ধীরে ধীরে আয়ের উৎস।
3: পুঁজি কোথায় পেয়েছিলেন কাজ করতে? যে
4: পরিবারের সবার সহযোগিতায় পেয়েছি। এরপর বড় পরিসরে যখন কাজ শুরু করি তখন ঋণ নিয়েছি।
3: ফলমূল বাজারজাত করেন কোথায়?
4: আমের চাষ করি আমি রাজশাহীতে। নিজ জেলা চুয়াডাঙ্গাতে ড্রাগন আর লেবুর চাষ করি, স্থানীয় বাজারে বিক্রি করি। এছাড়াও ঢাকার বিভিন্ন মার্কেট আমাদের ফল পাইকারি দামে বিক্রি করি। চাহিদা অনুযায়ী আত্মীয় স্বজন পরিচিত জনের কাছেও প্রচুর ফল বিক্রি করি।
3: এই যে ফল বিক্রি, এগুলো করে লাভবান হয়ে যায়?
4: মাশাআল্লাহ, অনেক লাভবান হয়ে যায়। একটা লক্ষ্য ছিল, আমার চাকরি খুঁজবো না, চাকরিও দিব না। নিজের স্বচ্ছন্দে চলার পাশাপাশি অনেকের কর্মসংস্থানও করাইছি।
3: এই যে দুই জেলায় কাজ করেন, কিভাবে করেন?
4: রাজশাহী জেলাতে আমের বাগান আছে, ওইখানে আমি দুইটা মানুষ নিয়োগ দিয়েছি এবং আমার আত্মীয় স্বজন আছে, তাদের উপরেও আমি দায়িত্ব দিয়েছি। তাছাড়া প্রতি সপ্তাহে রাজশাহীতে আমার যাওয়া হয়, গাছের পরিচর্যা থেকে শুরু করে কি কি লাগবে না লাগবে সবকিছুই খেয়াল রাখি। আমার আম বাগান, বিভিন্ন জাতের আম গাছ আছে। আর চুয়াডাঙ্গা জেলাতে ড্রাগন বাগান পরিচর্যা থেকে শুরু করে গাছে সার দেওয়া, পানি দেওয়া সবকিছু নিজে দেখাশোনা করি। এখানেও চারজন কর্মী নিয়োগ দিয়েছি।
3: তার মানে অনেককে নিয়ে আপনি কাজ করছেন। আমরা জানি যে আম গাছ একবার লাগালে অনেক বছর ফল পাওয়া যায়, কিন্তু ড্রাগন চাষ সম্পর্কে যদি একটু বলতেন আমাদের কিষানী মা বোনদের।
4: হালকা বলে, দোআঁশ মাটি ড্রাগন চাষের জন্য সবচেয়ে উপযোগী। জমি পানি জমা না হয় এমন জায়গা বেছে নিতে হবে। এই ফল চাষ তুলনামূলকভাবে নতুন হলেও বাংলাদেশের আবহাওয়ায় এটি খুবই উপযোগী এবং লাভজনক। সঠিক পরিচর্যা ও

0: খেতেও সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর। বর্তমান বাংলাদেশে এই ফলের চাষ জনপ্রিয়তা পাচ্ছে, কারণ এটি তুলনামূলকভাবে কম যত্নে, স্বল্প জমিতে এবং অল্প সময়ে ভালো ফলন দেয়। একবার গাছ লাগালে 20 বছর পর্যন্ত ফল দেয়। কম খরচে বেশি লাভ করা যায়।
1: অনেক উদ্যোক্তা আছেন যারা একই সাথে অনেক ধরনের কাজ করেন, সেরকম আপনি আর কোনো কাজ করেন?
0: জি করি, খাঁটি গুঁড়া মশলা তৈরি করি আর পাটজাত পণ্য তৈরি করি।
1: উষ্ণ ও আর্দ্র জলবায়ুর দেশ বাংলাদেশ, এখানে নানা ধরনের পুষ্টিকর ও সুস্বাদু ফল জন্মে। মৌসুমি ফল থেকে শুরু করে বারো মাসি ফল, সব ধরনের ফলই এখানে প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গায় কিষানী মা বোনেরা ফলের গাছ লাগিয়ে একটু যত্ন করলেই হতে পারে আয়ের উৎস, আর আত্মনির্ভরশীল হওয়া যায় খুব সহজেই। শুভকামনা থাকলো আপনার জন্য।
2: মাঠে সবুজে জাগুক প্রাণ, সোনার ফসলে ভরে উঠুক প্রতিটি খামার। কৃষানির হাসি হোক দেশের শক্তি, আর কৃষির উন্নয়ন হোক সমৃদ্ধ বাংলাদেশের অঙ্গীকার। আসুন কৃষকের পরিশ্রমকে সম্মানিত করি, আধুনিক কৃষিকে উৎসাহিত করি এবং গড়ে তুলি একটি সমৃদ্ধ, নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ। এই প্রত্যাশায় আজকের কৃষানি অনুষ্ঠান শেষ করছি। যাবার আগে জানিয়ে দেই শেষের কথাগুলো। আজকের কৃষানি অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি সঞ্জিদা হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় আলী আহমদ, তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন রমিয়া সুলতানা। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কৃষানি।
3: অস্বাভাবিক দ্রুতগতিতে গাড়ি চালাবেন না, মহাসড়কের সর্বোচ্চ গতিসীমা নির্দেশক ট্রাফিক সাইনের নির্দেশ মেনে চলুন। ঘুম ঘুম ভাব হলে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। পথচারী ও ক্ষুদ্র যানবাহনের প্রতি ঝুঁকি সৃষ্টি হয় এমনভাবে গাড়ি চালাবেন না। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলুন। বেপরোয়াভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন মিজান মাহমুদ রাজীব, গীতিকার বাঁশুরি মোহন দাস এবং সুর করেছেন অশোক কুমার সরকার।

মিজান মাহমুদ রাজীবের কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারের গানের গীতিকার মোহাম্মদ মনিরুল ইসলাম, সুর করেছেন মোহাম্মদ রুবাইয়াত শামীম চৌধুরী।

0: দুখানি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন মিজান মাহমুদ রাজীব।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: নারীর জন্য গাড়ি, উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে সমবেত কণ্ঠে শুনবেন ফ্যামিলি কার্ডের গান "ফ্যামিলি কার্ড দিচ্ছে সরকার"। গানটির কথা ও সুর সাজিয়েছেন আবু বকর সিদ্দিক।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: এতক্ষণ ফ্যামিলি কার্ডের গান শুনলেন। বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিমলায় 35.7 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 93%, সন্ধ্যে 6টায় 83%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5:25 এবং অস্ত যাবে 6:45। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: বাংলাদেশ বেতার ওয়েদার ফোরকাস্ট রেড বাই লালারি নিউজ অ্যান্ড মেড অফিস ফোরকাস্ট ফর দ্য এলান রিভার পোর্ট ভ্যালিটিল 1 AM সেজ দ্যাট দেয়ার আর চান্সেস অফ রেইন অর থান্ডার শাওয়ার ইন অ্যাসোসিয়েশন উইথ টেম্পোরারি সাউথ আর সাউথ ইস্টার্নি গাস্ট ইয়ার স্কোয়াল উইন্ড অ্যাট এ স্পিড অফ 45-60 কিলোমিটার পার আওয়ার ওভার দ্য রিজন অফ খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম অ্যান্ড কক্সবাজার। রিভার পোর্টস অফ দিস এরিয়াস হ্যাভ বিন অ্যাডভাইজড টু হোয়েস্ট কশনারি সিগনাল নাম্বার 1। আই রিপিট, কশনারি সিগনাল নাম্বার 1। নাও ফোরকাস্ট ফর দ্য এন্টায়ার কান্ট্রি রিমেইন ইন এফেক্ট টিল 6 PM টুমারো। লাইট টু মডারেট to heavy shower or thunder shower along with gusty or squally wind may expected at many places over Khulna, Borishal, Chattogram division and at some places over Rajshahi, Rangpur, Mamsingh and Silat division. Moderately heavy to very heavy rainfall may expected at places over Khulna, Borishal and Chattogram division. Day and night temperature may increase slightly over the country. Highest temperature of the country today as recorded in Dimla 35.7 degrees Celsius and lowest at Sylhet 23.5 degrees. Temperature as recorded in Dhaka today was 31.1 degrees Celsius, minimum 25.1 degrees Celsius. Humidity recorded in air at 9 AM 93%, at 6 PM 83%. The sun rises over Dhaka tomorrow at 5:25 AM, sets at 6:45 PM. That's the end of the weather report for this time.
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান সময়সূচি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার প্রচারিত হবে সন্ধ্যে 7:30। রাত 9:05 শুনতে পাবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোনন চাপা শুনতে পাবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুর ও বীণা শুনবেন রাত 10:30। এখন জানিয়ে দেব এফএম অনুষ্ঠান সময়সূচি। এফএম 92 MHz সন্ধ্যে 7:00 রাত 11:00 পর্যন্ত শুনতে পাবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শুনলেন পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ। আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলতে দিবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। বিড়ি সিগারেটের নিক্ষিপ্ত জ্বলন্ত টুকরো অগ্নিকাণ্ডের অন্যতম কারণ, তাই ধূমপান পরিহার করুন। মশার কয়েল ব্যবহারে বিশেষ সতর্ক থাকুন। আগুন থেকে সাবধান থাকুন। হাতের কাছে দু বালতি পানি ও এক বালতি বালি রাখুন এবং আগুন লাগলে সূচনাতেই তা আগুনে নিক্ষেপ করুন।

বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়। আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়াই। বন্যার্তদের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান ব্যক্তিরই নৈতিক ও সামাজিক দায়িত্ব। আসুন আমরা সবাই এ দায়িত্বের পবিত্রতা রক্ষা করি। বন্যার্তদের সাহায্যার্থে শুকনো খাবার এবং জরুরি ঔষধপত্র নিয়ে এগিয়ে আসুন। আপনার অতি ক্ষুদ্র সাহায্য সহযোগিতাও দুর্গত বিপন্ন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এক্ষুনি শুনবেন বাংলা স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধ্যে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি মৌসুমী ঘোষ। রাজধানীর একটি হোটেলে আজ বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2026 অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনীতিকে পুনর্গঠন করা এবং জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের জনগণ তাদের সাহস, ঐক্য ও কর্মদক্ষতার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে মানুষ উন্নত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবে। সম্মেলনে দেশি বিদেশি গবেষক, নীতি নির্ধারক, কূটনৈতিক, উন্নয়ন বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী সোমবার থেকে শুরু হবে। শিক্ষামন্ত্রী ডক্টর আ ম ম এহসানুল হক মিলন গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আগামী 27 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। গাজীপুরের কালীগঞ্জে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্যদের মাঝে শিক্ষা উপবৃত্তি, বাইসাইকেল, সেলাই মেশিন ও বাসস্থান সহায়তা বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন প্রধান অতিথি হিসেবে সুবিধাভোগীদের মধ্যে এসব সহায়তা তুলে দেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় দেশে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশন 50,000 বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে। আজ জেলার পুবাইল অঞ্চলের বিন্দান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই সঙ্গে পুবাইলের 42 নম্বর ওয়ার্ডে সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়। বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে রাজবাড়িতে সপ্তাহব্যাপী ভ্রাম্যমান বইমেলা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে এই বইমেলার উদ্বোধন করেন। আয়োজকরা জানান, বইমেলার পাশাপাশি চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিশোরগঞ্জে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে স্থানীয় জনগণের সাথে জেলা পুলিশের সচেতনতামূলক এক মত বিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ কর্মকর্তাগণ সন্ত্রাস ও মাদক নির্মূলে সর্বস্তরের জনগণকে একতাবদ্ধ হয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। সভায় বক্তারা সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের করাল গ্রাস থেকে এলাকাকে রক্ষা করতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন। কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র সহ 2 জন নিহত হয়েছে। জেলা সদর থানার ওসি জানান, আজ সকালে শহরের গাইটাল এলাকার একটি সিমেন্ট বোঝাই ট্রাক চাপা দিলে 4th শ্রেণীর শিক্ষার্থী মারা যায়। এদিকে পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়ায় একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাস চালককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া মানিকগঞ্জ সদর উপজেলার মান্দ্রা কাঁচাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। আজ দুপুরে স্থানীয় একটি আড়ত থেকে আম বোঝাই ভ্যান নিয়ে ফেরার পথে দ্রুতগতির একটি মালবাহী কারফাট ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.1 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় 93% এবং সন্ধ্যা 6টায় বাতাসের আর্দ্রতা ছিল 83%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5টা 25 মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা 6টা 45 মিনিটে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8টা 5 মিনিটে।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আমি করি, ছাতিও ঠিকই নিয়েছিল। আবার কি কামের জন্য তিনি ঘরে গেছিল যায়া ছাতিটা
3: বুঝলি
4: মাঠেও তো কাম করুন লাগে বেশি বৃষ্টি হইতেছে
2: না গেছিল মাঠে বৃষ্টি হইতেছে না ওই মাঠ পরিচিত যায় কি জানি কাজ করতে গেছিল
3: গাছের ঘরে যে পানি জমে যায়
4: তত পয়সা
3: পয়সা যাবে গাছটা সহ্য করতে
5: বেশি পানি হলে মাটি নরম হয়ে যায় তখন পরি যায় তখন তার তুলিয়ে আমি ঢোকা দেয় অনেক বাঁধি দেয় অনেক বিয়ে কোন একটা লাঠির সাথে তারপরে মনে করো যে ফির ওই যে গাছের পাতা পুঁতে পচি যায় কি কি হয় গাছের ডাল ভাঙ্গি যায় ওগুলো আবার ছাটি ছুটি আবার পরিষ্কার
3: পরিষ্কার করে
5: তাহলে আবার ক্ষতি আরো বেশি।
4: আবার যেসব ফসল পাইকে গেছে না সেগুলা কাইটা ঘরে আনন লাগবো না যায়
2: দেখো এই যে আমরা কিন্তু অনেক কিছু মোটামুটি ভাবে জানি তাহলে আসো আমরা তাহলে কৃষিজীবী ভাই বোনকে একটু খবর নিয়ে নিই
4: অতিবৃষ্টি।
2: কৃষিজীবী ভাই বোনেরা আপনারা যারা আমাকে আসো শুনতেছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন। আপনাদের সবাই রে আমাদের দেশ আমার মাটি আমার পরিবারের পক্ষ থেকে জানাই অনেক অনেক প্রীতি আর
4: শুভেচ্ছা।
2: তো আপনারাও এই যে বৃষ্টিতে আশা করি যে আপনাদের এই মাঠে যে ফসলে যে করণীয় কাজগুলি আশা করি আপনারা সেগুলি করতেছেন। তো আসেন আপনাকে সবাই নিয়ে আমরা আজকের আসরের কাজটা আরম্ভ করি, কি কও? তো আসরে শুনো, আসরে একটা বিষয়টা হলো আমরা আমন ধান ই করি তো না, আমন ধান তো চিনি সবাই,
4: বিশেষ
2: করে কৃষক মানুষ আমরা আমন ধান চিনি
4: সবাই।
2: তো এই আমন ধানের বীজ শোধনের উপকারিতা, এই আমন ধানের বীজটা শোধন করা যায় উপকারিতা কি এটার? আর হলো
5: মানে শোধন করলে
2: হ্যাঁ শোধন
5: রোপণ করালে
2: হ্যাঁ শোধন উপকারিতা ও বীজ শোধন পদ্ধতি
4: যেন ভালো সারা হয়।
2: এই যে তুমি জোরে নাবো একটু কি জানি মনে করলে তোমার চিন্তাটা দূর করতেছি,
4: ভালো করে শুনে নি।
2: এই বিষয়ে একটা আলোচনা আছে, আমরা আলোচনাটা শুনি।
4: আচ্ছা শুনি।
6: আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন ডক্টর রিপন কুমার শিকদার, ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর, পার্টনার বিএডিসি সেচ ভবন, বিএডিসি ঢাকা। আজ আমরা তার কাছ থেকে জানব আমন ধানের বীজ শোধনের উপকারিতা এবং শোধন পদ্ধতি সম্পর্কে। আমরা শুরুতেই জানতে চাই বীজ শোধন বলতে আসলে আমরা কি বুঝি?
7: আসলে বীজ শোধনটা কি, কেন আমরা করব, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো বীজ শোধন হচ্ছে বীজের বাইরে অথবা বীজের মধ্যে অতি ক্ষুদ্রাকারে জীবকণা থাকে সেটার হাত থেকে রক্ষা পাওয়ার একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। বীজ শোধন করা হলে অতি ক্ষুদ্র জীবাণুর হাত থেকে বীজ ও চারাগাছকে রক্ষা করা সম্ভব হবে। পাশাপাশি বীজ শোধন করে যদি আমরা ফসল লাগাই সেক্ষেত্রে গাছের সার্বিক বৃদ্ধি অব্যাহত থাকবে এবং ফসলের উৎপাদনও বাড়বে।
6: আমন ধানের বীজ শোধন সম্পর্কে আজকে আমরা আপনার কাছ থেকে শুনছিলাম। এই আমন ধানের বীজ শোধনের উপকারিতাগুলো সম্পর্কে যদি বলতেন।
7: অবশ্যই, শুধু আমন ধান না, সকল ধানের বা সকল ফসলের বীজই যদি আমরা শোধন করে জমিতে রোপণ করতে পারি তাহলে অনেক উপকারিতা আছে। তো আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা তুলে ধরতে চাই। কৃষিক্ষেত্রে সফলতা অর্জনের জন্য বীজ শোধনকে এখন অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। যেমন আমরা যদি বীজ শোধন করি তাহলে বীজ শোধনের কারণে বীজবাহিত যে সমস্ত রোগ আছে, মাটিজাত রোগ এবং পাতায় জমে থাকা বিভিন্ন রোগ, এই রোগগুলি বীজকে রক্ষা করে। সুতরাং বলা যাচ্ছে যে রোগাক্রান্ত বীজ বপন করলে সম্পূর্ণ ফসল নষ্ট হতে পারে, সেখানে আমরা বীজ শোধনের মাধ্যমে সেটাকে সম্পূর্ণভাবে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারি। পাশাপাশি আমরা পোকামাকড়কে নিয়ন্ত্রণ করতে পারি, কারণ আমরা জানি বীজের মধ্যে নানা রকম পোকা লুকিয়ে থাকে, সেই পোকাগুলো এবং তারা ডিমও পারে বীজের মধ্যে। সো বীজ শোধন প্রক্রিয়ায় আমরা সেগুলিকে দূরে সরিয়ে রাখতে পারি। পাশাপাশি আমাদের জমিতে অনেক আগাছা হয়ে থাকে, সেই আগাছাগুলোকেও আমরা বীজ শোধন প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি। এবং একটি মজার বিষয় হচ্ছে আমরা কেন এত সমস্ত কিছু করতে যাব, আলটিমেটলি হচ্ছে আমরা ফলনটা বৃদ্ধি করতে পারি। বীজ শোধনের মাধ্যমে আমরা উচ্চ ফলন পেতে পারি এবং বীজের গুণগত মান উন্নত করতে পারি। এবং এখন খুব বেশি আলোচিত একটা বিষয় হচ্ছে আমাদের পরিবেশ নিয়ে। আমরা বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করে থাকি, বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করার ফলে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা বীজ শোধনের মাধ্যমে যদি জৈবভাবে আমরা বীজ শোধনটা করতে পারি তাহলে রাসায়নিক পদার্থ ব্যবহার না করার ফলে যে বিষয়গুলো আসবে সেটা থেকে আমরা পরিবেশকে রক্ষা করতে পারবো। সর্বোপরি কৃষক ভাইরা লাভবান হবেন এবং তাদের ফলন বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে।
6: অনেকগুলো বিষয় আপনি উল্লেখ করলেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। এখন আমরা জানতে চাইব চাষি ভাইয়েরা এই যে বীজ শোধন করবেন কি কি পদ্ধতি তারা ব্যবহার করবেন।
7: আমি আগে প্রথমে কয়েকটি পদ্ধতির নাম উল্লেখ করি। একটা ভেজা পদ্ধতিতে বীজ শোধন করা যেতে পারে, একটা শুষ্ক পদ্ধতিতে, আর একটা হচ্ছে বীজের উপরে কোটিং মানে বীজকে প্রলেপন দিয়ে বীজ শোধন করা যেতে পারে, আর একটা হচ্ছে বায়ো কন্ট্রোল বা জৈবিকভাবে বীজকে কোটিং করার মাধ্যমে আমরা বীজ শোধন করতে পারি। যেমন ভেজা বীজ শোধন পদ্ধতিতে আমরা কি করতে হবে, বীজকে 24 ঘন্টা বা একদিন পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর থিরাম বা কার্বন ডাজিম এই গ্রুপের যে সমস্ত রাসায়নিক পদার্থ আছে সেগুলি দিয়ে 30 মিনিট বীজকে ভিজিয়ে রাখতে হবে। তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, 0.2% কার্বন ডাজিম ইউজ করতে হবে। তো এখানে পদ্ধতিটা কি, বীজকে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, কার্বন ডাজিমের 0.2% দ্রবণ তৈরি করে নিতে হবে, অতপর ভেজা বীজকে ওই দ্রবণের মধ্যে 30 মিনিট ডুবিয়ে রাখতে হবে, পরিশেষে বীজকে শুকিয়ে ফেলতে হবে। আর একটা পদ্ধতি আছে বীজকে প্রলেপন বা সিডকে কোটিং করা। এই ক্ষেত্রে আমরা থিরাম এবং কার্বন ডাজিম একসাথে মিশ্রিত করে প্রলেপ প্রদান করতে পারি। এখানকার নিয়মটা কি হবে, প্রতি 10 কেজি বীজের জন্য 8 থেকে 10 গ্রাম থিরাম বা কার্বন ডাজিম ইউজ করতে হবে। আরেকটা আছে যেটা জৈবিক পদ্ধতি, এবং আমরা এখন আমরা কৃষি বিশেষজ্ঞগণ আমরা এই পদ্ধতিটাকেই বেশি সাজেস্ট করে থাকি, সেটা হচ্ছে বায়ো কন্ট্রোল পদ্ধতি। কারণ এই পদ্ধতিতে পরিবেশের ক্ষতি খুবই কম হচ্ছে এবং হচ্ছে না বললেই চলে। তো এই ক্ষেত্রে আমরা কিছু মাইক্রো অর্গানিজম বা জীবাণু ব্যবহার করব, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরেডি বা সিউডোমোনাস ফ্লুরেসেন্স এর মতো জৈব নিয়ন্ত্রক এজেন্ট এখানে ব্যবহার করতে হবে। এগুলো আমরা কিভাবে ব্যবহার করব, প্রতি 10 কেজি বীজের জন্য 4 থেকে 5 গ্রাম ট্রাইকোডার্মা ভিরেডি অথবা সিউডোমোনাস ফ্লুরেসেন্স ইউজ করতে পারি। পাশাপাশি আমাদের গ্রামে অনেকগুলো বীজ শোধন পদ্ধতি প্রচলিত আছে, সেটা হচ্ছে নিম পাতা ব্যবহার করা হয়, বাসক পাতা ব্যবহার করা হয়, নিশিন্দা পাতা ব্যবহার করা হয়, আমরা সেগুলো ইউজ করেও বীজ শোধন করতে পারি। তবে বর্তমানে আরেকটি কেমিক্যাল বা আরেকটি রাসায়নিক পদার্থ খুব বেশি ব্যবহৃত হচ্ছে বিভিন্ন লেভেলিং, তো সেটাকে আমি একটু পরিচিত করতে চাই আপনাদের মাধ্যমে। সেটা হচ্ছে ভিটাভ্যাক্স বা প্রোভ্যাক্স 200। এটা এক ধরনের ছত্রাকনাশক এবং এটা বীজের বিভিন্ন ছত্রাকজনিত রোগের আক্রমণ থেকে রক্ষা করে থাকে। এটার ব্যবহার পদ্ধতি সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে প্রতি 10 কেজি বীজের জন্য 20 থেকে 25 গ্রাম ভিটাভ্যাক্স বা প্রোভ্যাক্স প্রয়োজন হয়। একটি পাত্রে প্রয়োজনীয় পরিমাণ পানি নিয়ে এই ভিটাভ্যাক্স 200 ভালো করে মিশিয়ে নিতে হবে পানিতে, অতপর পরিষ্কার বীজ এবং শুকনা বীজ বা ভেজা বীজ যেটা সেটা ওই পানিতে ভিজিয়ে রাখতে হবে, অতপর বীজটাকে শুকিয়ে নিতে হবে, তারপর আমরা সেটা জমিতে রোপণ করতে পারি।
6: বীজ শোধনের নানা পদ্ধতি সম্পর্কে তো আমরা জানলাম, আরেকটা বিষয় জানা খুব জরুরি মনে হচ্ছে, সেটা হচ্ছে বীজ শোধনের সময় কোন কোন বিষয়গুলোকে একটু বেশি গুরুত্ব দিতে হবে চাষি ভাইদের।
7: এটার বিষয়ে আমি একটু বলি, সেটা হচ্ছে সঠিক পদ্ধতি নির্বাচন করতে হবে। যেমন বীজের ধরন, রোগ ও পোকামাকড়ের উপর নির্ভর করে উপযুক্ত পদ্ধতি নির্বাচন করা গুরুত্বপূর্ণ। আবার চাষি ভাইয়েরা যখন বিভিন্ন রাসায়নিক দ্রব্য পানিতে মিশাচ্ছে বা বীজটাকে ডুবাচ্ছে পানিতে, সেক্ষেত্রে তাদের হাতে গ্লোভস পরতে হবে, মুখে মাস্ক পরতে হবে, নাইলে তাদের শারীরিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। সর্বোপরি বলা যায় যে প্রত্যেকটা প্যাকেটে যে কেমিক্যালটা আমরা কিনছি তার গায়ে একটা সতর্কবাণী লেখা থাকে বা একটা পদ্ধতি লেখা থাকে, ঠিক সেই পদ্ধতিগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। সর্বোপরি বিশোধনের সময় পরিবেশের ক্ষতি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে।
6: আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।
5: গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আবার আমরা ওটি আলোচনা করি।
2: তাহলে আসো আমরা একটা
4: গান শুনি ভাই,
2: একটা গণ অভ্যুত্থানের গান শুনি। শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মহিম ও সঙ্গীরা গীতিকার এস এম নাসিরুদ্দিন, সুরকার মকসুদ জামিল মিন্টু। তা আসো আমরা গানটা শুনি।
4: আচ্ছা শুনি।

0: আমরা গণঅভ্যুত্থানের গানটা শুনলাম, খুব ভালো লাগলো। কি কথা,
1: চেতনার গান,
0: গানটা শুনলাম। তারপর আরেকটা বিষয় এখন আলোচনা শুনবো, এটা হইলো কাঁঠালের গুরুত্ব ও বাণিজ্যিক সম্ভাবনা। আমরা তো খালি কাঁঠাল খাই, কিন্তু এটার গুরুত্বটা কি, আর এর বাণিজ্যিক এটা কি সম্ভাবনাটা আছে, এ বিষয়ে একটা আলোচনা আছে। আসো আলোচনাটা শুনি আমরা।
1: আচ্ছা শুনি।
2: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আসর থেকে। আজকের আসরে আমরা কথা বলব গ্রীষ্মকালীন চমৎকার একটি ফল কাঁঠাল নিয়ে। কাঁঠালের বহুবিধ ব্যবহার রয়েছে যা আমরা অনেকেই হয়তো জানি না, এবং এর গুরুত্ব কিন্তু বেশ রয়েছে। আর এই কাঁঠালের কিন্তু বাণিজ্যিক সম্ভাবনাও কম না। এই সব বিষয় নিয়ে কথা বলবো আজকের আসরে। আজকের আসরে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত আছেন সেলিনা বেগম, উপপরিচালক প্রশিক্ষণ উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আর তিনি কথা বলবেন কাঁঠালের গুরুত্ব এবং বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে। একেবারে শুরুতে আপনার কাছে জানতে চাইব, এই যে গ্রীষ্মকালীন ফল কাঁঠাল, এর পুষ্টিগুণ এবং উপকারিতা কি, এ সম্পর্কে।
3: কাঁঠাল পুষ্টি সমৃদ্ধ ফল। এতে আছে থায়ামিন, রিবোফ্লাভিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, সোডিয়াম, জিঙ্ক এবং নায়াসিন সহ বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান। অন্যদিকে কাঁঠালে প্রচুর পরিমাণে আমিষ, শর্করা, ভিটামিন থাকায় তা আমাদের দেহের জন্য বিশেষ উপকারী। কাঁঠালে চর্বির পরিমাণ নিতান্তই কম। এ ফল খাওয়ার কারণে ওজন বৃদ্ধির আশঙ্কাও নেই। কাঁঠাল পটাশিয়ামের উৎকৃষ্ট উৎস। 100 গ্রাম কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ 303 মিলিগ্রাম। পটাশিয়াম আমাদের যে উচ্চ রক্তচাপ সেটা কমাতে সাহায্য করে। পাকা কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। কাঁঠালের অন্যতম উপযোগিতা হল ভিটামিন সি। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আমাদের দাঁতের মাড়িকেও শক্তিশালী করে এই ভিটামিন সি।
2: এবার একটু জানতে চাইব, এই যে কাঁঠাল আমরা বলছি, কাঁঠালের জাত এবং এর চাষাবাদ নিয়মগুলো কি কি।
3: কাঁঠাল যৌগিক ফল, অর্থাৎ অনেকগুলো ফুলের সমন্বয়ে এর সৃষ্টি। রোপণের 7 থেকে 8 বছর পরেই ফল ধরা শুরু হয়, তবে সরষে গাছেই সবচেয়ে বেশি ফল ধরে। সাধারণত ডিসেম্বর থেকে মার্চের মধ্যে ফুল আসে। আর কাঁঠালের বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ এর জার্মপ্লাজম সেন্টারে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এ পর্যন্ত 91টি জার্মপ্লাজম সংযোজিত হয়েছে। এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র এ পর্যন্ত বাড়িকাঁঠাল 1, বাড়িকাঁঠাল 2, বাড়িকাঁঠাল 3 নামে 3টি উচ্চ ফলনশীল জাত অবমুক্ত করেছে, এবং সর্বশেষ জাতটিতে অমৌসুমেও, অর্থাৎ অক্টোবর থেকে মে পর্যন্ত ফল পাওয়া যায়। যেহেতু এটা সিজনের বাইরে আবার নতুন করে হচ্ছে, তো এর প্রতি কিন্তু আমাদের বেশ আগ্রহ আছে। হাজারি কাঁঠাল নামে অতি জনপ্রিয় এর একটি জাত রয়েছে, ছোট ছোট অনেক ফল ধরে, এবং বাংলাদেশের প্রতিটি গাছে গড়ে আমাদের 25 থেকে 200টি কাঁঠাল ধরে, এবং প্রত্যেকটা ফলের ওজন 3 থেকে 25 কেজি পর্যন্ত হতে পারে।
2: এবারে আসলে আপনার কাছে জানতে চাই, কাঁঠালে তো বহুবিধ ব্যবহার রয়েছে, এটা হয়তো অনেকেই আমরা জানি না, আপনি যদি একটু বলেন কাঁঠালকে কেন বহুবিধ ব্যবহার উপযোগী গাছ বলা হয়।
3: কাঁঠাল গাছকে বহুবিধ ব্যবহার উপযোগী গাছ বলা হয় কারণ এ থেকে আমরা খাদ্য, কাঠ, জ্বালানি, গোখাদ্য, ঔষধ ও শিল্প উপকরণ এসবই পেয়ে থাকি। কাঁঠালের ফল কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই খাওয়া যায়, এবং বসন্তকাল থেকে গ্রীষ্মকাল পর্যন্ত কাঁচা কাঁঠাল সবজি হিসেবে খাওয়া যায়। আবার পাকা ফল বেশ পুষ্টিকর, কিন্তু এর গন্ধ আমাদের অনেকের কাছে খুব বেশি আকর্ষণীয় নয়, তবে মৃদু আঁশযুক্ত সুমিষ্ট স্বাদ ও স্বল্প মূল্যের জন্য অনেকেই এটা পছন্দ করে। আর একটা বিষয় হচ্ছে কাঁঠালের যে আটি, সেটা কিন্তু আমরা বীজ তরকারি হিসেবে রান্না করি। আর এর আরেকটা বড় বিষয় হচ্ছে এর যে আটি, এটা অনেকদিন আমরা ঘরে রেখে দিতে পারি, এবং আমাদের যখন দরকার তখনই আমরা এটাকে ভর্তা করে হোক কিংবা সবজির সাথে হোক দিয়ে কাজ করতে পারি এবং খেতে পারি। এবং পাকা ফলের কোষ মানুষ সহ এর যে পশু পাখি, যেমন গবাদি পশুরও এটা কিন্তু খায়, এবং এটা একটা ভালো উৎস তাদের। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে পাকা ফলের বোটার সাথে আঠালের যে অংশটি, সেটা কুমড়া জাতীয় সবজির মাচায় ঝুলিয়ে দিলে ফলের মাছির পোকাটাও নিয়ন্ত্রণে খুব কার্যকর ভূমিকা রাখে।
2: অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলছিলেন যে বহুবিধ ব্যবহার। এবারে একটু আমরা জানতে চাইব সংক্ষেপে, কাঁঠালের তো অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, সেই অর্থনৈতিক গুরুত্বের পাশাপাশি আপনার কাছে একটু জানতে চাইব যে বাণিজ্যিকভাবে কাঁঠাল কিভাবে আরো বিস্তার লাভ করা যায়, এটাকে বিস্তৃত করা যায়, সেই বিষয়টা একটু বলবেন।
3: কাঁঠালের প্রাথমিক অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে যে এর ফল, যা কিনা আমরা কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই ব্যবহার করে থাকি। কাঁচা মানে সবুজ অবস্থায় এটিকে মুরগির মাংসের বুনটের সাথে তুলনা করা হয়। পরিপক্ক ফল চিপস করার উপযোগী বা অন্যান্য তরকারির সাথে রান্না করা যায়। পাকা ফলের কোষ সরাসরি খাওয়া যায়। আবার পাকা ফলের কোষ পাল্প বা পাল্প থেকে ক্যান্ডি, ফ্লেক্স, চকলেট, পাঁপড়, বরফি, পিঠা, আইসক্রিম, জ্যাম, জেলি, হালুয়া সহ রকমারি খাবার তৈরি করা যায়। কাঁঠালের আটি অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ। এই আটি দিয়ে আমরা বাদাম বা কাজু বাদামের মতো খাওয়ার প্রচলনও করতে পারি। মিশ্র সবজি রান্নায় কাঁঠালের আটি দিয়ে উপাদেয় খাবারও তৈরি করা হয়। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু এই কাঁঠালের এমনি অনেক গুণ আছে, উচ্চ প্রোটিন ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ এবং পানি ও তেল শোষণ করার ক্ষমতা থাকায় কাঁঠালের আটি থেকে তৈরি করা আটা গমের আটার বিকল্প হিসেবেও ব্যবহার করা হয়। আর বাণিজ্যিক যে বিষয়টা, সেটা হচ্ছে যে বর্তমানে ভিয়েতনাম, শ্রীলঙ্কা, চায়না, ব্রাজিল সহ বিশ্বের অনেক দেশ কাঁচা কাঁঠাল ফ্রেশ কাট সবজি হিসেবে আর শুকনো কাঁঠাল হিমায়িত কাঁঠাল কোষ বা ক্যানজাত করে স্থানীয় বাজার বা সুপার শপে সরবরাহ সহ জাপান, কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে রপ্তানি করছে। ভিয়েতনাম, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ কাঁঠাল প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠেছে। এর মধ্যে আমাদের দেশ থেকে পাকা কাঁঠাল সীমিত পরিসরে রপ্তানি হয়, আর এটা একটা সম্ভাবনাময় উৎস যেখানে এই বিপুল সম্ভাবনা আমরা কাজে লাগাতে পারি। এ খাতে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি যদি বেসরকারি পর্যায়ে উদ্যোক্তাগণ এগিয়ে আসে, তাহলে জাতীয় সমৃদ্ধিতে এটা অসামান্য অবদান রাখতে পারে বলে আমরা মনে করি।
2: একেবারে আপনার কথার সাথে আমরাও কথা মিলিয়ে বলতে চাই যে আসুন আমরা কাঁঠালের উৎপাদন বৃদ্ধিতে সকলেই সচেষ্ট হই এবং এই যে সম্ভাবনা সেটাকে কাজে লাগাই, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের কাঁঠালকে আরও বেশি সমৃদ্ধ করে তুলি রপ্তানি করার মাধ্যমে। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।

0: আপনাদের মেয়েকে দেখলাম, ওর বয়স কত?
1: 16 বছর। আপা,
0: এই বয়সে তো ওর প্রচুর খাওয়া দাওয়া করার কথা। অনেক দুর্বল হয়ে গেছে মেয়েটি, না খেয়ে খেয়ে মনে হয় এমন অবস্থা হয়েছে।
1: কি করবো ডাক্তার আপা, খাবার আমি নিয়মিত দেই, কত কিছু বানাই, খাইতে চায় না। কয়দিন ধরে কয় খাওয়ানোর স্বাদ নাই, ঘিরান নাই, কেমন যেন অরুচি লাগে।
2: আমি তো মাঠে কাম করে সময়ই পাই না, মায়ারে চোখের সামনে এমন দেখুম ভাবি নাই। আপনি আপনি ডাক্তার, আমার মায়ারে ঠিক করে দেন, আর কিছু হইলে আমরা বাঁচুক না।
0: আপনি বসুন, আপনি বসুন, চিন্তা করবেন না, যেভাবে লিখে দিয়েছি ওভাবেই ওষুধ দেবেন, যা যা খাওয়াবেন সেগুলো সময় মতো খাওয়াবেন।
1: ওর কি হয়েছে ডাক্তার আপা?
0: তেমন কিছু না, ওর শরীরে জিঙ্কের ঘাটতির কারণে এই সব উপসর্গ দেখা দিয়েছে।
1: জিঙ্ক কই পাবো আপা?
0: জিঙ্কের অন্যতম উৎস হচ্ছে সামুদ্রিক মাছ, অন্যান্য খাবারেও রয়েছে, এই যেমন ধরুন চিংড়ি, মাংস, গরুরও হতে পারে, ছাগলের মাংস হতে পারে, এরপর বলতে পারি দুধ, ডিম, বাদাম, শিম, মাশরুমেও জিঙ্ক রয়েছে।
1: যা খাওয়াইতে কইলেন এই সব খাওয়াইলে তো আমার মাইয়া আবার ঠিক হয়ে যাইব। আবার আগের মতো হাসবো, খেলবো, পড়বো।
0: ও আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে।
2: আমার অনেক ভুল হয়ে গেছে ডাক্তার আপা, বাইরে কাম করতে করতে, হিসাব করতে করতে, নিজের সংসার, ঘর, ময়না পাখির খবর রাখতে পারি নাই, আর ভুল করুন যাইব না।
1: চলো মাইয়ারে নিয়ে বাড়ি যাই, আর বাড়ি যাওয়ার পথে প্রেসক্রিপশন মতো জিন সমৃদ্ধ খাবার গুলা নিয়ে যাই, আমার ময়না পাখিরে তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ।
2: আল্লাহ
0: জি, আপনার সামর্থ্য অনুযায়ী পরিবারের সদস্যদের পরিমাণ মতো জিন সমৃদ্ধ খাবার খাওয়ান, নিজে সুস্থ থাকুন, পরিবারের সকলকে সুস্থ রাখুন।
2: জি আপা।
3: হ্যাঁ, আমরা অনেক কিছু শুনলাম, অনেক কিছু,
4: হ্যাঁ
3: এগুলো আমাদের কাজে লাগাইতে হইব,
4: কাজে লাগাইতে
3: হইব। এই যে বকুলি, তুমি তো আবার মাঝে মধ্যে ভুলে যাও, এটা যে তুমি শুনলা তোমার আশপাশে যারা আছে সবাইকে কইবা যে এই জিনিসগুলো শুনলাম আমরা, এই যে জিঙ্ক সমৃদ্ধ খাওয়ার যে জিনিসটা জানে নাকি, অনেকে কিন্তু জিঙ্ক কি জিনিস জানে না, বুঝাইতে হবে যে জিঙ্ক কি জিনিস, ভিটামিন। তো আমরা আসরে প্রায় শেষ প্রান্তে চলে আসছি, তো আমরা সবাই ভালো থাকবো, এই অতি বৃষ্টি হইতেছে, আমরা ভিজবো না, ভিজলে সর্দি কাশিব, বাচ্চা এবং ছোট বাচ্চাদের আমরা পানিতে নামতে দিব না, ঘরে রাখবো। হ্যাঁ, এই প্রত্যাশা। চলো আজকে তাহলে আমরা উঠি, যাওয়ার আগে জানিয়ে দিই আজকের আসরে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, আর প্রযোজনা করলেন হরবিলাস রায়। তাহলে কি চলো?
4: হ্যাঁ।

0: বাংলাদেশ বেতার প্রিয় শ্রোতা, আমাদের এই বলের অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমরা কজন: যুবরাল মাহমুদ, আহসান হাবিব বাপ্পি, শিরিন বানু, মোহাম্মদ আলমগীর হোসেন এবং আমি সুরাইয়া সুলতানা। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খুসরু সিদ্দিক, সুলেমান হোসেন খান, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান এবং মোহাম্মদ রফিকুল ইসলাম। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের দুর্বার অনুষ্ঠানে। দুর্বারে আজ আপনারা শুনবেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। অনুষ্ঠানের প্রথম গানের শিল্পী বশির আহমেদ, গীতিকার ফজলে খোদা, সুরকার শিল্পী নিজেই।

সেনানন্দন ও বিমানবাহিনীর বীর সেনানী ভাই বোনেরা দুর্বারী উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা নয়ন গাহর, সুর আরোপ করেছেন আজাদ রহমান। জন্ম আমার ধন্য হল মাগো, গেয়েছেন সাবিনা ইয়াসমিন।

দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানের এবারের গানের রচয়িতা মুন্সি ওয়াদুদ, সুরারোপ করেছেন শেখ সাদী খান, গেয়েছেন আনোয়ারা মিনু ও সহশিল্পী বৃন্দ।

এবারে আপনারা শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। এবারে গানের কথাগুলো সাজিয়েছেন গাজী আব্দুর রাজ্জাক, সুর আরোপ করেছেন কাজী দেলোয়ার হোসেন এবং গানটি দ্বৈত কণ্ঠে গিয়েছেন মোহাম্মদ রাশেদ উদ্দিন ও সালমা জাহান।

উদ্দীপন অনুষ্ঠানের এবারের গানের রচয়িতা নুরুল ইসলাম মানিক, সুরারোপ করেছেন আলী আশরাফ। আমার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ গেয়েছেন চম্পা বণিক ও সহশিল্পীবৃন্দ।

এবারে গানের শিল্পী মিজান মাহমুদ রাজীব। গানের কথাগুলো লিখেছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুরারোপ করেছেন অশোক কুমার সরকার।

দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানের সবশেষ গান মাগতুর মায়াবী স্নিগ্ধ রূপে বিভোর আমার মন। গেয়েছেন জানিতা আহমেদ ঝিলিক, লিখেছেন গানটি মোহাম্মদ শাহিন আক্তার, সুরারোপ করেছেন ওয়াদুদ সরকার।

0: গানটির মধ্য দিয়ে শেষ হয়ে গেল দূরবারে আজ দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন।
1: দূরবারে অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। পাকিস্তানের ইসলামাবাদে লিয়াকুত জিমনেসিয়ামে আজ অনুষ্ঠিত কাফা ভলিবল কাপ প্রতিযোগিতায় কাজাখস্তানকে 2-3 সেটে হারিয়েছে বাংলাদেশ। এটি বাংলাদেশ দলের দ্বিতীয় জয়। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ উজবেকিস্তানকে 3-2 সেটে পরাজিত করে। তবে দ্বিতীয় ম্যাচে লাল সবুজ জার্সিধারীরা স্বাগতিক পাকিস্তানের কাছে 3-0 সেটে পরাজিত হয়। আগামী রোববার একই ভেন্যুতে বাংলাদেশ চতুর্থ ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে। 29তম আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। গতরাতে বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে অনুষ্ঠিত শেষ রাউন্ডের খেলায় মিনহাজউদ্দিন 7.5 পয়েন্ট লাভ করে শিরোপা লাভ করেন। নবম ও শেষ রাউন্ডে মিনহাজ মাহফুজুর রহমানের সঙ্গে ড্র করলে দুইজন পয়েন্ট সমান হলে টাই ব্রেকিং পদ্ধতিতে মিনহাজউদ্দিন চ্যাম্পিয়ন হন। আগামীকাল হারারেতে ভারত ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 5টায় খেলা শুরু হবে। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জিম্বাবুয়ের জয় ছাড়া বিকল্প নেই। 3 ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। এদিকে আগামীকাল তারুদায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। আগামী মাসের 2 তারিখে পোর্ট অব স্পেনে দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। গাজীপুরে ফুটসাল ফুটবল টুর্নামেন্টে মনোহরদি ফুটবল একাদশ সেমিফাইনালে উঠেছে। আজ স্থানীয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মনোহরদি ফুটবল একাদশ 1-0 গোলে সিঙ্গুয়া পূর্বপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে। প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা আগামী মাসের 9 তারিখে শুরু হবে। এ উপলক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সকল প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের ফুটবল দল গঠন ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 9 আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। একই তারিখে একযোগে সারাদেশে এই টুর্নামেন্ট শুরু হবে। এই প্রতিযোগিতায় দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে। আগামী 27 জুলাই রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত নতুন ক্রীড়া স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ সংক্রান্ত উপকমিটির এক সভায় ইতিমধ্যে সিদ্ধান্তের কথা জানানো হয়। জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানটি যথাযথ মর্যাদা উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এদিকে দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলাগুলো আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এর বেশি ইউনিয়নে খেলাগুলো অনুষ্ঠিত হবে। 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ দল আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে। টেস্টের আগে বাংলাদেশ সেখানে স্থানীয় দলের বিপক্ষে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। 2003 সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এটি হবে প্রথম টেস্ট সিরিজ, যা দেশের ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এদিকে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজে ইঞ্জুরি কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন অভিজ্ঞ 3 বোলার অধিনায়ক প্যাট কামিন্স, জোস হ্যাজেলউড ও নাথান লিও। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। এই টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া প্যাট কামিন্সের নেতৃত্বে 13 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। সেখানে ন্যাথান লায়ন, মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউডের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা রয়েছেন। আগামী 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং সি গ্রুপে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশগ্রহণ করবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় আনুষ্ঠানিকভাবে 17 বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে 139 ম্যাচ এবং 4 বিশ্বকাপে খেলেছেন ওটামেন্ডি। দেশের হয়ে 2022 সালের কাতার বিশ্বকাপ এবং 2 কোপা আমেরিকার শিরোপা জিতেছেন তিনি। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ার অংশ শোনবার জন্য। শুরুতেই শোনাব প্রেমের জ্বালা ছায়াছবির গান শিল্পী কনক চাপা।

কই তুমি কই তোমার বুকের মধ্যখানে। শোনাবো ইতিহাস ছায়াছবির গান, শিল্পী আসিফ ও বেবি নাজনীন।

0: শুনছেন নির্বাচিত ছায়া বিজ্ঞানের অনুষ্ঠান ছায়া রং। এর বাকি অংশ শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজানের পর।
1: তোমরা গর্ব ও অহংকারের মধ্যে লোকদের থেকে মুখ ফিরিয়ে রেখো না এবং জমিনে দাপট ও দর্পের সঙ্গে চলবে না। নিশ্চয়ই আল্লাহ কোন অহংকারী ও গর্বকারীকে পছন্দ করেন না। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র এশার নামাজের আজান।

0: التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي پرپورن آفان ابن اي نماجر التمين پربو حضرت محمد صلی اللہ علیہ وسلم کے দান করা সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: পবিত্র শেরাজানের পরে ফিরে এলাম আবারও ছায়া রঙে, শুনব তাণ্ডব ছায়াছবির গান শিল্পী প্রীতম এবং জেফার এবং সহশিল্পী বৃন্দ।

0: এই গানটির সাথেই শেষ হল নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং।
1: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ। সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার, বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্যের কোন সুযোগ নেই, দেশের সব ধর্মের নাগরিক সমান অধিকার ভোগ করছে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। আঞ্চলিক সহযোগিতা জোরদারে আসিয়ানের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ। 7টি দেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপ, সর্বনিম্ন 10% শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। এবং ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ কাজাখস্তানকে 3-2 সেটে হারাল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তিনি আজ বিকেলে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে পদত্যাগপত্র দাখিল করেন। পদত্যাগপত্রে রাষ্ট্রপতি তাঁর পদত্যাগের কারণ হিসেবে গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করেন। পরে জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্পিকার বলেন, তিনি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন। হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, সংবিধান অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
2: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 50 অনুচ্ছেদের দফা 3 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র রোজ শুক্রবার অপরাহ্ন 5:01 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সংবিধানের পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। এই কারণেই তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন।

0: ফিজুদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি লিখিতভাবে তার অসুস্থতার কারণ উল্লেখ করেছেন। এক্ষেত্রে অতিরিক্ত কোন চিকিৎসা সনদের প্রয়োজন নেই। তিনি সাবেক রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। উল্লেখ্য, মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2026 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনীতি পুনর্গঠন এবং জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের জনগণ তাদের সাহস, ঐক্য ও কর্মদক্ষতার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে মানুষ উন্নত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবে। সম্মেলনে দেশি বিদেশি গবেষক, নীতি নির্ধারক, কূটনীতিক, উন্নয়ন বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের সকল ধর্মের নাগরিক সমান অধিকার ভোগ করেন এবং দেশের সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্যের কোনো সুযোগ নেই। আজ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উল্টো রথযাত্রা উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যারা ধর্ম কিংবা রাজনীতির নামে বিভেদ সৃষ্টির চেষ্টা করে তারা জাতির শত্রু। তিনি দেশীয় ও আঞ্চলিক উভয় পর্যায়ে সংকীর্ণ রাজনৈতিক ফায়দা অথবা সামাজিক বিভাজনের জন্য ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টাকারী শক্তিগুলোর বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
1: মানুষের ঈশ্বর প্রেমকে সম্মান করি, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের ধর্ম বিশ্বাসকে, প্রতিটি ধর্মের ধর্ম বিশ্বাসীদেরকে কোন মহল কোন ধরনের কোন অশুভ লক্ষ্য চরিতার্থ করার জন্য যেন পুঁজি করতে না পারে।
0: জহিরুদ্দিন স্বপন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন অনুযায়ী ধর্ম, বর্ণ, ভাষা এবং ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে কোনো বিভাজন বরদাস্ত করা হবে না। এদিকে উল্টো রথ টানার মধ্য দিয়ে আজ সম্পন্ন হল দেশের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এ উপলক্ষে আজ রাজধানী সহ সারা দেশে বিভিন্ন ধর্মীয় সংগঠন ও মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে উল্টো রথযাত্রার উদ্বোধনী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে উল্টো রথযাত্রার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। পরে বর্ণাঢ্য সাজে তিনটি বিশাল রথে শোভাযাত্রা বের করা হয়, যা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, গত 16 জুলাই 9 দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আবির্ভূত ও আন্তঃরাষ্ট্রীয় হুমকি মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে আসিয়ান ও এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি ফিলিপাইনের ম্যানিলায় দক্ষিণ পূর্ব এশিয়ায় বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি টিএসসির 50তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মারক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী মহামারী, জলবায়ু, অভিঘাত, সাইবার হামলা এবং সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন মোকাবেলায় বৈশ্বিক সক্ষমতা জোরদারে বাস্তবভিত্তিক ও সমন্বিত উদ্যোগের প্রয়োজনের উপর জোর দেন। তিনি বলেন, যৌথ আগাম সতর্কীকরণ ব্যবস্থা, অভিন্ন ঝুঁকি মূল্যায়ন এবং আঞ্চলিক সংকট মোকাবেলা কাঠামো, এ ধরনের চ্যালেঞ্জের বিরুদ্ধে সম্মিলিত প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পররাষ্ট্রমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই নির্ভর সাইবার অপরাধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য মোকাবেলার উপায়ও তুলে ধরেন। টিএসসির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের পাশাপাশি ডক্টর খলিলুর রহমান চিলি, নেদারল্যান্ডস ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথেও পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকগুলোতে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সরবরাহ, পানি সম্পদ ব্যবস্থাপনা, বৈধ অভিবাসন এবং আবর্তক অর্থনীতিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

0: জলবায়ু সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনা শক্তিশালী করা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে 11,25,000 ইউরোর একটি প্রকল্প বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি এবং আইওএম এর মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত এ চুক্তির আওতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জলবায়ু সম্পর্কিত অভিবাসনের সমন্বিত পদ্ধতির প্রসার শীর্ষক 3 বছর মেয়াদী এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির মাধ্যমে জলবায়ু সম্পর্কিত গবেষণা ও জ্ঞানবিজ্ঞান, জ্ঞান বিনিময় সম্প্রসারণ, জলবায়ু কার্যক্রমে প্রবাসীদের সম্পৃক্ততা বৃদ্ধি, স্থানীয় জনগোষ্ঠীর সহনশীলতা বাড়ানো এবং জলবায়ুজনিত বাস্তুচ্যুতি ও অভিবাসন মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি আসফিয়া তাসনিম। শুরুতেই জুলাই 24 গণ অভ্যুত্থানের ওপর বিশেষ পরিবেশনা।

0: 2024 সালের 24 জুলাই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। আন্দোলন দমনে নানা প্রচেষ্টা চালায় তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সরকার। 24 জুলাই পর্যন্ত 200+ মানুষ নিহত হওয়ার খবর পাওয়া যায়। আরো শুনুন প্রতিবেদনে।
1: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে 2024 সালের 20 জুলাই রাজধানীর যাত্রাবাড়ির কাচলা পদচারী সেতুর কাছে নিহত হন রাজারবাগ পুলিশ লাইন্সের জ্যেষ্ঠ উপপরিদর্শক মোহাম্মদ ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইম। তাকে খুব কাছ থেকে একের পর এক গুলি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার ভিডিও ফুটেজে নীল রঙের টি শার্ট গায়ে যে তরুণ গুলি লাগা ইমাম হাসানকে পেছন থেকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি মোহাম্মদ রাহাত হুসাইন। নৃশংস সেই ঘটনার বর্ণনা দিয়ে বাংলাদেশ বেতারকে রাহাত জানান, ইমাম হাসানকে লক্ষ্য করে গুলি চালান এক পুলিশ সদস্য। পেছন থেকে তিনি যখন তাকে টেনে নিচ্ছিলেন তখনও পুলিশ গুলি ছুটছিল, তার পায়েও গুলি লাগে।
2: খোলার পরে প্রায় দোকানদার সহ আমাদের সবাইকে মারধর শুরু করে। পুলিশ প্রথমে আমাকে হাত ধরে টেনে বের করে প্রায় 5-6 জন ইচ্ছামতো পিটায়। আগে কোমরে অনেক বড় আঘাত পাইছিলাম, হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেছিলাম, হাতে অনেক আঘাত পাইছিলাম। তারপরে দ্বিতীয়ত টেনে বের করে হচ্ছে কি আপনার ইমাম হোসেন পায়ুমকে, ওকে টেনে বের করে ইচ্ছা মতো ওকে পিটালো। পায়ুম দৌড় দিয়ে যখন এই পজিশনটাতে যখন চলে আসে তখন আমাকে তখন পিটাচ্ছিল, আমি তখন শুয়ে মানে পড়ে যাওয়া অবস্থায় দৌড় দিয়ে পায়ুমের পাশে এসে দাঁড়াই। আমাদেরকে বলতেছে যে দৌড় দে, এটা খারাপ ভাষায় বকা দিয়ে সে বলতেছে যে দৌড় দে।
1: সেদিন পুলিশের গুলিতে আহত রাহাত এখনো সোজা হয়ে হাঁটতে পারেন না, কিন্তু এ নিয়ে তার আক্ষেপ নেই। বরং সেদিন বন্ধু ইমাম হাসানকে বাঁচাতে না পারার আক্ষেপই তাকে এখনো পীড়া দেয়। জানালেন সে সময় তাকেও পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালায়, কিন্তু বাড়িওয়ালার সহায়তায় সে যাত্রায় বেঁচে যান, পালিয়ে থাকেন কয়েকদিন।
2: এই জায়গাটাতে যদি আমার ভাই হইতো সেই ক্ষেত্রে কি আমি তাকে ছেড়ে চলে যেতে পারতাম কিনা, তাই ওই জায়গাটা থেকেই ধরা। আর আমি যখন তাকে ধরি তখন আমি ধরেই নিয়েছি যে আমরা দুইজনে একসাথে মারা যাব, বা যদি বাঁচি তাহলে আমি তাকে নিয়েই বাঁচবো, ওইরকম মন মানসিকতা নিয়ে আমি তৈরি ছিলাম।
1: 2024 সালের 24 জুলাই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। ওইদিন সরকারের পক্ষ থেকে কারফিউ কিছুটা শিথিল করা হয়। এদিন কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদের খোঁজ মেলে। নিখোঁজ থাকার 5 দিন পর আসিফ ও বাকেরকে চোখ বাঁধা অবস্থায় ফেলে যাওয়া হয়। আন্দোলন দমনে সে সময় নানামুখী চেষ্টা চালায় তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সরকার। 24 জুলাই বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও টেলিভিশনের সংবাদ প্রধানদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। এ সময় আওয়ামী পন্থী হিসেবে পরিচিত সাংবাদিকরা শিক্ষার্থীদের আন্দোলন দমাতে শেখ হাসিনাকে পরামর্শ দেন। এদিন আরো 4 জন সহ 24 জুলাই পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের দলীয় ক্যাডারদের হামলায় 200+ মানুষ নিহত হওয়ার খবর পাওয়া যায়। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে কুশিয়ারা নদীর পানি 2টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পয়েন্ট 2টি হল ফেঞ্চুগঞ্জ ও মারকুলি পয়েন্ট। কেন্দ্র জানায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী 3 দিন হ্রাস পেতে পারে। উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর পানি আগামী 3 দিন হ্রাস পেতে পারে। তবে আগামী 24 থেকে 48 ঘণ্টায় ছোট যমুনা নদী, নওগাঁ এবং আত্রাই নদী, নওগাঁ ও নাটোর জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মা নদ নদীর পানি আগামী 2 দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী 3 দিন হ্রাস পেতে পারে। অপরদিকে গঙ্গা নদীর পানি আগামী 2 দিন বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী 3 দিন স্থিতিশীল থাকতে পারে। কেন্দ্র আরও জানায় আগামী 24 থেকে 48 ঘণ্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদ নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। উত্তর পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী 2 দিন হ্রাস পেতে পারে ও 3য় দিন স্থিতিশীল থাকতে পারে। আগামী 3 দিনে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, হালদা, সাঙ্গু ও মাতামোহরী নদীর পানি আগামী 1 দিন বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী 2 দিন স্থিতিশীল থাকতে পারে। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে 1137 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান ও ভারত সহ বাণিজ্য অংশীদার 7টি দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর নতুন করে 10-12.5% পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সাময়িক 10% শুল্কের মেয়াদ শেষ হওয়ার পর আজ থেকে এই নতুন শুল্ক কার্যকর হল। ট্রাম্প প্রশাসন বলছে যেসব দেশ জোরপূর্বক শ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে তাদের উপর নতুন এই শুল্ক আরোপ করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যিক শুল্ক ব্যবস্থায় সর্বনিম্ন 10% শুল্ক হার পেয়েছে বাংলাদেশ। এর ফলে চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ড সহ প্রধান পোশাক রপ্তানিকারক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় মার্কিন বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা আরও শক্তিশালী হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর বিদ্যমান শুল্কের পাশাপাশি অতিরিক্ত 10% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র হয়েছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। বাড়ছে হামলা, পাল্টা হামলা, অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি বাজার। হরমুজ প্রণালী ও লোহিত সাগর ঘিরে নিরাপত্তা সংকটের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশ সহ জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোতেও। এদিকে পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: মধ্যপ্রাচ্যে আবারও তীব্র হয়েছে উত্তেজনা। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পাওয়ায় আঞ্চলিক নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং বিশ্ব অর্থনীতি নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রায় 2 সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ হামলায় খুজেস্তান প্রদেশে হতাহতের খবর জানিয়েছে ইরানি গণমাধ্যম। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, হামলার লক্ষ্য ছিল সামরিক কমান্ড সেন্টার, ড্রোন স্থাপনা, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং যোগাযোগ অবকাঠামো। পাল্টা প্রতিক্রিয়াও অব্যাহত রেখেছে তেহরান। আইআরজিসি কুয়েত ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি করেছে। একই সময়ে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করেছে। ফলে হরমুজ প্রণালী ও লোহিত সাগর দুটি গুরুত্বপূর্ণ নৌপথেই নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদে মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য ক্রমেই আরো গভীর সংঘাতের দিকে এগোচ্ছে। তার ভাষায় একটি সংকট আর একটি সংকটকে উস্কে দিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই, প্রয়োজন কূটনৈতিক উদ্যোগ। এরই মধ্যে এই সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। তেল ও গ্যাসের দাম বেড়েছে, বাড়ছে সরবরাহ বিঘ্নের শঙ্কাও। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দীর্ঘায়িত হলে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে, যার প্রভাব পড়বে পরিবহন, খাদ্য এবং নিত্যপণ্যের বাজারে। সেই সাথে এই সংকটের প্রভাব পড়ছে বাংলাদেশ সহ এলএনজি নির্ভর দেশগুলোতেও। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ বলছে, হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা এবং উচ্চ মূল্যের কারণে জ্বালানি আমদানির ব্যয় বেড়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি ব্যবস্থাপনায় নতুন চাপ তৈরি হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত যদি আরো বিস্তৃত হয়, তাহলে শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিও বড় ধরনের চাপের মুখে পড়তে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: ইউক্রেনে রুশ হামলায় অন্তত 11 জন নিহত এবং প্রায় 100 জন আহত হয়েছেন। কিয়েভে প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট এলাকায় রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। রাশিয়ার কিরোভ অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় 6 জন নিহত ও 26 জন আহত হয়েছেন। খেলার খবর ভলিবল। আজ পাকিস্তানের ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতার তৃতীয় ম্যাচে বাংলাদেশ 3-2 সেটে কাজাখস্তানকে পরাজিত করেছে। আগামী রোববার একই ভেন্যুতে বাংলাদেশ নিজেদের চতুর্থ ম্যাচে নেপালের মোকাবেলা করবে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে 3-2 সেটে হারালেও দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে 3-0 সেটে পরাজিত হয়। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে সুনামগুলো আরেকবার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ। সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার, বললেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। সংবিধানের ধর্মের ভিত্তিতে বৈষম্যের কোনো সুযোগ নেই, দেশের সব ধর্মের নাগরিক সমান অধিকার ভোগ করছে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। আঞ্চলিক সহযোগিতা জোরদারে আসিয়ানের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ। সাতটি দেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রে নতুন করে শুল্ক আরোপ, সর্বনিম্ন 10% শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। এবং ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ কাজাখস্তানকে 3-2 সেটে হারালো বাংলাদেশ। খবর শেষ হলো।
6: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি কানিজ ফাতেমা শিমু। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশি ও বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন উদ্যোগ গ্রহণ ও ব্যবসা প্রসারের আহ্বান জানিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে সরকার একটি ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করে তাদের এ উদ্যোগে পাশে থাকবে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার 2034 সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে। গতকাল রাজধানীতে ফরেন ইনভেস্টর্স চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI আয়োজিত FDI সম্মেলনে তারেক রহমান এই আহ্বান জানান। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রধানমন্ত্রীর এই আশ্বাস খুবই সময় উপযোগী, কেননা একটি নতুন নির্বাচিত সরকারের কাছে বিনিয়োগকারীদের প্রত্যাশা অনেক, যেটি পূরণের আশ্বাস পেয়েছেন তারা। প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের জানিয়েছেন, চলতি বাজেটে সুনির্দিষ্ট প্রণোদনের জন্য কয়েকটি বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত খাতকে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে নবায়নযোগ্য শক্তি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্র শিল্প, স্বাস্থ্যসেবা এবং লজিস্টিক্স। তিনি আরও বলেন, সরকার বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি বৃহৎ উৎপাদন হাব হিসেবে প্রতিষ্ঠিত করছে, তৈরি পোশাক শিল্পকে বৈচিত্র্যময় করছে এবং মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় প্রযুক্তি ও দক্ষতায় অগ্রাধিকার দিচ্ছে। ভৌগোলিক অবস্থানের জন্য বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ একটি আকর্ষণীয় স্থান হওয়া সত্ত্বেও গত 16 বছরের স্বৈর শাসনামলে দেশে প্রত্যাশিত বিনিয়োগ আসেনি। মূলত দুর্নীতি, অনুমোদন প্রক্রিয়া জটিলতা, সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের অভাব, অবকাঠামোগত দুর্বলতা সহ নানাবিধ কারণে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আকটাড এর সর্বশেষ প্রতিবেদন মোতাবেক বাংলাদেশে বিদেশি বিনিয়োগ হয়েছে $178 কোটি। অন্যদিকে IFC-র এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মোট দেশজ উৎপাদন GDP-র অনুপাতে বিদেশি বিনিয়োগ মাত্র 0.4%, যেটি GDP-র অনুপাতে খুবই নগণ্য। সম্মেলনে বাংলাদেশে বিদেশি বিনিয়োগে বড় দাগে চারটি প্রধান বাধাকে চিহ্নিত করা হয়েছে, যেগুলো হচ্ছে নীতিগত অনিশ্চয়তা, দীর্ঘসূত্র, জটিল অনুমোদন প্রক্রিয়া এবং দুর্বল অবকাঠামো। অন্যদিকে ফরেন ইনভেস্টর্স চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI বিদেশি বিনিয়োগে 9টি প্রধান প্রতিবন্ধকতাকে দায়ী করেছে। এর মধ্যে প্রশাসনিক বাধার আওতা রয়েছে দীর্ঘসূত্র, এজেন্সি জটিলতা, জমির মালিকানা পরিবর্তন ও নীতিগত অনিশ্চয়তা। এছাড়া বারবার নীতিমালা ও কর ব্যবস্থার হঠাৎ পরিবর্তন বিনিয়োগকারীদের আস্থায় ঘাটতি তৈরি করে। অন্যদিকে অবকাঠামো ও আর্থিক খাতের বাধা হিসেবে লজিস্টিক্স ও বন্দর সমস্যা, জ্বালানি ঘাটতি, আর্থিক খাতের দুর্বলতা, NBR-এর জটিলতা, বিচার ও বিরোধ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতাকে দায়ী করেছেন তারা। প্রধানমন্ত্রী সম্মেলনে তার বক্তব্যে এসব চ্যালেঞ্জ স্বীকার করেছেন, তবে বিনিয়োগকারীদের এও বলেছেন, এই দেশটিতে রয়েছে অফুরন্ত সম্ভাবনা ও সুদৃঢ় ভিত্তি, রয়েছে দ্রুত বিকাশমান বিশাল অভ্যন্তরীণ বাজার, এক ঝাঁক তরুণ ও পরিশ্রমী মানব সম্পদ, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং নিরঙ্কুশ জনসমর্থন পুষ্ট একটি নির্বাচিত সরকার। এই শক্তিগুলো একত্রিত হয়ে বাংলাদেশকে এক টেকসই ও স্থায়ী সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের মূল লক্ষ্য একটি সুনির্দিষ্ট নিয়ম ভিত্তিক বিশ্ব অর্থনীতির সাথে যুক্ত এবং বেসরকারি খাতের গতিশীলতায় পরিচালিত অর্থনীতি গড়ে তোলা। সেই লক্ষ্যে তার সরকার বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে মূলধন খাটানোর আহ্বান জানানো হচ্ছে, বরং এই রূপকল্প বাস্তবায়নে তাদেরকে সরকারের বিশ্বস্ত অংশীদার করতে চায়। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
7: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুর খুলনা সিলেট বরিশাল ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
8: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনব দেশাত্মবোধক গান। প্রথম শিল্পী লিনু বিল্লা, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার উজ্জ্বল সিনহা।

দেশের গান শুনছেন। লেডি বিল্লার পর এবার শিল্পী মিরাজুল জান্নাত সামিয়া, গীতিকার মোহাম্মদ জহুরুল ইসলাম বাদল, সুরকার রাজু আহমেদ।

প্রথমে লীলা, পরে মিরাজুল জামাত সোনিয়ার কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।

0: জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে চিরকাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে গণ আন্দোলনের সূচনা হয়েছিল তা পরবর্তীতে বৃহত্তর গণ আন্দোলনের রূপ নেয়। ছাত্র, যুবক, সাধারণ মানুষ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে দেশব্যাপী পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ পায়। এই আন্দোলনের প্রেক্ষাপটে রাজনৈতিক পরিবর্তন ঘটে। দেখতে দেখতে সেই ঐতিহাসিক জুলাইয়ের দুবছর পূর্ণ হয়ে গেল। জুলাই শুধু একটি মাস নয়, এটি সাহস, ঐক্য, গণ আকাঙ্ক্ষা এবং পরিবর্তনের প্রতীকও বটে।
1: ছাত্র সমাজ দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বৈষম্য, অনিয়ম আর সুযোগের অসম বণ্টনের বিরুদ্ধে সোচ্চার ছিল। ন্যায়, সমতা আর জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্ম। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরলেও আন্দোলন ক্রমেই সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ছাত্রদের এই ঐক্যবদ্ধ অবস্থান সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের প্রত্যাশা সৃষ্টি করে।
0: অনেকের দৃষ্টিতে জুলাই এমন একটি সময় যখন দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটে এবং নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা হয়। জনগণের দাবি, মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্ন সামনে চলে আসে। এই পরিবর্তনকে অনেকে ফ্যাসিবাদী প্রবণতার বিরুদ্ধে জনগণের বিজয় হিসেবে মূল্যায়ন করেন। সত্যিকারার্থেই জুলাইয়ের হাত ধরে এদেশে এসেছে পরিবর্তনের এক নতুন হাওয়া।
1: জুলাই যেমন এই বাংলার পরিবর্তনের প্রতি, তেমনি এই বাংলায় প্রকৃতির বুকে পরিবর্তনের ঋতু হল বর্ষা। আর বর্ষার সবচেয়ে আকর্ষণীয়, বৈচিত্র্যময় আর সজীব মাস শ্রাবণ। শ্রাবণ শুধু বৃষ্টির মাস নয়, এটি উর্বরতার মাস, সৃষ্টির মাস এবং নতুন জীবনের আহ্বানের মাস। কৃষিপ্রধান বাংলাদেশের মাটিতে শ্রাবণের অবিরাম বৃষ্টিধারা শস্যক্ষেত্রকে করে তোলে প্রাণবন্ত। সেই সিক্ত মাটিতে রোপিত হয় গুচ্ছ গুচ্ছ ধানের চারা, জন্ম নেয় ভবিষ্যতের সোনালী ফসলের স্বপ্ন।
0: বাংলার ছয় ঋতুর মধ্যে বর্ষার সৌন্দর্য সবচেয়ে বৈচিত্র্যময়। শ্রাবণের আকাশে কখনো কালো মেঘের ঘনঘটা, কখনো বিদ্যুতের ঝলকানি, কখনো টুপটাপ বৃষ্টির সুর, সব মিলিয়ে সৃষ্টি হয় এক অনন্য প্রাকৃতিক সঙ্গীত। নদী, নালা, জলাশয়গুলো পানিতে ভরে ওঠে, গাছপালা ধুয়ে মুছে নতুন রূপে সেজে ওঠে। প্রকৃতি যেন নিজের সমস্ত ক্লান্তি ঝেড়ে ফেলে নবজীবনের উৎসবে মেতে ওঠে।
1: তাই শ্রাবণ শুধু বর্ষার মাস নয়, এটি উর্বরতার, আশার, শ্রমের, সৌন্দর্যের এবং নবজাগরণের প্রতীক। বাংলার মাটি মানুষের জীবনের সাথে শ্রাবণ জড়িয়ে থাক উর্বরতার সঙ্গী হয়ে।
0: আর এমনই শুভ প্রত্যাশায় শুরু করছি আপনাদের প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণ।

0: বন্ধু শ্রোতা, সময়ের স্রোতে প্রতিনিয়ত এগিয়ে চলেছে আমাদের এই সুন্দর পৃথিবী। আর সেই চলার পথে বিশ্বের নানা প্রান্তে প্রতিদিনই ঘটছে অসংখ্য ঘটনা। কিছু ঘটনা আমাদের কাছে খুবই সাধারণ, যা নীরবে ঘটে যায়, তেমন কোনো আলোড়ন তোলে না। আবার কিছু ঘটনা আছে যা বিস্ময়, কৌতূহল আর বৈচিত্র্যে ভরপুর। সেই ঘটনাগুলোই মানুষের মনকে নাড়া দেয়, নতুন করে ভাবতে শেখায়।
1: ঠিক তাই, অজানা আর ব্যতিক্রমী ঘটনার প্রতি আমাদের আগ্রহ চিরকালই অন্যরকম। আর সেই সব অন্যরকম বিস্ময়কর ঘটনারই নির্বাচিত আয়োজন নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের নিয়মিত পরিবেশনা বিশ্ববিচিত্রায়। আজকের বিশ্ববিচিত্রা সংগ্রহ ও সংকলন করেছেন শারমিন আক্তার,
0: আর আপনাদের সামনে তুলে ধরছেন তা জাভেদ কারদাট।
2: আইসক্রিম মানি যেন এক চমৎকার ঠান্ডা মিষ্টির অনুভূতির নাম। তবে কিছু আইসক্রিম একে করে তুলেছে বিলাসিতার চূড়ায় পৌঁছানো এক শিল্প। যদি আপনি বিলাসী খাদ্যরসিক হন এবং টাকা কোনো সমস্যা না হয়, তাহলে এই আইসক্রিমগুলো হতে পারে আপনার পরবর্তী স্বাদ ভ্রমণের গন্তব্য। বিশ্বের কিছু আইসক্রিম এমনও আছে যেগুলোর দাম শুনলে চোখ কপালে উঠবে। সোনা, বিরল উপাদান, এক্সক্লুসিভ পরিবেশন আর বিলাসবহুল অভিজ্ঞতার জন্য এই আইসক্রিমগুলো পেয়েছে বিশ্বের সবচেয়ে দামি তকমা। জাপানের বিখ্যাত বায়াকুয়া আইসক্রিম বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম, যার প্রতি স্কুপের দাম বর্তমানে 8,73,400 জাপানি ইয়েন, $6,696, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 800,000 টাকা। 2023 সালে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম হিসেবে স্বীকৃতি পায় বায়াকুয়া। এই জাপানি আইসক্রিমে স্বাদ ট্রাফল এবং ভোজ্য সোনা ব্যবহার করা হয়। এই বিরল আলবেইনো হোয়াইট ট্রাফল সংগ্রহ করা হয় ইতালির এলবা অঞ্চল থেকে। এছাড়া এতে আরো দামি উপকরণ সাকা, জাপানি ওয়াইন, পারমেজান চিজ ব্যবহার করা হয়। এটি তৈরি করতে একজন শেফকে বছরের বেশি সময় গবেষণা করতে হয়েছে। ফ্রোজেন হাউট চকলেট যুক্তরাষ্ট্র, বিশ্বের সবচেয়ে বিলাসবহুল চকলেট আইসক্রিমের মধ্যে এটি অন্যতম, যার প্রতি স্কুপের দাম $25,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 28,00,000 টাকা। নিউ ইয়র্কের সেরেনডিপিটি 3 রেস্টুরেন্টে পাওয়া যায় এই আইসক্রিম। এতে 28 প্রকার বিলাসবহুল কোকো বিন ব্যবহার করা হয়। উপরে ছড়ানো থাকে 24 ক্যারেট সোনার গুঁড়া। পরিবেশন করা হয় সোনার কাপ ও চামচে, যার নিচে থাকে হীরা বসানো ব্রেসলেট, যা চাইলে ক্রেতা নিয়ে যেতে পারেন আইসক্রিম খাওয়ার শেষে। থ্রি টুইন্স আইসক্রিম সানডেপ যুক্তরাষ্ট্র, এই আইসক্রিম ভ্রমণ ও আইসক্রিমের স্বাদ দেয় একসঙ্গে। গ্রাহককে নিয়ে যাওয়া হয় কিলিমাঞ্জারো পর্বতের শিখরে, সেখানে বিশেষ অর্গানিক উপাদানে তৈরি আইসক্রিম পরিবেশন করা হয়। এতে পরিবেশ রক্ষার বার্তাও যুক্ত, কারণ এর আয় ব্যয় হয় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বাড়াতে। যুক্তরাষ্ট্রের এই আইসক্রিমের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় 67,00,000 টাকা।
1: ভ্রমণ মানুষের জ্ঞান, অভিজ্ঞতা আর দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে। পরিচিত পরিবেশের গণ্ডি পেরিয়ে যখন আমরা নতুন কোনো জায়গায় যাই, তখন সেখানে মানুষের জীবনযাপন, সংস্কৃতি, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাই। প্রতিটি ভ্রমণ আমাদের শেখায় নতুন কিছু। তাই ভ্রমণ শুধু আনন্দেরই নয়, এটি আত্ম উন্নয়ন এবং অভিজ্ঞতা অর্জনেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
0: ঠিক তাই, প্রকৃতিকে কাছ থেকে অনুভব করতে, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে এবং জীবনকে আরো সমৃদ্ধ করে তুলতে ভ্রমণের কোনো বিকল্প নেই। বইয়ের পাতার জ্ঞান তখনই পরিপূর্ণতা পায় যখন আমরা বাস্তবে সেই স্থান, মানুষ আর সংস্কৃতিকে দেখি এবং অনুভব করি।
1: প্রিয় শ্রোতা, জীবন প্রকৃতি পর্বে আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ টাঙ্গাইলের অন্যতম দর্শনীয় স্থাপনা পাকুটিয়া জমিদার বাড়িতে।
0: এই ঐতিহাসিক স্থাপনাটিকে ঘিরে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেছেন মোহাম্মদ মিজানুর রহমান।
3: সুপ্রশ্রোতা বন্ধু, বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি। এখানে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, পাহাড়, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, এবং কক্সবাজারের মতো অনেক নান্দনিক জায়গা থাকলেও এই জনপদের সবচেয়ে বড় উপকরণ হচ্ছে দীর্ঘদিন এখানে যারা বসবাস করছেন সেই আমলের নানা ইমারতগুলো এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এবং ইতিহাসের সাথে মেলবন্ধন করিয়ে দেয় এই প্রজন্মের। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতার ঢাকার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের জীবন প্রকৃতি ভ্রমণ পর্যটন পর্বে আমাদের এবারে গন্তব্য পাকুটিয়া জমিদার বাড়ি। পাকুটিয়া জমিদার বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত একটি জমিদার বাড়ি। ইংরেজ আমলের শেষ দিকে এবং পাকিস্তান আমলের দীর্ঘ সময় পর্যন্ত তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতার সাথে মেল স্টিমার সহ মাল এবং যাত্রীবাহী স্টিমার সার্ভিস চালু ছিল। এক পর্যায়ে নাগরপুরের সাথে কলকাতার একটি বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আসেন রামকৃষ্ণ সাহা মণ্ডল। ঊনবিংশ শতাব্দীর শুরুতে তিনি পাকুটিয়ার জমিদারি শুরু করেন। প্রায় 15 একর এলাকা জুড়ে এই একই নকশার পরপর 3টি প্যালেস বা অট্টালিকা নির্মাণ করেন তিনি। তখন জমিদার বাড়িটি 3 মহলা বা 3 তরফ নামে পরিচিত ছিল। এই স্থানের জমিদাররা তাদের প্রজাদের জমিদার বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে বা ছাতা মাথায় দিয়ে যেত না। প্রতিটি বাড়ির মাঝ বরাবর মুকুট হিসেবে লতা ফুলের অলঙ্করণে কারুকার্য মণ্ডিত পূর্ণাঙ্গ 2 সুন্দরী নারী মূর্তি রয়েছে এবং প্রতিটি মহলে রয়েছে নিজস্ব সৌন্দর্য। রেলিং টপ বা কার্নিশের উপরে রয়েছে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা অসংখ্য সুন্দর সুন্দর ছোট আকৃতির নারী মূর্তি। এই অট্টালিকাগুলো পাশ্চাত্য শিল্প সংস্কৃতির এক অনন্য সৃষ্টি, যার লতাপাতার চমৎকার কারুকাজগুলো মুগ্ধ করার মতো। এছাড়া পূজা মণ্ডপের শিল্পিত কারুকাজ শত বছর পর এখনো পর্যটককে মুগ্ধ করে। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্ত। আগামীতে অন্য কোনো জায়গা নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো।
1: বাংলা সাহিত্যের প্রাচীন ও সমৃদ্ধ ধারাগুলোর মধ্যে পুঁথি সাহিত্য এক অনন্য ঐতিহ্যের নাম। শতাব্দীর পর শতাব্দী ধরে এই পুঁথির পাতায় লিপিবদ্ধ হয়েছে বাংলার ইতিহাস, লোকজ সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ, প্রেম, বিরহ, বীরত্ব গাথা এবং গ্রামীণ জনজীবনের সুখ দুঃখের অসংখ্য গল্প।
0: জ্যোৎস্নাভরা রাতে গ্রামের উঠোনে মাদুর পেতে ছোট বড় নারী পুরুষ সবাই একত্রিত হতেন, আর সুরের মূর্ছনায় পুঁথিকার যখন পুঁথি পাঠ করতেন তখন মুগ্ধ হয়ে শুনত পুরো গ্রাম। সে মনোমুগ্ধকর পরিবেশ আজ অনেকটাই স্মৃতির পাতায় স্থান করে নিয়েছে। আধুনিক প্রযুক্তির ভিড়ে আমাদের এই অমূল্য লোক ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে।
1: তাই সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ছোট্ট প্রয়াস হিসেবে উত্তরণে নিয়মিত আয়োজনে থাকছে পুঁথি সাহিত্য।
0: তো শুনুন আজকের পুঁথি কাব্য। পুঁথি পাঠ করছেন আবু বকর সিদ্দিক।
4: প্রিয় শ্রোতাবৃন্দ, বাংলা সাহিত্যের আদিরূপ পুঁথি সাহিত্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গবেষকদের মতে চর্যাপদ, শূন্যপুরাণ, শ্রীকৃষ্ণ কীর্তন ইত্যাদিকে পুঁথি হিসেবেই অভিহিত করা হয়ে থাকে। অন্যদিকে যখন বাংলা ভাষা ও সাহিত্য গৌড়ের মুসলমান সুলতানদের দরবারে প্রতিষ্ঠিত হতে শুরু করে তখন তার অধিকাংশই পুঁথি বলে পরিচিত হয়। আজ আমি পাঠ করে শোনাব গাজী কালু চম্পাবতী কন্যার পুঁথি, রচনা করেছেন আব্দুর রহিম।
5: আয় আয় আর আর শুনিতে সব লোক কষ্ট বাস আনি, নমরুদের কুণ্ড যিনি করে কুণ্ড খানি, গাজীকে ধরিয়া

0: বন্ধন প্রভুর আদেশে শিলা ভাসিয়া উঠিল তাহার পৃষ্ঠেতে গাজী উঠিয়া বসিল।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রাবণের স্নিগ্ধ রাতে আপনারা কান পেতে আছেন আপনাদের প্রিয় ম্যাগাজিন উত্তরণে।
2: আর হ্যাঁ, ওই যে শুনছিলাম পুঁথিপাঠ, পুঁথি সাহিত্যের পাতায় পাতায় যেমন একের পর এক ঘটনার বুননে গড়ে ওঠে একটি পূর্ণাঙ্গ কাহিনী, ঠিক তেমনি রূপালী পর্দার জগতেও গল্প জীবন্ত হয়ে ওঠে আলো ছায়া আর অভিনয়ের অসাধারণ মেলবন্ধনে। কখনো সেখানে হাসির উচ্ছ্বাস, কখনো চোখ ভেজানো আবেগ, কখনো প্রেম, কখনো বিচ্ছেদ, আর সবশেষে থাকে চমকে দেয়া পরিণতি। সিনেমা শুধু বিনোদনের মাধ্যমে নয়, এটি সমাজ সংস্কৃতি আর মানুষের জীবনের নানা দিককে নতুনভাবে তুলে ধরার এক শক্তিশালী শিল্প মাধ্যম।
1: তো প্রিয় শ্রোতা, এখন শোনাবো সেই এসময় সিনেমা পর্বটি। এই আয়োজনে থাকছে সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত দেশি বিদেশি চলচ্চিত্রের খবর, গল্প, নির্মাণ শৈলী এবং দর্শক প্রতিক্রিয়া নিয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন। প্রতিবেদনটি গবেষণা গ্রন্থনা এবং উপস্থাপনায় নওশিন ফারহান।

0: কখনই কি মনে হয়েছে আপনি এমন একটা দরজা খুলেছেন যেটা খোলার কথা ছিল না? তারপর এক পাই গতি চারপাশ বদলে গেল, একই রঙের দেয়াল, একই কণ্ঠ, একই নিস্তব্ধতা, অথচ কোথাও কোনো মানুষ নেই। আপনি দৌড়াচ্ছেন কিন্তু বের হওয়ার পথ যেন আপনাকে নিয়ে খেলা করছে। বাস্তব আর দুঃস্বপ্নের মাঝখানে আটকে পড়া সেই অনুভূতির নাম দ্য ব্যাক রুমস।
1: In the store.
2: Okay. What did you find?

0: এই বছরের সবচেয়ে আলোচিত হরর চলচ্চিত্রগুলোর একটি যে প্রমাণ করেছে ভয় সবসময় রক্ত দানব কিংবা চিৎকারে লুকিয়ে থাকে না, কখনো কখনো সবচেয়ে বড় আতঙ্ক জন্ম নেয় নিঃশব্দ করিডোরে, অচেনা আলোয় আর এমন এক শূন্যতায় যেখানে নিজের পদচারণার শব্দই হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর সঙ্গী। প্রিয় শ্রোতা, আজ এই সময় সিনেমায় আমরা প্রবেশ করব সেই গোলক ধাঁধায় যেখান থেকে পেরিয়ে আসা যতটা কঠিন তার চেয়েও কঠিন তাকে ভুলে যাওয়া।
1: I know how this sounds, but you gotta understand, it's massive in there.
2: I'm not saying I don't believe you.
1: Okay, I'm gonna come back here with proof.
3: All right, you feel me?
4: Yeah.
3: Follow my lead.
2: Clark, what is this?
3: It's what I'm trying to figure out. I've been here every night since I found the place, and I still barely scratched the surface. All right, just take it slow.
0: 2026 সালের আলোচিত মনস্তাত্ত্বিক হরর চলচ্চিত্র দ্য ব্যাক রুমস পরিচালনা করেছেন মাত্র 20 বছর বয়সী নির্মাতা কেইন পার্সন্স। ইউটিউবে তার তৈরি ভাইরাল ব্যাক রুম সিরিজ অনেকেই দেখেছেন আর সেখান থেকে কিন্তু এই পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রের জন্ম। খুব অল্প বয়সেই তিনি প্রমাণ করেছেন সৃজনশীলতা বয়সের হিসাব মানে না। ছবির কেন্দ্রে রয়েছেন ক্লার্ক, চরিত্র অভিনয় করেছেন জুয়েটল এস ফোর। একদিন একটা আসবাবপত্রের শোরুমের বেসমেন্টে তিনি আবিষ্কার করেন এক রহস্যময় দরজা। দরজার উপরে রয়েছে অন্তহীন হলদে আলোয় ভাসা একের পর একই রকম কক্ষের অদ্ভুত জগৎ, যেখানে সময় স্থান ও বাস্তবতার সব নিয়ম যেন ভেঙে পড়ে।
3: This place built. It's like a maze. It just goes on and on. Sometimes I'm scared I'll get lost.
5: Can you hear me?
2: I don't understand. What is this?
0: ক্লার্ক নিখোঁজ হয়ে গেলে তাকে খুঁজতে খুঁজতে সেই অজানা গোলক ধাঁধায় প্রবেশ করেন দ্য থেরাপিস্ট ডক্টর মেরি ক্লাইন, চরিত্রে রেনেটা রেন্স। যত গভীরে তিনি এগোতে থাকেন ততই বাস্তবতা এবং স্মৃতির সীমারেখা ঝাপসা হতে থাকে। দর্শকও বুঝতে পারেন না তিনি কি সত্যি একটি ভৌতিক জগতে রয়েছেন নাকি মানুষের অবচেতন মনের সবচেয়ে অন্ধকার কোণে। এই চলচ্চিত্রের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর পরিবেশ নির্মাণ। প্রচলিত হরর ছবির মতন এখানে কিন্তু অকারণে জাম্প স্কোয়ারের বন্যা নেই, হুট করে চিৎকার, এখান থেকে ভূত বের হয়ে গেল, রক্ত দেখে চিৎকার, না। ব্যাকরুমসে এগুলো আপনি পাচ্ছেন না। তবে ব্যাকরুমসে কি রয়েছে? ধীরে ধীরে জমে ওঠা অস্বস্তি, নিঃশব্দতার ভয়, অসাধারণ সাউন্ড ডিজাইন এবং অস্বাভাবিকভাবে পরিচিত অথচ ভয়ঙ্কর লোকেশন দর্শকদের মনে এমন এক অস্থিরতা তৈরি করে যা সিনেমা শেষ হওয়ার পরও দীর্ঘ সময় থেকে যায়। সমালোচকেরা বিশেষভাবে এর আবহ, সিনেমাটোগ্রাফি এবং সাউন্ড ডিজাইনের প্রশংসা করেছেন। আর এটা নিয়ে যদি কোনো সন্দেহ থাকে তাহলে প্রিয় শ্রোতা, আমি আপনাকে বলতে চাই ব্যাকরুমসের অনেকগুলো এক্সপ্লেইন ভিডিও কিন্তু এই মুহূর্তে রয়েছে ইউটিউবে।
6: সিনেমার ঘোর লাগা কাহিনীর কথা শোনার পর এবার গান হলে মন্দ হয় না, শোনাবো ডিফারেন্ট টাচ ব্যান্ডের ভীষণ ভালো লাগা এক গান, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে।

0: সঙ্গীতের সুরেলা আবেশ মানুষের হৃদয়কে স্পর্শ করে, মনের ক্লান্তি দূর করে আর জীবনের প্রতিটি মুহূর্তকে করে তোলে দারুণ প্রাণবন্ত। সেই সুরের মাধুর্য আমাদের চিন্তা চেতনা মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করুক। আমরা যেন সত্য সুন্দর ও ন্যায়ের পথে অবিচল থেকে নিজেদের কর্মে দেশ এবং মানুষের কল্যাণে নিরন্তর অবদান রাখতে পারি, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের উত্তরণ থেকে।
1: যাবার আগে শেষের কথাগুলো বলে যাই। আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন মনিরুজ্জামান পলাশ, উপস্থাপনায় ছিলাম জিনাত আক্তার,
0: আমিনুল ইসলাম মঞ্জু, উত্তরণ সম্পাদনা করলেন মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
1: উত্তরণ তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম আর প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম। ভালো থাকবেন সবাই, থাকবেন সুস্থতায়।
0: শুভরাত্রি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনতে পাবেন ইংরেজিতে খবর।

0: Spain. President Mohamed Shahabuddin resigns. Speaker Hafizuddin Ahmed B. Bikram takes charge as acting president in accordance with constitution. Government is striving to strengthen democracy and revitalize economy, says LGRD minister. Country's constitution does not allow discrimination on basis of religion and citizens of all religion enjoy equal rights, comments Information and Broadcasting Minister. Bangladesh reiterated its commitment to work more closely with ASEAN to strengthen the regional cooperation. US imposed a new tariff on product from 60 countries. Bangladesh get the lowest tariff of 10%. And Bangladesh beat Kazakhstan by 3-7 in their third match of International Volleyball Championship in Islamabad. And that's the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Now here is the news commentary written by Alhamdulillah Islam and read by Sheikh Tashdeed Ahmed. Prime Minister Tariq Rahman has called upon foreign investors to expand their footprint in Bangladesh, pledging a business-friendly environment and also expressing his government's determination to build a $1 trillion economy by 2034. The Prime Minister made the remarks while addressing the Foreign Investors Chamber of Commerce and Industry FICCI FDI Conference 2026 in the capital yesterday. At the conference, the FICCI identified 9 barriers that foreign companies face throughout the investment life cycle in Bangladesh, from entry and establishment to operation, expansion and exit. The structural challenges they face are the country's weak competitive position, policy and regulatory uncertainty, logistics bottlenecks, infrastructure deficits, financial sector fragility, and fragmented institutional coordination. The list also includes skills and productivity constraints, tax complexity, and reputational challenges that undermine investor confidence. Responding to the hurdles that the foreign investors find as main impediment on the way to foreign investment in Bangladesh, the Prime Minister said the new but forward-looking BNP government wants the companies to invest and expand in Bangladesh. He assured the businessmen, saying, regardless of whether they are a local entrepreneur or a foreign investor, when they invest in Bangladesh, government will invest in them, time, support and policies. It is no denying that Bangladesh has a significant potential for foreign investment due to its large pool of human resources, strategically advantageous locations, and sizable consumer market. Despite the facilities, Bangladesh is yet to attract foreign investment at desired level. According to latest data from the UN Trade and Development, UNCTAD, Bangladesh attracted only $1.78 billion in foreign direct investment, far below the levels recorded in India, Vietnam and Indonesia. India received $38.89 billion, Indonesia $21.44 billion, and Vietnam $20.35 billion during the same period. Despite performing relatively well in business entry and business locations, Bangladesh lags behind Vietnam and Nepal in the areas that matter most for long-term business operations and exit, including dispute resolutions, market competition and business insolvency, where it scores among the lowest of its peer companies. Considering the fact foreign investors are obviously more interested to do business in those countries because of their quick services, it is frustrating that in Bangladesh, foreign investors require 6 months to get approval to start business, whereas they get it within half of the period in those countries. They are also quicker than Bangladesh to provide all required services to foreign investors. At present, Bangladesh Investment and Development Authority, BIDA, introduced one-stop service to provide prompt service to the investors, but this could not fully satisfy them because of other bottlenecks like complex visa issuance and renewal processes, customs clearance procedures, long shipment timing, uncompetitive corporate tax rate and higher logistics costs, which is making the investment climate in this country more challenging for the foreign investors. Admitting those bottlenecks, Tariq Rahman said, before taking office, BNP exchanged views with the investors, entrepreneurs, business associations, economists, development partners and business leaders, and they all sought stronger legal protection for investment, modern regulatory framework, simpler tax system, easier profit repatriation, deeper capital markets, and better infrastructure. The Premier said their demands were heard carefully, and BNP made its investment policy accordingly addressing those. At the same time, his government is improving ports, logistics, infrastructure and energy security, while encouraging greater investment in renewable energy, the Prime Minister mentioned, stating that Bangladesh's future depends not only on attracting investment but also on building lasting partnerships. The Prime Minister invited every business leader in that room to become part of that future to build an economy that is stronger, equitable and inclusive. He called upon them to work with the government to invest and flourish to create jobs and build a prosperous and globally connected Bangladesh. And that is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সংবাদ সম্মেলন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা, উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং অ্যাডভান্সিং আই কেয়ার রোডম্যাপ টু রিডিউস ভিশন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রিভেন্ট ব্লাইন্ডনেস ইন বাংলাদেশ শীর্ষক স্টেক হোল্ডার কনসালটেশন কর্মশালা। অসুস্থতার কারণ দেখিয়ে আজ বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির পদত্যাগ পত্র গ্রহণ করে আজ বিকেলে জাতীয় সংসদের শপথ কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেন,
4: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 50 অনুচ্ছেদের দফা 3 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগ পত্র আজ 24 জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5:01 আমার নিকট পদত্যাগ পত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগ পত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হল। কেন তিনি পদত্যাগ করেছেন, তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনোমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। এই কারণেই তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগ পত্র আমি গ্রহণ করেছি। সংবিধানে যেদিন আমি স্পিকার হিসাবে শপথ নিয়েছি সেই দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়। একইভাবে আমাদের ডেপুটি স্পিকার সাহেব, তিনিও যখন ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন শপথের অংশে বর্ণিত থাকে যখন বলা হবে কোনো কারণে যখন স্পিকারের চেয়ার শূন্য থাকবে তখন ডেপুটি স্পিকার স্পিকারের পদের দায়িত্ব পালন করবেন। তিনি শারীরিক অসমর্থের কারণে পদত্যাগ করেছেন। আমি তার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি এবং আমার মনে হয় তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি।
3: গতকাল রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা 2026 প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার জোবাইদা রহমান বলেন,
5: অভিনন্দন জানাই সকল শিক্ষার্থী বৃন্দকে যারা শত কঠিন শিক্ষা ক্যালেন্ডারের রুটিনের মধ্যেও সাংস্কৃতিক চর্চার সময় বের করে নিয়েছেন। আপনাদের সুপ্ত প্রতিভাকে এভাবেই ভবিষ্যতেও লালন পালন করতে পারলে তা হবে অত্যন্ত প্রশংসনীয়। কারণ কালচার ইজ হোয়াট উই আর, সিভিলাইজেশন ইজ হোয়াট উই হ্যাভ। কালচার ইজ দ্য ফাউন্ডেশন অফ সিভিলাইজেশন, সংস্কৃতি মানব সভ্যতার ভিত্তি। আপনারা দেশের অন্যতম মেধাবী ছাত্রছাত্রী, মেধার প্রমাণ দিয়ে আপনারা চিকিৎসা শাস্ত্রে পড়ার সুযোগ পেয়েছেন। মেধার পাশাপাশি আপনাদের আছে মানবিক মন, সেই জন্য চিকিৎসক হয়ে অসুস্থ মানুষকে সুস্থ করার মধ্যেই আপনাদের আত্মত্যাগ, আত্মতৃপ্তি, জীবনের সার্থকতা, জীবনের সফলতা। আশা করব আপনারা সকলেই জ্ঞান ও সেবার উচ্চ শিখরে আরোহণ করেন। হয়তো অনেকে উন্নত বিশ্বে আরো উচ্চতর ডিগ্রি, উচ্চতর ট্রেনিং প্রাপ্ত হয়ে ফিরে আসবেন বাংলাদেশের মানুষের পাশে, তার সংকটময় সময়ে তাকে সান্ত্বনা দিতে, তাকে চিকিৎসা দিতে। বাংলাদেশে চিকিৎসক ও রোগীর অনুপাত 0.83 বনাম 1,000, অর্থাৎ প্রতি একজন ডাক্তারকে দেখতে হয় 1200 থেকে 1800 জন অসুস্থ দেশবাসীকে। গ্রামাঞ্চলে এই অনুপাত আরো ভিন্নতর। এই পরিস্থিতি হয়তো পরিবর্তন সম্ভব যদি আমরা শিক্ষা জীবন থেকেই দেশ সেবার সংকল্পে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই। 70-75% ডাক্তার শহরাঞ্চলে, কিন্তু 78% দেশবাসী থাকে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে। নার্সদের অনুপাত 0.549 বনাম 1,000, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড 2.28 ডাক্তার প্রতি 1,000 জনের জন্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড 1.48 নার্স প্রতি 1,000 জনের জন্য। সরকারি চিকিৎসকদের অনুপাত প্রতি 6,500 জনের জন্য মাত্র একজন চিকিৎসক। সেই জন্যই চিকিৎসা এখনো দারিদ্র্যের অন্যতম কারণ। আপনাদের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ। আপনারা নিশ্চয়ই মেধা, শ্রম, অধ্যবসায় ও দেশপ্রেম এ উদ্বুদ্ধ হয়ে গড়ে তুলবেন সকলের কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যবস্থা। আমাদের দেশে গ্রামাঞ্চলে চিকিৎসকের অভাবে গ্রামবাসীরা সঠিক সময় চিকিৎসা থেকে বঞ্চিত হন, কিন্তু দেশবাসীকে সেবার লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে নিশ্চয়ই এই সমস্যারও সমাধান আছে। আগামীর বাংলাদেশে যেন কোনো রোগাক্রান্ত গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়, কোনো অন্তঃসত্ত্বা মা কে যেন আমরা না হারাই, কোনো নবজাতক যেন তার মায়ের কোল খালি করে চলে না যায়। এমন একটি চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা যায় যা পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করবে, কারণ এভরিওয়ান্স হেলথ ম্যাটার্স, সবার স্বাস্থ্যই গুরুত্বপূর্ণ।
3: বিশেষ অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এমপি বলেন,
6: আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা বিষয়, সে বাচ্চাদের বিষয় বলেন, শিশু স্বর্গের কথা বলেন, আবার নতুন করে স্পোর্টস, সে 14 বছর পর্যন্ত সে বাচ্চাদেরকে এনে আপনি খেলাধুলায় উৎসাহিত করা বলেন, তাদেরকে বৃত্তি দেওয়ার কথা বলেন, তাদেরকে পড়াশোনায় উৎসাহিত করার কথা বলেন, এবং একটি পিছিয়ে পড়া মানুষ, সেই পাহাড়ের মানুষ অথবা আদিবাসী বলেন, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বলেন, কাউকে কিন্তু বাদ রাখা হচ্ছে না, সবাইকে সমাজের মেইন স্ট্রিমের সাথে অন্তর্ভুক্ত করা হচ্ছে, এবং প্রত্যেকটা মানুষ যাতে আজকে তার যোগ্য সম্মান পায়, সুযোগ পায়, সুবিধা পায়, সেই জন্য ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, সেই মসজিদের মুয়াজ্জিন বলেন, আর আপনার সেই মন্দিরের পুরোহিত বলেন, অথবা সেই গির্জার যাজক বলেন, কাউকে কিন্তু বাইরে রাখা হচ্ছে না, অর্থাৎ সবাইকে সমাজের মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য তিনি চেষ্টা করছেন, যিনি হচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান।
3: আজ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি বলেন,
7: সমস্ত ধর্মের মহাপুরুষরা সর্বশক্তিমানকে পাওয়ার জন্য আরাধনা করেছেন, আরাধনা করছেন। প্রকৃত ধর্ম বিশ্বাসীরা সকলেই সর্বশক্তিমানকে পাওয়ার জন্য আরাধনা করেন। কে কিভাবে ঈশ্বরের কাছে যেতে চান, কে কিভাবে ঈশ্বরকে কাছে নিয়ে আসতে চান, এটা সম্পূর্ণই যে কোনো ধর্ম বিশ্বাসীদের ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত চিন্তা। প্রকৃত অর্থেই যারা ঈশ্বরকে পেতে চান, সর্বশক্তিমানকে পেতে চান, শ্রী জগন্নাথের রথ যাত্রা এবং আবার তিনি যখন মন্দিরে ফিরে যান, জনগণের পূজা ভালোবাসা সম্মান শ্রদ্ধা নিয়ে ব্যাপক জনগণের মধ্যে ঈশ্বরের প্রেমকে রেখে তখন তিনিও যেমন জনগণের কাছে আসেন, জনগণও তেমনি ঈশ্বরের স্পর্শ পায়। প্রতিটি ধর্মেই সর্বশক্তিমানকে এভাবেই বিশ্বাসীরা আমরা পেতে চাই। যেহেতু সকলেই আমরা সর্বশক্তিমানকে পেতে চাই, যে যে পদ্ধতি অবলম্বন করি না কেন, আমরা সকলেই ঈশ্বরের অনুসারী, ঈশ্বরের প্রেমিক। সেই অর্থেই খ্রিস্ট ভক্তরাও ইসকন আন্দোলন সারা পৃথিবী ব্যাপী ঈশ্বরের প্রেমিক হিসাবে, খ্রিস্ট প্রেমিক হিসাবে তারা প্রচার করছেন সারা পৃথিবীতে। এবং এই তত্ত্বতার মধ্যেই প্রমাণিত হয় আমাদের দেশের প্রধান ধর্ম ইসলাম ধর্ম সহ খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম সহ অন্যান্য ধর্মের মানুষরাও সর্বশক্তিমানকে আরাধনা করে পেতে চায়। আমরা যারা প্রকৃতভাবেই সকল সম্প্রদায়ের, সকল ধর্মের মানুষের ঈশ্বর প্রেমকে সম্মান করি, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের ধর্ম বিশ্বাসকে, প্রতিটি ধর্মের ধর্ম বিশ্বাসীদেরকে কোন মহল, কোন ধরনের কোন অশুভ লক্ষ্য চরিতার্থ করার জন্য যেন পুঁজি করতে না পারে। নিজের ধর্ম বিশ্বাসে অটল থেকে সকল ধর্ম বিশ্বাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই মিলে শান্তিপূর্ণ ভাবে সহ অবস্থান এবং যার যার ধর্ম চর্চা করার এই পরিবেশই হচ্ছে অসাম্প্রদায়িক পরিবেশ, এই পরিবেশই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ। এই দেশে মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সম্প্রদায়ের যেমন অধিকার, আপনাদের সনাতন সম্প্রদায়ের একই অধিকার। আমাদের সংবিধানে ধর্মের ভিত্তিতে কোনো বিভক্তি নাই। যারা এই বিভক্তির কথা বলবে ধর্মের নামে, রাজনীতির নামে, তারা জাতির শত্রু, তারা ধর্মের শত্রু।
3: আগামী 4-5 বছরের মধ্যে দেশে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিদ এমপি। গতকাল রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত অ্যাডভান্সিং আই কেয়ার রোডম্যাপ টু রিডিউস ভিশন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রিভেন্ট ব্লাইন্ডনেস ইন বাংলাদেশ শীর্ষক স্টেক হোল্ডার কনসালটেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা উল্লেখ করে আরো বলেন,
8: আমরা অলরেডি কিন্তু বাংলাদেশে আই কেয়ারে 3 সেগমেন্টে সিগনিফিকেন্ট কাজ হয়। এনজিওরা করছে, গভর্নমেন্ট নিজে করছে এবং প্রাইভেট সেক্টর করছে। এনজিওতে একটা ভিজিবল হচ্ছে, গভর্নমেন্টে তা মনে হচ্ছে হচ্ছে না, তারপরেও যা হচ্ছে সংখ্যায় কিন্তু সেটা বিশাল। প্রাইভেট সেক্টরেও যথেষ্ট হচ্ছে এবং ভিজিবল ভাবেই হচ্ছে। তো এই যে ন্যাশনাল ইনিশিয়েটিভটা আমরা নেব, এটা মূলত এই সেক্টরটা একদিনে চেঞ্জ হবে না বা একদিনে আমরা যে কোয়ালিটি, যে ভলিউমে যেতে চাই সেটা ঘটবে না। ফরচুনেটলি আমাদের ম্যান্ডেট 5 বছরের জন্য, আমরা এটাকেও একটা 5-year পার্সপেক্টিভে ইনিশিয়ালি দেখব। আর প্রথম ইয়ারে আমাদের ইমিডিয়েট কি কাজগুলো করতে হবে সেগুলোকে নিয়ে আমাদের ইনিশিয়েটিভটাকে প্রথম বছরের জন্য সাজাবো, যাতে এই বাজেট ইয়ারেই যে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে অফথালমোলজির যে সুযোগগুলো কাগজে কলমে আছে সেখানে সঠিকভাবে প্ল্যানিং করে আমাদের ওটাকে এনহ্যান্স করা দরকার। সেগুলো আমরা সরকারের থেকে করব। আমরা সরকারের থেকে আরো নতুন কিছু কাজ করার জনবল, সেগুলোর ব্যাপারে চেষ্টা করব। পাশাপাশি আমরা চাই যে এই ইনিশিয়েটিভটা একটা ন্যাশনাল ইনিশিয়েটিভ হোক, নট সরকারের, নট এনজিও, নট প্রাইভেট সেক্টরের। এই প্রসেসটা আমাদের জন্য খুব সময় উপযোগী। ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং গ্লকোমা ইমার্জিং ফিল্ড, এখানে হাই টেকনোলজি ব্যবহারের সুযোগ আছে, এখানে এআই এনহ্যান্সড স্ক্রিনিং এর ব্যবস্থা করা যেতে পারে। আমরা কমিউনিটি আউটরিচে আগের চেয়ে যাওয়া টেকনোলজির মাধ্যমে অনেক সহজ হচ্ছে। আমরা বাংলাদেশের আই কেয়ারটাকে সেই নতুন এরাতে নিয়ে যেতে চাই, সেই টেকনোলজি ড্রিভেন কিন্তু গরিব মানুষের জন্য, প্রান্তিক মানুষের জন্য যে স্বাস্থ্যসেবা, যে চক্ষু সেবা, আমাদের ন্যাশনাল আই কেয়ার ইনিশিয়েটিভের ভিশনটা তাই। হাইটেক আই কেয়ারকে আমরা একেবারে প্রান্তিক মানুষ, একেবারে গরিব মানুষ, প্রতিটি মানুষের কাছে তার নাগরিক অধিকার হিসেবে পৌঁছে দিতে চাই। বিশেষভাবে ফোকাস করব স্কুলে যাওয়া বাচ্চাদের চোখের চশমা, যারা কর্মক্ষম জনগোষ্ঠী তাদের জন্য বিভিন্ন প্রোগ্রাম কর্পোরেট সেক্টর এবং প্রাইভেট সেক্টরকে ইনভলভ করে আমরা প্রতিটি কারখানায়, প্রতিটি অফিসে যারা কর্মজীবী মানুষ তাদের কাছে যেন চশমা পৌঁছায়, এ ব্যাপারে স্টাডি আছে, প্রোডাক্টিভিটি বাড়ছে। যারা বয়স্ক মানুষ তাদের ছানি অপারেশনে ব্যাপক উদ্যোগ নেব। তো এইভাবে আমরা প্রোগ্রামটা সাজাতে চাচ্ছি এবং আপনাদের সবাইকে আহ্বান করছি যে আসুন সবাই একসাথে প্ল্যান করি, একসাথে কাজটা করি এবং একসাথে বাংলাদেশে এই অন্ধত্ব, ছানি জনিত অন্ধত্ব নির্মূল, এলিমিনেশন অফ ক্যাটারাক্ট ব্লাইন্ডনেস, ইট ইজ পসিবল, কয়েক লক্ষ ক্যাটারাক্ট সার্জারির মাধ্যমে 4-5 বছরের মধ্যে এলিমিনেশন অফ ক্যাটারাক্ট ব্লাইন্ডনেস সম্ভব।
3: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
9: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
10: অস্বাভাবিক দ্রুত গতিতে গাড়ি চালাবেন না। মহাসড়কের সর্বোচ্চ গতিসীমা নির্দেশক ট্রাফিক সাইনের নির্দেশ মেনে চলুন। ঘুম ঘুম ভাব হলে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। পথচারী ও ক্ষুদ্র যানবাহনের প্রতি ঝুঁকি সৃষ্টি হয় এমনভাবে গাড়ি চালাবেন না। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলুন। বেপরোয়াভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। গাড়ি বের করার পূর্বে ব্রেক, ক্লাচ, স্টিয়ারিং, হর্ন ঠিকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করে নিন। ওভারটেকিং নিষিদ্ধ এলাকায় রাস্তার বাঁকে সরু ব্রিজে ওভারটেকিং করবেন না। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ থেকে বিরত থাকুন।
9: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সঙ্গীত পরিবেশনায় এ কে এম শহীদ কবির পলাশ, গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ।

0: আপনারা জানেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রাণের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম নিয়ে এক বছর ব্যাপী নজরুল চর্চা বা অনুষ্ঠান করার একটা প্রস্তাব দিয়েছেন, যেটাকে তিনি বলেছেন নজরুল বর্ষ 2026-2027। এই সময়টা আমরা বিশেষভাবে নজরুল চর্চা করব, নজরুলময় হয়ে থাকার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তার এই চমৎকার উদ্যোগটাকের জন্যে। আমরা চাই আমাদের প্রাণের কবি জাতীয় কবি তার রচনাবলী, তার বিস্ময়কর সৃষ্টি, বিশেষ করে সঙ্গীত একেবারে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে যাক এবং তার স্বরূপে প্রতিষ্ঠিত হোক। আমরা চাই প্রপারলি তার গানকে আমরা সামনে নিয়ে যেতে এবং প্রমিত সুর এবং বাণীতে প্রচার করতে। বাংলাদেশ বেতার ঢাকা বিশেষভাবে এই নজরুল বর্ষকে নিয়ে একটি আনন্দময় অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছে। আমাদের দোলনযাপে এখন থেকে এই নজরুল বর্ষের যেমন অন্তর্গত, ঠিক একইভাবে আমরা আমাদের নজরুল ইনস্টিটিউট থেকে প্রকাশিত সমস্ত স্বরলিপি, আমরা প্রায় 65টি স্বরলিপি গ্রন্থ বের করেছি, তো সেখানে প্রায় 1200 বেশি গান আমাদের এর মধ্যে প্রকাশিত হয়েছে। আমরা চেষ্টা করব তার এই স্বরলিপিকৃত গানগুলিকে একেবারে সিরিয়ালি 1, 2, 3, 4 এমনি করে খণ্ডগুলো থেকে আমাদের গুণী শিল্পীদের দ্বারা সব গানগুলি প্রচার করার। তো আজকের এই অনুষ্ঠানেও আমাদের অতিথি হয়ে এসছে আমাদের এই প্রজন্মের গুণী শিল্পী শহীদ কবির পলাশ। শহীদ কবির পলাশ এই নজরুল বর্ষের এই অনুষ্ঠানটিতে নজরুল ইনস্টিটিউটের স্বরলিপি অনুসরণে তার প্রত্যেকটি গান গাইবে। এমনিও সবাই আমাদের চেষ্টা করে এই নজরুল ইনস্টিটিউটের স্বরলিপি অনুসরণ করে গাইবার, আজকেও তার ব্যত্যয় ঘটবে না। আমাদের এই শিল্পীকে আমরা ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের জন্য। শহীদ কবির পলাশ, কেমন আছো তুমি?
1: ভালো আছি স্যার, আপনি ভালো আছেন?
0: আমি খুব ভালো আছি। এই যে এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি নতুন রূপে প্রচারিত হবে এখন থেকে, যে আমাদের বাংলাদেশ বেতার ঢাকা নজরুল বর্ষকে কেন্দ্র করে, উপলক্ষ করে এই অনুষ্ঠানটি দোলনযাপা প্রচারিত হবে।
1: এটা তো আমাদের শিল্পীদের জন্য অনেক পরম পাওয়া।
0: এই যে স্বরলিপি অনুসরণের যে ব্যাপারটা, স্বরলিপি একেবারে 1, 2, 3, 4 এভাবে খণ্ড অনুযায়ী আমাদের হবে, এই বিষয়টা তুমি কিভাবে দেখছো?
1: আসলে এটা তো অনেকটা বড় একটা, এই যে নজরুলের গানগুলোকে সরকারি মাধ্যম থেকে সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার একটা উদ্যোগ যেটা বাংলাদেশ বেতার গ্রহণ করেছে, এটাকে আমি সাধুবাদ জানাই।
0: তা এখনো আমাদের মধ্যে যেটা আছে, বাণী এবং সুর নিয়ে অনেক বিভ্রান্তি আছে, আমরা বিভ্রান্তি থেকে দূরে যেতে চাই। আমরা দীর্ঘদিন নজরুল ইনস্টিটিউটের সঙ্গে কাজ করছি এবং এখানে কাজ করে আমাদের প্রিয় স্বরলিপিকার সুধীন দাস সহ আমরা সবাই স্বরলিপি করেছি এবং সেই স্বরলিপি অনুসরণে আমরা শিখে গান গাই এবং প্রশিক্ষণ দিই। তো সেই জায়গা থেকে তোমার কেমন মনে হয়, আমরা পারবো তো এই কঠিন কাজটা করতে?
1: অবশ্যই, সেটা আমার তো মনে হয় বাংলাদেশে এ পর্যন্ত প্রায় 70% শিল্পীরা শুদ্ধ স্বরে গাওয়ার চেষ্টা করে।
0: বিরাট ব্যাপার,
1: আর
0: এটা আরো বেড়ে যাবে।
1: আর আমরা যদি এই উদ্যোগটা যে গ্রহণ করেছি বাংলাদেশ বেতারের মাধ্যমে, আমরা হচ্ছে যেটা, এতে তো আরো পার্সেন্টেজ বেড়ে যাবে।
0: এটাই আমাদের দরকার, কারণ আমরা চাই বাংলাদেশ বেতারের এই চমৎকার আয়োজনটাকে সফল করতে, আমরা নজরুলের গানকে নজরুলের মতন করে আমরা প্রচারিত করতে চাই। তো অনেক কথা হলো, আমি আরো অনেক কথা তোমার শুনবো। আজ এই অনুষ্ঠানে প্রথমে তুমি কোন গানটি গাইবে?
1: আমি প্রথমেই গাইছি সেই মিঠে সুরে
0: মাঠের
1: বাঁশুরি
0: বাজে। অসাধারণ এই গানটি, অসাধারণ, একেবারেই প্রচলিত সমস্ত গানের ধারার সঙ্গে একটা অন্যরকম, একটা আলাদা ধারা এই গানটার মধ্যে কাজ করে। আমি নজরুল সঙ্গীত যতগুলো চর্চা করেছি বা যেভাবে আমরা শুনেছি, এই গানটিকে আমি একটা আলাদা রস পাই যেটা অন্য গানের সঙ্গে মেলে না। তো এই চমৎকার গানটি আমরা বুলবুল দ্বিতীয় খণ্ডে গ্রন্থিত হতে দেখেছি, তাল দাদরা এবং পর্যায়ে ঠুমরি সেখানে লেখা আছে, কিন্তু এর মধ্যে ঠুমরিরও একটা আলাদা আঙ্গিক কাজ করেছে। তো আমরা গানটি শুনি, তারপরে তোমার সঙ্গে আরো কথা বলবো।
1: ঠিক আছে।

0: খুব সুন্দর, খুব ভালো লাগলো এই চমৎকার একটি অন্য আঙ্গিকের গান আমাদের নজরুল বর্ষের দোলনজাপাতে তুমি গাইলে, এবং এটা আমার বিশ্বাস আমাদের শ্রোতামণ্ডলী ভালোভাবে নেবে। তো এবার তোমাকে যেটা বলি যে এই যে প্রমিত বাণী এবং প্রমিত সুর নিয়ে আমরা কাজ করছি নজরুল ইনস্টিটিউটে, আমরা নিজেরা করেছি, এখন প্রশিক্ষণ দিচ্ছি, তুমি প্রশিক্ষণ দিচ্ছ, তো ওখানে এই প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে এই নতুন আমি বলবো না প্রমিত সুরের গানকে গ্রহণ করার ব্যাপারে তাদের মানসিকতা কেমন দেখছো?
1: আমরা যে নজরুল ইনস্টিটিউটের যে ছাত্র ছাত্রীদের মধ্যে যে আগ্রহটা, এটাই সবচেয়ে বড় ব্যাপার, যে ওরা যে আগ্রহ নিয়ে শিখছে। এবং কি এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নজরুল বর্ষ ঘোষণা করেছে, এরপর থেকে তো আমাদের নজরুল ইনস্টিটিউট বলেন সব ছেলে মেয়েদের মধ্যে কিন্তু নজরুলের
0: একটা আলাদা উৎসাহ এসেছে,
1: ভাব চলে এসেছে, এবং কি একটা উৎসব মুখর একটা
0: পরিবেশ চলে এসেছে। এবং আমরা চাই যে এই সুযোগটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এমন চমৎকার একটি উৎসবের মাধ্যমে আমরা নজরুলকে নতুন রূপে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা করব। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা দ্বিতীয় গানটি কোনটি শুনবো তোমার?
1: আমি এবার গাইব নজরুল সৃষ্ট রাগের জাগো অরুণ ভৈরব।
0: হ্যাঁ, এটা নবরাগ পর্যায়ের গান। নজরুল যেগুলো রাগ সৃষ্টি করেছেন উনি বারবার বলেছিলেন যে আমার এই স্বপ্নের ধন, এগুলো স্বপ্নে উনি পেয়েছেন, উনি একটু বিনয় করে বলতেন, কিন্তু একটা প্রচলিত সমস্ত রাগের চরিত্র স্বর বিন্যাস বাদ দিয়ে একটি নতুন রাগ তৈরি করা কতখানি কঠিন, এবং সেই রাগে মানে একেবারে আপাদমস্তক একটি গান, স্থায়ী অন্তরা সঞ্চারী আভোগ সহ একটি গান তৈরি করা, যারা উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করে তারা বোধ করি ভালো করে বোঝে কি কঠিন। এই কাজটিও কিন্তু কাজী নজরুল ইসলাম সমান দক্ষতাতে দেখি
1: অসাধারণ, মানে চিন্তাই করা যায়।
0: তো জাগো অরুণ ভৈরব, এটা ভৈরব এবং তার সঙ্গে একটু অন্যরকমের মিশিয়ে এটা করা হয়েছে। তো এই যে জাগো অরুণ ভৈরব, এটা সূত্র আমরা বেতার জগৎ থেকে পেয়েছি, এটা 1/11/1939 সালে আমরা এটা বেতার জগৎ যেটা সেখান থেকে পেয়েছি, সেখানে একটা নাটিকা হয়েছিল যেটা উদাসী ভৈরব 12/11/1939 সালে, শিল্পী ছিলেন নেতাই ঘটক এবং গীতা মিত্র এবং ইলা ঘোষ, তিনজনে মিলেই গানটি গিয়েছিলেন। তো এই রাগ অরুণ ভৈরব, এই রাগটি নজরুলের যেহেতু তৈরি সেটাকে নবরাগ বলে আমরা প্রতিষ্ঠিত করেছি। তো এটা ঝাপতালে নিবদ্ধ, এবং ঝাপতালে নিবদ্ধ কোনো দানকে সাধারণত গানকে সাদরা বলে। তো সাদরা হচ্ছে টাইপ অফ সেমি ক্লাসিক্যাল গান, তার চরিত্র একটু আলাদা, নজরুলের আছে কিন্তু একদম পুরোপুরি সাদরা, কিন্তু এটার চরিত্র একটু আলাদা এটা। তো আমরা এই চমৎকার গানটি শুনি, এবং আমার বিশ্বাস আমাদের শ্রোতা তোমার এই গানটি ভালো লাগবে।

0: অনেক ভালো লাগলো। তো এবার তুমি কোন গানটি গাইছো?
1: এবার গাইছি যাও মেঘ দুধ দিও প্রিয়ার হাতে।
0: এই গানটা একসময় প্রচুর গাওয়া হতো, মধ্যে এটা বন্ধ হয়েছিল কারণ সুর বিভ্রান্তি এসব নিয়ে। তো এই এই গানটি আবার তুমি গাইছো, ইদানিং আবার গাওয়া হচ্ছে। এটা সূত্র আমরা রেকর্ড বুলেটিন থেকে পেয়েছি এবং রেকর্ড লেভেলে পেয়েছি। রেকর্ড হয়েছিল হিন্দুস্তান থেকে September 1942 সালে। শিল্পী ছিলেন বিজন কুমার বসু, সুর নজরুল। এটা বলারই অপেক্ষা রাখে না, কারণ সমস্ত এক্সপেরিমেন্টাল গানগুলো নজরুল নিজে সুর করতেন, কাউকে করতে দিতেন না। এটা স্বরলিপি হয়েছে আমাদের নজরুল ইনস্টিটিউট থেকে, ত্রয়োদশ খণ্ডে। আমরা গানটা শুনি।
1: জি

0: বাহ, একেবারেই। তুমি আজকে তোমার যে গান নির্বাচন, এর বৈচিত্র্যটা ভারী চমৎকার। একটি গানের সঙ্গে আরেকটি গানের আদল, সুরের বিন্যাস একেবারে ভিন্ন, খুবই ভালো লাগলো এই গানটি শুনতে। আমাদের সরকার, আমাদের সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নজরুল বর্ষ দিয়ে মানুষের মধ্যে নতুন করে নজরুলের প্রতি একটা আগ্রহ, নজরুল চর্চার একটা গতি এনে দিলেন। তো এই যে গতি এনে দিলেন, তুমি যেগুলো এর আগে আমি বললাম তুমি বললে, এছাড়াও আর আমাদের কি শুধু দেশেই আমরা সীমাবদ্ধ থাকবো আমাদের অ্যাক্টিভিটিগুলো নিয়ে, নাকি সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে আরো গুরুত্বের সঙ্গে আমরা বহির্বিশ্বে আমাদের শিল্পীদের পাঠিয়ে নজরুল চর্চা করতে পারি?
1: নজরুল হলো ভার্সেটাইল একজন কবি। কাজী নজরুলের এমন কোন সেক্টর বা পর্যায় নেই যে কাজী নজরুলের হাত লাগেনি,
0: পড়েনি
1: সেখানে। সুতরাং আমরা যদি নজরুলের রচনাবলীকে বিভিন্ন দেশের ভাষায় যদি আমরা রূপান্তরিত করতে পারি,
0: ওটা একটা মানে কাজ, ওটা নিয়ে কাজ শুরু হয়ে গেছে অলরেডি, এটা বিভিন্ন ভাষাতে অনুবাদ করা।
1: যেমন আমি বলি, যেমন তুরস্কের একটা গান,
0: আমাদের যেমন সেতার, সেতারকে বহির্বিশ্বে পপুলার করেছে আমাদের দেশের এবং ভারতবর্ষের গুণী শিল্পীরা, তাহলে সেক্ষেত্রে নজরুলের গানকে অন্য ভাষাভাষী মানুষের মধ্যেও যদি আমরা প্রচার প্রসার করতে চাই, তাহলে কিন্তু সরকারকেই উদ্যোগ নিতে হবে এবং যোগ্যতা সম্পন্ন দক্ষ বেশি বেশি করে বিদেশে পাঠাতে হবে, তাহলে কিন্তু বিশ্বায়ন হবে, সারা বিশ্বে আমাদের নজরুলের গানকে আমরা ছড়িয়ে দিতে পারবো। তো যাই হোক, অনেক ধন্যবাদ তোমাকে, আমরা কথা বলতে বলতে শেষ প্রান্তে চলে এসেছি। তার আগে তুমি যদি আমাদের প্রিয় যে শ্রোতা মন্ডলী এবং বিশেষ করে অভিভাবকদের, এই সময়ে অভিভাবকদের উদ্দীপ্ত বা উৎসাহ দেওয়ার জন্য আমাদেরই কিন্তু কাজ করতে হবে, তুমি যদি কিছু বল।
1: আমি নিজেকে ধন্য মনে করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত নজরুল বর্ষ, ওই উপলক্ষে যে আপনারা এই যে উদ্যোগ নিয়েছেন গানগুলো করার, সেটাতে সুযোগ পেয়ে আমি নিজেকে গর্ববোধ করছি। বাংলাদেশ বেতারকে অসংখ্য ধন্যবাদ যে ওনারা এই উদ্যোগটা গ্রহণ করেছেন এবং আমাকে সেখানে সুযোগ দিয়েছেন। আর সবচেয়ে আপনি যেটা বললেন যে ছেলে মেয়েদের ব্যাপারে, যারা
0: অভিভাবকদের,
1: অভিভাবকদের কাছে একটাই বলার আছে যে আপনারা নজরুলের যে শুদ্ধ বানিয়ে সুরে গানগুলো, তা আপনাদের ছেলে মেয়েদেরকে শোনান, আমাদের যে আদি রেকর্ড আছে রেকর্ড ভিত্তিক শোনান। এবং নজরুল বর্ষে প্রচুর প্রোগ্রাম হবে বিভিন্ন থানা, ডিস্ট্রিক্ট এবং বিভাগ, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন প্রতিযোগিতা যদি হয় সেখানে অংশগ্রহণ করার জন্য অনুপ্রাণিত করবে।
0: এবং এগুলো এই যে এই পথে সঙ্গীত, যে আমাদের মানবতা, আমরা বলছি যে সঙ্গীতময়, তো এই ব্যাপারে তাদের উৎসাহিত করলে ছেলে মেয়েগুলো বিপথেও যাবে না, যে এই সঙ্গীতের মাধ্যমে আমরা সামাজিক যে খারাপ দিকগুলো সেগুলোকে আমরা বাদ দিতে পারি। অনেক ধন্যবাদ তোমাকে, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সুধী মন্ডলী, আমরা অনুষ্ঠানের যারা আমাদের সহযোগিতা করেছে তাদের নামটা একটু বলি। তবলা ইমতিয়াজ সুলতান, কিবোর্ড জুয়েল আলদিন, বাঁশি ইয়ামিন প্রান্ত, গিটার সজল দেওয়ান, বেহালা তৈয়বুর রহমান, পারকেশন শাহাদাত হোসেন। অনেক ধন্যবাদ আপনাদের, আপনারা নজরুলের সঙ্গে থাকবেন, নজরুলময় হয়ে থাকবেন। আমাদের প্রাণের কবি, জাতীয় কবি, তার সত্যি যে চির উন্নত শির, তার সেই চির উন্নত শির, তার সঙ্গীত, কাব্য, সাহিত্য দিয়ে আমরা নতুন করে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছব। নজরুলকে ভাস্বর করে আমাদের সামনে রাখব, আমাদের জাতীয় কবিকে আমাদের সামনে রাখব। ধন্যবাদ, শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন নির্বাচিত নজরুল সংগীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা। সংগীত পরিবেশনায় এ কে এম শহীদ কবির পলাশ, গবেষণা গ্রন্থনা ও উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। দোলন চাপা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান। রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন, তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা ঘরে যাও, যাও।
4: বন্যার সময় জনগণের করণীয়, যেসব এলাকায় বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে, বন্যার সময় ধীরে ধীরে ধীর স্থিরভাবে চিন্তাভাবনা করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করুন। বন্যায় যদি বাড়িঘর ডুবে যায়, তবে নিকটস্থ কোন উঁচু স্থানে বাঁধে আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন। কোনো মতেই দালাল বা টাউনের টাউটদের পরামর্শ শুনে নিজ গ্রাম ছেড়ে পরিবার পরিজন সহ শহরে যাবেন না। বন্যার কারণে নিজ গ্রামে থাকা কোনো মতেই সম্ভব না হলে পার্শ্ববর্তী গ্রামসমূহে, যা বন্যা কবলিত নয়, সেখানে আশ্রয় নিন, কিংবা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক স্থাপিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন। বন্যার ফলে খাবার পানি দূষিত হবার আশঙ্কা থাকে, তাই জীবাণুমুক্ত বিশুদ্ধ পানি পান করুন। এজন্য টিউবওয়েলের পানি পান করুন, যা পাওয়া গেলে পানি খাবার পানি ফুটিয়ে নিন, অথবা পানি দূষিতকরণ পানি শোধন যে ট্যাবলেটটি রয়েছে এবং ফিটকিরি দিয়ে খাবার পানি বিশুদ্ধ করে নিন। বন্যার সময় বিভিন্ন রোগ দেখা দিতে পারে, এগুলো প্রতিষেধক টিকা ও ইঞ্জেকশন গ্রহণ করুন। এ ব্যাপারে সাহায্যের জন্য আপনার এলাকার নিকটস্থ মেডিকেল টিমের অবস্থান জেনে নিন।
5: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিসে রেকর্ডকৃত নতুন গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান সুর ও বীণা। গ্রন্থনা ও উপস্থাপনায় আহসান হাবিব বাপ্পী।

বর্ষার রাত, জানালার কাছে বৃষ্টির টুপটাপ শব্দ, শীতল বাতাসের মৃদু পরশ আর প্রকৃতির অপার স্নিগ্ধতায় মন যেন নিজ থেকেই খুঁজে নেয় সুরের আশ্রয়। এমনই এক মায়াময় রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি সুরবীণা অনুষ্ঠানে। ট্রান্সক্রিপশন সার্ভিসে রেকর্ডকৃত নতুন গান নিয়ে সাজানো আজকের আয়োজনে শোনাব বেশ কয়েকটি ভিন্ন স্বাদের গান। কখনো বর্ষার আবেশ, কখনো ভালোবাসার অনুভব, কখনো নজরুলের চিরন্তন সুর, সব মিলিয়ে সুরের এক মনোমুগ্ধকর ভুবনে কাটবে আজকের সময়। চলুন শুরু করা যাক সুরবীণা। পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আহসান হাবিব বাপ্পি। বন্ধুরা, বৃষ্টি মানেই নতুন করে ভিজে ওঠা মন, পুরনো স্মৃতিরা ফিরে আসা আর অজস্র অনুভূতির জাগরণ। বর্ষার সেই আবেগকে সুরে বেঁধে তৈরি হয়েছে আজকের প্রথম গান। শুনুন আধুনিক গান ও বৃষ্টি তুমি আমাকে ভিজিয়ে দাও। শিল্পী রুনা লায়লা, গীতিকার সুমন সর্দার, সুরকার মোহাম্মদ সাদেক আলী।

প্রিয় মানুষের হাতটি শক্ত করে ধরে রাখতে চাওয়ার আকুলতা, বিচ্ছেদের আশঙ্কা আর নির্ঘুম রাতের অস্থিরতা, এসব অনুভূতিরই সুরেলা প্রকাশ আমাদের এবারের গানটিতে। ধরো যদি হাত, কেটে যাবে শত রাত, নির্ঘুম মুখোমুখি তুমি আর আমি। শিল্পী ফাহমিদা নবী ও পুনম চন্দ্র মিত্র, গীতিকার আহসান হাবিব বাপ্পি, সুরকার পুনম চন্দ্র মিত্র।

বন্ধুরা, বাংলা গানের ভাণ্ডারে কাজী নজরুল ইসলামের সৃষ্টিগুলো আজও সমানভাবে উজ্জ্বল। প্রেম, প্রকৃতি আর লোকজ আবহের অনন্য মেলবন্ধনে তাঁর প্রতিটি গান হয়ে উঠেছে কালজয়ী। এবার শুনুন নজরুল সঙ্গীত, চোখ গেল পাখিরে, শিল্পী উত্তম কুমার রায়।

প্রিয় বন্ধুরা শুনছেন ট্রান্সক্রিপশন সার্ভিসে রেকর্ডকৃত নতুন গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান সুরবিনা। এবারে আরও একটি ভালোবাসার মিষ্টি গান, এই বুকে এত ভালোবাসা। শিল্পী বাবুল রেজা ও মিতা মল্লিক, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুরকার আবু বকর সিদ্দিকী।

বন্ধুরা, সুরের মূর্ছনা আর কথার আন্তরিকতায় শেষ হয়ে এল আজকের সুরবীণা। আশা করি প্রতিটি গান আপনাদের মন ছুঁয়ে গেছে আর এই সুরেলা আয়োজন আপনাদের রাতটুকু করে তুলেছে আরও সুন্দর, আরও মধুর। এই ভালো লাগার আবেশ নিয়ে আবারও হাজির হব নতুন কিছু গান নিয়ে সুরবীণা অনুষ্ঠানে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: ট্রান্সক্রিপশন সার্ভিসে রেকর্ডকৃত নতুন গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান সুর ও বীণা এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন আহসান হাবিব বাপ্পি, তত্ত্বাবধানে ফারজানা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সারওয়ার মোর্শেদ।
1: অগ্নি প্রতিরোধে আমাদের করণীয়। অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ। আগুন ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধে ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলতে দিবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। বিড়ি বা সিগারেটের নিক্ষিপ্ত জ্বলন্ত টুকরো অগ্নিকাণ্ডের অন্যতম কারণ। তাই ধূমপান পরিহার করুন। মশার কয়েল ব্যবহারে বিশেষ সতর্ক থাকুন। আগুন থেকে সাবধান থাকুন। হাতের কাছে দু বালতি পানি এক বালতি বালি রাখুন এবং আগুন লাগলে সূচনাতেই তা আগুনে নিক্ষেপ করুন। বৈদ্যুতিক আগুনে দ্রুত প্রধান সুইচ বন্ধ করুন এবং গৃহের বিদ্যুতের তার মাঝে মাঝে পরীক্ষা করুন, পুরনো তার বদলে ফেলুন। তেল জাতীয় আগুন পানি দিবেন না। বালি, ভেজা মোটা কাপড় বা ভেজা কম্বল দিয়ে আগুন চাপা দিন। পরনের কাপড়ে আগুন লাগলে সঙ্গে সঙ্গে মাটিতে গড়াগড়ি দিন বা ভেজা মোটা কম্বল দিয়ে জড়িয়ে ধরুন। ভুলেও দৌড়াবেন না, তাহলে আগুন বেড়ে যাবে। অফিস, আদালত, শিল্প প্রতিষ্ঠান অথবা অন্য যে কোনো প্রতিষ্ঠানে রক্ষিত অগ্নি নির্বাপন বিভিন্ন যন্ত্রের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ নিন এবং প্রয়োজনে তা ব্যবহার করুন। আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দিন এবং তাদের সেবা গ্রহণ করুন।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আয়োজন মেলায় এখন রয়েছে হাসান রাজার গান, শিল্পী রোকেয়া ফারুক।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা। বাংলাদেশ বেতার। খবর পড়ছি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তিনি আজ বিকেলে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে পদত্যাগপত্র দাখিল করেন। পদত্যাগপত্রে রাষ্ট্রপতি তার পদত্যাগের কারণ হিসেবে গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করেন। পরে জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্পিকার বলেন, তিনি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন। হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, সংবিধান অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। রাষ্ট্রপতির পদত্যাগের কারণ হিসেবে স্পিকার বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গুরুতর অসুস্থ। তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। এসব শারীরিক জটিলতা ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি পদত্যাগ করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি লিখিতভাবে তাঁর অসুস্থতার কারণ উল্লেখ করেছেন। এক্ষেত্রে অতিরিক্ত কোন চিকিৎসা সনদের প্রয়োজন নেই। তিনি সাবেক রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। উল্লেখ্য, মোহাম্মদ শাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪শে এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনৈতিক পুনর্গঠন এবং জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের জনগণ তাদের সাহস, ঐক্য ও কর্মদক্ষতার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে মানুষ উন্নত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবে। সম্মেলনে দেশী বিদেশী গবেষক, নীতি নির্ধারক, কূটনীতিক, উন্নয়ন বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের সকল ধর্মের নাগরিক সমান অধিকার ভোগ করেন এবং দেশের সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্যের কোন সুযোগ নেই। আজ রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উল্টো রথযাত্রা উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যারা ধর্ম কিংবা রাজনীতির নামে বিভেদ সৃষ্টির চেষ্টা করে তারা জাতির শত্রু। তিনি দেশীয় ও আঞ্চলিক উভয় পর্যায়ে সংকীর্ণ রাজনৈতিক ফায়দা অথবা সামাজিক বিভাজনের জন্য ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টাকারী শক্তিগুলোর বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। জহিরুদ্দিন স্বপন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশে জাতীয়তাবাদের দর্শন অনুযায়ী ধর্ম, বর্ণ, ভাষা ও ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে কোনো বিভাজন বরদাস্ত করা হবে না। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আবির্ভূত ও আন্তঃরাষ্ট্রীয় হুমকি মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে আসিয়ান ও এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি ফিলিপাইনের ম্যানিলায় দক্ষিণ পূর্ব এশিয়ান বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি টিএসির ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মারক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী মহামারী, জলবায়ু অভিঘাত, সাইবার হামলা ও সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন মোকাবেলায় বৈশ্বিক সক্ষমতা জোরদারে বাস্তবভিত্তিক ও সমন্বিত উদ্যোগের প্রয়োজনের উপর জোর দেন। যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান ও ভারত সহ বাণিজ্য অংশীদার ৬০টি দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর নতুন করে ১০ থেকে ১২.৫% পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সাময়িক ১০% শুল্কের মেয়াদ শেষ হওয়ার পর আজ থেকে এই নতুন শুল্ক কার্যকর হল। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যিক শুল্ক ব্যবস্থায় সর্বনিম্ন ১০% শুল্ক হার পেয়েছে বাংলাদেশ। এর ফলে চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ড সহ প্রধান পোশাক রপ্তানিকারক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় মার্কিন বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা আরও শক্তিশালী হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর বিদ্যমান শুল্কের পাশাপাশি অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। খেলার খবর, ভলিবল। আজ পাকিস্তানের ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতার তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৩-২ সেটে কাজাখস্তানকে পরাজিত করেছে। আগামী রোববার একই ভেন্যুতে বাংলাদেশ নিজেদের চতুর্থ ম্যাচে নেপালের মোকাবেলা করবে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ সেটে হারালেও দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩-০ সেটে পরাজিত হয়। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল ৬টায় অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ গোলাম মুস্তফা। পথ ও পাথে অনুষ্ঠানে পাঁচ ওয়াক্ত নামাজের স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে বলবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনতে পাবেন সকাল ৬টা ৫০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল ৭টা ২০ মিনিটে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন CBSI এর যৌথ উদ্যোগে ২৫ থেকে ২৬ জুলাই দুই দিন ব্যাপী বায়োটেকনোলজি ইলেকট্রনিক্স AI অ্যান্ড রোবোটিক্স BEAR সামিট ২০২৬ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামীকাল ২৫ জুলাই শনিবার সকাল ১০টায় নভ থিয়েটার বিজয় সরণে ঢাকায় অনুষ্ঠেয় BEAR সামিট ২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি একযোগে শুনতে পাবেন ঢাকা ক ৬৯৩ কিলোহার্টজ FM ৯০ মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও ৬০০ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM ১০২ ও FM ১০৬ মেগাহার্জে প্রচার হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতা জিয়া শুনবেন সকাল ৭টা ৩০ মিনিটে। নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির প্রচারিত হবে সকাল ৭টা ৪৫ মিনিটে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান সকাল ৮টা ১৫ মিনিটে শুনতে পাবেন। সকাল ৮টা ৩০ মিনিটে রয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ প্রচারিত হবে সকাল ৯টা ৫ মিনিটে। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে শুনবেন সকাল ১০টা ৩৫মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল প্রচারিত হবে বেলা ১১টা ৩০মিনিটে। বেলা ২টা ২০মিনিটে রয়েছে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ।
2: সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা ৩টা ৩৫মিনিটে। পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন বিকেল ৪টা ৫ মিনিটে। সুর তরঙ্গ বিকেল ৪টা ২৫মিনিটে। বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অনুপরমাণু শুনবেন বিকেল ৫টা ১০ মিনিটে। সোনালী ফসল সন্ধ্যে ৬টা ৫ মিনিটে। সন্ধ্যে ৭টা ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭টা ৩০মিনিটে। রাত ৮টা ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার সংক্রেশু রাত ৯টা ৫ মিনিটে। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনবেন রাত ১০টায়। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান রাত ১০টা ২০মিনিটে। এছাড়া FM ৯০ মেগাহার্জে রাত ১২টা ১৫মিনিটে নিঃশুল্ক অনুষ্ঠানে শুনবেন নাটক আবদুল্লাহ। FM এর অনুষ্ঠান সূচি FM ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত বিনোদনমূলক অনুষ্ঠান। FM ১০৬ মেগাহার্জে সকাল ৬টা থেকে বেলা ১২টা ১০মিনিট এবং বেলা ২টা ১৫মিনিট থেকে রাত ১১টা ১৫মিনিট পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। FM ৯০ মেগাহার্জে সকাল ৬টা থেকে রাত ১১টা ১৫মিনিট পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। পরবর্তী আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। বাংলাদেশ বেতার আগামীকাল সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বাংলাদেশের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিমলায় 35.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 93%, সন্ধ্যে 6টায় 83%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:25, সূর্য অস্ত যাবে সন্ধে 6:45। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্স, এফএম 106, এফএম 102 ও এফএম 90 মেগাহার্স। এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমা।

0: হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং সত্যদর্শী লোকদের সাথে থাকো। যারা সত্যবাদী এবং ন্যায় পথে চলেন তারাই আমাদের আদর্শ, তাদের পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব। আর ভয় করে চলব মহান সৃষ্টিকর্তাকে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা এতক্ষণ পবিত্র কোরআন তিলাওয়াত ও তর্জমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम बांग्लादेश बेतार ढाका सकाल छटा आज शनिवार दशी श्रावण 1433 बंगाब्द दशी साफर 1448 हिजरी 25 जुलाई 2026 ख्रीष्टाब्द
1: शुभ सकाल सुंदर सकाले श्रोतादेर प्रति रइल आमादेर प्राण ढाला भालोबासा অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 90, FM 106 এবং FM 102 মেগাহার্জে। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় এই মুহূর্তে রয়েছি আমরা দুজন, শাকিল আহমেদ এবং জীবননেসা মুনিয়া।
0: আমাদের সঙ্গে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, সুলেমান হোসেন খান, মোহাম্মদ রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান এবং রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন গোলাম সরওয়ার মির্জা।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা ইব্রাহিম এর 40 আয়াত থেকে 43 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারী মোহাম্মদ গোলাম মোস্তফা।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।